সাহস তাহার হইল না, অথচ দেশে কিছু যে একটা আছে ছেলেবেলা তাহার গায়ে যে তাহার আঁচ লাগিয়া গিয়াছিল, এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবা না থাকিলে কোথাকার জল যে কোথায় গিয়ে গড়াইতে পারিত, ইহা সে বড় হইবার পদ পর পদে পদে অনুভব করিয়াছে। একটু ভাবিয়া কহিল, রাজা না হন, রাজকর্মচারীদের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র ছিল এ কথা তো মিথ্যে নয় ডাক্তারবাবু। ডাক্তার অনেকক্ষণ কোনো উত্তর দিলেন না, তারপরে ধীরে ধীরে বলিলেন, কর্মচারীরা রাজার ভৃত্য, মাইনে পায়, হুকুম পালন করে, একজন যায় আর একজন আসে, এটা সহজ এবং মোটা কথা, কিন্তু এই সহজকে জটিল এবং মোটাকে নিরর্থক সূক্ষ্ম করে মানুষ যখন দেখতে চায় তখনই তার সবচেয়ে বড় ভুল হয়। সেই জন্য তাদের আঘাত করাকেই রাজশক্তির মূলে আঘাত করা বলে আত্মবঞ্চনা করে, এত বড় মারাত্মক ব্যর্থতার নেই। অপূর্ব একটু চুপ করিয়া কহিল, কিন্তু এই ব্যর্থ কাজ করবার লোক কি ভারতবর্ষে নেই? হয়তো থাকতেও পারে। আচ্ছা ডাক্তারবাবু, এরা সব আজকাল কোথায় থাকেন, কি করেন? তাহার ঔৎসুক্য এবং ব্যগ্রতায় ডাক্তার শুধু মুচকিয়ে হাসিলেন। অপূর্ব কহিল, হাসলেন যে? ডাক্তার তেমনি হাসি মুখে বলিলেন, আপনার সেই কাকাবাবুটি উপস্থিত থাকিলে কিছু বুঝিতেন। আপনার বিশ্বাস আমি একজন অ্যানার্কিস্টদের পাণ্ডা, তার মুখ থেকে কি এর জবাব আশা করতে আছে অপূর্ববাবু? নিজের বুদ্ধিহীনতার একটা সুস্পষ্ট ইঙ্গিতে অপূর্ব অপ্রতিভ হইল, মনে একটু রাগও করিল, কহিল, আশা করা সম্পূর্ণ অনুচিত হয়তো হতো আজ যদি না আপনারা আপনাকে আমাকে দলভুক্ত করে নিতেন। মেম্বারদের এতটুকু জানার অধিকার আছে এ বোধ করি আপনারা অস্বীকার করেন না? এ তো ছেলে খেলা নয়, ভীষণ দায়িত্ব আছে যে। আছেই তো, ডাক্তারবাবু হাসিলেন। এই সুমিষ্ট হাসি এবং নিরাতঙ্ক সহযুক্তি ঠিক ব্যঙ্গোক্তির মতোই অপূর্বর কানে বাজিল। বিদ্রোহী দলের বাঁধানো খাতায় যাহার নাম লেখা হইল তাহার প্রশ্নের এই উত্তর, এর বেশি জানিবার তাহার প্রয়োজন নাই। মনে মনে ভীত ও ক্রুদ্ধ হইয়া এই লোকটিকে আজ সে ভুল বুঝিল, কিন্তু এই ভুল সংশোধন করিয়া পরবর্তীকালে বহুবারই তাহাকে দেখিতে হইয়াছে, কোনো অবস্থায় কোনো কারণেই ইহার মুখে হাসি, উদ্বেগে এবং গলার স্বরে কোনো উত্তেজনা চঞ্চল হইয়া ওঠে না। তিনি যে সব্যসাচী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীতে, রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। পথের দাবির কিছুটা পর্ব শুনলাম আমরা, সব্যসাচীর কথা, ডাক্তারবাবু বলে যিনি পরিচিত তার কথা, এবং এই তর্ক বিতর্ক, উত্তর প্রতিউত্তর সব কিছুর ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত সুন্দর ছবি তৈরি করতে পারি শরৎচন্দ্রের লেখার মধ্যে। কেন যে শরৎচন্দ্র সে সময় অমর কথা সাহিত্যিক ছিলেন তার লেখাগুলো পড়লে আমরা বুঝতে পারি। 9903653992 তে আপনারা প্রচুর মেসেজ পাঠিয়েছেন, মেসেজগুলো আগে একটু পড়ে নিই, তারপর যদি আবার সময় পাই তাহলে পথের দাবির খানিকটা আর একটু অংশ আমরা শোনানোর চেষ্টা করব। আজকে একজনের অভিমানের পত্র দিয়ে শুরু করি। জয় হিন্দ উজ্জ্বলদা, গত শুক্রবার স্বাধীনতার আগের দিন চিরন্তনীতে আমার মেসেজটা পড়া হয়নি, আমার মেসেজটা আপনি কোনো কারণে স্কিপ করে চলে গেলেন। সবার মেসেজ পড়ার পর সময় থাকতে থাকাতে থাকায় একটা গান শোনালেন, কিন্তু আমার মেসেজটা বাদ হয়ে গেল, আমার খুব খারাপ লাগলো। গতকাল নেটওয়ার্ক ইস্যু থাকায় চিরন্তনী শুনতে পাইনি, আজ চিরন্তনী শুনছি, আবার 5 দিনের অপেক্ষায় থাকলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন। আসলে সত্যি কথা বলি একদম ভেতর থেকে, আপনারা সবাই আমাদের এই চিরন্তনী পরিবারের একটা অংশ। আপনাদের প্রত্যেকের ভালো লাগা খারাপ লাগাগুলো আমাদের ভীষণভাবে ছুঁয়ে যায়। যখন আপনারা ভালো লাগাগুলো প্রকাশ করেন, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা আমাদের যেমন আনন্দিত করে, উদ্বেলিত করে, তেমনি যদি কখনো কোনোভাবে দুঃখ পান, সেটা আমার কারণেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, সেটাও কিন্তু ছুঁয়ে যায়। বিশ্বাস করুন, সত্যি সত্যি আপনার মেসেজটা আমি স্কিপ করে গেছি, এটা ইন্টেনশনালি নয়, হয়তো মানে কোনোভাবে, অনেক মেসেজ আসে তো পরপর পরপর পড়তে হয়, কোনোভাবে হয়তো মেসেজটা মানে চোখে পড়েনি। যদি চোখে পড়ে আমি খুব চেষ্টা করি যে শেষ মুহূর্তেও গানের মধ্যে দিয়ে মানে গানটাকে একটু কমিয়ে পড়বার, কারণ আপনারা এত কষ্ট করে ভোরবেলায় উঠে শুধু অনুষ্ঠান শোনেন না, মোবাইলটা হাতে নিয়ে একটা বার্তা পাঠান আমাদেরকে, মানে আমাদের সঙ্গে যোগাযোগের জন্য, আপনারা যে শুনছেন সেই শোনার ভালো লাগাটুকু পৌঁছে দেওয়ার জন্য। মানে আমি আপনার কাছে সত্যি সত্যি মার্জনা চাইছি, যদি মানে আপনাকে যে দুঃখটা দিয়েছি সেটা তো মুছতে পারবো না, কিন্তু ভবিষ্যতে আরও নতুন কিছু ভালো জিনিস শুনিয়ে সেই দুঃখটা অন্তত মোছার চেষ্টা করার সুযোগ পাবো। আর সবথেকে বড় কথা কি জানেন, খুব ভেতরের একটা কথা বলি, প্রাণের একটা কথা, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ যদি আপনাদের লাগে কখনো কোনো ক্ষেত্রে, তাহলে সেই ভালো কাজটা দায়িত্ব থেকে যায় একটা বড়, পরের কাজগুলোর সঙ্গে যাতে আরও ভালো জিনিস আমরা তৈরি করতে পারি সেটাই। সুতরাং এক্ষেত্রে এই যে খারাপ লাগাটা আপনার লেগেছে, এটা কিন্তু আমাদেরও সত্যি সত্যি খুব ছুঁয়ে গেল, আবারও মার্জনা চেয়ে নিচ্ছি, সরি। তবে এই যে আপনি জানিয়েছেন ভালো খারাপ লাগাটুকু, এটাও কিন্তু অনেকখানি, অনেকেই খারাপ লাগাটা শুধু মনের মধ্যে রেখে দেয়, জানাতে পারে না। বন্ধু তাকেই তো বলে যে ভালো এবং খারাপ দুটোকেই বলতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা চলে যাচ্ছি বাকি পর্বগুলোতে চট করে। সপ্তাহের শেষ চিরন্তনী শুনতে বসলাম, গল্প ও গানের অনুষ্ঠান ভরে যাক। সৌভিক সরকার

কসবা হালতু থেকে অনেক ধন্যবাদ সৌভিক আপনাকেও। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত। গতকাল ছিল ভারতের 80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিন উৎসবের আবহে রঙে রঙে দিনটা ছিল রঙিন। স্বাধীনতা যোদ্ধাদের স্মরণে নমনে ছিলাম পতাকা তলে, আকাশ বাতাস মুখর হয়েছে বন্দে মাতরম জয় হিন্দ সমবেত বলে। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। শুভ সকাল দাদা ভাই। নতুন গল্প শুনছি পথের দাবি, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত উজ্জ্বল ভাই। সুপ্রভাত চিরন্তনী শ্রোতা বন্ধুরা, বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে। সুসামঞ্জস্য গান দিয়ে সব্যসাচীর গল্প শুরু হলো, আপনি সে সময়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ধরছেন। ধুলো ঝেড়ে পথের দাবির মতো বইগুলো টেনে বার করবার উৎসাহ যোগাচ্ছেন আপনি এবং আপনার মতো সঞ্চালকদেরও আজ খুব প্রয়োজন, যারা আধমরাতের ঘা মেরে বাঁচাবে। আমার একটা লেখার শেষের দুটো লাইন, না পারার ব্যর্থতাকে কৃতিত্ব দিয়ে জীবনকে জিতিয়ে দেওয়া যায় না। কবিতায় আগুন না ঝরিয়ে আগুনের তাপে নিজেকে ইস্পাতের মতো তৈরি করো। মুখের আগুনে নয়, কর্মের আগুনে পুরুক জীবন। সূর্যের মতো তেজ আনো মনে, শিরোনাম নয় আগুন হয়ে ওঠো। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। আপনার নামের মধ্যে আগুন রয়েছে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন, মজা করলাম। যাই হোক, এরপরে নিবেদিতা সেন শাওড়াগুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ চিরন্তনীতে শুনছি শরৎচন্দ্রের পথের দাবি। কতবার পড়েছি উপন্যাস, অপূর্ব এবং ভারতীর দেশের প্রতি সংগ্রাম, ডাক্তারের চরিত্র, আজ আবার সেই কালোজয়ী উপন্যাস আপনার কণ্ঠে শুনছি। এসব উপন্যাস কখনো পুরনো হয় না, যতবার পড়ি ততবার নতুনভাবে এসব চরিত্র আবেগ সৃষ্টি করে। সত্যি তাই, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, ভোর চারটে উঠে তোমার পতপা নিচে বসে আছি। যদিও গত সপ্তাহে এবং শুক্রবারে আমার লেখা পড়া হয়নি, তবুও হাল ছাড়িনি। দেখি কতদিন আমার ওপরে এই শাস্তি চলে। সঙ্গে আছি সাতটা পর্যন্ত। ইতি নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনারটাও মিস করে গেছি, তার মানে হয়তো একটা ব্যাপার হতে পারে জানেন তো, মানে সাধারণভাবে আমার মেসেজ ঢুকলে পরে আমি মেসেজ পড়ি, কিন্তু অনেক সময় যে কোনো কারণেই হোক, নেটওয়ার্ক ইস্যু বা ইত্যাদি কারণে হয়তো সেই মেসেজগুলো একটু পরে ঢুকেছে, ছটার পরে। আমি জানি না, মানে নাও হতে পারে কিংবা হতেও পারে। মোট কথা, আমি যদি সামনে মানে কোনোভাবে খেয়াল করতাম তাহলে অবশ্যই পড়তাম। আপনারও এই খারাপ লাগাটার জন্যে ক্ষমা চাইছি, আর কি বলি বলুন। আচ্ছা, এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদিহীন মটর থেকে লিখছি, আজ চিরন্তনীতে অপূর্ব আন্তলিক আনন্দমঠ না, এটা পথের দাবি। গতকাল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার পবিত্র দিন উদযাপন করা হলো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগরতা মাথানি সব, পশ্চিম মেদিনীপুর থেকে, সাত সুরে সারাদিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবাই ভীষণভাবে ঋণী। ফুটবল প্রেমী দিবসে দেশ সেবার কথা, চিরন্তনী তুমি মোদের হয়ে উঠেছ সখা। পথের দাবি চিরন্তনীতে বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। পথ কোথায়, সঠিক পথ, আলোর নাহি রেখা, শরৎচন্দ্রের উপন্যাসে খুঁজব পথের দেখা। জীবনের কথা গল্পের অপূর্ব এই ক্ষণে, অপূর্ব এই ক্ষণ, সাপ্তাহিক এই নিবেদনে ভরে প্রাণ মন। সব্যসাচীরা যুগে যুগে দেশের জন্য লড়ে, তাদের রক্ত ঘামেই দেশ উঠছে ভরে। স্বাধীনতার অধিকার চেতনার উচ্ছুরণ, অপূর্ব পঠনে তুমি ভরেছ আমাদের মন। চরৈবতী চিরন্তনী, বেশ লাগছে বেশ, উজ্জ্বলবাবুর এই নিবেদন থাকবে মননে রেশ। অরিজিৎ দাস অধিকারী, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন পথের দাবি, সুমিত্রা দেবীর কাহিনী ভালো লাগছে। আমার দাবি, গতকাল কোনো কেন চিরন্তনী শুনতে পাইনি, অনলাইনে লিঙ্ক দেওয়া হয়নি। আমরা FM-এ শুনি, দণ্ডবত দাদা ভাই, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। হ্যাঁ, গতকাল ইন্দ্রাণী ছিল, ইন্দ্রাণী গতকাল বিভিন্ন মানে যেহেতু স্বাধীনতা দিবস ছিল, বিভিন্ন বিপ্লবীদের ছোট ছোট কিছু গল্পের কোলাজ করেছিল, খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠান। তবে কোনো কারণে হয়তো সেটার একটা সমস্যা হয়েছে, হয়তো জানি না, সবই তো আমাদের নেটওয়ার্কে চলে না, মানে এই নেটওয়ার্ক ইস্যু কালকে হতেই পারে, একটা বিশেষ দিন ছিল সেই জন্যে, হয়তো সেই জন্য আপনাদের মেসেজগুলো আমরা আগের দিন মিস করে গেছিলাম, জানি না, তবে কিছু একটা হয়েছিল। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ইউ আর অ্যান ইন্সপায়ারার, ইউর ইন্সপিরেশান লুকস আ ভেরি নিউ ওয়ে টু পারফেক্ট ডিরেকশন, ইউর গড গিফটেড ভয়েস চার্মস মি, স্টে হ্যাপি, স্টে হেলদি, গুড মর্নিং। আনন্দ কুমার কর, ধর্মপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে অনেক ধন্যবাদ আপনাকেও। এই যে ভালো লাগাগুলো প্রকাশ করেছেন এবং আমাদের জন্য যে আরও বেশি কী বলবো উইশ করেছেন, তার জন্যে সত্যি সত্যি

সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো আজকের গান, গল্প সমৃদ্ধ হলাম, খুব সুন্দর উপস্থাপনা দিলেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, আজ রবিবারে চিরন্তনী শুনছি পথের দাবি উপন্যাসের নির্বাচিত অংশ, শুনতে খুব ভালো লাগছে। আজকের দিনে ফোন ব্যবহার এত বেশি যে বই পড়ার হয় না, চিরন্তনী অনুষ্ঠানের মাধ্যমে তবুও তো কিছুটা পাঠ শুনে পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। স্বাধীনতা দিবসের পরবর্তীকালে পথের দাবি প্রাসঙ্গিক। সুপ্রভাত, মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। চিরন্তনী, প্রিয় বন্ধু, গতকাল 15 আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ঠিক পরদিনই অর্থাৎ আজ চিরন্তনীর আসরে উজ্জ্বলবাবুর কণ্ঠে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের প্রধান চরিত্র সব্যসাচীর বীরত্ব গাথা পাঠ খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি। এই কালজয়ী অংশের পাঠ বর্তমানে স্বাধীন ভারতের সাধারণ মানুষের মনে গভীর আবেগ ও উদ্দীপনা তৈরি করেছিল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কত রক্ত ও ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। উজ্জ্বলবাবুর এই সুন্দর পাঠের মাধ্যমে বিপ্লবীদের সেই মহান আত্মত্যাগ আজ আবার নতুন করে সবার হৃদয়ে উজ্জীবিত হল। সোমনাথ চট্টোপাধ্যায় গ্রাম ডিহা জেলা বাঁকুড়া থেকে লিখেছেন, অনেকদিন পরে আপনার বার্তা পেলাম, ধন্যবাদ। পথের দাবি নয়, স্বাধীনতার দাবি। এখানে স্বাধীনতা কখনো স্বাদহীনতায় পর্যবসিত হবে না। কাল যন্ত্রের রসিকতা যন্ত্রণা দিয়ে গেছে ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। মানে স্বভাবগতভাবেই আপনি ছোট্ট দু লাইনের মধ্যে দিয়ে আপনার অনেক কথা প্রকাশ করেছেন, ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত ভাই উজ্জ্বল, চিরন্তনীর অমোক গুণে তৃষা মেটে তৃষিত প্রাণে, 80তম স্বাধীনতা দিবসের রেস্ট নিয়ে আজকের নিবেদন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে সব্যসাচী কেন্দ্রিক পাঠ খুবই প্রাসঙ্গিক। উজ্জ্বল ভাইয়ের কণ্ঠ বৈচিত্র্যতায় কাহিনীর চরিত্রগুলো জীবন্ত দৃশ্যমান হয়ে উঠেছে। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী আজকের গল্প পাঠ ও অপূর্ব অসাধারণ, ভীষণ ভালো লাগলো। বন্দে মাতরম মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। গুড মর্নিং উজ্জ্বল দাদা ভাই, প্রথমে 80তম স্বাধীনতা দিবসে আপনাকে এবং সমস্ত ভারতবাসীকে স্যালুট। চিরন্তনী নিয়মিত শুনতে পারি না, তবে আজ শুনছি শরৎচন্দ্রের সব্যসাচীর গল্পে আপনার গলায় দারুণ লাগলো। দীপং কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, অনেকদিন বাদে আপনার পত্র পেলাম, খুব ভালো লাগছে। কারণ এই অনুষ্ঠানগুলোতে আমরা মানে আমার নিজের অবশ্যই অনুষ্ঠান কখনো শোনা হয় না, কারণ কথাগুলো সবই তো হাওয়ায় মিলিয়ে যায়। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো কখনো কখনো এটাকে রেকর্ড করে রাখেন, সেগুলো যদি কখনো পাওয়া যায় তাহলে হয়তো শুনতে পারি। তবে হ্যাঁ, এটাও খুব সত্যি কথা, এই লেখার বাইরেও প্রচুর মানুষ আছেন যারা অনুষ্ঠান শোনেন, যারা আমাকে পরবর্তীকালে হয়তো অন্য কোনোভাবে জানান যে তাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। বিশেষ করে আমাদের এই বিভাগের প্রচুর মানুষ আছেন যারা শোনেন এই অনুষ্ঠানগুলো, তারাও জানান। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, উজ্জ্বল দাদা ভাই, গতকাল নেটওয়ার্ক সমস্যার জন্য শুনতে পাইনি, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। কালকে একটা বড় সমস্যা হয়েছিল বুঝতে পারছি, আপনারা সবাই যেভাবে লিখেছেন। বন্দে মাতরম জয় হিন্দ, গতকাল নেটের সমস্যা থাকায় শোনা হলো না চিরন্তনী, যাই হোক শুভ সকাল, ঘুম ভাঙানো রবিবারের চিরন্তনী, শিবশঙ্কর সাতপুয়া গড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি, অনেক ধন্যবাদ আপনাকেও। উজ্জ্বল দাদা, গল্প আর গানে অনেক সুন্দর হচ্ছে, অপেক্ষা রইল পরের সপ্তাহের জন্য। ওড়িশা কটক থেকে কে লিখেছেন, চঞ্চল রায়, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকেও। বার্তা কাটা পাঠিয়েছেন, সময় তো হু করে ছুটছে দেখছি বাবা, ভেবেছিলাম যে হয়তো সবটা পড়ে উঠতে পারবো না, কারণ এত লেখা এসেছিলো তবু পড়ে ফেললাম। যাই হোক, এরপরে কে লিখেছেন দেখা যাক, শুনি। স্বাধীনতার আলো লাগলো এসে এই প্রাণের মাঝে, হৃদয়ের এই মন্দিরে আজ মঙ্গল শঙ্খ বাজে, সেরায় সেরায় প্রতিবাদের প্রতিধ্বনি শুনি, শিরায় শিরায় প্রতিবাদের প্রতিধ্বনি শুনি, তাই তো এই নয়ন মাঝে স্বপ্নের জাল বুনি, স্বাধীন স্বাধীন চিন্তা স্বাধীন ভাবনা স্বাধীন হৃদয় পর, মানুষের এই অকুল ডাক মনকে দিল নাড়া। পায়েল ব্যানার্জি বেলখড়িয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, আজ 30শে শ্রাবণ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণ দিবসের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই ভক্তিপূর্ণ প্রণাম, শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। উজ্জ্বল ভাই, আজ পথের দাবি আর গান শুনছি, এক কথায় ভীষণ ভালো লাগছে, মন থেকে বলছি এইভাবেই চিরন্তনী এগিয়ে চলুক, এই আশা আগামী দিনে আবার কথা হবে, কেমন?

যে ভালো লাগাগুলো যে আপনারা ভীষণভাবে মন থেকেই বলেন এটা আমরা জানি, আর যখন ভালো লাগায় মানুষ নিবিষ্ট হয়ে যায় তখন তার প্রকাশগুলো না খুব অল্প, খুব স্বচ্ছন্দ হয়। অনেক সময় আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে ভালো লাগায় বুঁদ হয়ে গিয়ে তারা হাততালি দিতেও ভুলে যায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে, বারবার করে ধন্যবাদটুকুই বলছি। ভোরের সাথে চিরন্তনী প্রতিপর্বের মতো আজও শুনছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে আপনার কণ্ঠ যেন জীবন্ত হয়ে উঠলো। একটা ছোট ছোট কবিতা পাঠলাম ক্ষুদিরাম বসুকে নিয়ে, অভিজিৎ মণ্ডল লিখেছেন। মেদিনীপুরে জন্ম হলেও কর্ম ভারত জোড়া, ছোটখাটো চেহারা হলেও বীরের তকমা পরা, বাবা মা তাকে ছেড়েছে আগেই, মানুষ দিদির কাছে লেখাপড়ার চেয়েও বেশি ভালোবাসত দেশটাকে। মুচিপাড়ায় ডোমপাড়ায় ঘুরে বেড়াতো, নামা খাওয়া ভুলে ব্যায়াম কুস্তি লাঠি খেলা ভালোবাসত, সাহসী এমন ছেলে। মাস্টারদা দিয়েছিলেন তাকে অত্যাচারী কিংসফোর্ডকে শাস্তির ভার, প্রফুল্ল চাকিকে সঙ্গে নিয়ে ছুড়ল বোমা। দুর্ভাগ্যবশত কিংসফোর্ড বেঁচে গিয়েছিল সেইবার। 1908 সালের 11 জানুয়ারি দুজন ব্রিটিশ মহিলার ওপর বোমা ছড়ার অপরাধে ফাঁসির আদেশ হলো জারি। 18 বছরের ক্ষুদিরাম একটু ভয় না পেয়ে দেশের জন্য হাসি মুখে পড়লেন ফাঁসির দড়ি। অভিজিৎ মণ্ডল, মাস্টারদা কি বলেছিলেন? না, একটু অন্যরকম বাড়ির খোঁজ বা ইত্যাদির আছে হয়তো ছিলেন। ঠিক আছে, তবু এত সুন্দর করে লিখেছেন, এটাই ভালো লাগা। এরপরে লিখছেন আলপনা মণ্ডল কলমপার আসাম থেকে। সুপ্রভাত উজ্জ্বল দাস, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জ্ঞাপন করলাম। নেটওয়ার্কের সমস্যা থাকলে চিরন্তনী শোনা হয় না, সুন্দরভাবে শুনতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ। সত্যি এটা আমার নিজেরই কিন্তু অনেক সৌভাগ্য যে আপনারা মানে যে শুনেছেন, শুনতে পেরেছেন এটাই। FM গোল্ডের সাউন্ড ঠিক হচ্ছে না। আচ্ছা, কেউ একজন FM গোল্ডে এটাকে কিউ করছেন, তিনি লিখলেন FM গোল্ডের কথা। আমাদের ইঞ্জিনিয়ার বন্ধুরাও শুনছেন, তারা নিশ্চয়ই সেটাগুলোকে কোনোভাবে কিছু চেষ্টা করবেন। তবে আজকে একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আজকে বন্দে মাতরম দিয়ে শেষ করবো।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:29, বাংলাদেশের সময় 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

একটি বিশেষ ঘোষণা, মৎস্যজীবী বন্ধুদের জন্য 15 আগস্ট 2026 থেকে 18 আগস্ট 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে প্রতি ঘণ্টায় 35 থেকে 45 কিমি বেগে বাতাস বইতে পারে, যা মাঝে মাঝে ঘণ্টায় 55 কিমি পর্যন্ত দমকা হাওয়ায় পরিণত হতে পারে। তাই 15 থেকে 18 তারিখ পর্যন্ত এই ঝোড়ো হাওয়ার কারণে আমাদের মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং আশেপাশের সমুদ্রে, বিশেষত উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষণাটি এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সুচিন্তন। আজ শুনবেন শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।

0: তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্যে যদি তোমার প্রাণ আটুবাটু করে, তবেই তাকে লাভ করবে। ভক্তির মানে কি? না কায় মনোবাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য অর্থাৎ স্তব স্তুতি, তার গুণকীর্তন এই সব করা। কলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম কীর্তন করা। যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে একমনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়, যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টের মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ, প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল, রাম, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম, যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন গিটার, পরিবেশনায় পণ্ডিত অনুপ দাশগুপ্ত, রাগ আহির ললিত ও ভৈরবী।

0: প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে বিভিন্ন সমবায় সমিতির একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। বালুচ নেতা মীর ইয়ার বেলুচ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ও অসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনেছেন। টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত তাদের ইনিংস আজ পুরনায় শুরু করবে। খেলা শেষ হওয়ার সময় গতকাল ভারতের সংগ্রহ ছিল 2 উইকেটে 288 রান। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উদ্দীপনা ও নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলে গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সবরকম উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই সময়কালে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রায় 4 গুণ, খাদি ও গ্রামীণ শিল্পের উৎপাদন প্রায় 5 গুণ, বৈদ্যুতিন পণ্য উৎপাদন প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচ উৎপাদন 21 গুণ এবং মোবাইল ফোন উৎপাদন 33 গুণ বৃদ্ধি পেয়েছে। সব রাজনৈতিক দলের কাছে তাঁর আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী মোদী বলেন, দুই দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরও শক্তিশালী করতে তাঁরা একযোগে কাজ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠছে। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী বলেন, ভারত ও স্লোভাকিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজিও শুভেচ্ছা পাঠিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করেছে। পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোন অতিক্রম করে এই রিলে শেষ হয়। হাড়ঘাট তিরঙ্গা অভিযানের অংশ হিসেবেই এই সূর্যপথ তিরঙ্গার আয়োজন করা হয়েছে। ফিজিতে ভারতের হাইকমিশন থেকে শুরু হওয়া ধারাবাহিক এই যাত্রাপথটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ত্রিবর্ণ জাতীয় পতাকার চেতনাকে বহন করেছে এবং বিশ্বজুড়ে ভারতীয় ভারতের বন্ধুদের একত্রিত করেছে। সান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ধারাবাহিক যাত্রা শেষ হয়। এছাড়া ভারতের জাতীয় চেতনা ও গর্বের প্রতীক হিসেবে বন্দে মাতরমের দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে উদযাপন করতে জাতীয় স্তোত্রের 150 বছর পূর্তির বিষয়টিও এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রবাসী ভারতীয়রা বিপুল উৎসাহ উদ্দীপনায় এই আয়োজনে সামিল হন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রীয় পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, লোকসভা স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিক, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারের সংবর্ধনা অনুষ্ঠানে ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সমৃদ্ধ শিল্প সংস্কৃতি, চিরায়ত ঐতিহ্য এবং রন্ধনশৈলীর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক প্রদর্শনী আজ থেকে

শুরু হবে, চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য খোলা থাকবে। দর্শকরা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে উদ্যানে ঘুরতে পারবেন, তবে বিকেল 5টার পর আর সেখানে ঢোকা যাবে না। প্রতি সোমবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই উদ্যান বন্ধ থাকবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ চেঙ্গালপাট্টুর এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চেন্নাইতে নাগাল্যান্ড, মণিপুর ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা গণেশনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকবেন। অন্যদিকে উপরাষ্ট্রপতি চেন্নাইতে হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা প্রয়াত কে রামাগোপালনের লেখার উপর ভিত্তি করে রচিত ইকোস অফ আর ন্যাশনালিস্ট মাইন্ড বইটির প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলোয়ারে সারস ডেইরি কমপ্লেক্সে একটি নতুন কারখানার শিলান্যাস করবেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি দুগ্ধ সমবায় সমিতির দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা এবং গবাদি পশুর খাদ্য তৈরির প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে রাজস্থানের 17টি জেলায় 6,262 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হবে। পাশাপাশি রোজগার উৎসবে 10,500 জনেরও বেশি নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অমিত শাহ নতুন কেন্দ্র সমবায় ব্যাংক গঠনের কথাও আজ ঘোষণা করবেন এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাপ্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ UGC নেট জুন 2026, CSIR নেট, ICR অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন এবং PhD প্রোগ্রামের জন্য অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামিনেশনের সাময়িক উত্তরপত্র প্রকাশ করবে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে NTA জানিয়েছে, এই সাময়িক উত্তরপত্রগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যদিও পরীক্ষার্থীদের শুধুমাত্র NTA এর আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ফরেন অ্যাসেটস অব স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম FASTDS বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানো প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। প্রকল্পটি আজ থেকে কার্যকর হবে। 31শে ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য জানানো যাবে। অর্থ আইনের আওতায় প্রকল্পটি কার্যকর হবে। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বালুচিরা মীর ইয়ার বেলুচ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ও অসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনেছেন। সুরাব এলাকায় সাম্প্রতিক বিমান হামলার ভিডিও ফুটেজ বেলুচিস্তানের স্থানীয় জনগোষ্ঠীর ওপর সামরিক আগ্রাসনের প্রমাণ। সামাজিক মাধ্যমে এক বার্তায় মীর ইয়ার বেলুচ লিখেছেন, তিনি সুরাবের গিদার গোয়ান্ধান এলাকায় মঙ্গলবার পাক বাহিনীর হামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হবেন। সেনাবাহিনীর হামলায় মহিলা ও শিশুসহ 30 জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত। বিক্ষোভকারীরা পাকিস্তানি বাহিনীর প্রভাবে অনুষ্ঠিত সাম্প্রতিক বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষের ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড ও গুমের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান বাহিনীর এক অভিযানের 7 জনের মৃত্যু হয়েছে। আনসার গ্রামে ইসরায়েলি অভিযানে আহত 3 জন। হিজবুল্লাহ গোষ্ঠীর জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনা। হামলার তীব্র নিন্দা করেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত তাদের ইনিংস আজ পুনরায় শুরু করবে। খেলা শেষ হওয়ার সময় ভারতের সংগ্রহ ছিল 2 উইকেটে 288 রান। দিনের খেলা শেষ হওয়ার সময় গতকাল দেবদাত পারিকাল 131 ও ঋষভ পন্থ 27 রানে অপরাজিত ছিলেন। KL রাহুল 77 রান করে আহত অপসৃত হন। শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য 1টি উইকেট নেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টি হতে পারে ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, গোয়া, মধ্য মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, বিহার, উত্তরবঙ্গ ও সিকিমেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভারুর এবং তাঞ্জাবুরে বিভিন্ন শিক্ষামূলক

0: ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে বিভিন্ন সমবায় সমিতির একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান শাশ্বত ভারত। আজ শুনবেন রাসসুন্দরী দেবীর রচনা থেকে পাঠ।

আহা, কি আশ্চর্য! দয়াময়ের কি অপরূপ দয়ার প্রভাব! আমি যেমন মনে মনে এই সকল চিন্তা করিতেছিলাম, অমনি তিনি শুনিয়া আমার মনোবাঞ্ছা পূর্ণ করিলেন। তখন আমার বড় ছেলেটি 8 বৎসর বয়স্ক। আমি পাকের ঘরে পাক করিতেছি, ইতিমধ্যে কর্তা আসিয়া ওই ছেলেটিকে ডাকিয়া বলিলেন, বিপিন, আমার চৈতন্য ভাগবত পুস্তকখানি এখানে থাকিল, আমি যখন তোমাকে লইয়া যাইতে বলিব তখন তুমি লইয়া যাইও। এই বলিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি ওখানে রাখিয়া তিনি বাহির বাটিতে গেলেন। পরে পুস্তকখানি ঘরের মধ্যে রাখিলে আমি ওই পুস্তক খুলিয়া একটি পাত লুকাইয়া রাখিলাম। সে পাতটি কোথা রাখিব, কেহ দেখিবে বলিয়া ভারী ভয় হইল। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, এই পুস্তকের পাত যদি আমার হাতে কেহ দেখে তাহা হইলে নিন্দার এক শেষ হইবে। সে এক কাল গিয়াছে, সম্পূর্ণরূপে পরাধীনতায় কালযাপন হইত। বিশেষত আমার অতিশয় ভয় ছিল। তখন ওই পুস্তকের পাতটি লইয়া আমি মুশকিলে পড়িলাম। হাতে করিয়া ভাবিতে লাগিলাম, কি করিব, কোথায় রাখিব, কোথায় থইলে কে দেখিবে। এ প্রকার ভাবিয়া মনে মনে স্থির করিলাম, যে স্থানে থাকিলে আমি সতত দেখিতে পাইব, অথচ অন্য কেহ না দেখে এমন স্থানে রাখা উচিত। আর কোথা রাখিব, রান্নাঘরের হেঁসেলের মধ্যে খড়ির নিচে লুকাইয়া রাখিলাম। তখন আমার বড় ছেলেটি তালপাতে লিখিত, আমি তাহার একটি তালের পাতাও লুকাইয়া রাখিলাম। ওই তালপাতটি একবার দেখি, আবার ওই পুস্তকের পাতটিও দেখি, আর আমার মনের অক্ষরের সঙ্গে যোগ করিয়া দেখি, আবার সকল লোকের কথার সঙ্গে যোগ করিয়া মিলাইয়া মিলাইয়া দেখি। এই প্রকার করিয়াই কতক দিবস গত হইল। সেই পুস্তকের পাতটি একবার বাহির করিয়া দেখিতাম, আবার কেহ দেখিবে বলিয়া অমনি খড়ির নিচে লুকাইয়া রাখিতাম। আমি যে ছেলেবেলা স্কুলে বসিয়া থাকিতাম তাহাতে আমার অনেক উপকার হইয়াছে। আমি সেই পুস্তকের পাতটি ওই তালের পাতটি লইয়া মনের অক্ষরের সঙ্গে মিলাইয়া মিলাইয়া দেখিতাম। আমি এই প্রকার করিয়া সকল দিবস মনে মনে পড়িতাম। আমি অনেক দিবসে, অনেক পরিশ্রমে, অনেক যত্নে এবং অনেক কষ্ট করিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি গোঙাইয়া পড়িতে শিখিলাম। সেকালে এমন ছাপার অক্ষর ছিল না, সে সকল হাতের লেখার অক্ষর পড়িতে ভারী কষ্ট হইত। আমার এত দুঃখের পড়া, বস্তুত আমি এত কষ্ট করিয়া পড়িতে শিখিয়াও তাহা লিখিতে শিখিলাম না। বিশেষত লিখিতে বসিলে তাহার অনেক আয়োজন লাগে, কাগজ কলম কালি দোয়াত চাহি, তাহা লইয়া ঘটা করিয়া সাজাইয়া বসিতে হয়। আমি একে তো মেয়ে, তাহাতে বউ মানুষ, মেয়ে মানুষকে লেখাপড়া শিখিতেই নাই, এটি স্ত্রী জাতির পক্ষে প্রধান দোষ বলিয়া সকলে সিদ্ধান্ত করিয়া রাখিয়াছেন। সে স্থলে আমি এ প্রকার সাজিয়া লিখিতে বসিলে লোকে আমাকে দেখিয়া কি বলিবে, বাস্তবিক আমাকে কেহ কটুবাক্য বলিবে বলিয়া আমার অত্যন্ত ভয় ছিল। এই জন্য আমি লেখার বিষয় ক্ষান্ত দিয়া গোপনে গোপনে কেবল পড়িতাম। আমি যে ওই সকল পুস্তক পড়িতে

শাশ্বত ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রাসুসুন্দরী দেবীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সমর্পিতা সেনগুপ্ত সরকারের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন কপি জাতীয় ফসলের একপেশে রোগ, এ বিষয়ে বলছেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী।
2: কপি জাতীয় বলতে কপি, ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলি, কোথাও কোথাও আমরা সর্ষের ক্ষেতেও দেখেছি এই রোগের প্রকোপ দেখা যায়। আমরা যদি মাঠ পরিদর্শন করি তাহলে কিন্তু আমরা এই রোগটাকে শুরু থেকে বুঝতে পারব। সেক্ষেত্রে মাঠে গিয়ে আমরা প্রথমেই যদি এই রোগের আক্রমণ দেখি সেটা দেখা যায় পাতার, বিশেষ করে নিচের দিকে বা পুরনো পাতায় নিচের দিকে কিনারা ধরে হালকা হলুদ রঙের একটা আভা দেখা যায়। সেই আভাটা ক্রমশ বাড়তে থেকে ভেতর দিকে যায় এবং দাগটা যেমন হলুদ ছিল আস্তে আস্তে কিন্তু ওটা বাদামি, পরের দিকে ওটা কালচে হয়ে যায়। এরকম অনেকগুলো দাগ এক জায়গায় যখন হবে তখন ওই পুরো পাতাটাকেই নষ্ট করে দেয়। যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, এই ব্যাকটেরিয়ার জীবাণুগুলো ওই শিরার মধ্যে এরা একটা এমনভাবে থাকে যেটা আমরা তা জালের মতো, মানে নেটের মতো দেখতে পাই, কালচে রঙের বিভিন্ন রকম দাগ। তো সেটা থেকেও আমরা বুঝতে পারি যে এটা কালো শিরা রোগ বা এই ধরনের আমরা বলি বা একপেশে রোগ। বেশি যখন আক্রমণ হবে তখন দেখা যায় পাতা থেকে আস্তে আস্তে বোটার দিকেও এগিয়ে যায় এই রোগের প্রকোপটা। শুধু বোটা না, তারপরে এটা কাণ্ডকে আক্রমণ করে এবং যে খাদ্যনালী জাইলাম ফ্লোয়েম বলি আমরা, সেখান দিয়ে এরা শেকড় অবধি যায় এবং পুরো গাছটাকে শেকড় অবধি গিয়ে মেরে দেয়। তার ফলে কী হয়, অনেক সময় এটা দেখা যায় যে গাছ ঢলে পড়েছে, গাছটা থেকে কিন্তু কোনো ফলন পাবো না। এটা একটা খেয়াল করতে হবে, কোথাও যদি গাছের ডগা পাতা ছেঁড়া ফাটা হয় সেখান থেকে আমরা দেখি একটা আঠালো পদার্থ, যেটাকে আমরা আমাদের শরীরে যেমন পুঁজ হয় এটাও তাই, একটা ব্যাকটেরিয়ার পুঁজ বেরিয়ে আসে। হাত দিয়ে চিপলে ওটা আঠা আঠা লাগবে। তো এই ক্ষেত্রে প্রতিকারের কথা ভাবি তাহলে আমাদের অনেকগুলো ধাপ পেরোতে হবে। সেরকম আমরা যেমন আমরা যদি সুসংগত উপায় কিছুটা আমাদের প্রথমে করতেই হবে, কারণ আমরা প্রথমেই রোগ নিয়ন্ত্রণে রাসায়নিক বীজ বা ওষুধ দেব না। সেক্ষেত্রে কী করতে হবে, আমরা সুস্থ বীজ চয়ন করতে হবে। সুস্থ বীজ, সংশ্লিষ্ট বীজ যেটা সরকারের দ্বারা আমাদের সংশ্লিষ্ট করা হয় সেই বীজটাকে আমাদের নিতে হবে। নেওয়ার পরেও কিন্তু আমরা বীজ শোধন করব। বীজ শোধনেরও অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা রাসায়নিকভাবে করতে পারি, জৈবিক এক ওষুধ দিয়ে আমরা করতে পারি। তাছাড়া খুব ভালো হয় যদি আমরা গরম জলে শোধন করতে পারি। যদিও এটা খুব রিস্কি বা কঠিন ব্যাপার, কিন্তু খুব এক্সপার্ট কৃষক ভাইয়েরা যদি চেষ্টা করেন আলাদা করে করতে পারেন। আমি তাও বলে দিই এটা কীরকম, 50 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেডে টেম্পারেচার হতে হবে, তার মধ্যে আমরা বীজ রাখবো আধ ঘন্টা। এই বীজটা কীভাবে করবেন একটু বলে দিই তাও। সেটা হলো একটা জল পাত্রের মধ্যে নিয়ে সেটাকে আমরা গরম করব। গরম করার আগে কি করব, সেখানে একটা কাঠের টুকরো এবং 2 টাকার কয়েন দিয়ে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব কাঠের টুকরো যেটা ভাসে জলে, তার সঙ্গে চারিদিক মোমের প্রলেপ দিয়ে দেব। এই মোমটা যখন কাঠ শুদ্ধ রাখবো ঠান্ডা জলে এটা পাত্রের নিচেই থাকবে, কিন্তু যখন গরম করব এই মোমটা গলে যাবে এবং ওই 2 টাকার কয়েন সহ কাঠটা ভেসে উঠবে জলের উপরে। তখনই বুঝবো আমরা যে এর টেম্পারেচার কিন্তু 50-52 ডিগ্রি হয়েছে। সেক্ষেত্রে আমরা তখন ওই বীজটাকে পাত্রের মধ্যে দেব, পাত্রের নিচে যেন না লাগে। ওই আধ ঘন্টা রাখবো, ওঠানোর পরে কিন্তু আমার শুধু যেহেতু ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসও আছে যেগুলো আমরা নির্মূল করতে পারবো, সেই বীজ যদি লাগাই আমরা খুব ভালোভাবে চাষ করতে পারবো এই রোগহীন অবস্থায়। এই রোগের ক্ষেত্রে আমরা কিন্তু শস্য পর্যায়ে আমরা দেখবো, মানে একই জায়গায় বারবার এই কফি জাতীয় ফসল লাগাবো না, তাহলে আবার বারবার ওষুধ এই রোগটা ফিরে আসবে, কারণ ব্যাকটেরিয়া মাটির মধ্যেই থাকে। এছাড়া যদি আমরা দেখি না এখানে আমার

0: ওষুধ দিতেই হবে, সেক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড, কপার বেসড কিছু ওষুধ আছে, তার সঙ্গে অবশ্যই আমরা স্ট্রেপটোসাইক্লিন, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, 1 গ্রাম 10 লিটার জলে এই করে যদি আমরা ট্রিট করি তাহলে কিন্তু আমাদের এই রোগ থেকে নিস্তার পাওয়া যাবে।
1: এতক্ষণ শুনলেন কপি জাতীয় ফসলের একপেশে রোগ, এ বিষয়ে বললেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন আপনাদের জানিয়ে দেব আজকের আকাশবাণী মৈত্রীর সারা দিনের অনুষ্ঠান সূচি। আজ 16 আগস্ট 2026 রবিবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় 5:58। আজ সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকের গন্তব্য রাতারগুল সিলেট, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 7:35 তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় শুনবেন সকালের আড্ডা। 8:30 কবি কণ্ঠে কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায় শুনবেন প্রথম পর্ব। 9:00 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে কার্লিটা মারিয়া মোহিনীর সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু শুনবেন প্রথম পর্ব। 9:30 মনের মতো গান উপস্থাপনায় পুনম বাগ। 10:30 ভক্তিগীতি সৌমিতা সরকারের উপস্থাপনায়। সকাল 10:45 লোকগানের আসর। 11:00 অনুষ্ঠান অতিথি। অনুষ্ঠানে বিভাস চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন শেখর সমাদ্দার, শুনবেন তৃতীয় পর্ব। 11:30 বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্তর সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্পন্দন দাস। এরপর শুনবেন রোমগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে উপস্থাপনায় প্রিয়স্মা গঙ্গোপাধ্যায়। 12:30 যাত্রাপালা বিপ্লবী ক্ষুদিরাম, রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনা মুক্তধারা সিঙ্গুর। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 প্রথম অধিবেশনের সমাপ্তি। ভারতীয় সময় 3:30 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসরে আজকে রসময়ী, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক ও চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে কার্লিটা মারিয়া মোহিনী সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু, শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। এই সপ্তাহের খেলোয়াড় আইএফএর ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, শুনবেন ক্রীড়াঙ্গনে। 6:20 ক্ষেত খামারের কথা, মালচিং মাটি সুরক্ষার অন্যতম উপায়, এ নিয়ে অনুপম মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, এলোমেলো দাঁত নিয়ে বলবেন ডক্টর তীর্থঙ্কর দেবনাথ। সন্ধ্যা 7:00 বেতার নাটক শ্বেত পতাকা, রচনা স্বপ্না গুহ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 নান্দনিক অনুষ্ঠানে সীমা ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় সাক্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, আজকের গ্রন্থ সুব্রত রুদ্র সম

সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শুনবেন অমলেন্দু চৌধুরীর পরিবেশনায়, তবলায় প্রশান্ত দে রায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার।

সুফি গানের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

একটু পরে আমরা ঢুকে যাব রাতার গোল জলাবনে। আপনারা পানিতে ভাসতে ভাসতে দেখতে পাবেন গাছগাছালির অপূর্ব সৌন্দর্য। ভাগ্য ভালো থাকলে পাখির উড়াউড়ি আর মাঝে লাফালাফিও দেখতে পাবেন। ভরাট কণ্ঠে এক নাগারে প্রতিদিন পর্যটকদের উদ্দেশ্যে এভাবে বলতে থাকেন মাঝি মোহাম্মদ সিফাতুল্লাহ। নৌকা বেয়ে বাঁচার গল্প বলেন কখনো কখনো তার কণ্ঠের গজলের মূর্ছনায়, প্রকৃতি তার কাজল লিপে দেয় জলাবনের আসমানে। আকাশবাণী মৈত্রীতে বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আমার দুই বাংলা শ্রোতাবন্ধুদের স্বাগত। আজ সঙ্গে আছি তৃষিতা মুখোপাধ্যায়। শ্রোতাবন্ধু, জানেন প্রকৃতির আদিম রূপকে দেখতে পাওয়ার সৌভাগ্য গুটি কয়েক মানুষজনের হয়। তাই এই গুটি কয়েক মানুষজনের মধ্যে নিজেদের নামটাও যদি আমরা লেখাতে পারি কি ভালোই হয়, তাই না বলুন? আজকে কথা বলছি রাতার গুল নিয়ে, সিলেটের রাতার গুল। বর্ষাকালে এই জায়গার, এই জলাবনের সত্যি সত্যি হয়ে ওঠে যেন এক আরশি নগর। জলাবনে ভেসে বেড়ায় মানুষ যেমন পাপড়ির ওপরে পিঁপড়ে। এমন সময় মাঝির গান, অচিন পাখির ডাকাডাকি, মাছেদের উকিঝুঁকি এমন মায়ায় জড়ায় এই মনকে, তার থেকে সহজে মুক্তি কোথায়? তাই সে মায়ায় জড়িয়ে থাকে আরও কিছুক্ষণ। রাতার গুল বাংলাদেশের সবচেয়ে বড় সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে 22 থেকে 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুলের এই বিস্তীর্ণ এলাকা 504 একর জায়গায় রয়েছে বন, আর বাকি জায়গায় ছোট বড় জলাশয় পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকে দেখতে এক রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবনি বছরে 4 থেকে 5 মাস জলের নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলোকে দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবেও অভিহিত করেন। এখানে সবচেয়ে বেশি জন্মায় করুচ গাছ। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস জলের নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট জলের নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর জলের উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। তারপর ছোটখাটো খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ, আর তখন জলের আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে, সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। তাহলে শ্রোতাবন্ধু বুঝতে পারছেন বর্ষাকালে রাতারগুলে ভেসে বেড়ানোর আদর্শ সময়। কারণ দেখুন, এই সময়ই তো পাক পাখালি মাছেদের যেন মেলা বসে। যেভাবে আমরা ঈদ বা পুজোর জন্য বাসায় ফিরি, তেমন করে এই বর্ষায় ঘর ছাড়া পরিযায়ীরা আসে কিন্তু রাতারগুলে। প্রকৃতিও তাদের দুহাত ভরে আগলে নেয়। বর্ষার দিনগুলো এমন করে বন্যপ্রাণী, পাখি, কীট পতঙ্গের ও মানুষের একসঙ্গে বাঁচার উদাহরণ হয়ে ওঠে। শীতকালে তো এখানে কত অতিথি পাখি আসে দূর দেশ থেকে। সাধারণত জুলাই থেকে অক্টোবর বর্ষার শেষের দিকে রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বনবিভাগ এখানে হিজল, বরুণ, করুষ ও বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেদ, অর্জুন সহ 25 প্রজাতির জলসহিষ্ণু গাছপালা। 1973 সালে বাংলাদেশ বনবিভাগ রাতারগুল বনের 504 একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। এত ভালো ভালো কথা বলছি, শ্রোতাবন্ধুর মনে হতেই পারে বৃষ্টি আসুক।

আসুক নাই বা আসুক বেরিয়ে পড়বেন। তাহলে বলে দিই কীভাবে যাবেন রাতারগুলে। ঢাকার গাবতলী, ফকিরাপুল এবং সাইদাবাদ বাস টার্মিনাস থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়। গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী, এনা প্রভৃতি পরিবহনে এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য বাসভেদে 1,000 থেকে 1,500 টাকা, আর নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 600 থেকে 800 টাকার মধ্যেই হয়ে যাবে। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে। ঢাকা থেকে সিলেট ট্রেনের টিকিট ভাড়া শ্রেণী অনুযায়ী 375 থেকে 1,288 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকেও ট্রেনে সিলেট যেতে পারবেন। পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস নামে দুটি ট্রেন সপ্তাহে 6 দিনই চলাচল করে। ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও স্বাচ্ছন্দ্যে আকাশপথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ নব এয়ার, এয়ার আস্ট্রা এবং ইউএস বাংলা এয়ারের বিমান ঢাকা সিলেট আকাশপথে চলাচল করে। এবার সিলেট থেকে রাতারগুলে কিভাবে যাবেন তা বলে দিই। সিলেট থেকে রাতারগুলে দূরত্ব প্রায় 22 কিলোমিটার, তাই সিলেট থেকে সকালে রাতারগুলে গিয়ে বিকেলের মধ্যেই ফিরে আসা সম্ভব। একসাথে কয়েকজন হলে সারাদিনের জন্য একটা সিএনজি কিংবা লেগুনা ভাড়া করে নিতে পারেন। সারাদিনের ভাড়া পড়বে আপনার 1,500 থেকে 2,500-এর মধ্যে। আপনি চাইলে রাতারগুলে সাথে ভোলাগঞ্জ অথবা বিছানাকান্দিও ঘুরে দেখতে পারেন। সিএনজি রিজার্ভ করতে অবশ্যই দামাদামি করে নেবেন কিন্তু। এছাড়া জঙ্গলে ঢোকার জন্য জেলেদের ছোট ছোট নৌকা পেতে পারেন। একটি ছোট নৌকায় 4 থেকে 5 জন বসা যায়। নৌকার ভাড়া 750 টাকা। এবার পৌঁছে তো গেলেন, সারাদিন কি করে বেড়াবেন? লালাবাজার এলাকায় দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত আবাসিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে, যেখানে 500 থেকে 1,000 টাকায় বিভিন্ন ধরনের রুম পাবেন। এবং ভালো সার্ভিসের আবাসিক হোটেলে থাকতে খরচ হবে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। যাওয়া হলো, এবার খাওয়া দাওয়া। রাতারগুলে কিন্তু ভালো রেস্তোরাঁ নেই। যারা বিছানাকান্দি থেকে যাবেন সেখানে লাঞ্চ করে নিতে পারেন, অথবা সিলেট শহরে খাওয়া দাওয়ার কাজটা সেরে রাখতে পারেন। সেখানে নানাবিধ পদ পেয়ে যাবেন। পেটে খেলে তো একটুখানি পিঠে সইতেই হয় বন্ধু। মায়াবী রাতারগুলে ভয়েরও কিন্তু অনেক কারণ আছে। বর্ষায় বন ডুবে যাওয়ায় সাপ সাধারণত বিভিন্ন গাছের ডালে আশ্রয় নেয়, এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া এখানে জোঁকের উপদ্রব তো আছেই, বর্ষাকাল, বুঝতেই পারছেন। যদি সাঁতার জানা না থাকে তবে লাইফ জ্যাকেট কিন্তু সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে ছাতা ও রেনকোট নিয়ে নিন। ঘুরতে গেলে স্থানীয় মানুষজন ও প্রকৃতির কোনো সৃষ্টির সঙ্গে অভব্য আচরণ করবেন না। আসলে দেখতে গেলে মানুষের থেকে এই প্রাণীগুলোই প্রকৃতির বেশি কাছাকাছি থাকে। এবার বলে দিই, রাতারগুল ভ্রমণ ছাড়াও আশেপাশে জনপ্রিয় পর্যটন স্থানগুলো হলো ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং, লালখাল ও হজরত শাহজালাল মাজার ইত্যাদি। তাহলে এই বর্ষায় যাবেন নাকি রাতারগুলে? এই প্রকৃতির মাঝে জলে ভাসতে থাকা হিজল, করুচ আর মোর্তা গাছের সবুজ স্নিগ্ধতার সঙ্গে বন্ধুত্ব করবেন, না হয় আলাপ করলেন অচিন পাখিদের সঙ্গে যার ডানায় বাতাসে ভেসে আসে কত অজানা গল্প। সে কলতানির আশা করে আপনার ঘর কোনো মনটাও একটু মুক্তির স্বাদ পাবে। এই তো ছোট্ট জীবন, ঘুরুন ফিরুন আনন্দে বাঁচুন। আজ বাংলাদেশের দর্শনীয় স্থানে রাতারগুল জলাবনের কথা বললাম আমি, তৃষিতা মুখোপাধ্যায়। এখনও কথা তো অনেক বাকি থাকে, অনেক আলাপ বাকি থাকে, তবে আজ বাংলাদেশের দর্শনীয় স্থান এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আর একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও

0: রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, থিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী রাজস্থানের আলওয়ারে বিভিন্ন সমবায় সমিতির একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। জিম্বাবুয়ের কারিবা হ্রদে নৌকাডুবিতে 72 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে 18টি শিশু। টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 8 উইকেট ও 288 রান হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উদ্দীপনা ও নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই সময়কালে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রায় 4 গুণ, খাদি ও গ্রামীণ শিল্পের উৎপাদন প্রায় 5 গুণ, বৈদ্যুতিন পণ্য উৎপাদন প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচ উৎপাদন 21 গুণ এবং মোবাইল ফোন উৎপাদন 33 গুণ বৃদ্ধি পেয়েছে। সব রাজনৈতিক দলের কাছে তাঁর আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান।
1: জল্দ সে জল্দ হামারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে, ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माता और बहनों को हक दीजिए।
0: স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, দুদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরও শক্তিশালী করতে তাঁরা একযোগে কাজ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠছে। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রোনির বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী বলেন, ভারত ও স্লোভাকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজিও শুভেচ্ছা পাঠিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করেছে। পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোনকে অতিক্রম করে এই রিলে শেষ হয়। ফিজিতে ভারতীয় হাই কমিশনের থেকে শুরু হওয়া ধারাবাহিক এই যাত্রাপথটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার চেতনাকে বহন করেছে এবং বিশ্বজুড়ে ভারতীয় ও ভারতের বন্ধুদের একত্রিত করেছে। স্যান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ধারাবাহিক যাত্রা শেষ হয়। প্রবাসী ভারতীয়রা বিপুল উৎসাহ উদ্দীপনায় এই আয়োজনে সামিল হন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রীয় পর্যায়ের এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিবিদ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক প্রদর্শনী আজ থেকে শুরু হবে, চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। দর্শকরা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে উদ্যানে ঘুরতে পারবেন। প্রতি সোমবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য উদ্যান বন্ধ থাকবে, তবে বিকেল 5টার পর আর সেখানে ঢোকা যাবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপট্টু, থিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ চেঙ্গালপট্টুর এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চেন্নাইয়ে নাগাল্যান্ড, মণিপুর ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা গণেশনের প্রথম

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকবেন। এছাড়াও চেন্নাইতে হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা প্রয়াত কে রামাগোপালনের লেখার ওপর ভিত্তি করে রচিত ইকোস অফ আ ন্যাশনালিস্ট মাইন্ড বইটির প্রকাশনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে সারস ডেয়ারি কমপ্লেক্সের একটি নতুন কারখানার শিলান্যাস করবেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি দুগ্ধ সমবায় সমিতির দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা এবং গবাদি পশুর খাদ্য তৈরির প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে রাজস্থানের 17টি জেলায় 6,262 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার্চুয়াল শিলান্যাস এবং উদ্বোধন করা হবে। পাশাপাশি রোজগার উৎসবে 10,500 জনের বেশি নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অমিত শাহ নতুন কেন্দ্রীয় সমবায় ব্যাংক গঠনের কথাও আজ ঘোষণা করবেন এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ জুন মাসের UGC নেট, CSIR নেট, ICAR অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন এবং PhD প্রোগ্রামের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, এই সাময়িক উত্তরপত্রগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যদিও পরীক্ষার্থীদের শুধুমাত্র NTA আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম FAST-DS বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণার সুযোগ পাবেন। প্রকল্পটি আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে আজ থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে আজকের দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য সমপর্যায়ের সুবিধাসম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পও চালু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জিম্বাবুয়ের ক্যারিবা হ্রদে নৌকাডুবির ঘটনায় 72 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 18টি শিশু রয়েছে। মঙ্গলবার ক্যারিবা শহর থেকে জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মৎস্যজীবীদের জনপদের দিকে যাওয়ার সময় প্রবল ঢেউয়ের তোড়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা ফেরিটি উল্টে যায়। একটি সূত্র জানিয়েছে 90 জন যাত্রী বহনের ক্ষমতা থাকা সত্ত্বেও পুরনো ওই ফেরিটিতে 153 জনের মতো যাত্রী ছিলেন। 77 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বালুচ নেতা মীর ইয়ার বালুচ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ও অসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনেছেন। সুরাব এলাকার সাম্প্রতিক বিমান হামলার ভিডিও ফুটেজ বেলুচিস্তানের স্থানীয় জনগোষ্ঠীর ওপর সামরিক আগ্রাসনের প্রমাণ বলে তার দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিগানে 39 বছর বয়সী এক বন্দুকবাজের গুলিতে 6 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকবাজও রয়েছে। পুলিশ জানিয়েছে মিসাউকি কাউন্টির বিভিন্ন জায়গায় 16 বছর বয়সী এক কিশোর ও 4 প্রাপ্তবয়স্ক নিহত হন। গুরুতর আহত 13 বছর বয়সী এক কিশোরী প্রাণে বেঁচে গেছে। প্রশাসন ঘটনার তদন্ত করছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত 8 উইকেটে 288 রান হাতে নিয়ে আজ মাঠে নামবে। দিনের খেলা শেষ হওয়ার সময় গতকাল দেবদত্ত পাড়িয়াল 131 ও ঋষভ পন্থ 27 রানে অপরাজিত ছিলেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ 2 দিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান সকালের আড্ডা, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

নমস্কার, সুপ্রভাত আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, কেমন আছেন? আজ 16 আগস্ট, পেরিয়ে এলাম স্বাধীনতা দিবস। গতকালের রেশ হয়তো রয়েছে এখনো, নীল আকাশের বুকে মাথা তুলে আছে তিরঙ্গা। এখনো হোয়াটসঅ্যাপের ইনবক্স জুড়ে স্বাধীনতার শুভেচ্ছা বার্তার কত কত আনরিড মেসেজ। কাল সারাদিন দেশাত্মবোধক গান বেজেছে পাড়ার দোকানে দোকানে, সাইকেল হোক বা বাইক গাড়ির সামনে উড়েছে তিরঙ্গা ছোট্ট পতাকা। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিরঙ্গা পোশাকে সেজে ছোট ছোট ছেলেমেয়েরা নেচেছে, গেয়েছে, স্মরণ করেছে এদেশের স্বাধীনতার কাণ্ডারীদের। আর যে ছেলেটা কাল সারাদিন ট্রাফিক সিগন্যালে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছিল, তারও আশা করি ভালোই উপার্জন হয়েছে। গতকাল উৎসবে উদযাপনে আমরা বুঁদ হয়ে থেকেছি শ্রোতা বন্ধু, তবে আজ খানিকটা শান্ত হয়ে বসে একটু ভাবতে হবে, এবার কি করবেন আপনার পরম পূজনীয়, পরম শ্রদ্ধার সম্পদ এই দেশের জন্য? দেশভক্তি তো কেবল একদিনের নয়, স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে আবার যাত্রা আমরা শুরু করলাম নতুন আগামীর দিকে। আর সেই নতুন সকালে আপনার চিরকেলে মৈত্রী হাজির সকালের আড্ডা নিয়ে। আজ স্টুডিওর এপারে আপনার সঙ্গে আছি আমি তৃষিতা মুখোপাধ্যায়। আজ এই রোববারের সকালে আড্ডায় দেশের কথা বলার এষ্টুকুই রাখতে চাইছি। জানেন, কলেজের প্রথম দিনেই কোথাও পড়েছিলাম, আমি মানে গোটা দেশ, অর্থাৎ এই যে আমি বা আপনি, আমরা যেখানেই যাই নিজের মধ্যে খানিকটা বই নিয়ে বেড়াই আমাদের দেশকে, খানিকটা দেশের শিরা ধমনী রক্তের মতোই ধারণ করি আমাদের সুজলা সুফলা শস্যশ্যামলা মাটিকে। হাজার রকমের বৈচিত্র্য দিয়ে গড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রক্তে রাঙানো এদেশের মাটি, এদেশের সূর্য। ভাবতেই কেমন ভালো লাগে বলুন, এত ভাষা, এত সংস্কৃতির কোটি কোটি মানুষ এক মাটির জন্য লড়ে যায়, এক পরিচয়ে আমরা সবাই পরিচিত ভারতবাসী। অর্থাৎ বলতেই পারি আমরাই এক একজন, এক একজন এক একটা ভারতবর্ষ। সেই দেশের কথাই বলবো আজকের এই রোববারের সকালের আড্ডায়। শুরু করব সফর সুর দিয়ে।

শুনছেন সকালের আড্ডা। আচ্ছা শ্রোতা বন্ধু, আমাদের ঘর অগোছালো হলে আমরা কি করি? গোছাই, সাফ রাখার চেষ্টা করি আমাদের আশপাশটা, তাও বাড়ির আশপাশটা তো করি, কিন্তু যদি একটু বড় করে ভাবি তাহলে আমাদের এই দেশটাও তো আমাদের বাড়ি, তবে তাকে কেন সাফ রাখতে পারি না, কেন যত্ন করতে পারি না? আশার কথা হলো, এক ভারতবর্ষ আধার করে তুললেও অন্য আরেক ভারতবর্ষ আলো এঁকে দেয়, হয় তারা হয়ে না হয় জোনাকি হয়ে। আজ বলবো সেসব জোনাকিদের কথা, ভারতের কয়েকজন বিখ্যাত পরিবেশবিদদের কথা, তাদের সঙ্গে আলাপ করে নি, যারা এদেশের অপরূপ প্রকৃতির রূপ ও মর্যাদা রক্ষায় প্রাণপাত করে চলেছেন। প্রথমেই বলবো যাদব পায়েংয়ের কথা, যাকে বলা হয় ভারতের বনু মানব। তিনি আসাম রাজ্যের বাসিন্দা, একজন পরিবেশবিদ হিসেবে তার অবদান হল সম্পূর্ণ একা 550 হেক্টর দীর্ঘ একটি কৃত্রিম বন তৈরি করেন তিনি। অসমের ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি দ্বীপে মৌলি সংরক্ষিত বনাঞ্চলটি অবস্থিত।

এর মোট আয়তন হাজার হেক্টর এবং এটি ব্যাপক ভূমিক্ষয়ের হুমকির সম্মুখীন। গত 70 বছরে মাজুলি তার আয়তনের অর্ধেকেরও বেশি সংকুচিত হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই নিমজ্জন রোধ করতে গোলাঘাট জেলা বন বিভাগ 1980 সালে ব্রহ্মপুত্রের বালুচরে 200 হেক্টর জমিতে বনের বৃক্ষ রোপণ শুরু করেন। তবে 1983 সালের শুরুতেই কর্তৃপক্ষ এই কর্মসূচিটি পরিত্যক্ত ঘোষণা করেন। সেই মুহূর্তে এগিয়ে আসেন যাদব পাইং এবং বনটি পুনরুদ্ধারের চেষ্টায় তার জীবনের 30টি বছর ব্যয় করেন। তিনি বাঁশ এবং অন্যান্য কিছু প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে কাজ শুরু করেন, যার ফলে সেই এলাকাটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে বনটি 1360 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। বনমানব হল এবার জলমানব, ভারতের জলমানব রাজেন্দ্র সিং। দক্ষ জল ব্যবস্থাপনা এবং জল সংগ্রহের লক্ষ্যে কাজ করেছেন 3 দশকেরও বেশি সময় ধরে। তিনি ভারতের জলাশয়গুলির পুনরুজ্জীবন ও পুনরুদ্ধারের জন্য কাজ করে চলেছেন। তিনি কর্ণাটক, রাজস্থান এবং মহারাষ্ট্র অঞ্চলে 11,800 জলকাঠামো নির্মাণ করেন, 12টিরও বেশি জলাশয় পুনরুজ্জীবিত করেছেন। এটি ভূগর্ভস্থ জলস্তরের পুনর্ভরণে সহায়তা করেছে। জলের কথা বললে অবশ্যই মেধা পাটেকরের কথা আসবেই, ভারতের অন্যতম বিখ্যাত পরিবেশবিদ, কারণ তিনি নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেছিলেন। নর্মদা বাঁধ নির্মাণের কারণে বাস্তুচ্যুত হওয়া বেশ কয়েকটি পরিবারের জীবিকা রক্ষায় তাঁর নিষ্ঠার জন্য জীবিকার অধিকার পুরস্কার তিনি লাভ করেছেন। শুধু পুরস্কার দিয়ে মানুষের কীর্তিকে তো বাঁধা যায় না, তিনি সত্যি সত্যি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, যেভাবে বাঁধ ভেঙে নদী ঝাঁপিয়ে পড়ে। পরের কথা মারিমুথু যোগনাথন, তিনি পরিচিত ভারতের বৃক্ষ মানব নামে। যোগনাথন কোয়েম্বাটুরের একজন সাধারণ বাস চালক, যিনি গত 30 বছরে প্রায় 30 লক্ষ চারাগাছ রোপণ করেছেন। পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে তিনি তাঁর বেতনের 40%-এরও বেশি দান করেছেন। তাঁর এই প্রচেষ্টার জন্য তামিল সরকার তাকে পরিবেশ যোদ্ধা উপাধিতে ভূষিত করেছে। সবশেষে বলি কিংখড়ি দেবীর কথা। তিনি ভারতের বিখ্যাত সমাজকর্মী ও পরিবেশবিদ, যিনি হিমাচল প্রদেশের খনি থেকে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। কিংখড়ি দেবী পেশায় একজন ঝাড়ুদার ছিলেন এবং অত্যন্ত শোচনীয় অবস্থায় জীবনযাপন করতেন, তবুও তিনি পরিবেশ রক্ষার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন। ভারতের পরিবেশের প্রতি তার উল্লেখযোগ্য অবদানের জন্য 1999 সালে স্ত্রী শক্তি পুরস্কার লাভ করেন তিনি এবং বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেন। তাহলে ভাবুন শ্রোতা বন্ধু, এই যে যাদের কথা বললাম তারা আমার আপনার মতোই সাধারণ মানুষ, এই জোনাকিরা যদি পারে অন্ধকারের গায়ে নিজেদের অন্তরের শক্তির যে আলো তা বলিয়ে দিতে, তাহলে আমরা কেন পারব না? আপনারা প্রত্যেকে যদি এক একজন করে এগিয়ে আসে, তাহলে একদিন এই বিন্দু বিন্দু থেকেই বিশ্বাস রাখি সিন্ধু হবেই।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: নানা ভাষা নানা মত, এত বৈচিত্র্যের এই দেশের বিশ্বাস করেন একটা প্রাণ আছে? আমি মনে করি রাষ্ট্র যদি ভূখণ্ডের কাঠামো হয়, দেশ তাহলে তা হলো তার প্রাণ। দেশ ঠিক যেন মায়ের মতো, তার কাছে সবাই সমান। রাষ্ট্র যদি কখনো ফেরায়, প্রবল অন্ধকারে বুকে জমাট শক্তি হয়ে দেশ কিন্তু আগলে নেয়, দেশ মানুষকে ভালোবাসার ডাক পাঠায়। এই ডাক শুনেছিলেন উত্তরপ্রদেশের কবিতা দেবী। তার জীবনের অন্ধকারে শিক্ষার আলোটুকুও ছিনিয়ে আনা ছিল প্রবল সংগ্রামের। যেমন করে প্রমিথিউস স্বর্গ থেকে এনেছিলেন আগুন, কবিতা দেবীও তেমন আগুন এনে ছড়িয়ে দিয়েছেন ভারতের প্রান্তরে প্রান্তরে। তিনি পেশায় সাংবাদিক, 2002 সালে গড়ে তোলেন নিজের সংবাদ সংস্থা খবর লেহেরিয়া।

এলিট মিডিয়া হাউস স্বভাবতই এড়িয়ে যায় দলিত প্রান্তিক মানুষের যন্ত্রণা ও লড়াইয়ের কথা। খবর লেহেরিয়া পৌঁছে যায় তাদের কাছে। কবিতা দেবী তাদের কি নিয়ে লিখছেন ভারতের নতুন ইতিহাস। কবিতা দেবীর এই কাজে কাদেরকে কাজে নেন জানেন? সমাজের ওই কোণঠাসা নির্জীব সব অশিক্ষিত মহিলাদের, যাদের প্রথাগত শিক্ষা কেউ দেয়নি, তাদেরকে তিনি সাংবাদিকতার পেশাগত কাজ শেখান এবং কাজ দেন। এমন করে খবর লেহেরিয়া সমাজের খুব বাস্তব ছবি নির্ভয়ে তুলে ধরছেন। তিনি দ্য কবিতা শো বলে একটি অনুষ্ঠানেরও সঞ্চালনা করেন। ভাবুন, একজন দলিত মহিলা পদে পদে বাধা পেয়েছেন, জীবনের প্রতিটা ধাপে যার লড়াই এবং বৈষম্য, কিন্তু সেই অন্ধকারের চোখে চোখ রেখে সদা সদর্পে এগিয়ে গেছেন, প্রবল আত্মবিশ্বাসে, নির্ভয়ে। নিজের বা জাতির স্বাধীনতার জন্য নয়, স্বাধীন করেছেন, পায়ের তলায় মাটি দিয়েছেন কত কত মেয়েকে। কবিতা দেবীকে কুর্নিশ জানাই। আসলে ভেবে দেখতে গেলে আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে খানিকটা পরাধীন বানিয়ে রাখি। আমাদের ভিতরকার অজানাকে ভয়, আত্মবিশ্বাসের অভাব। একটা আয়না থাকে জানেন, যে আয়নাটাকেও এই সমাজ, আমাদের আশেপাশের মানুষজন লুকিয়ে রাখতে চায়। কিন্তু এই ভয়কে যদি আমরা দূরে সরিয়ে ফেলতে পারি, এই আয়নাটাকে যদি খুঁজে ফেলতে পারি, তাহলেই দেখবেন আমাদের সামনে একটা খোলা আকাশ আমরা দেখতে পাবো, যে খোলা আকাশে মন খুলে ওড়া যায়।

জননী আর জন্মভূমি সে যে স্বর্গাদপি করিয়সী, সুজলা সুফলা ভারতবর্ষ, প্রতিটি ভারতবাসীর অহংকার, গর্ব আর ভালোবাসা তার দেশ, দেশমাতৃকা।

অগণিত বীর সন্তানের আত্মবলিদানের মধ্যে দিয়ে 200 বছরের পরাধীনতা শৃঙ্খল মোচন করে স্বাধীন হল দেশ। 1947-এর 15ই আগস্ট বহু প্রাণ, রক্তপাত, অনেক অস্ত্রের বিনিময়ে মিলল এই স্বাধীনতা।

স্বাধীন দেশ পেরিয়ে এসেছে বেশ খানিকটা পথ, পুরো পথ কুসুমাস্তীর্ণ ছিল না, সামনের পথেও বাধা অনেক, পুরনো অনেক সমস্যার সমাধান মিলেছে, তবু বাকি আছে বেশ কিছু। পথের মাকে মাকে উঠেছে নতুন প্রশ্ন, পুরনো নতুন চ্যালেঞ্জ পথকে কণ্টকাকীর্ণ করেছে, আর তা পরোক্ষে স্বাধীন দেশের নাগরিককে আরও সচেতন হতে, আরও সক্রিয় হতে, আরও উদ্যোগী হতে শেখাচ্ছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের দায়িত্ব অনেক। স্বপ্ন যেখানে এক ক্ষুধা দারিদ্র দুর্নীতিমুক্ত নবভারতের, জাত পাত বর্ণ ধর্ম নির্বিশেষে সাম্য সমতা আর

শুনলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ। মৈত্রীপ্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। অনেক কথা বলছি, গান শোনাচ্ছি, কিন্তু এই ফাঁকে আজকের আবহাওয়ার খবরটা একটু বলে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদিন আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.0 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি বেশি। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 0.04 মিলিমিটার। আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য একটা বিশেষ সতর্কবার্তা আছে, আরও আর একবার জানিয়ে দিই। 15 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে প্রতি ঘণ্টায় 35 থেকে 45 কিমি বেগে বাতাস বইতে পারে, যা মাঝে মাঝে ঘণ্টায় 55 কিমি পর্যন্ত দমকা হাওয়ায় পরিণত হতে পারে। তাই 15 থেকে 18 তারিখ পর্যন্ত এই ঝোড়ো হাওয়ার কারণে আমাদের মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং আশপাশের সমুদ্রে, বিশেষত উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই তো গেল এত কথা, এখন সকালের আড্ডা একটা গান শোনাই।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: শ্রোতা বন্ধু, শুরু করেছিলাম দেশের কথা দিয়ে। আসলে ভালো করতে চাওয়ার যে বাসনা, তা কিন্তু নিঃশর্ত হয়। কিভাবে কেউ জীবন দিয়ে দেয় দেশের জন্য, কিভাবে আমাদের সেনারা দেশের জন্য প্রাণ দেয়, কোন আত্মশক্তিতে, এ রহস্যের এখনো সমাধা হয়নি। তবে এটুকু জানি, আমার দেশের হৃদয় খুব বড়। অনাদিকাল থেকে কত মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে মিশে গেছে আমার দেশের সেই বৃহৎ হৃদয়ে। দেশ তাকে আপন করে নিয়েছে।

এই যে যেমন ধরুন মাদার টেরেজা, ভগিনী নিবেদিতা, আরও কত কেউ। তবে আজ বলবো রাজস্থানের যোধপুরের পাগল সাহেবের কথা। হ্যাঁ, পাগল তো বটেই। আয়ারল্যান্ড থেকে আগত সেই বিদেশি নিরন্তর একা হাতে সাফ করে চলেছেন রাজস্থানের যোধপুরের অগুন্তি জলাধার। প্রায় দশ বছরে ক্যারন রনসলি যোধপুরের প্রায় দশটি ঐতিহাসিক জলাধার পরিষ্কার ও সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এর মধ্যে রয়েছেন ময়লাবাগ, ঝালরা, রামবাউরি, গুলাবসাগর, গোবিন্দ বাউরি, চাঁদপুল বাউরি, মহামন্দির বাউরি, তাপি বাউরি এবং ক্রিয়া ঝালরার মতো বহু ঐতিহাসিক জলাধার। আজ ৮১ বছর বয়সেও তিনি প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছেন নিরন্তর অক্লান্তভাবে। অতীতে তার পা ভেঙেছে, এখন তিনি লাঠি নিয়ে হাঁটেন। রাজস্থানের প্রচণ্ড গরমে তার ত্বকের সমস্যাও হয়, তবুও তিনি কাজ থামাননি। যোধপুরের পুরনো শহরের একটি সাধারণ অতিথিশালার ছোট্ট ঘরে থাকেন, মূলত নিজের সঞ্চয় থেকেই জীবনযাপন করেন। সকালে চা রাস খেয়ে শুরু করেন দিন জলাধার পরিষ্কারের কাজ। ক্যারেনের মতে শুধু আবর্জনা নয়, প্লাস্টিকই এখন সবচেয়ে বড় সমস্যা। বর্ষার সময় প্লাস্টিক ভেসে এসে জলাধারগুলোর মুখ বন্ধ করে দেয় এবং জল দূষিত করে। তাই তিনি শুধু যোধপুরেই নয়, জাওয়াই অঞ্চলের জলাধার পরিষ্কার করতেও অংশ নিয়েছেন। তার কাজে এখন অনেক স্থানীয় মানুষও যুক্ত হয়েছেন তার এই উৎসাহ দেখে। তাদের ছাড়া এই দীর্ঘ লড়াই সম্ভব ছিল না বলে তার বিশ্বাস। শ্রোতা বন্ধু, এর থেকে ভালো আর কি উদাহরণ হতে পারে যে কিভাবে একটা মানুষ নিজেই দেশ হয়ে ওঠে। ক্যারেন এখানে এসেছিলেন তার মায়ের স্মৃতির জন্য, তারপর থেকে গেছেন এই দেশকে ভালোবেসে। তিনি নিজেকে ভারতেরই একজন মনে করেন, ভারতবর্ষই এখন তার দেশ, আর এই তার দেশভক্তি স্বরূপ। তার কথা শুনে সত্যি মনে হয় এখনো স্বপ্ন দেখা যায়। সত্যি বিশ্বাস করতে ইচ্ছে করে দয়েকার তালুপ্যসা ওই ছোট্ট বানানের একটা ছোট্ট শব্দের উপরে। ভালো থাকুক যোধপুরের পাগল সাহেব, ভালো থাকুক এই সমস্ত জোনাকিরা যারা অন্ধকারের বিরুদ্ধে নিজের মনের আলো নিয়ে এখনো লড়াইয়ের ময়দানে নিরন্তর বিপ্লবরত।

0: সিগারেট, মদ, ড্রাগস বা সমধর্মী অন্যান্য নেশা থেকে তরুণ বা প্রবীণ মানুষকে মুক্ত করতে নেওয়া যায় পুনর্বাসন কেন্দ্রের সহায়তা। সরকার অনুমোদিত রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করে উপযুক্ত পরামর্শ নিতে পারে উদ্বিগ্ন পরিবার।
1: নেশামুক্ত সমাজ, সুস্থ সমাজ। নেশার কবল থেকে পরিণত এবং অপরিণত বয়সের মানুষদের বের করে আনা একটি বড় সামাজিক কর্তব্য।
0: 2020 সালের 15ই আগস্ট থেকে দেশে চলছে নেশামুক্ত ভারত অভিযান। নেশামুক্তির অঙ্গীকার হয়ে উঠুক সুস্থ সমাজের লক্ষ্যে এক আবশ্যক পদক্ষেপ।
1: নেশার দ্রব্য থেকে দূরে থাকতে সাহায্য করুন আপনার পরিচিত জনকে, প্রয়োজনে সাহায্য নিন বিশেষজ্ঞের।
0: শখে নেশাদ্রব্য ব্যবহার থেকেই নেশার প্রতি আসক্তি তৈরি হয়, এ অতি স্বাভাবিক ঘটনা।
1: খেয়াল করে দেখুন আপনার পরিচিত বৃত্তে কোনো তরুণ নেশার জালে জড়িয়ে যাচ্ছে কিনা।
0: প্রয়োজনে নেশামুক্তির জন্য সুপরামর্শ দিন নেশায় আসক্তকে, তার পরিবারকে। যোগাযোগ করতে বলুন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে।
1: সমাজকে নেশামুক্ত করতে নির্ণায়ক হতে পারে আপনার ভূমিকা।
0: ১৮ বছর বয়সের নিচে কোনো শিশু কন্যাকে যেন বিয়ে দেওয়া না হয়।
1: একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় এই অন্যায় রোধে উদ্যোগী হন,
0: সাহায্য নিন প্রশাসনের। আমাদের দেশে বিয়ের জন্য ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
1: এই বয়সের নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
0: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
1: যে সমাজ সতর্ক সেই সমাজই সুস্থ। শ্রোতা বন্ধু, সকালের আড্ডায় সময় হয়ে গেছে জানা অজানার। আজকের বিষয় স্বাধীন ভারতে রসায়ন চর্চা, শুনবেন দ্বিতীয় পর্ব।

0: নাওজানায় শুনছেন ধারাবাহিক কথিকা স্বাধীন ভারতের রসায়ন চর্চা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপক অর্ণব হালদার।
1: স্বাধীন ভারতবর্ষে রসায়ন চর্চা প্রসারিত হয়েছিল প্রফুল্লচন্দ্রের অসংখ্য ছাত্র কিংবা ছাত্রের ছাত্রদের মধ্য দিয়ে। তাঁদের মধ্যে আরও যাদের নাম করা যায় তাঁরা হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের খয়রা ও পালিত অধ্যাপক অজৈব রসায়নবিদ প্রিয়দা রঞ্জন রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা বীরেশচন্দ্র গুহ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নবিদ হেমেন্দ্র কুমার সেন, উত্তর পূর্ব ভারতে হরিশ্চন্দ্র গোস্বামী, দক্ষিণ ভারতে বিমান বিহারী দে, বিশাখাপত্তনমে নীলরতনধরের ছাত্র জি গোপাল রাও, সিএসআইআরের প্রাক্তন অধিকর্তা আত্মারাম, লখনৌ বিশ্ববিদ্যালয়ের অবিনাশচন্দ্র চ্যাটার্জি। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশক থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ভারতে রসায়ন গবেষণার বিকাশ ও বিস্তার যাঁদের ছাড়া ভাবা যায় না তাদের কয়েকজনের কথা বলা যাক। স্বাধীনতা পরবর্তী সময়ে আধুনিক ভৌত রসায়ন শিক্ষা ও গবেষণায় প্রথমেই মনে আসে অধ্যাপক সাধন বসুর নাম। অসীমা চট্টোপাধ্যায়ের মতো সাধন বসুরও পিএইচডি ডিগ্রির তত্ত্বাবধায়ক ছিলেন প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্র প্রফুল্ল কুমার বসু। ১৯৫৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার পর থেকে একটা দীর্ঘ সময় জুড়ে বর্ণালীবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা ও আলোক রসায়ন চর্চা ও গবেষণার ক্ষেত্রে সাধন বসু নিজেই ছিলেন একটা প্রতিষ্ঠান। রসায়নের এই সব শাখার চর্চায় তার অবদান ছিল যুগান্তকারী। আমাদের দেশে রসায়ন শিক্ষায় কোয়ান্টাম বলবিজ্ঞান চর্চায় তিনি ছিলেন ভগীরথ। কোয়ান্টাম বলবিদ্যার মাধ্যমে বিভিন্ন যৌগের বর্ণালীর ব্যাখ্যায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। ভারতের পলিমার বিজ্ঞান চর্চাতেও তিনি ছিলেন পথিকৃৎ। পলিমার গবেষণায় তাঁর আবিষ্কৃত পদ্ধতি আজও শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। ভৌত রসায়নে সাধন বসুর অবদানের কথা স্মরণে রেখে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স ২০১৩ সালে রেজোন্যান্স জার্নালের এক বিশেষ সংখ্যা প্রকাশ করে। এদেশে পলিমার গবেষণার আর এক পথিকৃৎ ছিলেন শান্তিরঞ্জন পালিত। শান্তিরঞ্জন পালিতের সঙ্গে যৌথভাবে ১৯৫০ সালে পলিমার বিজ্ঞানে ভারতবর্ষ থেকে প্রথম গবেষণাপত্র প্রকাশ করেন সাধন বসু। অধ্যাপক পালিত পরবর্তী সময় আমাদের দেশের পলিমার গবেষণাকে এগিয়ে নিয়ে যান এবং তাঁর বহু ছাত্রছাত্রী দেশের বিশিষ্ট পলিমার বিজ্ঞানী হিসেবে একটা স্বতন্ত্র স্কুল অব পলিমার সায়েন্স গড়ে তোলেন। সাধন বসু এবং শান্তিরঞ্জন পালিত উভয়ই ছিলেন দেশ বিদেশের একাধিক বিজ্ঞান সংগঠনের সাম্মানিক সদস্য। সাধন বসুর দুই উজ্জ্বল ছাত্র অধ্যাপক অনিমেষ চক্রবর্তী ও অধ্যাপক মিহির চৌধুরী। গত শতাব্দীর ষাটের দশক থেকে এই দুই স্বনামধন্য রসায়নবিদ গড়ে তোলেন অজৈব ও ভৌত রসায়নের দুই স্বতন্ত্র ধারা। অধ্যাপক সাধন বসুর সঙ্গে গবেষণাকালে কপার, নিকেল ও ক্রোমিয়ামের জটিল যৌগের বর্ণালী ব্যাখ্যা করে অনিমেষ চক্রবর্তী বিশ্ববিখ্যাত নেচার জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেন। নোবেলজয়ী বিজ্ঞানী মুলিকানের চার্জ ট্রান্সফার ট্রানজিশন সংক্রান্ত গবেষণাকে আরও বিস্তৃত করাই ছিল মিহির চৌধুরীর পিএইচডি গবেষণার বিষয় এবং তাঁদের এই কাজ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রগুলো চার্জ ট্রান্সফার বর্ণালী গবেষণার মাইল ফলক হিসেবে গণ্য করা হয়। এই ঘটনাগুলো অনিমেষ চক্রবর্তী ও মিহির চৌধুরীর বিজ্ঞান চিন্তার গভীরতাকেই প্রকাশ করে। প্রথম জীবনে কানপুর আইআইটিতে চাকরি করলেও অনিমেষ চক্রবর্তীর রসায়ন গবেষণা শীর্ষস্তরে পৌঁছয় আইএসিএসে যোগ দেওয়ার পর। বিশ শতকের দ্বিতীয় অর্ধ থেকে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত ভারতে অজৈব রসায়ন গবেষণায় অনিমেষ চক্রবর্তী ছিলেন সঠিক অর্থেই একটা ইনস্টিটিউট। অন্যদিকে প্রেসিডেন্সি কলেজের প্রবাদ প্রতিম শিক্ষক হিসেবে এক দশকের বেশি সময় কাটানোর পর মিহির চৌধুরী পাকাপাকিভাবে আইএসিএসে চলে আসেন। ১৯৬০ সালে লেজার আবিষ্কারের পর লেজারকে ব্যবহার করে ভারতে আধুনিক আলোক রসায়ন ও বর্ণালীবিদ্যা গবেষণার পথপ্রদর্শকদের অন্যতম হলেন অধ্যাপক মিহির চৌধুরী। বিভিন্ন অণু ও জটিল যৌগের বর্ণালীর নানা সূক্ষ্ম বৈশিষ্ট্যকে বোঝা ও ব্যাখ্যার ক্ষেত্রে মিহির চৌধুরীর গবেষণা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল। প্রসঙ্গক্রমে আমাদের দেশে লেজার ব্যবহার করে ভৌত রসায়নের গবেষণার সূচনার ক্ষেত্রে আরও যাঁদের কথা না বললে অন্যায় হবে তাঁরা হলেন এম ভি জর্জ, জে পি মিত্তাল, ভি কৃষ্ণান, পি নটরাজন ও ভি কৃষ্ণমূর্তি।
0: স্বাধীন ভারতের রসায়ন চর্চা দ্বিতীয় পর্ব শুনলেন, বললেন অধ্যাপক অর্ণব হালদার।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: শ্রোতা বন্ধু, আজ সকালের আড্ডা জুড়ে বলতে চাইলাম সেই সব মানুষের কথা যারা এই দেশকে তাদের অন্তরে ধারণ করে, আমরাও করি, তারাও করে একটু বৃহত্তরভাবে, তাই না? যারা শত প্রতিকূলতা সত্ত্বেও একটু একটু করে সরিয়ে ফেলতে চাইছে সমস্ত জরা হিংসা, দেশ ভালোবাসার গান গেয়ে মানুষকে ভালোবেসে এই দেশের আগামীকে গড়ছেন। মনে রাখবেন, আমাদের মধ্যেই জেগে আছে দেশ, তাই এই জীবনে যেটুকু সময় আছে আমরা যেন ভালোবাসার কথা বলি, ঐক্যের গান গাই। আজ সময় প্রায় শেষ, এখানেই বিদায় নেব সকালের আড্ডা থেকে। এতক্ষণ সঙ্গে ছিলাম তৃষিতা মুখোপাধ্যায়। আর আপনি জানাতে পারেন কেমন লাগলো আজকের সকালের আড্ডা আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, যেই পেজেতে ভি নেই, আছে বি। এছাড়া আমাদের মেল করতে পারেন মৈত্রী বন্ধু 23@gmail.com এই ঠিকানায়। আপনার চিঠি বা মন্তব্য তার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন শ্রোতা বন্ধু, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। যেতে যেতে রেখে যাই একটা গান আপনার জন্য, দিনটা খুব ভালো কাটুক।

0: আকাশবাণী মৈত্রী এতক্ষণ তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় শুনলেন সকালের আড্ডা। মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন কবি কণ্ঠে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়।
1: অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্যপুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হল সব গাছ তার কাছে, এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী

0: হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে, নত যেন হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে, সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকাবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকুল খসিয়ে ডেকো। এই কবিতার পর, এ উচ্চারণের পর আর কি বলার অপেক্ষা রাখে বন্ধুরা? আজ আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত কবি কে? না, বলার অপেক্ষা রাখে না, তবুও নিয়ম রক্ষার্থে বলতে হয়, আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত কবি মন্দাক্রান্তা সেন। দিদি, আপনাকে স্বাগত, নমস্কার আমাদের এই অনুষ্ঠানে।
1: নমস্কার, ধন্যবাদ।
0: আপনার এই অনুষ্ঠানে দ্বিতীয়বার আসা?
1: না, বোধহয় তারও বেশি।
0: তারও বেশি, কেমন লাগে? আপনি একটু আগেই বলছিলেন, মনে হলো একটু বন্ধুদের সঙ্গেও ভাগ করে নেওয়া যাক।
1: খুব ভালো লাগে, অনেকদিন ধরে আসছি এবং অনেকে আমাকে ভুলে গেলেও আকাশবাণী যে আমাকে ভোলে না, তার জন্য আমার অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আর নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাদের এবং শ্রোতা বন্ধুদের। আমার খুব ভালো লাগছে এখানে এসে, বরাবরই লাগে, আজও আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি।
0: বেশ, প্রতিবারের মতো আমরাও খুব আনন্দিত, এবং আনন্দিত বললে কম বলা হয়, আহ্লাদিত, আপনাকে আমরা ডাকি এবং আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বার করে আমাদের সময় দেন, কখনো না বলেন না, ফিরিয়ে দেন না, বারে বারে আপনার কথা শুনতে ইচ্ছে করে, প্রতিবারই মনে হয় আরও নতুন কিছু শুনতে পাবো, নতুন কবিতা শুনতে পাবো, নতুন কথা জানতে পারবো। কিন্তু নতুন কথা শুনবো, শুরুটা একটু যেন শুরু থেকেই করতে ইচ্ছে করে। একটু যদি বলি যে কবিতার সঙ্গে তো বিরোধ নেই কারুরই, কোনোভাবেই বলা যায় না, কিন্তু তাহলে চিকিৎসাশাস্ত্র পড়াশুনো শুরু করা এবং অসম্পূর্ণ অবস্থাতেই চলে আসা, পুরোপুরি একেবারে নিজেকে নিয়োজিত করা এই সাহিত্য জগতে, মানে বিরোধটা কি ছিল কোথাও?
1: বিরোধ বরাবরই ছিল। আমি আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জয়েন্ট এন্ট্রান্সে বসতেই চাইনি, কিন্তু বসতে হয় বাড়ির চাপে এবং ডাক্তারি পড়ার সুযোগ পাই আমি। কিন্তু আমার এখন মনে হয় 5 বছর আমি অপব্যয় করেছি, কারণ আমার চিকিৎসক হওয়ার কোনো ইচ্ছা ছিল না, হয়তো আমার নিয়তিও ছিল না, সেই নিয়তেই আমার লেখার দিকে টেনে এনেছে। এখন সেই সময় কিছু অভিজ্ঞতা আমি আমার সরাসরি অভিজ্ঞতা আমি লেখায় ভাগ করে নিতে পারি, সেই সময় কিছু অর্জিত জ্ঞান বিজ্ঞান। কিন্তু এখন এটাও মনে হয় যত বয়স হচ্ছে, যে 5 বছরটা যদি আমি আরও লিখতে পারতাম তাহলে বোধ হয় বড় ভালো হতো।
0: এইটা মনে হয় যে 5 বছর আরও লিখতে পারলে ভালো হতো, কিন্তু ওই লেখা জীবনের শুরুতে এই কথা কি শুনতে হয়নি যে কবিতা লিখে কি পেট ভরবে?
1: না, আমার মা ছিলেন আমার কবিতা লেখার খুব পক্ষপাতী। ছোটবেলায় আমার লেখা শুরুর আশ্রয় লালন সবই আমি মায়ের কাছ থেকে পেয়েছি। আমার প্রথম কবিতা মায়ের সঙ্গে সুর মিলিয়ে বলা 25শে বৈশাখের এক বিকেলবেলা, যখন সবাই আসবেন আমাদের বাড়িতে, 25শে বৈশাখের উৎসব হতো রীতিমতো। তো আমার দাদা একটা ছবি এঁকে

0: ছিল রবীন্দ্রনাথে বাঁশ ফেরানো মুখ, আর আমি একটা কবিতা লিখেছিলাম মায়ের সঙ্গে। তো মা একটা লাইন বলেছিলেন, আজকে তোমার জন্মদিনে গাইছি তোমার গান। আমি সঙ্গে সঙ্গে মিলিয়ে বলেছিলাম, যারা যারা গাইছে না গো শুনছে পেতে কান। মা খুব খুশি হয়েছিলেন এবং সেখান থেকেই মা বোধহয় বিশ্বাস করতেন যে আমি লেখার জগতেই আসব।
1: এই যে তাহলে যখন বিরোধ একটা ছিল আপনার মনে হচ্ছে যে ডাক্তারি পড়তে যাওয়া আপনার জন্য নয়, জয়েন্ট এন্ট্রান্স আপনি দিতেই চাননি, তবু আপনাকে দিতে হলো, কেন দিতে হলো? মানে কোনো চাপ ছিল বা খুব বেশি আগ্রহ ছিল পরিবারের কারুর, এমন কি?
0: হ্যাঁ, কারণ আমার দাদা ডাক্তার।
1: হ্যাঁ,
0: তো আমার মা বাবার কাছে, হয়তো বাবার কাছেই বেশি, এটা একটা খুব সৌভাগ্য বলে বিবেচিত হয়েছিল যে ছেলে মেয়ে দুজনেই ডাক্তার। তো আমি ডাক্তারি পরীক্ষার পর যখন ভালো ফল করলাম, আমাকে আমার বাড়ি থেকে বলা হলো, যেটা আসলে আমার উচ্চ মাধ্যমিকেরও অভিজ্ঞতা, আমি আর্টস নিয়ে পড়তে চেয়েছিলাম, তো আমাকে বলা হয়েছিল যে তুমি আর্টস নিয়ে পড়লে ভালো না লাগলে সায়েন্সে চলে আসতে পারো, কিন্তু সায়েন্স থেকে আর্টসে যাওয়া বেশি সোজা, তোমার যদি ভালো না লাগে তুমি সায়েন্স থেকে আর্টসে চলে যাবে। সেরকমভাবে আমাকে বলা হলো যে জয়েন্ট এন্ট্রান্সে পাস যখন করেছো তখন ডাক্তারিটা পড়ে দেখো, না ভালো লাগলে ছেড়ে দেবে। কিন্তু সেই ছেড়ে দেওয়ার সুযোগটা প্রকৃতপক্ষে আমি পাইনি। আমি সমস্ত ফাইনাল পরীক্ষার আগে নানা রকম কীর্তিকলাপ করতাম, বাড়ি থেকে চলে যাব সিদ্ধান্ত নিতাম, পরীক্ষা দেব না, পরীক্ষার হলে ঢুকবো না, এইসব করতাম, তা সত্ত্বেও ভালো নম্বর পেতাম। তো সেই কারণে আমাকে, এই কারণেই আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার একটা কথোপকথন হয়েছিল একদম প্রথম দিন আলাপের সময়। সুনীলদা আমাকে বলেছিলেন যে লাইসেন্স না নিয়ে ভালোই করেছো, লাইসেন্স নিলে গাড়িটা চালাতেই হতো, তোমাকে কেউ অন্য কিছু করার অধিকার দিত না, তোমাকে গাড়ি চালাতে হতো, ভালো করেছো ডাক্তারি ছেড়ে দিয়েছো।
1: আচ্ছা বেশ, ডাক্তারিতে ছেড়ে দিলেন, একেবারে সাহিত্যে কবিতায় নিজেকে পুরোপুরি একেবারে তার সঙ্গে সংযুক্ত করে ফেললেন। কিন্তু ওই যে একটা কথা আছে যে কবিতা লিখে কি পেট ভরবে, কাগজ লিখে কি পেট ভরবে, তাহলে এই যে পেট ভরানোর একটা ব্যবস্থা তো করতে হবে।
0: হ্যাঁ, সেটা আমার স্বামী করেন, ও আমাকে এতটাই আমার লেখা চায় যে আমি লিখি, কারণ ও জানে আমি লিখলেই সবচেয়ে ভালো থাকি। আমার স্বামী অরিন্দম মুখোপাধ্যায়, ও আমার লেখার প্রেরণা এবং লেখার সঙ্গে অত্যন্ত সহযোগিতা করে। অন্য কোনো কাজে আমাকে যেতে দেখলেই, হাত লাগাতে দেখলেই আমাকে বলে যে যাও তুমি তোমার লেখা নিয়ে বসো, এখানে কী করছো। তো ও আমার অত্যন্ত প্রেরণার জায়গায় বলবো, এবং আমার ভীষণ কাছে এবং আমার কবিতার প্রথম পাঠক।
1: বাহ, খুব ভালো, এটা নিঃসন্দেহে একটা ভীষণ আজকের এই সময়ে দাঁড়িয়েও আমাদের বলতে ইচ্ছে করে, যেখানে এখনো মেয়েরা এত এগিয়ে গিয়েছে নানানভাবে ঘরে বাইরে সমান পারদর্শিতার সঙ্গে, সে দুটো জগতে সফল বলা যায়, সেখানেও কিন্তু এখনো এটা মনে করা হয় যে ঘরের কাজটা তো মেয়েদেরই, দুজন চাকরিজীবী পুরুষ মহিলা তারা স্বামী স্ত্রী, বাড়ি ফিরে আসার পর পুরুষ মানুষটি বিশ্রাম নেন এবং সেই মহিলা ঘরে ফিরেই কোনো রকমে একটু পোশাক পরিবর্তন করে হাত পা ধুয়েই তাকে রান্নাঘরে ঢুকে যেতে হয়। সেখানে আপনার এই যাপন, আপনার এই যে যাপন সঙ্গী, তিনি নিঃসন্দেহে একজন উজ্জ্বল উদাহরণ আমাদের কাছে,
0: বলতে পারেন। আমি অত্যন্ত কি বলবো, আমি মনে হয় এটা আমার উপর ঈশ্বরের আশীর্বাদ।
1: ঠিক তাই, আর আমাদের উপরে আশীর্বাদ আপনাকে পাওয়া,
0: মন্দাক্রান্তা
1: সেনকে পাওয়া আমাদের মাঝে, কবিতার জগতে, বাংলা সাহিত্য জগতে। আমরা অনেকক্ষণ কথা বলেছি, এবার একটু কবিতা শুনবো, আপনি কি শোনাতে চাইবেন?
0: তো আজকে আমার মাথায় একটা লেখা এলো, সেটা পড়ি। নতুন বছর মানে নতুন বছর, আজও কি পেরোনো যাবে হত্যা চরাচর, আজও কি পেরোনো যাবে বিপন্ন সময়, চিরন্তন এ প্রশ্নে হয় নব সূর্যোদয়, আশা করতে ভয় করে তবুও আশা হয়।
1: ভয় করলেও আশাটা রাখতেই হবে, এই আশা না থাকলে এগিয়ে যাওয়ার যেন সেই যে একটা মানে মোটিভেশন যাকে বলে সেটাই আমাদের থাকে না, একটা ওই ছোটবেলা থেকে সামনে ওই লেবু লজেন্স বা একটা বিস্কিট ঝুলিয়ে দিলে ছোট্ট বাচ্চারা যেমন দৌড়তে থাকে তার দিকে, ওই সারা জীবন

0: বড় হওয়ার পরে ওই লেবু লজেন্সটা হচ্ছে ওই আশাটা, তাই না?
1: এখন বাচ্চাদের তো মায়েদের মোবাইল ফোনটা হাতে পেলেই তারা সবকিছু ভুলে যায়, এখন আর লেবু লজেন্সের দিন নেই, সেগুলো আমাদের ছোটবেলার কথা।
0: এইটা একটা খুব মানে খারাপ জায়গায় একটা ধাক্কা খেলাম আমরা, সত্যি তাই, যে সত্যি সময়টা অনেকখানি বদলে গেছে,
1: অনেক বদলে গেছে,
0: বদলে গেছে। আসলে সময় বদলে যাবেই, সময়ের সঙ্গে সঙ্গে সময় বদলাবে। আপনি আমি যখন ছোট ছিলাম তখনও পূর্বজরা বলেছেন সময় বদলে গেছে, তাদেরও পূর্বজরা তাদের সময় বলেছেন বদলে গেছে, এবার আজকে যারা ছোট তারাও দুদিন বাদে বলবে সময় বদলে গেছে। এই বদলে যাওয়ার সময়ের মধ্যে থেকে আমাদের ওই আশাটুকু রাখতে হবে এগিয়ে যাওয়ার জন্য।
1: নতুন বছরে আমরা সেই বদলের আশায় থাকি।
0: ঠিক তাই, ঠিক তাই। আচ্ছা, এই যে আপনার কথা শুনছিলাম যে মা আপনাকে অনেকখানি এগিয়ে দিয়েছেন কবিতার ক্ষেত্রে, আপনার প্রেরণা ছিলেন, একটু মার কথা শুনি।
1: আমার মা অনিতা সেন, তিনি বলতে গেলে গৃহবধূই ছিলেন, কিন্তু ওনার পড়াশোনার যে ইচ্ছা, পড়াশোনার যে তাগিদ, যে উদ্যোগ, সেটা ছিল দেখার মতো। কারণ মা ঘরে সমস্ত কাজ করে মাকে রাত জেগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়তে দেখে আমরা বড় হয়েছি। আমাদের পড়াশোনার যে আগ্রহ, মায়ের সন্তান আমি আর আমার দাদা উষ্ণিক সেন, আমাদের যে লেখাপড়ায় আগ্রহ, সেটা মায়ের কাছ থেকে পাওয়া। কাজেই মা শুধু যে গৃহবধূ ছিলেন এটা ওনার কাজ নয়। আমি বলতে চাই যে মা একটা বিরাট কাজ করেছেন, সন্তানকে লালন করেছেন, সন্তানের সামনে জীবনের একটা উদ্দেশ্য দেখিয়ে দিয়েছেন, এগিয়ে চলার পথ গড়ে দিয়েছেন। কাজে মা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন মা কি করতেন, আমি বললাম, বলি যে মা আমাদের বড় করেছেন।
0: ঠিক তাই, একেবারে ওই আগলে রেখে বড় করা।
1: এখনো যে বয়সে এসে পৌঁছেছি, মা ছোট ছোট যারা ছেলে মেয়ে তারা আমাকে প্রণাম করে, আমি তাদেরও এটাই বলি যে মায়ের মনের মতো হও, কারণ আমি মায়ের মনের মতো হয়েছি, সেটাই আমার কাছে বিরাট পাওয়া।
0: বাহ, খুব ভালো বললেন, একদম ওই যে বলে না যে একেবারে সৌন্দর্যের শীর্ষবিন্দুতে, ভালো লাগার শীর্ষবিন্দুতে অবস্থান করে কবিতা, তেমনি আপনার এই কথাটাও আমার ওই কবিতার মতন মনে হলো।
1: সব কিছুর শীর্ষে থাকেন মা, আসলে কবিতারও ঊর্ধ্বে আছেন মা, আমাদের সব কিছুর ঊর্ধ্বে আমাদের মা, ঠিক নয় কি?
0: একদম ঠিক, একদম ঠিক, ঠিক তাই। আজকের সময়টা, ওই যে বদলে যাওয়া একটু সময়, সেই বদলে যাওয়া সময়ে আমরা তো এই যে সবার উপরে আছেন মা, কখনো কখনো ভুলে যাই। আমাদের সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন খবর যখন খুব উজ্জ্বল হয়ে ওঠে, আমরা ব্যথা পাই এবং তখন আবার মনে হয় যে একটু মনে করিয়ে দিই, মনে করিয়ে দেওয়াটা খুব দরকার, মনে করাটা খুব দরকার মা সবার উপরে। ঠিক তাই, বেশ আবারও একটা কবিতা আপনার কাছ থেকে একটু শুনে নি, তারপরে যাই বাকি কথায়।
1: যে কবিতাটা এবার পড়তে চাই সেটা হচ্ছে এই সময়ের কবিতা। এখন আমাদের নানা রকম যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো সেই নতুন যে সময় আমরা দেখছি সে সময় আগেও ছিল, তো মনে হয় যে আমরা সব কিছু পেরিয়ে যাব। আমাদের যে মানুষের যে সমস্যা, মানুষের যে দুঃখ কষ্ট, মানুষের যে কি বলবো, তা ভেঙে বেরোনোর যে ইচ্ছা, আবার জিতে যাওয়া, তো সেইটা নিয়ে একটা কবিতা শোনায়।
0: ঠিক তাই, একদম।
1: কবিতার নাম যুদ্ধ পরবর্তী কবিতা।
0: বেশ,
1: এতবার ধ্বংস হয়ে গেছি দেখো, তবু ধ্বংস অভ্যাস হলো না, আজও এত কষ্ট হয়, ধ্বংস হতে বড় কষ্ট হয়, প্রত্যেক নিঃশ্বাস থেকে দেখো সেই মৃত্যু থেকে উঠে ফিরে যাচ্ছি জন্ম লগ্নে, ফিরে যাচ্ছি প্রাণপণে, হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে, এতবার এতবার এতবার এতবার মরি দেখো, তবু মৃত্যু বিশ্বাস করি না, যুদ্ধক্ষেত্রে হাতরে হাতরে খুঁজে ফিরি মুখ, ঝরা মুখ, মাতৃপিতৃ মুখ, হো গো সন্তানের মুখ, ওরে ওঠো, যুদ্ধ শেষ হয়ে গেছে, পরবর্তী যুদ্ধটির আগে আবার বসতি করব, আরেকবার ভালোবেসে নেব, অস্ত্র পুঁতে ধান করব আদিগন্ত খেতে, এতবার পুড়ে গেছি, ভেসে গেছি, তবু দেখো এখনো ভুলিনি, সমস্ত

0: অংশের পরও মানুষ কেমন করে জেতে?
1: ঠিক তাই, মানুষকে তো জিতে যেতেই হবে, না জিতলেই তো বোধহয় মানে ওই ধ্বংসের মুখোমুখি আমরা, ঠিক এইটাই আমাদের ভেতরে ধ্বনিত হবে। কাজেই জিততে আমাদের হবে,
0: জিততেই হবে,
1: ঠিক তাই,
0: মানুষকে জিততে হবে,
1: মানুষকে জিততেই হবে। আমরা আপনার মায়ের কথা শুনলাম, একটু বাবার কথা শুনি।
0: আমার বাবা ছিলেন সরকারি চাকুরে, তো বাবাকে আমরা ছোটবেলাতে খুব সংগ্রাম করতে দেখেছি। আমাদের সংসার চালানোর জন্য বাবা খুবই খাটতেন। তো বাবা চলে গেছেন 2002 সালে। তো তার আগে বাবার যে চেহারাটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে রেশনে চাল খেতাম আমরা ছোটবেলায়। সেই রেশন বয়ে বাবা আসছেন, রিক্সাতেও চড়তেন না, কারণ আমাদের পরিবারটা ছিল মধ্যবিত্ত পরিবার। তো সেই বাবা হাতে রেশনের ব্যাগে থলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এই ছবিটাই বড্ড মনে পড়ে। আর মনে পড়ে শীতে সকালবেলা বাবাকে আমি গামলায় করে শ্যাম্পু গুলে বাবার পা পরিষ্কার করে দিতাম, রোদে বসিয়ে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে, যেটাকে আজকাল পেডিকিওর বলে জানি, বাবাকে সেটা করে দিতাম। সে কথা খুব মনে পড়ে। মনে পড়ে বাবাকে ভালো করে তেল মাখিয়ে দিতাম, স্নান করিয়ে দিতাম শীতকালে। এগুলো বড় সুখ স্মৃতি। বাবার সম্বন্ধে যে দুঃখের কথা বললাম, সেই দুঃখের স্মৃতিগুলো ভুলে যেতে চাই। আর মনে পড়ে আরেকটা কথা, পুজোয় তখন আমাদের তো একটা করেই জামা হতো, তো বাবার একটাও জামা হতো না। বাবা শুধু আমাদের জন্য একটা জামা আর মায়ের জন্য একটা শাড়ি হতো, কি হতো না, বাবার জন্য কিছু হতো না। তো আমি ভোরবেলা আমার খুব কান্না পেত, কেন জানি না। তারপর আমার মনে হতো যে আমি যখন বড় হব তখন বাবাকে একটা জামা কিনে দেব পুজোতে। তো বাবা এইভাবেই আমার মনে রয়ে গেছেন।
1: আমার মনে হচ্ছে আপনি বলুন, আমি শুধু শুনেই যাই। আমি আপনাকে জিজ্ঞেস করবার কথা হারিয়ে ফেলছি। আপনার এই যে ছবিটা, এটা আমি নিশ্চিত এই মুহূর্তে ওপারে যারা বসে আছেন, যারা কবি মন্দাক্রান্তা সেনের কবিতার সঙ্গে পরিচিত, সেই সূত্রে তারা আপনাকে ভালোবাসেন, তাদের পরিবারের একান্ত একজন মানুষ মনে করেন, এবং বা হয়তো নিজের একেবারে ভেতরের একজন মানুষ মনে করেন, কারণ আপনি তাদের কথা বলেন, আপনার কলম তাদের কথা বলে, তারাও ঠিক এমনভাবে চুপ করে শুনছেন। বাবাকে নিয়ে কখনো কবিতা লিখতে ইচ্ছে করেছে?
0: না, বাবা আমার কাছে গদ্যময়। বাবাকে নিয়ে আমি উপন্যাস লিখেছি, মানে উপন্যাসে উল্লেখ করেছি বাবার কথা, বাবার চরিত্রে স্বভাবে ছাঁচে ঢালাই করেছি আমার চরিত্রকে, লেখার চরিত্রকে। কিন্তু বাবাকে নিয়ে সত্যি আমি এখনো কোনো কবিতা লিখিনি।
1: সেই উপন্যাসে সেই চরিত্রের নাম?
0: প্রথম উপন্যাসে আমার ঝাঁপতাল, আর সে চরিত্রের নাম ছিল বিশ্বনাথ।
1: সেই বিশ্বনাথ চরিত্রের কথা একটু শুনি।
0: সেটা বলার থেকে বোধ হয় পড়ে নেওয়াই ভালো।
1: আচ্ছা বেশ, আমাদের বন্ধুদের জন্য, শ্রোতাদের জন্য তোলা রইল সেই বিশ্বনাথ উপন্যাস, আপনারা পড়বেন। আপনারা
0: উপন্যাসের নাম ঝাঁপতাল,
1: ঝাঁপতাল উপন্যাসের বিশ্বনাথ চরিত্রকে খুঁজে পাওয়া যাবে তার আদলে কবি মন্দাক্রান্তা সেনের পারিবারিক একটা আবহ। আচ্ছা বেশ, আমরা আর একটা কবিতা শুনি, তারপরে আবার অন্য কথায় যাব।
0: এই কবিতাটা একটু অন্য রকমের। আসলে আমি ছোটবেলায় মানে যখন আমি কবিতা লিখতে শুরু করি তখন খুব সরল বিষয়, প্রেমের বিষয় সোচ্চারে স্পষ্ট উচ্চারণে বলতাম তখন। তারপর আমার কবিতায় বিভিন্ন বাঁক আসে, তো সেরকম একটা বাঁকের পরে এই কবিতাটি লেখা। মাথার মধ্যে পশ্চিম থেকে পূবে মৃত চাঁদ ভাসে, মৃত চাঁদ যায় ডুবে কঙ্কালে, তার আজও পচা গলা জ্যোৎস্না লেগে আছে, তবে সেটা তো চাঁদের দোষ না। মগজে চাঁদকে কুপিয়ে মেরেছি আমি, মগজে চাঁদকে কুপিয়ে মেরেছি আমি, খুলিতে ছিটকে লেগেছিল পাগলামি।
1: বাহ, আপনি এই যে বললেন এই কবিতাটি ঠিক পড়বার আগে, যে একসময় আপনি প্রেমের কথা, সরল বিশ্বাসের কথা খুব সোচ্চারে বলেছেন,

0: আপনার কবিতায়, আপনার লেখায় অনেক বাঁক এসেছে, আমি একটু এই ধাপগুলো শুনতে চাই যে কিভাবে কিভাবে কোন কোন জায়গায় আপনার বাঁক এলো, কিভাবে কিভাবে আপনি আজকের মন্দাক্রান্তা সেন একটু বলুন না, একদম লেখার শুরু থেকে।
1: হ্যাঁ, শুরুতে যেটা বলতাম, সরল সজ্জা স্পষ্ট প্রেমের কবিতা, তারপরে একটা গভীরতার বাঁক আসে আমার দ্বিতীয় কবিতা গ্রন্থ থেকে, আর সেখানে সেই ছটফটে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না, অনেক থিতু হয়ে বসেছি তখন আমি কবিতায়,
0: হৃদয় অবাধ্য মেয়ে তখন বাধ্য হয়ে গেছে,
1: বাধ্য ঠিক নয় কিন্তু তার অবাধ্যতার যে উদ্ধত শাহী প্রকাশ, সেটা আমি অনেকখানি নিজের কি বলবো সংহত করতে পেরেছি আমার মধ্যে, সেই উচ্ছ্বাসটা অনেক সংহত, অনেক পরিণত। আমার তাই মনে হয় আমার দ্বিতীয় বইটাই প্রথম বই থেকে একটা লাফ সেখানে। তৃতীয় বইটাই আমি অনেকখানি নারী কেন্দ্রিক হয়ে পড়েছি, নারীবাদের কথা আমরা বলি কিন্তু নারীবাদ বলে আসলে যা মনে হয় সেটা অনেক তথাকথিত নারীবাদ, প্র্যাকটিস যে নারীবাদ যেগুলো অভ্যাস করা হয় বা ভাবা হয়, তার থেকে আমার নারীবাদ কিন্তু একটু অন্যরকম। আমি নারী জীবনের কথা বলি, পুরুষের প্রতি প্রতিবাদ না করে পুরুষের প্রেমকে আমি কিভাবে চাই সেই কথা বলি আমি আমার নারীবাদে। তো আমার ছদ্মপুরাণ কাব্যগ্রন্থটিতে অনেকখানি নারী সম্পর্কিত লেখা এসেছে, যে নারী আর কেউ নয়, যে নারী আমি বা আমি কেউ নয়, আমি সবাই নারী, এই যে সংঘাতটা, এই যে বোধটা, এটা এসেছে। তারপর ক্রমশ আমার লেখা আরও জটিল হয়েছে, তো সেই জটিল ভাবনা, জটিল যে নিজের মধ্যে নিজের আলোচনা, তার আলোকপাত হয়েছে আমার কবিতায়। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমার কবিতা আসলে হয়তো কখনো পাঠযোগ্য হয়েছে, কখনো পড়ে দুদণ্ড ভাবার মতো হয়েছে, প্রথমেই হয়তো পাঠক বুঝতে পারছে না, কিন্তু সে কবিতা দুবার পড়ে সে আমাকে ফোন করে বলছে, দিদি এই কবিতাটা ভীষণ ভালো লিখেছ। তো এইরকম একটু বেশি ভাবার কবিতা। তারপরে ছন্দ নিয়ে প্রচুর কাজ করেছি আমি, ছন্দ নিয়ে লেখাপড়া, ছন্দ শেখা, ছন্দ নিয়ে লেখা, তো এগুলো যেমন আমার জীবনে কবিতায় পরপর পরপর বাঁক এসেছে, যেখানে আমি প্রথমে ছড়া লিখতাম, ছড়ার পরে কবিতা লিখতাম, কবিতা লেখার মধ্যে নানা রকম ছন্দ, ছ মাত্রা, সাত মাত্রা, পাঁচ মাত্রা, সনেট, এগুলো লিখতে শুরু করেছি। তারপরে আমি বাংলা পয়ার নতুন করে লিখেছি, আমার মানে নতুন ভাষায় নতুন পয়ারের যে মানে অভ্যাস, লেখার অভ্যাস, সেটা আমারই প্রথম শুরু করা। মন্দাক্রান্তা ছন্দে লিখেছি প্রাচীন সংস্কৃত কালিদাস, মহাকবি কালিদাস যে ছন্দে মেঘদূত লিখেছিলেন সেটা লিখেছি, মালিনী ছন্দ, এটাও একটা অতি প্রাচীন সংস্কৃত ছন্দ, তাতে লিখেছি। অধুনা আমি একেবারে আধুনিক কালে অমিত্রাক্ষর নিয়ে হাত পাকানোর চেষ্টা করছি। আসলে আমি একটা বড় কাজ নিয়ে বসেছি যেখানে আমার প্রচুর পড়াশোনা করতে হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর পড়ে আমার মধ্যে থেকে একটা খুব প্রেরণা তাড়না এসে যে এই সময়কার বাংলায়, এই সময়কার কথায় অমিত্রাক্ষরে আমি আমার কথা কী করে তুলে আনতে পারি। এটা বাংলা কবিতায় মধুসূদনের পরে লিখেছিলেন মধুসূদনের ভ্রাতুষ্পুত্রী মানকুমারী দাসী, তো উনি লিখেছিলেন, তারপরে আমি আবার শুরু করেছি। তো এইভাবে বক্তব্যে, ভাবনায়, ছন্দে, চেহারায় আমার কবিতায় বারবার বাঁক এসেছে, এবং সেই বাঁকগুলো আমার কাছে সেই সময়ের একটা স্মৃতি। আমি যদি আমার বইগুলো নিয়ে কখনো নাড়াচাড়া করি তখন মনে হয় এই জীবনটা আমি কাটিয়েছি, তারপরে জীবনে এই মোড়টা এলো কী করে। তো এই করে আমার নিজেরই খুব বিস্ময় লাগে যে একটার পর একটা বইতে আমি কীভাবে নতুন করে ভাবার চেষ্টা করছি, নতুন করে লেখার চেষ্টা করছি। তো আমার কবিতার বাঁক বদল সম্বন্ধে আমার নিজের কাছেই হয়তো স্পষ্ট নয় কিন্তু এটুকুই বলার কথা।
0: বেশ, এই যে অমিত্রাক্ষর ছন্দের কথা আপনি আরও অনেক কথা বললেন, সেগুলো সব মনে হচ্ছে পরপর বসে বসে সব শুনি, কিন্তু আমি একেবারে সাম্প্রতিক এই জায়গাটায় আসতে চাইছি যে এখন আপনি অমিত্রাক্ষর ছন্দ নিয়ে কাজ করছেন, আপনি মাইকেল মধুসূদন দত্ত পড়তে পড়তে আপনার মনে হয়েছে যে একেবারে এই সময়ের একজন যদি অমিত্রাক্ষর ছন্দে নিজেকে প্রকাশ করতে চায় তবে তিনি কিভাবে প্রকাশ করবেন, আপনি এটা চাইছেন। একটু কি শুনতে পাবো আপনার কাছে যে অমিত্রাক্ষর ছন্দে আপনি এই মুহূর্তে কি লিখছেন?
1: আসলে

0: আমি সেই নারীবাদের কথা আসছে, আমি নারী হিসেবে পুরুষের বিরুদ্ধে অস্ত্র ধারণের কথা বলিনি। মল্লিকা সেনগুপ্তও সে কথা বলেছিলেন যে তোমার বিরুদ্ধে তো হাত তুলিনি আমি, পুরুষকে বলেছিলেন। তো আমি আসলে সেই পুরুষ ভালোবাসি যে কাঁদতে জানে, যে নত যেন হতে জানে নারীর কাছে প্রেমে। তো এই কবিতাটার নাম নত যেন, অমিত্রাক্ষরে লেখার চেষ্টা করেছি। কে সেই পুরুষ যাকে নত যেন হয়ে করেছি প্রণাম, কার জাদু শিক্ষা বলে গলে গলে পড়েছে দেহ মন আর আত্মার একটি দুটি আলতো কণা উড়ে গেছে যেন পরিদের বিশ্বময় ডানা। সে বিশ্ব বিজিত হয় কোন বিষে বলো, বিস্মিত বিষাদখানে হয়ে নত যেন রেখেছি তোমার সামনে, নেবে কি নেবে না সিদ্ধান্ত তোমারই। ওহে পুরনো পুরুষ, আবার এসেছি ফিরে মন্দাক্রান্তা সেন, সঙ্গে ওষুধ বিষ আর ঝোলা ব্যাগে একটি দুটি কাব্যগ্রন্থ। নিতান্তই যদি ডানার প্রতীক্ষা বলে আহা কেঁপে কেঁপে সবুজ জোছনা খোঁজো আদিম জোছনা।
1: আমরা আপনার অমিত্রাক্ষর ছন্দের এই কবিতা সাম্প্রতিক কাব্যগ্রন্থ তৃতীয় নয়নে দেখিতে পাই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এবং অনেক কথা বাকি রয়েছে, সেসব আমরা বলবো, সেসব শুনবো, জানতে চাইবো আপনার কাছ থেকে। কিন্তু যদিও এটি কবিতার ক্লাস নয়, একেবারেই কবিতার ক্লাস নয়, কিন্তু এই মুহূর্তে ওপারে আমাদের এমন অনেক বন্ধু আছেন যিনি ওই রান্নাঘরের কাজ করতে করতে কানের পাশে রেডিওটা চালিয়ে রেখেছেন। আমাদের এমন অনেক মানুষ আছেন যিনি হয়তো একটু কিছু বৈষয়িক কাজ করছেন, তার পাশে রেডিওটা চলছে। আপনি যদি একটু সহজ করে অমিত্রাক্ষর ছন্দ একটু সহজ করে আমাদের বলেন, সেই মানুষদের জন্য যারা আপনাকে ভালোবাসেন কিন্তু ছন্দের জটিল তত্ত্ব জটিল খুঁটিনাটি তারা বোঝেন না।
0: এটা অরণ্যে গিয়ে লেখা, বনে বেড়াতে গেছিলাম লামাহাটা। অরণ্য অতল স্পর্শী ঢালুক হাত বেয়ে চুঁয়ে নামছে আলো কণা আর ছায়া কণা, পাতায় পাতায় শুষে নিচ্ছে যাবতীয় শালুক সংশ্লেষ। কবিতার পঙ্ক্তি কিছু আত্মহত্যা প্রবণতা পেরিয়ে পেরিয়ে একাকে খাদের ধারে দাঁড়িয়েছি, শুধু একটি ঝাঁপ পড়ে আছে নিথর সবুজে, নিঃশব্দ অপেক্ষা একটি, একটাই জীবন কাকে বলবো, ওই দেখো ওই ওই ওই কেমন সুন্দর, ওই ব্যাকলাইটের বুক হুহু করা কোমলতা, না না বলবো না, বলার আগেই গাঢ় সন্ধ্যা নেমে আসে, ঢালুক হাত বেয়ে অন্ধকার উঠে এসে পর্যটন মুছে দিল, ফিরে আসছে চাকা। এখানে একটা কথা বলি, এই ফিরে আসছে চাকাটা বিখ্যাত কবি বিনয় মজুমদারের একটি গ্রন্থ, আমার অত্যন্ত প্রিয় গ্রন্থ, একটি প্রিয় কবির, সেইটাকে আমি এক ধরনের ট্রিবিউট জানাতে চেয়েছি।
1: ঠিক তাই, আপনার সঙ্গে সঙ্গে ট্রিবিউট আমাদেরও এই অগ্রজ প্রণম্য কবিকে। আজকের পর্ব তাহলে আমরা এখানেই শেষ করি, কিন্তু ছাড়া যাবে না আপনাকে, আবারও আগামী পর্বে আমরা আপনাকে শুনব, আপনার আরও অনেক না শোনা কথা আপনার কাছ থেকে আমরা শুনে নেব। আজকের মতন এখানেই নমস্কার জানাই।
0: নমস্কার।

শুনছিলেন কবি কণ্ঠে। আজকের অতিথি ছিলেন কবি মন্দাক্রান্তা সেন, তার সঙ্গে কথা বলেছিলেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ষোলো আনা বাঙালি। অনুষ্ঠানে কার্লিটা মারিয়া মোহিনীর সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু। আজ শুনবেন প্রথম পর্ব।

0: প্রতিদিনের প্রথম আলো, প্রতিদিনের প্রথম আলো, মধ্যাহ্নের তান, সূর্যাস্তের রক্তিমাভা, ধ্রুবতারার গান, মানবতার প্রিয় পুরোহিত, পবিত্রতার ধারা, পৃথিবীর সব প্রণাম মন্ত্র রবি ঠাকুরে ইশারা।
1: বিউটিফুল, খুবই ভালো লাগলো আজকে এই যে তুমি যে লাস্ট লাইনটা যেটা বললে,
0: রবি ঠাকুরে ইশারা,
1: তার আগেরটা
0: আমি বললাম, মানবতার প্রিয় পুরোহিত, পবিত্রতার ধারা,
1: বিউটিফুল,
0: পৃথিবীর সব প্রণাম মন্ত্র রবি ঠাকুরে ইশারা।
1: আমি আজকে জানলাম, যে আমি প্রথমে জানতাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য আমাদের ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থেম লিখেছেন, আরো দুটো কান্ট্রি লিখেছেন, কিন্তু তৃতীয় কান্ট্রিটা আমি জানতাম না।
0: এখন আমাদের মিউজিশিয়ান বন্ধু শীতাংশু রয়েছেন কিবোর্ডে, মৌসুম রয়েছেন গিটারে,
1: মানে আমি তো, মানে এটা আমার প্রথমবার, যে আমার আমার এত ভালো লাগছে, আমি যখন আসলাম তখন আমি দেখলাম যে ওনার চেয়ার, কনফিগুরেশন ভুবন, আর এই ভুবনের প্রতি এই তারা, ভুবন, এই যে বিউটিফুল সিজনস এর উপরে কবিগুরু কত কিছু লিখে গেছেন,

0: নামে,
1: তোমার অমৃত নামে, যে নাম কোনোদিন মুছে যাবে না।
0: আমি আরেকটা জিনিস দেখেছি, যেহেতু আমি একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে, আজকে আমাদের কাছে গুগল আছে, মোবাইল আছে, টিভি আছে, ইউটিউব আছে, একটা বাটনে কে কোথা থেকে কে। তখনকার দিনে আকাশবাণী, ওয়ায়ার, টেলিগ্রাফ, কি করে উনি বিভিন্ন দেশের থেকে গানটাকে নিয়ে তার যে স্বর, তার যে স্বরলিপি, সেই জিনিসটাকে নিজের মধ্যে করে আমাদের ভারতকে বাংলা ইংলিশ
1: গীতাঞ্জলি লিখছেন,
0: গীতাঞ্জলিতে লিখলেন, কোন পুরস্কারের জন্য নয়,
1: অমৃত নাম,
0: অমৃত। উনি কোনোদিন কন্ডিশনালি কাজ করেননি, হি ইজ গিফটেড, কন্ডিশনালি উনি করেননি। প্লিজ আপনি বলুন,
1: আপনি
0: তুমি বলো।
1: এখানে

0: ও আপনাদের বলাই তো হয়নি, মোহিনী মায়া এলো।
1: মোহিনী মায়া, মায়া তো টেগর, আমাদের খালি টেগর কেন, আমাদের বাংলাতে, আমাদের বাংলার হিস্ট্রি, ঐতিহাসিক বাংলার সাহিত্য ভারতের মধ্যে কেউ টাচ করতে পারবে না।
0: শোনো না, মোহিনী মায়া কেন বললাম, ধরো তোমাকে তো সবাই ধরতে পারে না, আর মোহিনী সিং স্বয়ং এখানে রয়েছে, আর তুমি যে রবীন্দ্রনাথের গানের ওটা কি ভার্সন ছিল যেটা তুমি গাইলে।

0: ঠাকুমা থেকে শুরু করি। ঠাকুমা আমার, ঠাকুরদা পাঞ্জাবি, ঠাকুমা বাঙালি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লাস্ট ছাত্রী, আর রাজা রামমোহন রায়ের লিনিয়েজ।
1: আচ্ছা,
0: আর যখন উনি বিয়ে করেন আমার আমার ঠাকুরদাকে, তখন উনি তিনটে জিনিস করলেন। একটা হচ্ছে গিয়ে চিকেনের জায়গায় মাছ হলো, কালি ডালের জায়গায় হলুদ ডাল হলো, হলুদ ডাল হলো, আর আর হারমোনিয়ামটা ঢুকলো।
1: বাংলায় না বাংলা?
0: বাংলায়, বাংলায়।
1: আচ্ছা,
0: হারমোনিয়ামটা ঢুকলো। প্রথম গান উনি আমার, আমাদের শিখিয়েছিলেন আমার আমার দিদিকে, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু পায়।
1: হ্যাঁ, শীতাংশু।

0: কিন্তু আজ অনেকদিন পরে ফুলে ফুলে এই গানটা গেয়েছিস, শ্রোতাদের প্লিজ আমাকে একটুখানি পার্ডন করে দেবেন যদি কিছু ভুল হয়ে যায়,
1: কারণ বাংলা এখনো বলছো,
0: কারণ বাংলাটা আমার প্রিয়। ঠাকুমা আমাদের বাংলা শিখিয়েছে, বসিয়ে বাংলা শিখিয়েছে,
1: বাংলা
0: পেয়েছি, বাংলার ঠাকুমাকেও পেয়েছি। আর বাংলা আমি যদি আমরা যদি বাংলা জানি আর বাংলা সম্বন্ধে আমাদের যে এই টাচটা রয়েছে, ইট ইজ বিকজ
1: ঠাকুমা।
0: ঠাকুমা,
1: ঠাকুমার নাম কি ছিল?
0: ও মাই গড, বড় মানে সুপ্রীতি।
1: সুপ্রীতি কি পদবী ছিল?
0: সুপ্রীতি রে
1: রয়।
0: Yes.
1: আচ্ছা, আর ঠাকুরদার নাম কি ছিল?
0: গুরু, গুরু সিং।
1: গুরু, আর গুরুদেবের গান শিখছো তার
0: ওখানে, গুরু নানক, ইটস অল রিলেটেড,
1: অল গুরু,
0: অল রিলেটেড।
1: আসলে দেখো, তুমি যে কথাটা বলছিলে যে দিক থেকে আমরা শুরু করলাম, রবীন্দ্রনাথ স্বয়ং বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা।
0: বিউটিফুল।
1: দেখো তুমি যে কাজ করে চলেছ, তুমি তো পৃথিবীর বহু জায়গায় ঘুরছো, বহু ভাষায় কথা বলছো, তুমি লিখছো, গানে সুর দিচ্ছ, তারপর তুমি আর কি করো না বলো তো? আমার তো মনে সবই করো।
0: মিউজিকটা আছে, কিন্তু মিউজিকটা তো
1: এখন ফর্মালি শিখেছো?
0: আমি, হ্যাঁ, ফর্মালি পণ্ডিত সুখদেব চতুর্বেদী।
1: কিন্তু কোথায়?
0: উনি মুম্বাইতে। আর যখন আমি কলেজে থাকতাম এখানে, আমি গ্রাজুয়েশন অনার্স করেছি
1: কলকাতা, এলে কোথায় থাকতে?
0: এখানে নিউ আলিপ, নিউ আলিপুর। বাবার পোস্টিং ছিল ওখানে,
1: বাট ইট
0: ওয়াজ অনলি ফর 4 ইয়ার্স। ওয়েল, হি ওয়াজ দি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ IOL ইন এন অক্সিজেন লিমিটেড।
1: তোমার মার চর্চা ছিল?
0: হি ইজ দি প্রফেসর অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। তারাও আবার বিয়ে করছে সাউথ আমেরিকার ডিফারেন্ট কান্ট্রি, সো মেনি কান্ট্রি। ব্রাজিল ইজ দ্য বিগেস্ট, সবচেয়ে বড় কান্ট্রি ইন সাউথ আমেরিকা কন্টিনেন্ট। তারপরে হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল হচ্ছে কি ইন্ডিয়ার ডাবল দি সাইজ।
1: আচ্ছা,
0: আর অনেক মিলন আছে, কারণ
1: ফুটবলার আছে,
0: অফকোর্স ফুটবল তো ওয়ান অফ দ্য মেইন জিনিস কলকাতার সাথে। এখন তুমি যদি ভারত দেখো আর তুমি যদি ফুটবল দেখো, তিনটে স্টেট এখন ফুটবল, কেরালা, গোয়া আর বেঙ্গল, যেখানে বেঙ্গল লিড করছে। পেলে এসেছিল এখানে, সবাই এসছে এখানে, তাদের কলকাতাতে বা বেঙ্গলে ওদের দুটো দুটো আর্জেন্টিনা ব্রাজিল ক্লাব রয়েছে, মারামারি করছে। যখন আর্জেন্টিনার সাথে, এখন আমি শুনছিলাম যে ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট অবশ্য ভীষণ ইম্পর্টেন্ট কালার, কিন্তু একটু অন্য কালার গুলোকে দেখো না। আমাদের ব্রাজিলের কুশু তিনটে কালার আছে,
1: হলুদ আছে,
0: গ্রিন আছে, হলুদ আছে, ব্লু আছে, একটু একটু দুটো কালারটাকে একটুখানি ভালোবাসো, এটাই বলতে চাইছি।
1: ওই জন্য তুমি ব্লু
0: পরেছো। পর ফাভুর দে আমরে ওরা,
1: শোনো মোহিনী, মৈত্রীর জন্যই তো তুমি এসেছো। আচ্ছা শোনো, বন্ধু তো মৈত্রী, আমি এটা সেনকে লিখলাম জানো, আসল বন্ধু ফুল ফোটা ভোর। তুমি তো লেখো তো, দেখো আমি এরকম লিখছি, আসল বন্ধু ফুল ফোটা ভোর, ঘুম ভাঙানিয়া গান। আসল বন্ধু মন খোলা দূর, অবিরাম পিছু টান। বন্ধুত্বের কোনো সীমানা থাকে না, বাংলা একটা শব্দ আছে অসীমান্তিক।
0: একদম।
1: এই যে তুমি মোহিনী, তোমার মা ব্রাজিলিয়ান, তোমার বাবা পাঞ্জাবি,
0: পাঞ্জাবি বেঙ্গলি, কি করে আমরা নাম
1: গুরু সিং, গুরু সিং। আর মার নাম কি?
0: মিশেল, মিশেলা, মিশেলা,
1: মিশেলা,
0: মিখেলা।
1: এটা মানে কি?
0: মিখেলা, যেরকম মিখেলা, যেরকম মাইকেল,

মাইকেল, ধরে নাও মারিও, এটা যখন চলে আসে সাউথ আমেরিকাতে, যেরকম মারিও ও বয়, মারিয়া ফিমেল, অ্যাঞ্জেলো বয়, অ্যাঞ্জেলা ফিমেল, অ্যান্টোনিও মাইকেলা, কিন্তু প্রনান্সিয়েশন ইজ মিশেল, মিখেলা, মিখেলা, বিকজ স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ হ্যাজ গট দিস টাং আর লিপস, তার একটা সুন্দর সিঙ্ক্রোনাইজেশন, যেরকম বাংলাতে ও জিনিসটা ভীষণ ভালোবাসো, বসো, খাও, দেখো, এই যে সুন্দর মিষ্টত্বটা যেটা রয়েছে, মিষ্টি ভাষা, আর সেরকম স্প্যানিশ পর্তুগিজকে বলে ভীষণ রোম্যান্টিক, লাইক বেসামে

0: আচ্ছা, তোমার গিটারিংটা খুব ভালো লাগছিল না, ওই জন্য তুমি বললে মৌসামটা কত ভালো। ও মৌসামটা কত ভালো, আমি ভেবেছি বোধ হয় তুমি ওকেও বললে ভালো বাজাচ্ছিল বলে। দাঁড়াই দো, না বৃষ্টি আমাদের
1: দেখো
0: শোনো মারিয়া, আমি খালি তোমার দিকে দেখছি, সেই সিনোরিটা গার্ল যেটা বললে সারা পৃথিবী উদ্বেল হয়ে যায় তোমার গানেতে।

0: সেই
1: সেনোরিটা মানে মেস, সেনোরিটা মানে যে মেয়ের বিয়ে হয়নি। এই জিনিসটা হয় না, মানে বিয়ে হয়ে গেলে বিয়ে না হয়ে গেলে ইম্পর্টেন্সটা, মানে তুমি যেটা বললে যে পুকারু অমর,
0: হ্যাঁ
1: তো এই জিনিসটা কি মেয়েদের মধ্যে হয়, মানে মানে আমরা কি অমর হতে পারি?
0: এটা না, আমার একটা ছোট্ট লেখা আছে জানো, কে কখন জন্মাবে ভাগ্য ধার্য, কে কখন জন্মাবে ভাগ্য ধার্য, আয়ু শেষে ফিরে যাবে সে তো অনিবার্য, স্মরণে আসন পাবে কর্মবিচার্য। এই যে তুমি রবীন্দ্রনাথের কথা বলছো, দেখো আমি সেদিনকে কদিন আগে নেপাল ট্যুরে গিয়েছিলাম, ওখানে অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়, সারা বরফে ঢাকা,
1: বিউটিফুল,
0: আমরা সানরাইজ দেখতে গেছি, সূর্যোদয় উপরে উঠেছি, যত দূর চোখ যায় দেখতে পাচ্ছি, হঠাৎ মনে হলো একটু নিচে তাকাই, তো নিচে তাকা দিয়ে প্রথমে মাথাটা ঘুরে উঠলো, ভার্টিগো হলো, দেখলাম সব সবুজ, আমার মনে হলো এখানে একটা বৃক্ষ থাকতে পারে, তার পাশে একটা চারা গাছ থাকতে পারে, কিন্তু সব আমার সমান লাগছে। তাহলে দেখো ইস সিম্বলিক প্রতীকই, তুমি যদি বোধির শিখরে আস্তে আস্তে ওঠো না, তুমি অনেক দূর দেখতে পাবে। রবীন্দ্রনাথ 100 বছর আগে যা দেখছেন, আগামী 1000 বছরে সেটাই শাশ্বত। তিনি যখন নিচে দেখছেন তার সমদর্শন হচ্ছে, তিনি সবাইকে এক দেখছেন, এটাই তো বিশ্ববোধের কথা। যে কথা আমরা মৈত্রীতে বলতে চাই, যে কথা তুমি তোমার ফ্রেন্ডশিপ, যে কথা তুমি তোমার কাজ দিয়ে বলতে চাও। এই যখন ঘরে বসে গপ্প হচ্ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়, তুমি বলে আমার গায়ে শিউরে উঠছে,
1: কারণ সন্ধ্যা মুখোপাধ্যায় মানে আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি, তারপরে
0: হেমন্ত মুখোপাধ্যায়,
1: মানে এগুলো কাউন্টলেস
0: কাউন্টলেস।
1: আমি যখন বোম্বেতে বসি, আমাদের বোম্বেতে একটা জায়গা আছে, আমরা সব বাঙালিগুলো, মানে প্রবাসী বাঙালি, অর্ধেক বাঙালি, নন বেঙ্গলি, যারা বেঙ্গলের সাথে প্রচন্ড রকম ভাবে সম্পর্কে রয়েছে, বা অফকোর্স। আর একটা জিনিস মনে রেখো, আমরা যখন বাইরে থাকি না, তখন সেই জিনিসটাকে ধরে রাখার ইচ্ছাটা ধরে রাখতে হবে। ওই যে দুর্গাপুজোতে যেটা আমরা এখানে দেখি না, না ভোগটা তো আছে, যেরকম খোপা করে, খোপার মধ্যে ওই পিনটা, আর পিনের মধ্যে চুনে ঝুনঝুনি ঝুলছে, হ্যাঁ আচ্ছা, তারপরে বাঙালির মতো শাড়ি পরে, শাড়ির নিচে গুচ্ছ, চাবির গুচ্ছ, এটা হয়তো এখানে বেশি দেখা যাবে না, কিন্তু ওখানে প্রচলিত, ধরে রাখতে হবে, কারণ বাচ্চাগুলো বড় হচ্ছে। আর ওই রকম একটা আবহাওয়া যেখানে বাংলার ব শোনা যাচ্ছে না, যেখানে এডুকেশনের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মারাঠি, বা যে কোনো স্টেট অফ ইন্ডিয়াতে, বা সেই জিনিসটা কে ধরে রাখবে? বাবা মারা চাকরি করছে, ঠাকুমা দিদিমারা বাইরে, কোথা থেকে বাচ্চাগুলো শিখবে সেই সংস্কার? তখন মা বা বাবা সময় বার করে বাচ্চাদের শেখায় বাংলা বলো।
0: আচ্ছা তুমি কি তোমার মাকে বাংলা বলতে শুনেছো?
1: ঠাকুমা, ঠাকুমা মাকেও চেঞ্জ করে, ঠাকুমা মাকেও চেঞ্জ করে দিয়েছে, মা পুরো বাংলা ভালো বলে, পোস্ত বানায়, ঝিঙে পোস্ত বানায়, আলু পোস্ত বানায়। মাকে যখন বলেছিল পোস্ত, মা বলেছিল কি পপি সিড, এটা ড্রাগ, কারণ পপি হচ্ছে ড্রাগ। তখন মা বলছিল যে আমাকে পপি সিড কেন খাওয়াচ্ছে, আমার বাবাকে গিয়ে বলছে, বলে আমি তো ঠিকঠাক আছি, তোমাকে কেন দেওয়া হচ্ছে পপি সিড? তোমার যে এটা বেঙ্গলি ডেলিকেসিস, এই পপি সিডটাকে সুন্দর করে বেটে, লঙ্কা দিয়ে বেটে, একটু নুন দিয়ে, তারপরে তেলের মধ্যে দিয়ে, তারপরে সাধারণ একটা রান্না, হিলসা মাছের তেল,
0: ইলিশ মাছ,
1: ইলিশ মাছের তেল, মুখে জল চলে আসছে,
0: সেটা
1: গঙ্গার হিলসা মাছ, আলাদা
0: পদ্মার
1: হিলসা মাছ, গুলো বড় বড় ওপার এপার,
0: কিন্তু জিভে জল দু জায়গায় আছে,
1: মৈত্রী
0: বন্ধুত্ব, ভাই
1: বন্ধুত্ব।
0: তুমি কবিতা শুনতে ভালোবাসো?
1: নিশ্চয়ই,
0: চলো তোমাকে আমি, আমাদের এক বন্ধু মৃদুল দাশগুপ্ত লেখাটা, তুমি যে বাংলাতে বললে না, কি সুন্দর লিখেছে দেখো, হাতের তালুর ওপর যেমন, হাতের তালু,
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি বুকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদী ঢুকে, ঘরে নদী, বাইরে নদী, নদী উঠোন জুড়ে, একটা নদী, একটা নদী আমার গায়ে জল দিয়েছে ছুঁড়ে, ছুঁড়ুক নদী, উড়ুক, ঘুরুক আমার পায়ে পায়ে, আবার যাব আনতে ইলিশ পদ্মা নদীর ন্যায়, আমি আবার যাব এবং খাবো চাচির হাতের ঝোল, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, আমার বাংলা মায়ের কোল।
1: কি সুন্দর, মানে এটা যে কোল পাতে কলকাতা,
0: বাহ বাহ বাহ বাহ, ক্যা বাত,
1: কোল পাতে কলকাতা।
0: একটা জিনিস দেখো শীতাংশু, দেখ

0: মৌসুম দেখ ও কি ভালো আট পৌরি বাংলা বলছে, সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি।
1: মানে এখানে তুমি যে কবিতাটা বললে, এখানে কি সুন্দর খেলছে, মনে হচ্ছে একটা গ্রাউন্ডে খেলা হচ্ছে। এই যে নদীটা খেলছে, পার্ক আছে, এলো, তারপরে মাছগুলো কিলবিল করছে, তো মাছটাকে তুমি পেলে, তারপর সেটা চাচির ওখানে পৌঁছে গেল, সেখানে রান্না করে সে মাছটা দেওয়া হলো, সাধারণ। কিন্তু সেই জিনিসটাকে তুমি কি সুন্দর রকম ভাবে শ্রোতাদের জন্য, বা আমি যখন বসে
0: শুনছি, ভালো লিখছেন, আরো ভালো করো। আচ্ছা, এইটা থেকে তোমার কোনো গান মনে পড়ছে?
1: কোনটা? এই
0: এই এই কনটেক্সটে?
1: ওকে, ইয়েস,
0: তোমার মতো করে।
1: One second.

0: এটা তুমি লিখেছো?
1: না, আমি জাস্ট ইন্সপায়ার্ড হলাম তোমার থেকে।
0: এই গানটা যেটা তুমি করলে?
1: না, এটা জাস্ট বান এখানে জাস্ট বান,
0: মানে তুমি এক্ষুনি করলে?
1: ইয়েস।
0: ও ইজ গ্রেট।
1: এন্ড ওনারা ওনার কোনোদিন শোনেনি, ওরা বাজিয়ে দিল।
0: এটা হবে, এটা কানেকশন, সোল কানেকশন।
1: ইট ইজ মিউজিক, এটা কসমিক। আর সারেগামা পাধা নিসা ডোরেমি ফাসোলা টিটো, ইট ইজ সত রঙ ভিপ গ ভিপ গ রেইনবো সেভেন,
0: সবই সাথে তো থাকতেই হবে। আবার সাত থেকে মানে সাথে সাথে থাকতে হবে।
1: আর সাত হচ্ছে কি? ফুটবল,
0: ফুটবল ছাড়বে
1: নাম্বার টেন, ক্যাপ্টেন্স নাম্বার। কিন্তু যারা ক্যাপ্টেন, টেন নাম্বারটা লাগার আগে সেভেন নাম্বারটা পড়ে। রোনাল্ডো বলো, রোনাল্ডো বলো, মেসি বলো।
0: আচ্ছা, তুমি ওদের দেখেছো?
1: আমি একে দেখেছি, রোনাল্ডিনোকে।
0: হালকে
1: হালক, হালক তো হালক,
0: হালকা না ভারী,
1: না ভীষণ ভারী। ওর থাইস গুলো দুটো থাইর একটা সাইজ। ও যখন পেনাল্টি দেয়, যখন পেনাল্টি কিকটা নেয়, হিরে যে শিনটা থাকে, শিন ওখান দিয়ে মারে, মানে এমনি ফুট দিয়ে না, ফাট স্ট্রেট আর সেমি সার্কুলার ওয়েতে এরকম ভাবে গিয়ে টাক করে ঢুকে যায়।

0: এতক্ষণ শুনলেন ষোলো আনা বাঙালি। ষোলো আনা বাঙালিতে আজ শুনলেন কার্লিটা মারিয়া মোহিনীর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন দেবাশিস বসু। আজ শুনলেন প্রথম পর্ব আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ

0: তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকে রবিবাসরীয় সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের নতুন এবং মিষ্টি সুরেলা একটি অনুষ্ঠান মনের মতো গান, যেখানে এখন থেকে এক ঘন্টা ধরে থাকবে আপনাদের সকলের মনের বড় কাছের গান, সঙ্গে কিছু কথা। কিছু কথা বলতে স্টুডিওর প্রান্তে রয়েছি আমি আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। রবিবাসরীয় এই সকালে রবি ঠাকুরের এই প্রেমালাপ, এই এই যে ভালোবাসার গান, মনকে বড়ই আবেগ তাড়িত করে বহু মানুষকে।

তাই না? আজকের যত মনের মতো গান রইল ভালোবাসায় সিক্ত হয়ে, তাই প্রথমেই শুনুন রবি ঠাকুরের এই গানটি জোজোর কণ্ঠে।

চর্যাপদে, চর্যাপদে আমরা যদি একটু বারেক ফিরে যাই, সেখানে দেখছি যে চর্যাপদে ভালোবাসায় শুধুমাত্র দেহজ প্রেমকে দেখানো হচ্ছে না, অর্থাৎ এই যে নারী পুরুষের দেহজ প্রেম, শুধু সেটিই নয়, চর্যাপদে জীবনের চরম সত্যের সন্ধানে সকাম প্রেম থেকে নিষ্কাম হয়ে আধ্যাত্মিক সাধন মার্গে পৌঁছানোর এক সুমাধ্যমকে বিস্তারিত বর্ণনা করা হচ্ছে। ঠিক তেমনই একটি গান রইল লালন ফকিরের গান, যেখানে দেহতত্ত্বের ব্যাখ্যা এবং তার মাধ্যমে সাধনায় উত্তীর্ণ হওয়ার জয়গান গাওয়া হচ্ছে। কণ্ঠে স্বাগত।

আবার ধরুন বাউলাঙ্গে, বাউলাঙ্গে লৌকিক প্রেম থেকে অলৌকিক প্রেমে উত্তরণের আবার ব্যাখ্যা রয়েছে, যেখানে মানুষের প্রতি ভালোবাসা হল পরম সত্তা মনির মানুষ সন্ধানের মহাজাগতিক এক সিঁড়ি। কথক রাধাকৃষ্ণ এবং চণ্ডীদাসের প্রেমেরও উল্লেখ করেন এখানে, সেখানে একে আধ্যাত্মিক এক উপলব্ধি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক যেমন ধরুন নদীর ঘাটে এক বাউল দল বসে আছেন, গানের আসর অবশ্যই, সেইখানে কেউ বাউলিয়া গেয়ে উঠছেন মনির মানুষের দর্শন এবং বিরহকে সেই গানেতে ব্যাখ্যাও করছেন, সেখানে বাউলের আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে আমরা গান শুনছি, সেই বাউলের কাছে দেহই আবার মনির মানুষের মন্দির। শুনুন পরপর দুটি বাউল গান, প্রথমটি শুনুন বিষ্ণুপদ দাসের কণ্ঠে, পরেরটি শুনবেন তুলিকা হাজরার কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন অনুষ্ঠান মনের মতো গান। ভালোবাসা, প্রেম, সে তো এক অদ্ভুত অনুভূতি, তাই না শ্রোতা বন্ধুরা? কখনো মিষ্টি এক চিমটি অভিমান, আবার কখনো না বলা কথার হাজারো মেল বন্ধন। আর এই প্রেমের অনুভূতি যখন গানের সুরে বাধা পড়ে, তখন তো সে সরাসরি গিয়ে আমাদের একেবারে হৃদয়ে স্পর্শ করে। আজকের এই মিষ্টি সকালে আপনাদের মনকে ভালোবাসার রঙে রাঙাতে আমাদের ঝুলিতে রয়েছে বেশ অনেক গান, এবং এখন সেই ঝুলি থেকে সুরের দেবী, আমাদের সবার প্রিয় আশা ভোঁসলের কণ্ঠে শুনুন এক চিরসবুজ ভালোবাসার গান। গানটি যেমন রোম্যান্টিক, তেমনই তার প্রতিটি শব্দই যেন ভালোবাসার এক একটি জীবন্ত দলিল। তাহলে আর দেরি কেন, চলুন হারিয়ে যাই সেই সুরেলা গানেতে, শুনুন আর গুনগুন করুন।

শ্রোতা বন্ধুরা, ভালোবাসার কি শুধু একটির উপর রূপ রয়েছে বা একটি রং? মোটেই না। সময় বদলেছে, যুগ বদলেছে, আর তার সঙ্গে বদলেছে আমাদের এই যে প্রেম, সেই প্রেম প্রকাশের ভাষাও। মনে করুন তো সেই 70-এর দশক, সেই চিঠি লেখার দিন, সেখান থেকে আজ আমরা এসে পৌঁছেছি একেবারে ইনস্ট্যান্ট মেসেজের যুগে। আজকের দিনে দাঁড়িয়ে প্রেম যেমন শান্ত নদীর মতো স্নিগ্ধ, তেমনি কখনো কখনো তা হয়ে ওঠে

ঝোড়ো হাওয়ার মতো তীব্র, অভিমানী আর ভীষণ অবাধ্য। পুরনো সে এই দিনের মিষ্টি প্রেমের মায়া বুকে নিয়েই আজ আমরা পা রাখব আধুনিক প্রেমের এক অন্যরকম অনুভূতিতে, যেখানে প্রেম মানে শুধু কাছে আসা বা একসঙ্গে হাত ধরে চলা সেটুকুই নয়। প্রেম মানে কখনো কখনো তীব্র বিরহ, প্রেম মানে না পাওয়ার এক অদ্ভুত হাহাকার আর বুক চিরে আসা কিছু না বলা দীর্ঘশ্বাস। আর আধুনিক প্রেমের এই যে তীব্রতা, এই মন কেমন করা অনুভূতিকে যিনি তার জাদুকরি কণ্ঠ দিয়ে আমাদের সবার হৃদয়ে চিরকালের মতো খোদাই করে দিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের সবার অত্যন্ত প্রিয় সুরের জাদুকর জুবিন গার্গ। ঠিকই ধরেছেন, এবার আমাদের মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতো গানে বাজতে চলেছে জুবিন গার্গের সেই অত্যন্ত জনপ্রিয় মন ছুঁয়ে যাওয়া গান তোমার আমার প্রেম। এই গানটি আমি যখনই শুনি মনে হয় প্রত্যেকটি লাইনে যেন লুকিয়ে রয়েছে আমাদের নিজেদেরই কোনো গোপন গল্প, চেনা অভিমান, চেনা দূরত্ব, আর সব শেষে সেই চেনা মানুষটার জন্য বুকের ভিতর জমে থাকা এক সমুদ্র ভালোবাসা। তাহলে আর দেরি কেন, চলুন হারিয়ে যাই সেই জুবিন গার্গের মিষ্টি প্রেমের গানে।

জানেন তো, কিছু কিছু দিন আসে যখন চারপাশের কোলাহল একেবারে স্তব্ধ হয়ে যায়, মনটা তখন কেমন যেন চেনা কোনো স্মৃতির অলিন্দে হারিয়ে যেতে চায়। মনে পড়ে যায় এমন কিছু কথা যা হয়তো কখনো মুখ ফুটে কাউকে বলাই হয়নি। প্রেম, ভালোবাসা, মায়া, এই শব্দগুলি শুনতে যত সহজ, এদের গভীরতা কিন্তু ঠিক ততই অতল। আর এই যে এই ভালোবাসার অনুভূতি যখন আমাদের স্মৃতির পাতায় কড়া নাড়ে, তখন কিন্তু কোনো আধুনিক সুর নয়, বরং পুরনো দিনের কিছু চিরসবুজ গানই আমাদের সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। আজকের এই মনের মতো গান অনুষ্ঠানে, যেখানে কথা হচ্ছে প্রেম ভালোবাসার উদযাপন নিয়ে, সেখানে যাকে নিয়ে নতুন করে কিছু বলা মানে সূর্যের সামনে প্রদীপ ধরা, তার গান নিয়ে এখন এগিয়ে যেতে চলেছি। তিনি সুরের সম্রাজ্ঞী, আমাদের সবার প্রিয় লতা মঙ্গেশকর। লতাজির কণ্ঠের জাদু এমনই জাদু যা যুগের পর যুগ ধরে আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, আর সবচেয়ে বড় কথা, আমাদের সবাইকে ভালোবাসতে শিখিয়েছে, তাই না? তাই তো। তার কণ্ঠে যখন কোনো প্রেমের গান বেজে ওঠে, তখন মনে হয় প্রতিটি শব্দই যেন আমাদের হৃদয়ের গভীর থেকে গভীরতর উঠে আসছে। অভিমান, এই যেমন ধরুন আকুলতা আর নিঃস্বার্থ সমর্পণের এক অপূর্ব মেলবন্ধন ঘটে তার গায়কিতে। আজকের এই ব্যস্ত দুনিয়ায় আমরা যখন দ্রুত গতির জীবনের পিছনে ছুটছি বা ছুটতে বাধ্য হচ্ছি, ঠিক তখনই লতাজির এই স্নিগ্ধ গানগুলি আমাদের থমকে দাঁড়াতে বাধ্য করে, মনে করিয়ে দেয় ভালোবাসা, প্রেম আসলে কোনো তাড়াহুড়ো নয়, ভালোবাসা হলো এক শান্ত সুন্দর নদীর মতো একে অপরকে জড়িয়ে বয়ে চলা। কানে থাকুক লতা মঙ্গেশকরের এই গানটি।

আমাদের কাছে যখন বাস্তব খুব জটিল হয়ে ওঠে, যখন খুব কঠিন হয়ে ওঠে, তখন আমরা সবাই সেই জটিলতা পেরিয়ে দিনের শেষে ভালোবাসার আশ্রয় খুঁজি। আজ আমরা একবার যদি ফিরে যাই সেই পুরনো দিনে, সেখানে সেই যে ক্যাসেট, চিঠির পাতা, প্রেম ভালোবাসা, এবং সেখানে প্রেমের মানেই ছিল কুমার শানুর যত গান, তাই না? নব্বইয়ের দশকের সেই নস্টালজিয়া এবং তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে, প্রেমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রিয় কুমার শানুর গান, তার সেই কণ্ঠের জাদু আজও আমাদের স্মৃতিগুলোকে বড় জীবন্ত করে তোলে। স্মৃতির স্মরণীতে আরও একবার হারিয়ে যেতে শুনুন কুমার শানুর অসাধারণ সেই গানটি। যারা পুরনো দিনের কথা মনে করে স্মৃতি কাতর হন, স্মৃতিচারণ করেন, এই গান তাদের জন্য। চলুন সুরের জাদুতে হারিয়ে যাই।

প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, সেই প্রেমকে উদযাপন করতে করতে ভাবতে ভাবতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আর আমরা যখন একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তখন প্রেমের সেই চেনা চকলেট বক্স বা শহরের চেনা মেলোডি থেকে একটু দূরে সরে যাই। চলুন ডুব দিই একেবারে ভালোবাসার গভীর সাগরে, যেখানে ভালোবাসার তো কোনো দাবি নেই, কোনো জাগতিক চাওয়া পাওয়াও নেই, আছে কেবল এক অনন্ত অপেক্ষা আর এক চরম আত্মত্যাগ। বাঙালির মাটির গানে, আমাদের লোকসঙ্গীতে ভালোবাসার এই রূপটি এক অদ্ভুত আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে গেছে। সেখানে প্রেম মানে কেবল লৌকিক মিলনই তো নয়, আগেই বলেছি প্রেম মানে বিরহ। আর বিরহ বলতেই আমাদের চোখের সামনে কার কথা ভেসে ওঠে বলুন তো? মনে করুন, হ্যাঁ, শ্রীমতী রাধিকা, যিনি যুগের পর যুগ ধরে ভালোবাসার এক অনন্য চিরন্তন প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কৃষ্ণপ্রেমে ব্যাকুল রাধার সেই আকুলতা, সেই যে চোখের জল আর একতরফা সমর্পণ, আজও আমাদের মাটির গানের পরতে পরতে মিশে রয়েছে। বাউল বা লোকশিল্পীরা যখন এই প্রেমকে তাদের কণ্ঠে তোলেন, তখন তা আর সাধারণ মানুষের প্রেম থাকে না, তা হয়ে ওঠে পরম সত্তার সঙ্গে মিলনের এক আকুল প্রার্থনা। আজ অনুষ্ঠানের শেষ গান হিসেবে নির্বাচন করেছি যে গান যা শুনলে বুকের ভিতর একেবারে কেমন যেন হু হু করে ওঠে। গানটি শুধুই গান নয়, এটি একটি আরতি, গভীর একটি অনুভূতি, আবার হয়তো এক ধরনের মধুর অভিমানও, যেখানে প্রেমিক তার পরম ভালোবাসার মানুষকে বলছে, পরজন্মে তুমি রাধা হয়ে এসো আর আমি হব কৃষ্ণ, তখন তখন তুমি বুঝবে চোখের জলের মূল্য কি, তখন তুমি বুঝবে কাউকে ভালোবেসে না পাওয়ার যে তীব্র ব্যাকুলতা আর যন্ত্রণা সেটি কেমন হয়। সহজ মা, শিল্পী সহজ মা যখন তার সেই অসামান্য মাটির টান মেশানো উদাত্ত কণ্ঠে গেয়ে ওঠেন এই গান, তখন মনে হয় যেন স্বয়ং রাধার বিরহের সুর আমাদের স্টুডিওর চার দেওয়ালে আছড়ে পড়ছে আর স্পর্শ করছে আপনাদের, অর্থাৎ আপনাদের সকল শ্রোতা বন্ধুদের মনেতে প্রাণেতে। চলুন আজ মনের মতো গান অনুষ্ঠানের বিদায়ী সঙ্গীত হিসেবে রাখলাম সহজ মার কণ্ঠে এই বাউল গানটি।

0: এতক্ষণ শুনলেন মনের মতো গান অনুষ্ঠান। স্টুডিওর এপারে আপনাদের সঙ্গে ছিলাম, উপস্থাপনায় আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30, অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে, ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, শুনুন ভক্তিগীতি, শিল্পী সৌমিতা সরকার।

এতক্ষণ শুনলেন সৌমিতা সরকারের কণ্ঠে ভক্তিগীতি আকাশবাণী মৈত্রী। শুনুন লোকগানের আসরে লোকসঙ্গীত। লোকগানের আসরে আজ শুনবেন দেশমাতৃকার বন্দনায় লোকসঙ্গীত, প্রথম শিল্পী বিশ্বেশ্বর সরকার।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা লোকগানের আসর। এই আসরে এখন শুনুন শ্যামা খ্যাপার কণ্ঠে এই গানটি।

0: এতক্ষণ শুনলেন লোকগানের আসর। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি। অতিথি অনুষ্ঠানে এখন শুনবেন বিভাস চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শেখর সমাদ্দার। আজ শুনবেন তৃতীয় পর্ব।
2: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি বিভাস চক্রবর্তী।
3: বিদেশি নাটকের পাশাপাশি এই সময়কার যারা উল্লেখযোগ্য নাটককার, মনোজ মিত্র, মহিক চট্টোপাধ্যায়ের মতন নাটককার থেকে শুরু করে আরো তরুণদের নাটকেও বিভাস চক্রবর্তীর হাতে পড়ে অন্যরকম চেহারা নিয়েছে মঞ্চে। সেই হিসেবে বেশ কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে বলা চলে, বিভাস চক্রবর্তী বাংলা থিয়েটারের প্রতিটি স্পন্দনকে তার কাজের মধ্যে ধরে রেখেছেন।
4: আমরা অভিনেতা বিভাস চক্রবর্তী এবং নাটককার বিভাস চক্রবর্তীর কাছে আবার ফিরে আসছি। আমি সৃজিত মুখোপাধ্যায়ের কথা বলেছিলাম সম্প্রতি আপনার কাছে, সৃজিত মুখোপাধ্যায়েরও একটা অফার এসেছিল, হ্যাঁ সেটা একটু বলুন।
5: সৃজিত মুখোপাধ্যায় একদিন মানে ফোন করেছেন আমাকে, আমি একটু অবাকই হয়েছি, কারণ আমি তো চলচ্চিত্র অভিনেতা হিসেবে খ্যাত নই, করেছি দু একটা যেটা উল্লেখ করলেন তুমি। উনি বললেন যে আপনার চরিত্র কীরকম আছে, কীরকম একটা ছবির কথা ভাবছি, তাতে আপনাকে একটা পাঠ করতে বলবো। তখন আমি বললাম যে কী ছবি? বললেন যে ছবিটা হচ্ছে একটা নাটক নান্দিকার করতো 1 থেকে 12। আমি বললাম কি 12 অ্যাংরি ম্যান? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটাই করছি। তো আমি বললাম আমার শরীর কিন্তু ভালো নয়, অর্থাৎ শুটিংয়ের হ্যাপা যে কী সেটা তো আমি নিজে ভালোভাবে জানি, সুতরাং সেটা হবে না আমার দ্বারা। দ্বিতীয় কথা হচ্ছে আমার মেমারি এখন ফেল করছে অনেক ব্যাপারে, আমি এমনি কথা বলতে গিয়ে দেখতে পাচ্ছি একটু স্ট্যামার করতে হচ্ছে, একটু শব্দ হাতড়াতে হচ্ছে, মানে বিশেষ করে তথ্য টথ্য যদি থাকে, নাম টাম থাকে, একটু হাতড়াতে হচ্ছে, যে টেলিফোনেই কথাবার্তা হচ্ছে না, তাহলে তো অবশ্য হবে না। ঠিক আছে,
4: হ্যাঁ তো ছবি, এই ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে যুক্ত, ছবি করার কথা।

0: তো আপনার যে অজিতবাবু বলেছিলেন বিভাস তো বেশি দিন থিয়েটার করবেন না, সিনেমা চলে যাবে বা ছবি বানাবেন।
1: হ্যাঁ সেটা বলছি, আমিও বললাম বোধ হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি সবাইকে আসল কথাটা বলি একটা গল্পের মাধ্যমে, গল্প ঠিক নয় বলবো না, সেটা হচ্ছে যে
0: আমার চেষ্টা করেছেন,
1: চেষ্টাও করিনি সেরকম, আমার স্বপ্ন ছিল ঠিকই তাই। কলকাতা ফিল্ম সোসাইটিতে থাকতে আমি ফিল্ম নিয়ে লিখেছি, মৃণাল সেনের ছবির, তারপরে ঋত্বিক ঘটকের ছবির সমালোচনা রয়েছে, আর আমি রেগুলার কলকাতা ফিল্ম সোসাইটির বুলেটিনের ছবির রিভিউ করতাম। কিন্তু গল্পটা যেটা বলি সেটা হচ্ছে, আমার কৈশোরে একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল, তারপরে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায়, তখন আমি যৌবনে আরেকটি মেয়ের সঙ্গে প্রেম হয়। কিন্তু তার এত বায়নাক্কা যে তার বায়নাক্কা আমি বুঝতে পারি যে ওই বই এটা রাখতে পারবো না আমি, তার দাবি দাওয়া চাহিদা ইত্যাদি রাখতে পারবো না, সুতরাং আমি সরে এসে কৈশোরের মেয়েটিকেই বিয়ে করি। এখানে আসলে কৈশোরের মেয়ে মানে হচ্ছে থিয়েটার, আর যুবতীটির নাম হচ্ছে গিয়ে সিনেমা। হ্যাঁ এইটা হচ্ছে আমার নিজের রিডিং আর কি, নিজের সম্পর্কে, যে এই জন্যেই আমি ওদিকে আর যাইনি, কারণ স্ক্রিপ্ট নিয়ে কারোর কাছে ঘোরা যে এটা প্রডিউস করেন আপনি অমুক করেন, থিয়েটারে আমরা নিজেরা যা ভালো মনে করি তাই করতে পারি।
0: ভালো মনে করার যে শ্রেষ্ঠ উদাহরণ সেটা তো আমার মান নিচ্ছে করি না, তার সে টেক্সট থেকে শুরু করে তার নির্মাণ, সেই তো একটা ইতিহাস সৃষ্টি করল, এবং কত রকম কথা তখন একই সঙ্গে তার জনপ্রিয়তাতে ঈর্ষা আলোকের, আবার একই সঙ্গে সেই থিয়েটারটা নিয়ে লিখছেন কে না, মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে অলোকরঞ্জন দাশগুপ্ত, শঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায় সবাই লিখছেন। দেশে মাধব মালঞ্চির যে গান, আপনি নিজে গান গাইতেন মঞ্চে, কি করে গাইতেন, মানে আপনি তো গায়ক নন, সে ফর্মাল ট্রেনিং বোঝায় না,
1: চেষ্টা করলে কি না হয় এরকম একটা বলা যায় আর কি। সেটা ব্যাপার হচ্ছে আমি ওটা শুরুটা হচ্ছে সোয়াইকে, মাধব মালঞ্চিতে নয়, সোয়াইকে চরিত্রটা মধ্যে অনেক গান না গাইলে ওই চরিত্র কোনো মানে নেই, ওগুলো না হলে সোয়াইকে চরিত্র ঠিকভাবে দাঁড়ায় না। তা আমি ডিরেক্টরকে, মিউজিক ডিরেক্টর দেবাশিস দাশগুপ্ত ছিলেন, দেবাশিসকে বললাম যে দেবাশিস তো আমি তো গাইতে পারবো না, কিন্তু এটা কী করে হবে, গান না গাইলে তো সোয়াইকে চরিত্র আমি করতে পারবো না, তাহলে সোয়াইকে চরিত্র করবে এটাকে, সোয়াইকের অন্য সব কিছুই মজা টজা অমুক এই সেই সব কিছুই ঠিক আছে, ওগুলো আমার দখলে আছে। তখন বললো আপনি পারবেন, আপনি পারবেন, আপনার মধ্যে সুর আছে। আমি বললাম তারপরের বাক্যটা হচ্ছে একটু তালকানা আছেন, হ্যাঁ সত্যি, হ্যাঁ কিন্তু আপনার মধ্যে সুর আছে, আপনি পারবেন, তা আমি দেখুন চেষ্টা করে করাতে যদি পারেন তো করবো। তারপর গান তোলা শুরু হলো, তারপর দেখলাম যে এই গানের একটা বিশেষত্ব ছিল কি, জ্যাজের সঙ্গে তাল আর কি, ট্যাক ট্যাক টাকা ট্যাক ট্যাক ট্যাক টাকা ট্যাক ট্যাক ট্যাক এরকম তাল আছে, তালের সঙ্গে কিন্তু সুরটা ম্যাচ করতে পারছি, তালের সঙ্গে যাচ্ছে
0: আমার করছে,
1: হ্যাঁ করছে। এবং তারপরে দেখলাম যে হয়ে গেল, আমি নিজেই বিস্মিত অবাক, এবং আমাকে যারা চেনে তারাও অবাক যে কি করে ওরকম গান গাইলাম আর কি।
0: তার দুটো লাইন সবাইকে,
1: যেরকম যদি তুলতে চাও মূলো বাজবে একটা মোটা মতন ধ্বংস মতন দেখতে জবর কালো, তারপরে তার কানে কানে কানে কানে বলবে বেশে ভালো, এই শালা তুই বেরো,
0: খুব হয়েছেই করা গান।
1: এবং এই গানটা এত জমতো আর কি, খুবই খুবই জমতো।
0: আচ্ছা এবার নাটককার বিভাস চক্রবর্তীর কাছে যাই, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার দুটি নাটকের সংকলন আছে, একটি সপ্তভান, সাতটি ছোট নাটকের সংকলন একটি, আর সম্প্রতি বেরিয়েছে নাটক সমগ্র,
1: তার মধ্যে একটা তুমি করছো সপ্তভান,
0: আমি একটা করি, একটা করি আত্মহত্যা সুরাতাল।
1: আরে এখন তো আমি নাটককার স্বীকৃতি পেয়ে গেছি,
0: সেই বলছি তো, সেই
1: তুমি করছো,
0: আপনি দুনিয়ার লোকের নাটককার,
1: দুলাল লাহিড়ী করছে, রমানাথ রায়ের যেটা অবলম্বনে করেছি না,
0: ওই সব সপ্তভানের মধ্যে আছে,
1: হ্যাঁ সপ্তভানে,
0: ও আচ্ছা আচ্ছা,
1: রমানাথ রায়ের ইয়ে।
0: আচ্ছা তাহলে সেই নাটককার বিভাস চক্রবর্তীকে নিয়ে, আপনার নাটককার সত্তা নিয়ে একটু কিছু বলুন।
1: তার আগে বলে নি, আমার কিন্তু নাটক করতে ভালো লাগে খুব, বিদেশি নাটক করতে ভালো লাগে খুব আমার। দেখুন নান্দীপটে আমি তিনটে বিদেশি নাটক করেছি, কারেন চাপেকে নাটক করেছি, শ্বেত সন্ত্রাস, তারপরে ছাত্রবের নাটক করেছি, শ্রীনন্দ কমরেডস, আর মৃত্যু না হত্যা দাড়িও করেছি, আরেকজনের নাটকও করেছি, আর তোমার নাটকটা
0: তীর্থযাত্রা।
1: তীর্থযাত্রা তো বিদেশি নাটক করতে ভাল লাগে, সেই জন্য

0: আমার পরিচালক সত্যটা প্রবলভাবে কাজ করে, দৃশ্যগুলো ব্যাখ্যা ভিজুয়ালাইজ করা, এই ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা খুব আসে ভালো। আর অনেক সময় প্রয়োজনে করতে হয়েছে কতগুলো, সেগুলো হয়তো হয়নি, কিংবা আর কতগুলো তাড়না থেকে যে না এইটা আমার ভালো লাগছে করবই, কেউ করুক না করুক, কে নাই করলো তাতে কি আছে,
1: লেখা তো হলো একটা,
0: লেখা তো হলো একটা এইটা। এবং সত্যি কথা বলতে কি যে এই শেষ যেটা ওইটা মেঘনাদের তাড়নায় করেছি, মেঘনাদ বলেছে যে একটা নাটক করুন আপনি, আমি করোনার পরে আর নাটক করোনা বলে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মেঘনাদ বললো যে না আমরা করব, আমি আর সীমা করব, আপনি একটা নাটক ডাইরেক্ট করুন, তখন এটা লিখেছিলাম। এবং এটা খুব অল্প পরিসরে একটা বড় বিষয়কে টাচ করেছি, খুব অল্প পরিসরে। একটা ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করেছে, তারপরে সেইটা নিয়ে ওদের বাবা বোধ হয় ছোট ভাইকে কিছু বলেছে, তোমার সঙ্গে সম্পর্ক আমার ছেদ হয়ে গেল, বাড়ি থেকে চলে গেছে আর আসে না, কিন্তু বাবা এখন আর নেই, বাবা মারা গেছেন, কিন্তু যাওয়ার আগে কিন্তু উনি বড় ছেলেকে বলে গিয়েছিলেন ও যেন ওই বাড়িতে আসে ফিরে, বলে গিয়েছিলেন। কিন্তু ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, এবার কি ছোট ছেলে আসবে এই বাড়িতে আর পা দেবে, ও বলেছিল আর আসছি না আমি। ওটা করেছিলাম ইয়ের আঙ্গিকে, স্বামী স্ত্রীর সংলাপ খালি।
1: আচ্ছা,
0: ওটা হচ্ছে বুদ্ধদেব বসুর যে পাতা ঝরে যায়, ওই আঙ্গিকে শুরু হয় ওরকম কথাবার্তার মধ্যে, স্বামী স্ত্রীতে মজার কথা রিপার্টি হচ্ছে, হতে হতে ওই জায়গায় গিয়ে হঠাৎ একটা পৌঁছে গিয়ে এইরকম।
1: কিন্তু এই একটা মাত্র নাটক যা আপনি নিজের লেখা নাটক করেছেন, মানে সচরাচর নাটককার থেকে কেউ যদি পরিচালক হয়, মানে আমার মতো দু চারজন, তারা তো নিজের নাটকই পরিচালনা করে বেশিরভাগ সময়, আপনি আপনার নিজের নাটক পরিচালনা তেমন করেননি, কেন সেটা?
0: এটা তো বললে না, আমার দুই মেয়ে তাদের নাটকে নিয়ে,
1: হ্যাঁ সেটাও বলতে পারি,
0: বেশিরভাগ পরিচালকরা তাই করে থাকে।
1: হ্যাঁ, একটা প্রবন্ধ আপনি লিখেছিলেন গ্রুপ থিয়েটারে গ্রুপ, কিন্তু সেই আপনাকে দুবার দল ছাড়তে হয়েছে, একটা গ্রুপ ছেড়ে একটা গ্রুপ করতে হয়েছে, এই প্রসঙ্গে যদি কিছু বলে।
0: আমি মজা করে এইটা বলি, আমি গ্রুপ ছাড়লাম কেন জানেন, আসলে সৌম্যমিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এদের সমান তো কোনো কিছুতেই হতে পারবো না, কিছুতেই পারবো না, অন্তত এই দিকটাতে ওদের সঙ্গে থেকে প্রমাণ করি আমিও আছি।
1: তা এই তিনজন, এই তিনজনের দুটো প্রশ্ন আমার, এক হচ্ছে এদের কি কোনো সচেতন প্রেরণা আছে আপনার উপর, এই তিনজনের সৌম্যমিত্র, উৎপল দত্ত, অজিতেশ?
0: প্রেরণা অনেকেই আছে কিন্তু প্রভাব নেই। উৎপলদা, শম্ভুদা এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় এদের কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে, অনেক কিছু আছে। সেই হিসেবে আমার কাছে একজন একেবারে আনকোরা নতুন যে নাটক করছে সেও চমকে দেয় মাঝে মাঝে, এরকমটা ভাবলো কী করে। সুতরাং শিক্ষণীয় আছে, সেই হিসেবে যদি বলো প্রেরণা সেটা হতে পারে। প্রভাব নেই কোনো, একদম বিন্দু মাত্র নেই। একটাই প্রভাব আমার প্রথম দিকে কাজ করেছিল, সেটা হচ্ছে সেট তৈরির ব্যাপারে, দৃশ্যসজ্জার যে ইন্টারপ্রিটেশন থাকে সেই ব্যাপারে আমি কিছুটা প্রভাবিত হয়েছিলাম আমার প্রথম দুটো প্রযোজনায়। এক হচ্ছে পুতুল খেলার সেটে খালেদদার একটা
1: ওই ব্ল্যাকের সঙ্গে হোয়াইট,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা, কারণ ওইটা ছিল ললিতা, ললিতা মানে দ্য রেসপেক্টেবল প্রস্টিটিউট, সার্চের নাটকটা এইটা ছিল। আর ছায়া আলো যে নাটকটা, অশোকের যে নাটকটা করেছিলাম, সেটাতেও সেটে ছিল অজিতেশের করা যখন একা, যে নাটকটা একটা অভিনয় করে আমরা দল ছেড়ে দিলাম, নান্দিকার ছেড়ে দিলাম 14 জন, সেইটাতে অজিতেশের সেই প্রভাবটা ছিল।
1: কিন্তু উৎপল দত্ত যেরকম একটা ম্যাস অনেক লোক নিয়ে থিয়েটার করেন, আপনিও সেরকম করেছেন, আমরা আমাদের কম বয়সে আমরা কিন্তু আপনাকে খানিকটা উৎপল দত্তের ঘরানার লোক বলে ভাবতে শুরু করেছিলাম, যে এই মানুষটা কিন্তু অনেক লোক নিয়ে থিয়েটার করতে পারেন।
0: সেটা প্রভাব নয়, সেটা সেটা প্রয়োজন যে, হ্যাঁ এটা তো এটা কি বলবো,
1: অনেক পরিচালকই তো পারেন না যে 30-35,
0: সেটা তো অনেক কিছুই পারে না অনেক।
1: আমার এখনো মনে আছে, আমার এখনো মনে আছে একটা তীর্থযাত্রারই একটা জায়গাতে একটা দৃশ্য ছিল, যেখানে ওই ওপরে রস্ট্রামটায় প্রায় 22-23 জন ছেলে মেয়ে বসেছিল, কিন্তু কেউ কাউকে ওভারল্যাপ করছিল না, তারা কিন্তু এমন না যে বসে আছে আবার বসেই রইল, তারা দৌড়ঝাঁপ করে গেল, গাইতে গাইতে উঠলো, হইচই করলো, তারপর বসলো, তারপর বিতর্ক হলো, চেঁচামেচি হলো, পুরো দৃশ্যটাতে মানে ইয়েতে মঞ্চে দাঁড়িয়েছেন বিমল দাও এরকম 2-4 জন, বাকি সবটাই ওখানে ওপরে বসে ওরা ওখান থেকে রিয়্যাক্ট করছে, কিন্তু কেউ কাউকে ওভারল্যাপ করছে না।
0: এটা কেন জানো তো, এটা হচ্ছে যে একজন পরিচালক যাচাই করে দেখে নিজের কতটা

0: ক্ষমতা আয়ত্ত করতে পেরেছে, কোন সিচুয়েশনগুলো হ্যান্ডেল করছে সে কীভাবে, মানে একসঙ্গে অনেক লোককে নিয়ে অনেক দৃশ্যকে এমনভাবে সাজায় দৃশ্যটা কন্টিনিউ করছে, এটা তো কন্টিনিউয়াস, এটা তো আর ফিল্মের মতো কেটে কেটে নিয়ে নেই আমরা দৃশ্য, কিন্তু একটা দৃশ্যকেই গাইড করে আরেকটা দৃশ্য আসছে, আরেকটা দৃশ্য আসছে, ইয়ে আসছে, আরেকটা ছবি তৈরি হচ্ছে, একটা ছবি ভেঙে যাচ্ছে, আরেকটা ছবি তৈরি হচ্ছে, আরেকটা ছবি ভেঙে যাচ্ছে, এই যে কন্টিনিউয়াস থিয়েটার মুভমেন্টের মধ্যে দিয়ে যে একটা ছবি তৈরি হয়, এই ছবি তৈরির ব্যাপারটা যদি আয়ত্তে থাকে, প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে এটা করা যায়, তাহলে এটা করা যায়। যেরকম আলোর ক্ষেত্রে যেরকম আমার, হ্যাঁ আমার বেশিরভাগ নাটকে তো তাপস আলো করেছেন, জয় একমাত্র হ্যামলেটে করেছে। আমি জয়কে বলেছিলাম, জয় দেখো আলো কখনো নিভবে না, একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্যে যখন যাবে তখন আলো ডিজলভে যেরকম হয় আলোটা তেমনি করে চেঞ্জ হবে। হ্যাঁ তুমি এখন কোনটা ধরে কোনটা চেঞ্জ করবে, কোনটা তোমার লাস্ট ইয়ে ছিল তার থেকে মিক্স করে যাবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ দৃশ্যটা তো আমি সাজিয়েছি, এবার এই এইটা আমরা গোড়া কোথাও কোনো ইয়ে নেই, কিন্তু অসাধারণ একটা জায়গা থেকে আরেকটা লাইট করে যাচ্ছে, ইয়ে করে যাচ্ছে, এই ব্যাপারটা করেছিল। তা আমি বলছি যে যে এই ব্যাপারগুলো যদি চোখের সামনে থাকে আর কি, ছবি তৈরি করার এই কলা এবং কৌশল দুটোই যদি থাকে, হ্যাঁ তাহলে কিন্তু এগুলো আয়ত্ত করা যায়, চেষ্টা করলে আয়ত্ত করা।
1: না আমি চিত্রযাত্রার রেফারেন্স এই কারণেই আরো দিলাম, তারপরে আমরা একটা নাটক দেখতে গেছি, আমি গেছি, নাটকের নাম আমি বলছি না এখন, তো আমার পাশে বসে ছিলেন বিষ্ণু বসু। সেই নাটকে ওই কিছু ছেলে মঞ্চে ঢোকে এবং তারাও ওভারল্যাপ করে একে অন্যকে, তা বিষ্ণুবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, জাগিয়ে তীর্থযাত্রা দেখে আয়। মানে এটা বলছি যে ওইটুকু একটা রাস্তা
0: আবার আমার একটু আমাকে ভালোবাসতো খুব,
1: হ্যাঁ মানে ওইটুকু জায়গার মধ্যে 22 জনকে অ্যাকোমোডেট করা এইরকম, অথচ মানে যেটা কি অনেক থিয়েটারেও দেখি, সিনেমাতে তো দেখি থিয়েটারেও দেখি, যে নির্দেশকের না এটা করলো, বোঝা গেল নির্দেশক এটা করলো, এটা সাজালো, এটা বেশ করলো আর কি। আপনার বিন্যাসের মধ্যে কিন্তু সেটা থাকে,
0: ওটা কিন্তু
1: অটোমেটিক্যালি ফ্লো করে,
0: ওটা ইয়েতেও ছিল শ্রীনন্দু কমপ্লেক্সে, ওটা ছিল একটা দৃশ্য এরকম। আমাদের বিমল যেটা একটা বক্তৃতা দিচ্ছে ক্যাডারদের, বোঝাচ্ছে শিল্প সম্পর্কে বোঝাচ্ছে।
1: আচ্ছা আমি এই সূত্রেই আসছি, আপনি তো নাটকের এই এই যে তার টেকনিক্যালিটিসগুলোও আপনার কাছে খুব ক্লিয়ার, আপনি নিজে মঞ্চ করেছেন, আপনি আপনার থিয়েটারের আর্টওয়ার্ক নিজে করেন, ক্যালিগ্রাফিও অনেক সময় আপনি নিজে করেন ইত্যাদি, এই আরেকটা পারদর্শিতার যে দিক, এটার প্রক্রিয়াটা কি?
0: এটার প্রক্রিয়াটা হচ্ছে আমার যখন অল্প বয়স তখন থেকে আমি এই কভার ডিজাইন, এই গল্পের সঙ্গে ইলাস্ট্রেশন, নামকরা শিল্পী যে করতেন আমাকে অদ্ভুতভাবে আকর্ষণ করত, এটা আমি রেগুলার স্টাডির মতো করে আমি এগুলো দেখতাম। প্লেয়ারদের ছবি যেরকম স্ক্র্যাপ বুকে হেঁটে রাখে অনেকে, আমি কিন্তু ওই কভারের ফ্যাক্সিমিলি দেশে বিজ্ঞাপন বেরোতো, অমুক পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ বেরোলো, ওই ওই ফ্যাক্সিমিলিটা কেটে পেস্ট করে খাতায় রাখতাম স্ক্র্যাপ বুকে ছবির ইয়ে, এই জিনিসগুলো ইলাস্ট্রেশন, রণেনায়ণ দত্ত ইলাস্ট্রেশন স্টাইল, এই যে বিভিন্ন স্টাইল আছে, সমীর সরকার, রঘুনাথ গোস্বামী, এদের এদের যে ইলাস্ট্রেশনের স্টাইল সেগুলো আমার আকর্ষণ করতো। আর দ্বিতীয়টা হচ্ছে যে ঘটনাটা যে জায়গায় ঘটছে থিয়েটারের সেই জায়গা সম্পর্কে একটা ভিজুয়ালাইজেশন না থাকলে, সেটা কীরকম দেখতে হবে সেটা না থাকলে আমি কাজই শুরু করতে পারতাম না। অনেকে আছে কাজটা শেষ করে তারপর বলে সেটটা করে দিন, আমি এ কী করে হবে, হয় নাকি কখনো? আমার তো কাজ প্রথম পদক্ষেপ থেকে আমার জানতে হবে থিয়েটারটা কোথায় হচ্ছে, তার পরিবেশটা কী কী কী আছে, মঞ্চের মধ্যে কী কী আছে, কিংবা কী কী পরিবর্তন ঘটছে, এই পুরো ব্যাপারটা। এটা যারা করেন পরে সেট করেন, আগে সমস্তটা তৈরি করেন, কী করে করেন আমি জানি না, কিন্তু আমি পারি
1: না। কিন্তু এর মধ্যে তো একটা ইনপুট, মানে আপনি মঞ্চসজ্জা শিল্পী হিসেবেও যেমন মুষ্টিযোগে, মুষ্টিযোগের যে থিম সেই থিম আছে, কিন্তু আপনি মঞ্চটা করলেন পুরো বক্সিং রিংয়ের মতো, এই যে এলিভেশনটা মানে চিন্তা সেইটা কীভাবে আসে সেটা বলুন।
0: সেটা এসে যায় আর কি, ধরো আমার নামকরণের চিন্তাটা যেরকম এসে যায় কিছু কিছু লোকের, তো ওই ওইটা আর কি, যে যেরকম নামকরণের ব্যাপারে আমার থাকে, ধরো মৃত্যুনা হত্যা ওটা নামটা আমি দিয়েছিলাম, এখন এটা কিন্তু এখন অনেকে মৃত্যুনা হত্যাটা ব্যবহার করে ওইটা বোঝাতে, ওইটা বোঝাতে যে না না

0: ওটা ইয়ে নয়, মারিনি, ইয়ে নিজে থেকে মরেনি, কেউ মেরেছে, এইটা এরকম এরকম কতগুলো থাকে। একটা লোকে আমাকে নামকরণের জন্য, যার জন্য অনেকে আসে।
1: হ্যাঁ, সেটা তো আপনাকে ট্রিগার করতে হবে, আপনার আপনার মধ্যে ট্রিগার করলে তবেই তো নাম
0: ট্রিগার করতে হবে, ট্যাক করেই আসে। একটা ছেলে বলেছিল, নাম হচ্ছে পরিমল, যে আমার ছেলে হয়েছে কি নাম রাখি, আমি বলেছিলাম তুমি কোয়েস্টমল রাখো, কোয়েস্টমল খুব মিলে যায় আর কি, মানে সে যা পেঁচারে আঘাত পেয়েছে, আমি মজা করতে গিয়েছিলাম।
1: আচ্ছা, আরেকটা প্রশ্ন ছেড়ে এসেছি, এই যে সৌমিত্র উৎপাদিত অজিতের সিং এ কথা বলছিলাম, আপনি তিনজনকে খুব কাছ থেকে তো দেখেছেন, তিনজনের ব্যক্তিত্ব সম্পর্কে আপনার মূল্যায়ন?
0: এইটা মূল্যায়ন করা যায় না,
1: না না, আপনার
0: এত
1: মূল্যায়ন না, মানে আপনার
0: তিনজনের তিন রকম চার রকম ব্যাপার
1: দৃষ্টিভঙ্গি,
0: তাছাড়াও
1: এটা আমাদের তো কাজে লাগবে, ছাত্র
0: ছাত্রীদের দুজন আছে, মেহালদা,
1: হ্যাঁ সত্যজিৎ রায়,
0: হ্যাঁ
1: এই পাঁচজন,
0: এই পাঁচজনে শম্ভুদার কাছে খুব সন্তর্পণে যেতাম, সন্তর্পণে কথা বলতাম, খুব বুঝে শুনে কথা বলতাম, উল্টো পাল্টা কথা বললেই শেষ হয়ে গেছি। মানিকদার কাছে ফ্রিলি সব রকম প্রশ্ন করা যায়, আচ্ছা ওই ছবিটাকে নাকি আপনি ভালো বলেছেন, কেন বলেছেন বলুন তো, এরকম প্রশ্ন করতাম। কিংবা মানিকদার কাছে যেরকম বললাম, আচ্ছা মানিকদা আপনি যে ছবিগুলো করেন এগুলো তো বিশেষ ছবি, আর্ট ফিল্ম বলে ছোট করছি না সেটা, কিন্তু রিয়েল ফিল্ম, আন্তর্জাতিক মানের ফিল্ম করছেন, কিন্তু সেগুলো কিন্তু সাধারণ একটা অ্যাভারেজ সাধারণ লোকরা কিন্তু দেখে এবং এনজয় করে সেটা, কিন্তু এই যে নতুন ডিরেক্টর অনেকে এসছেন, তাদের তো কয়েকটা ছবি মানে বেরোলো, এখানে বেশি দিন চললো না, এক সপ্তাহ চলে কিনা সন্দেহ, বিদেশে গিয়ে প্রাইজ চাইছে এলো। মানিকদা বললেন, দে ডোন্ট নো হাউ টু টেল এ স্টোরি, গল্প কী করে বলতে হবে জানে না। মানিকদাকে খোঁচালে কিন্তু কতগুলো ভাইটাল জিনিস বেরিয়ে
1: আসছে।
0: হ্যাঁ, মানিকদাকে আর মেনালদা ইমোশনালি চার্জ হয়ে, উনি আমাকে ডাকলেন মাধব মালঞ্চি দেখার পরে, আমাকে ডেকেছি কতক্ষণ নিজের বাড়িতে, অনেকক্ষণ কথা বললেন। বলে ওই জায়গায় জানেন তো, বুড়োটা যখন ওই একটু ইয়ে চাইছে, একটা সুপড়ি চাইছে, তখন আমার না চোখে জল এসে গিয়েছিল, কিংবা আমি যখন দূরদর্শন ছেড়ে দিলাম তখন উনি ডাকলেন, উনি ডেকে অনেকক্ষণ কেন ছাড়লেন, কী হয়েছিল, কী তা আমি বললাম টললাম, তারপর খুব হি ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক, তা বললেন দেখুন আপনাকে কিন্তু একাই লড়তে হবে, কিন্তু আর কেউ পাশে কেউ কাউকে পাবেন না, কিন্তু আপনাকে
1: বৌদিকে পেয়েছিলেন,
0: হ্যাঁ বৌদি পেয়েছি
1: অত জীবনে,
0: সুতরাং কাউকে কিন্তু এটা বলেছেন, উনি উনি বলতে চেয়েছিলেন বাইরের পৃথিবীর আর কি,
1: পৃথিবীর।
0: আর উৎপলদার সঙ্গে কথা বলা মানে উঠে আছে প্রেশার, হ্যাঁ নানা রকম। উৎপলদা আমাকে জড়িয়ে ধরে চাক ভাঙা মধুর পরে বলল, ও কি অসাধারণ, কি দেখলাম কি দেখলাম, আমার খালি মনে হচ্ছে এক্সাজারেট করছে, ফিরে গিয়েই বলবে বিবার যে মানিয়েছে না, বসে থাকা যায় না, এরকম বলবেন হয়তো, কারণ উৎপলদা যে কী বলেন পর মুহূর্তে বলার কথা নয়। কিন্তু পরে দেখলাম সত্যি ওই বিষয়ে লিখলেন, লিখে বললেন যে অসাধারণ লেখা একটা লিখেছিলেন চাক ভাঙামধুনি। সুতরাং এক একজন এক এক ধরনের, আর উৎপলদার সঙ্গেও অনেক কথা বলা যায়, গল্প করা যায়, ফ্রিলি গল্প করা যায়। শম্ভুদার সঙ্গে একটু আড়ষ্ট হয়ে গল্প করতে হলাম, একটু আড়ষ্ট হয়ে, কিন্তু শম্ভুদা যখন মানে নিজের ইয়ে থেকে বেরিয়ে যখন বলা শুরু করেন এবং এক একটা অভিনয় সম্পর্কে কথা বলেন, অভিনয় সম্পর্কে কে কীরকম অভিনয় করত, বিজন কীরকম অভিনয় করত, যোগেশ চৌধুরী কীরকম অভিনয় করতেন, হ্যাঁ এগুলো যখন বলতে থাকেন এবং দেখাতে থাকেন, ডেমনস্ট্রেট করেন, শিক্ষণীয় শিক্ষণীয়, অসাধারণ অসাধারণ। সে সবার কাছ থেকেই,
1: আর অজিতেশ তো আপনাদের বয়সের কাছাকাছি,
0: অজিতেশ বয়সের কাছাকাছি কিন্তু গল্প করতেন, এবং অজিতেশ রিয়েলি আমার টিচার বলতে যদি কেউ থাকে হাতে কলমে কাজ শেখার টিচার, দ্যাট ওয়াজ অজিতেশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কাছে আমি সবসময় গুরু বলি, অজিতেশকে শিক্ষক বলি সবসময়।
1: আপনি যেমন একই সঙ্গে আমি শুরু করেছিলাম যেখান থেকে, আপনার একটা সমাজ রাজনৈতিক সত্তা আছে, রিয়্যাক্ট করেন সমাজের বিভিন্ন ঘটনায়, থিয়েটার নিয়ে রিয়্যাক্ট করেন, থিয়েটারের নানারকম উদ্যোগ আপনি নিয়েছিলেন, সেসব সম্বন্ধে একটু কিছু বলুন, আমাদের এটা শেষ প্রশ্ন।
0: আসলে কি থিয়েটার নিয়ে যা করা যেত, যেভাবে আমরা শুরু করেছিলাম সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারলাম না, এটার অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে যেভাবে শুরু করেছিলাম সেইভাবে থিয়েটারটা আমরা একটু বাস্তব বর্জিত ছিল, কারণ ওইভাবে হয় না।

0: সন্ধ্যেবেলার গ্রুপগুলো দেখবো না, দেখতে পারবো না, আমার কোনো বিনিময়ে কোনো টাকা পয়সা পাবো না, আমি দিয়ে যাব কিছু পাওয়ার আশা না করে। এইভাবে আমরা কিন্তু জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি। কিন্তু সময় তো পাল্টাবে, সময় তো আর আমাদের জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। এখন যেরকম একটা ছেলে তার জীবিকার জন্য তাকে এই কাজটা করতে হয়, ওই কাজটা করতে হয়, সেই কাজটা করতে হয়, সে আর সারাদিন এই থিয়েটারের পেছনে পড়ে থাকতে পারবে না। আবার তার মধ্যে একটা অসাধুতাও ছিল। শম্ভুমিত্র একটা নাটকের জন্য কিছু লোক বাচ্ছিলেন, যখন বহুরূপী ছেড়ে দিয়েছেন, তাদের নিয়ে থিয়েটার করবেন, পুরনো একটা নাটক করবেন। তো একটি ছেলেকে বললেন, দেখো আমি তো বাবা দুরপ্তে রিহার্সেল দেবো, সকাল 11টা থেকে একটা করবো, 11টা থেকে দুটো অবধি করবো, তারপরে আবার 5টা থেকে 7টা 8টা অব্দি একটা করবো। হ্যাঁ তুমি পারবে তো, মাঝখানে আমার একটু রেস্ট দরকার হবে। বলে হ্যাঁ হ্যাঁ পারবো। বলে কী করে পারবে, তুমি তো অফিসে চাকরি করো না? বলে হ্যাঁ ঠিক ম্যানেজ করে নেবো। কিন্তু বাবা তুমি যে রোলটা করবে সেটা তো খুব একটা সৎ লোকের রোল করবে, তুমি অফিস ফাঁকি দেবে, যে অফিস তোমাকে রুটি রুজি রুটি যোগাচ্ছে, হ্যাঁ যে তুমি বড়ো বড়ো কথা বলছো, ইয়ে করছো, তুমি অফিসে যেখান থেকে টাকা নিচ্ছ, মাইনে পাচ্ছ, তাদের তুমি ঠকাবে এইভাবে থিয়েটার করার জন্য, এটা কি ঠিক হবে? আসলে এই যে কন্ট্রাডিকশনগুলো রয়েছে, ছিল না আমাদের মধ্যে, সেই কন্ট্রাডিকশনগুলো এখন বড় হয়ে দেখা দিয়েছে। সেই জন্য গ্রুপ থিয়েটার কনসেপ্টটাই একটা ছত্রভঙ্গ ব্যাপারটা দাঁড়িয়েছে। এখানে কাজ করছে, ওটিটি করছে, সিরিয়াল করছে, অমুক করছে, এই সিনেমায় পাঠ করছে, ওই দলে পাঠ করছে, ওই দলে পাঠ করছে, আরেক দলে পাঠ করছে, এইরকম চলছে। তাতে কি হয়েছে, তাতে আমাদের মতো একনিষ্ঠভাবে থিয়েটারটা করার ক্ষেত্র নেই আর। সুতরাং এইটাকেই বাস্তব ধরে নিয়ে যদি আবার কোনো নতুন সিস্টেম কেউ তৈরি করতে পারে, কেউ বা কিছু মানুষ, তাহলে হয়তো কিছুটা হবে।
1: কিন্তু আপনি যে নাট্য স্বপ্নকল্প বা তার নাট্য সংগতি বা এই ধরনের সমবেত নাট্য প্রয়াস, এইসব নানা রকম উদ্যোগে ছিলেন, সেগুলো থিয়েটারে কতটা কি করলো? বা নাট্য একাডেমি তো এক সময় আপনার বিরাট ভূমিকা ছিল, যাতে
0: অনেক ভালো কাজ হয়েছে এর দ্বারা, এর থেকে অনেক ভালো কাজ হয়েছে। কিন্তু সেইগুলো মানে কি বলবো, ধারাবাহিকতা ছিল না, এইটাই সবচেয়ে বড় কথা। সেগুলো পরে আর এটার কোনো রেশ থাকলো না।
1: কিন্তু এখনো তো আছে নাট্য,
0: আছে আছে, সব কিছুই আছে আমাদের, যেরকম বাঙালির অনেক কিছুই আছে, টিকে আছে, বেঁচে নেই, টিকে আছে।
1: অনেকটা সময় নিয়ে আপনার সঙ্গে কথা বললাম,
0: না খুব ভালো লাগলো আজকে কথা বলে, এত বিস্তারে কথা বলে তো হয় না। আকাশবাণী যে সুযোগটা দিয়েছেন এর জন্য ধন্যবাদ আকাশবাণী। আসলে অনেক কথা হলো, জানো কথাগুলো তখনই কাজের হবে যদি এগুলো থেকে বিন্দুমাত্র কিছু মানুষ চিন্তা করে ভাবে। আমি বলছি না যে আমি যা বলেছি শেষ কথা তো নয়, মোটেই নয়। এত লোক আমার আগে অনেক কথা বলেছেন যেগুলো খুব জরুরি, খুব প্রয়োজনীয়, কিন্তু সেগুলো তো অনেক সময় দেখা যায় যে আমরা অনুসরণ করি না, করলে ভালো হতো। তেমনি আমার মতো ক্ষুদ্র একজনের এরকম কথাগুলো বলার বলা থামানো উচিত নয়, কিন্তু কোনো জায়গায় কেউ যদি মনে করে এর মধ্যে কোনো সত্য আছে, কাজের কথা আছে, তাহলে সেটাই সার্থক মনে করবো আর কি। এই
1: আরও অনেক কথা জমে রইল, আরও আবার আশা করবো যে আবার একটা অধিবেশন আপনার সঙ্গে কাটাতে পারবো, আবার কিছু অন্য প্রশ্ন নিয়ে আপনার সামনে হাজির হতে পারবো। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন বিভাস চক্রবর্তী, আলাপচারিতায় ছিলেন শেখর সমাত্তার, সম্পাদনা ও প্রযোজনা অনন্যা মজুমদার।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরও অনেকের কথা

0: বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে। পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বিশেষ একটি সাক্ষাৎকার। 1942 সালে স্বাধীনতার আন্দোলনের চরম এক পর্বে গঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার। সেই পর্বের অন্যতম যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী শতবর্ষ ছোঁয়া চিত্তরঞ্জন সামন্ত শুনিয়েছেন তাঁর জীবনের কথা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্পন্দন দাস।
3: সালটা 1942। বিশ্ব ইতিহাস এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তীব্রতার পাশাপাশি ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন চরমে ওঠে। পরাধীন ভারতের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে স্বাধীনতা আন্দোলনের এক উদ্দাম ঢেউ। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হল দেশের নানা প্রান্তে। 1942 সালের 8ই অগস্ট বম্বেতে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন বা অগস্ট ক্রান্তি প্রস্তাব গৃহীত হল। করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই, এই আদর্শে অনুপ্রাণিত হল ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে অসংখ্য যুব সম্প্রদায়। আর এই ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অনস্বীকার্য। 1942 সালের 29শে সেপ্টেম্বর তমলুকের ব্রিটিশ বিরোধী মিছিলে মাতঙ্গিনী হাজরার সঙ্গে দুই নাবালক ছাত্র পুরী মাধব প্রামাণিক ও উপেন্দ্রনাথ জানা ব্রিটিশ পুলিশের নির্মম বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন। সেদিনের সেই থানা দখল অভিযানে মৃত্যু হয় ভারত মায়ের 13 জন বীর সন্তানের। আহত হয়েছিলেন অসংখ্য মানুষ। সেদিনের সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত। তার সঙ্গে পা মিলিয়েছিলেন নবম শ্রেণীর ছাত্র চিত্তরঞ্জন সামন্ত। তমলুক থেকে মাত্র সামান্য কিছু দূরে মহিষাদলে বিপ্লবী সতীশচন্দ্র সামন্তের নির্দেশে 1942 সালের 29শে সেপ্টেম্বর মহিষাদল থানা দখল অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত। আজ তাঁর বয়স 100 বছর। আজও ঘুমের মধ্যে তাঁর কানে বাজে সেদিনের গুলি।

0: দুর্বিদ্ধ সতীর্থদের আর্তনাদ। স্মৃতিচারণা করতে গিয়ে চিত্তরঞ্জন বাবুর আক্ষে আমার সঙ্গে থানা দখল অভিযানে গিয়ে ভোলানাথ মাইতি ও হরিচরণ দাস গুলিবিদ্ধ হয়েছিলেন, আর তারা ফিরলেন না কোনোদিনও। ওনারা দুজনেই হতদরিদ্র ছিলেন। সেদিন আমার বারবার মনে হচ্ছিল আমি কেন মরলাম না, ওনাদের বাড়িতে গিয়ে কি উত্তর দেব আমি। শুধুমাত্র ভোলানাথের মৃতদেহ পেয়েছিলাম, বাকি অনেকের মৃতদেহ পুলিশ নিয়ে চলে গিয়েছিল। বলতে বলতে চোখ ভিজে যায় চিত্তরঞ্জন সামন্তের। এমন অসংখ্য ঘটনা ছাই চাপা ইতিহাস হয়ে রয়ে গিয়েছে আমাদের ভারতবর্ষের নানান এলাকার আনাচে কানাচে। তেমনই এক কাহিনী শুনব আজ, শুনব স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্তের কথা তার নিজের মুখ থেকে। নমস্কার চিত্তরঞ্জন বাবু, আপনার ছেলেবেলার কাহিনী শুনি।
1: আমার জন্ম হচ্ছে সুতাহাটা থানার বাবুপুর গ্রামে। আমার বাবার নাম ঈশ্বর রামহরি সামন্ত, মায়ের নাম গিরিবালা। আমার বাবা শিক্ষকতা করতেন হাওড়া জেলার বেড়রা বলে একটা হাই স্কুলে। আমার যখন 10 বছর বয়স সেই সময়ে বাবা বাস্তু পরিবর্তনের কথা চিন্তা করেন। আমি একটা নিরিবিলিতে থাকবো, মহিষাদল থানা আমার মামা বাড়ি আছে বক্সিজা গ্রামে, এই কালিকাকুণ্ডেতে এই জায়গাতেই আমার মামারা একটা বাস্তু ঠিক করে দেন। তখন এখানে বসবাস লোকের খুব কম ছিল, এইসব জায়গা খুব জঙ্গল ঘুর গাছপালা ভর্তি। তো যেহেতু মামারা ঠিক করে দিয়েছে সেই জায়গায় এসে আমরা কালিকাকুণ্ডেতে বাস করি।
0: আচ্ছা, স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন কিভাবে আপনি?
1: মহিষাদল থানা কালিকাকুণ্ড আর পাশে সুতাহাটা থানার ভারতেনহিল গ্রামে প্রাইমারি স্কুলে কুমার চন্দ্র জানা একটা সভা করেছিলেন, জনসভা সূত্র যজ্ঞ করেছিলেন, একসঙ্গে 6,000 সুতা কাটা হচ্ছে। ওনার ভাষণ শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। উনি বললেন যে লেখাপড়া ছেড়ে একটু বয়কট করো, তোমরা হচ্ছে ওই স্কুল ছেড়ে আমাদের জাতীয় বিদ্যালয়ের পড়াশোনা করো, স্বাধীন হতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। তার সেই জ্বালাময়ী বক্তৃতা শুনে আমি মুগ্ধ হয়ে কংগ্রেসে যোগ দিই। আমি ক্লাস 8 পড়ার সময় আন্দোলনে যোগ দিই। আগস্ট আন্দোলন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অল ইন্ডিয়া কংগ্রেসের অধিবেশনেই হয়েছিল। এখানকার যে কংগ্রেস কমিটি তারাই সিদ্ধান্ত নিয়ে মহকুমা কংগ্রেসের নেতৃত্বে যারা ছিলেন সতীশ সামন্ত, অজয় মুখার্জি, রজনী প্রামাণিক, সুশীল দারা প্রভৃতি, এরা গোপনে বসে এটা ঠিক করলেন যে হচ্ছে ব্রিটিশের শক্তি কেন্দ্র থানাগুলি, যে আমরা এই 6টা থানা এই মহকুমায় আমরা হচ্ছে গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গে থানা দখল করব। এই কথা কয়েকটা পুলিশ আছে, তো আমরা হাজার হাজার মানুষ যদি জনগণকে নিয়ে সেখানে উপস্থিত হই গিয়ে আমরা থানা দখল করবো। 29শে সেপ্টেম্বর থানা দখল করার জন্য সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমার উপর দায়িত্ব পড়েছিল বক্সিজা গ্রামের লোক, আমার বাড়ির লোকজন নিয়ে এবং আমার প্রতিবেশীদের নিয়ে। আমার পাশে একটা মুসলমান বসতি আছে, আমি আমার একটা ক্ষুদ্র মিছিল নিয়ে আমি হচ্ছে গিয়ে থানা দখল করতে যাই। সমস্ত 1 নম্বর ইউনিয়নের কর্মীরা রামবাগে গিয়ে হচ্ছে উপস্থিত হবে, সেখান থেকে থানা প্রায় 1 মাইল দূরে, ওখান থেকে মিছিল করে আমরা যাব। শঙ্খধ্বনি করতে করতে আমার মাও ছিলেন, আমার দিদি ছিলেন, সৌভাগ্যক্রমে আমার যে মিছিলটা সে গিয়ে আমার সামনে আমি স্থান পেয়েছিলাম। মণীন্দ্রনাথ ভূঁইয়ার নেতৃত্বে সব গ্রামের যখন এসে গেল তখন আমরা মিছিল নিয়ে আমরা থানার দিকে এগোতে থাকলাম। জগন্নাথপুর গ্রামের ভিতর দিয়ে গিয়ে আমরা যখন রাজাদের বড়খাইয়ের কাছে হাতিশালের কাছে পৌঁছে গেছি তখন হঠাৎ করে গুলি ছিটা এসে লাগলো ভোলানাথের একবারে বুকে লাগলো। ভোলানাথ সঙ্গে সঙ্গে পড়ে গেল এবং আমরা তাকে সেই অবস্থায় টেনে নিলাম। আমাদের পিছনে একটা বাহিনী ছিল, তারা হচ্ছে গিয়ে সেবা শুশ্রূষা করার জন্য, কিন্তু তার সে ডেথ হয়ে গেল। তারপরে শিহরিচরণ দাসের গুলি লাগলো, তাকে সে পুলিশ এসে তাকে সেই ডেড বডি টেনে নিয়ে চলে গেল। আর আমরা আর এগোতে পারলাম নি। তখন মণিবাবু মণীন্দ্রনাথ ভূঁইয়া সে তখন হচ্ছে দোকানে একটা টিনের ঝাঁপ নিয়ে এসে সামনে ঢালের মতো করে তিনি এগিয়ে বলে বাপসল চ, ওপাশে হচ্ছে গিয়ে তারা এসে যাচ্ছে, সেপাশে আগুন লাগিয়ে দিচ্ছে। ও হিজলি ক্যানেল থাকার জন্য আমাদের মাত্র এপাশে কয়েকটা ইউনিয়ন, বেশির ইউনিয়ন ওদিকটা থাকে, পাশে কি হচ্ছে তাও বুঝতে পারছি না। সুশীলদা তার আগে থেকে ট্রেনিং দিয়ে কিভাবে শুয়ে পড়ে গুলি আটকাতে হবে এইরকম তাদেরকে ট্রেনিং ট্রেনিং দিয়ে কিছু কর্মী তাদেরকে ঠিক করেছিলেন যারা মরতে রাজি আছে, সেইরকম করে একটা তার বাহিনী ছিল, নিজে তার কমান্ডার ছিলেন। তো উনি বললেন যে হ্যাঁ ওপাশে আগুন দেখা যাচ্ছে, ধোঁয়া দেখা যাচ্ছে, ওরা আগুন লাগিয়ে দিচ্ছে, চল ভাব সকল চল। সে 2-3 বার এরকম সে চেষ্টা করে ওই বারে বারে গুলি আসে। ওই টাইম শেখ সুরা এবং ওই কুমার শেখ খুব লাঠি খেলা জানতো, এরা খুব লাঠি নিয়ে অনেকটা এগিয়ে গেছিল। যখন গুলি চলে গুলি ছুটতেও তারা লাঠি চালিয়ে লাঠির উপর দিয়ে করে এমন করে করে গুলিকে এড়িয়ে এড়িয়ে অনেকটা গিয়েছিল। তার ফলে হচ্ছে গিয়ে সুদাম দাসের হাঁটুতে গুলি লাগলো, শেখ সুরার হাঁটুতে গুলি লাগলো, কুমার হাঁটুতে গুলি লাগলো। তাই আমরা সন্ধ্যাও নেমে আসছে, আমরা ভোলানাথের ডেড বডি নিয়ে আমরা চলে আসি, এইভাবে বাড়ি ফিরে আসি আমরা। আমার দাদা কিন্তু সুতাহাটা থানায় গেল, তার বন্ধু বান্ধব ছিল সুতাহাটায়, সুতাহাটা মানে এই মারুতিঠের গ্রামে, ওদের বন্ধু বান্ধবের সঙ্গে উনি গেলেন সুতাহাটা থানা। তো বিনা রক্তপাতে পুলিশ দেখলো যে এত জনসংখ্যা যে আমরা কয়েকটা পুলিশ কি করব, সেই জন্য তারা আগে থেকেই সারেন্ডার করে গেছিল। তাদেরকে পোশাক টোশাক খুলিয়ে খদ্দর পরিয়ে তাদেরকে রাহা খরচা দিয়ে তাদের ঘর পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ব্রিটিশ সরকারের একটা প্লেন এসে উড়োজাহাজ এসে তারা হচ্ছে বোমা ফেলছিল, বোমাটা সে যেখানে ফেলেছিল সেখানে মাঠে পড়েছিল, যার জন্যে কেউ আহত হয়নি। এইভাবে সুতাহাটা থানা দখল হয়ে যায়।
0: আপনার কাছে শুনতে চাই 1942 সালের 29শে সেপ্টেম্বরের কথা, যেদিন ব্রিটিশ পুলিশের নির্মম বুলেটের সামনে মাতঙ্গিনী হাজরা তার বুক পেতে দিয়েছিলেন।
1: তমলুকে মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে যারা গেছিল মিছিল, পুলিশ অবরোধ করছিল রাস্তা, তারা ভয়ে একটু থমকে গেল। তখন মাতঙ্গিনী ছিলেন, তিনি বলেন তোরা কি করবি, তোরা ভয়ে কিসের ভয়, চল। এই বলে তিনি আগে দিয়ে খেয়ে ছিলেন সকলের আগে, পতাকা ছাড়ি নিয়ে নিজের পতাকা নিয়ে তিনি আগে নেতৃত্ব দিয়ে তার পিছনে গেছিল। তারপরে সেখানে পুলিশ বলছে বুড়িমা কেন আসছে, তুমি যাও ফিরে যাও, কোনো কথা শুনেনি। তারপরে গুলি তাই করে তবু সে পতাকা নিয়ে এগিয়ে গেছিল, আবার গুলি পড়ার জন্য তিনি শুয়ে পড়েন, পড়ে যান, সেখানেই তার মৃত্যু হয়। এইরকম আরো ওখানে আরো কয়েকজন মরেছে, আমরা এইসব খবর টপর পরপর পেলাম।
0: আন্দোলন করতে গিয়ে ব্রিটিশ পুলিশের অত্যাচারের সম্মুখীন নিশ্চয়ই অনেকবার হয়েছেন, শুনি সেই কথা।
1: ব্রিটিশ সরকার তারা পুলিশ মিলিটারি দিয়ে মাসুরিয়া চণ্ডীপুর গ্রামে, জি মাসুরিয়া এইসব গ্রামে পুরুষকে ধরার জন্য তারা এসেছিল। পুরুষরা ভয়ে, পুলিশের ভয়ে তারা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, আর বাড়িটা মেয়েরাই ছিল। পুলিশ এসে সব বাড়ির পুরুষদের না পেয়ে মেয়েদের উপর দারুণভাবে অত্যাচার করছিল। সেখানে 46টা মেয়ে একই দিনে ধর্ষিত হয়ে পুলিশ মিলিটারি দিয়ে চণ্ডীপুর মাসুরিয়া এইসব গ্রামের উপরে টর্চারিং হয়। দু একজন মেয়ে মারাও গেছে, দু একটি মেয়ের উপরে ডবল টর্চার খেয়েছে। ওই সুশীলদা কি করলো যে না, এ কি মগের মল্লিক পেয়ে গেছে, এরা এরকম অত্যাচার করবে, সেই জন্য তিনি হচ্ছেন গিয়া ঠিক করলেন যে নারী বাহিনী তৈরি করতে হবে। কুমুদিনী ডাকা তার নেতৃত্বে ছিল, কুমুদিনী ডাককে দিয়ে এবং কিছু কিছু ওই অস্ত্র তৈরি করা হয়েছিল, ছোড়া টোড়া এইসব ওই কামারদের দিয়ে। তাদেরকে বলা হলো যখন পুলিশ আসবে তাদেরকে দেখতে পেলে তোমরা একসঙ্গে জড়ো হয়ে শঙ্খধ্বনি করবে, সব মেয়েরা একসঙ্গে গিয়ে ছোড়া টোড়া দিয়ে বা লাঠি দিয়ে একসঙ্গে প্রতিরোধ করবে। তার নেতৃত্বে ছিল কুমুদিনী ডাকুয়া, সেই জন্য তার অধীনে যেসব মেয়েরা ছিল নিয়ে ওরকম একটা বাহিনী তৈরি হয়েছিল, ভগিনী সেনা আর কি। তারা এইভাবে প্রতিরোধ করে, আমার দিদি ছিল সুশীলা মাইতি, তিনি ছিলেন ওই ভগিনী সেনাতে। মাসুরা ডিবাসুরা চণ্ডীপুর এই গ্রামের উপরে বেশি অত্যাচার হয়েছে।
0: 1942 সালের 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত। খুব সম্ভব স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন সুশীল কুমার ধাড়া, আর এই পুরো সরকারটাই নাকি গোপনে চালানো হতো, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
1: কংগ্রেস কমিটি ছিল, তার নেতৃত্বে ছিলেন সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখার্জি, রজনী প্রামাণিক, সুশীলদার বিশেষ প্রচেষ্টায় জাতীয় সরকার গঠন হয়। দক্ষিণ নারকেল দাম সেটা আমাদের মহিষাদল থানার মধ্যে পড়ে, সেই প্রথম অধিবেশন হয় সেখানে, জাতীয় সরকার গঠন করে তার মন্ত্রিসভায়। সুশীলদার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সতীশবাবু সর্বাধিনায়ক, অর্থমন্ত্রী ছিলেন অজয় মুখার্জি। তো অর্থের দরকার একটা সরকার চালাতে গেলে জমিদার জোরদার তাদের কাছে কিছু কিছু অর্থ তারা সাহায্য চেয়েছিল, অনেকে স্বেচ্ছায় দিয়েছেন, যারা স্বেচ্ছায় দেয়নি কিডন্যাপ করা হয়। কিডন্যাপ করে আমাদের জাতীয় সরকারের জেলখানায় তাদের রাখা হতো। সেই লক্ষা গ্রামে মাইতি সুবোধ মাইতি, সুবোধনারায়ণ মাইতিকে ধরা হয়েছিল। কে হচ্ছে জেলখানায় রাখার পরে উনি স্বেচ্ছায় 10,000 টাকা দেওয়ার জন্য স্বীকৃতি দেন। স্বীকৃতি দেওয়ার ফলে ওকে চোখে কামড় বেঁধে বাড়ির কাছাকাছি ছেড়ে দেওয়া হয়। অমল স্ত্রীপাটি বড় হয়, সেই চোখের বড় লজিয়ার ছিল, 25,000 টাকা এটা চাওয়া হয়েছিল। ওরা সেটার কোনো উত্তর দেয়নি কিছু না করার জন্যে। তমলুক থেকে বাড়ি ফেরার সময় কিডন্যাপ করে জেলখানায় রাখে। জেলখানায় বেশ কিছুদিন রাখা সত্ত্বেও সে কোনো মতে কিছু রাজি হয়নি। না হওয়ার ফলে তাকে আবার ছেড়ে দিয়ে অমল স্ত্রীপাটি ওর বাড়ি থেকে কিডন্যাপ হয়। ও স্বীকার করলো যে একটা কম্প্রোমাইজ করে একটু কমি টমি নিতে হবে, কথা মতো ও সেই টাকাটা রেখে আসে, ছেড়ে দেওয়া হয়। এইভাবে জাতীয় সরকার টাকা সংগ্রহ করত। জাতীয় সরকার গঠন করার পরে পুলিশরা যখন আর গ্রামে ঢুকতে পাচ্ছে না, তখন তারা কি করলো না, তখন হচ্ছে জেলে সমস্ত দাগি সব চোর ডাকাত ছিল, তাদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে দিয়ে স্পাইগিরি করা হয়। সেই রকম স্পাইগিরি করতো, তাদেরকে ধরে তাদের বিচারে, বিচার সচিব ছিলেন যারা, তারা হচ্ছে গিয়ে সেই বিচারে তাদের শাস্তি হতো, কারো প্রাণদণ্ড হতো, কারো হচ্ছে অঙ্গনাশ করা হতো। এখানে আমাদের কাছাকাছি যে 12-13 গ্রামে দুর্ধর্ষ একটা ডাকাত ছিল লব খাম, তার শাস্তি হয়েছিল পিন দিয়ে চোখ নষ্ট করে দেওয়া হয়েছিল। আইবি এসে তাকে জোর করে তাকে একটা কেস করিয়েছিল, সেই কেসে আমাকেও আসামি, আমার দাদাকে আসামি, 46 জন আসামি ছিলাম। সত্যেনবাবু, ডাক্তার সত্যেনবাবু কোর্টে উঠে বললো যে এটা ধানের ছিটা লেগে চোখ নষ্ট হয়েছে, তার আমাদের কেস তো একবারে খালাস পেয়ে গেলাম আমরা। যত কেস দিয়েছে পুলিশ একটা কেসও প্রমাণ করতে পারেনি, জনগণ কেউ ওদের পক্ষে থেকে না, জাতীয় সরকারকেই তারা খুব সমর্থন করত।
0: নলিনী রাহা নামে নাকি একজন বাঙালি পুলিশ অফিসার ছিলেন, যিনি ছিলেন ভীষণ অত্যাচারী। প্রায় 74 জন মহিলাকে তিনি নাকি শারীরিক ভাবে নির্যাতন করেছিলেন।
1: নলিনী রাহা অফিসার, তার গেঁয়াখালীতে ক্যাম্প ছিল। আমরা যখন গেঁয়াখালীতে আমার বাবার সঙ্গে দেখা করতে যেতাম, তখন সে আমাদের সার্চ করতো। যে একদিন আমি দেখলাম গেঁয়াখালী গেছি, আমাকে ধরে নিয়ে গিয়ে বস করিয়ে রাখলো, এই শালা বল সুনীল দাঁড়া কোথায় কি এরকম। আমি দেখলাম যে বালির উপরে প্রখরের রোদ্রে দুটা লোককে শুকরি দিয়ে তার পিঠে জুতা দিয়ে মারাচ্ছে, যে বল শালা সুশীল ধারা কোথায় আছে, তোকে বলতে হবে। হ্যাঁ তেন সে বলে আমরা বাবু কিচ্ছু জানিনি, আমার খানিকটা বস করে ফেলে রেখে গোটা দিয়ে চট ধরবার সাথে জানুন। ওই সময়ে দুর্ধর্ষ নলিনী রাহা সে পেট্রোল নিয়েছে এবং কেরোসিন তেল নিয়েছে কুইজা পাড়ায় প্রভাত কুইজার বাড়ি আগুন ধরিয়ে দিয়েছিল। তার সমস্ত ধানের গোলা পুড়লো, ঘর বাড়ি পুড়লো, একটা ছেলে কোলের ছেলে সে তাকে নিয়ে আগুনে ফেলতে গেছিলো। অনেক কান্নাকাটি করে তার মা তার কাছ থেকে ছাড়িয়ে নিল। তার পাশে যতগুলো ঘর ছিল সেই ওই আগুনে একই সঙ্গে লাগাও ঘর থাকার জন্য অনেকগুলো বাড়ি পুড়লো। গ্রামের লোকজন অনেক উপস্থিত হয়ে সেখানে ছাড়াবার চেষ্টা করেছিল, কাউকে ছাড়াতে দেয়নি, ফেলে দিল। এখান থেকে গিয়ে আবার কালিকাগুন্ড পূর্ব পাড়া, সেটা সেখানে ওই পাত্রপাড়া তাদের বাড়িতেও আগুন দিয়ে এরকম হবে ঘর বাড়ি পুড়িয়ে দেয়, কাউকে ছাড়াতে দেয়নি ওই অত্যাচারী অফিসার। ব্রিটিশ একটা ধারণা হয়ে গেছিল যে নেতাজি বোধ হয় পূর্ব প্রান্ত দিয়ে এসে যাবে, তাই জন্য তারা অনেক আগে থেকে আমাদের দেশে যে যানবাহনগুলো ছিল, এমনকি নৌকা, গরু গাড়ি, সাইকেল ফাইকেল যার যা ছিল সব সিজ করে নিল। আর আমাদের নেতারা নেতাজির সঙ্গে লিঙ্ক রেখেছিল, আমাদের এই জাতীয় সরকার ঠিক করেছিল যে নেতাজি যদি এসে যায় তাহলে আমরা আমাদের জাতীয় সরকার তার হাতে তুলে দেবো। আর ব্রিটিশ সরকার ওখানে মরুভূমি করে দেওয়ার জন্যে সেই জন্য সে যার যার গলায় ধান ছিল যেসব বড়লোকে তাদের সব ধান টান সব পুড়িয়ে দিল, ঘর বাড়ি পুড়িয়ে দিল। ওই ব্রিটিশ সরকার ঠিক করেছিল স্পাইন কোম্পানিকে যার ধান বিক্রি করবে ও ওই কোম্পানিকে ধান বিক্রি করতে হবে। ব্রিটিশ সরকার নিয়ে গিয়ে তাদের মিলিটারি বা তাদের জন্য সেখানে পাঠাইত, ওখানকার লোকেরা সেটা প্রতিবাদ করার জন্য গুলি গলা চলে, সেখানে 3 জন মরেছিল। ওই সময়ে দুর্ধর্ষ নলিনী রাহা সে পেট্রোল নিয়েছে এবং কেরোসিন তেল নিয়েছে কুইজা পাড়ায় প্রভাত কুইজার বাড়ি আগুন ধরিয়ে দিয়েছিল। তার সমস্ত ধানের গোলা পুড়লো, ঘর বাড়ি পুড়লো, একটা ছেলে কোলের ছেলে সে তাকে নিয়ে আগুনে ফেলতে গেছিলো। অনেক কান্নাকাটি করে তার মা তার কাছ থেকে ছাড়িয়ে নিল। তার পাশে যতগুলো ঘর ছিল সেই ওই আগুনে একই সঙ্গে লাগাও ঘর থাকার জন্য অনেকগুলো বাড়ি পুড়লো। গ্রামের লোকজন অনেক উপস্থিত হয়ে সেখানে ছাড়াবার চেষ্টা করেছিল, কাউকে ছাড়াতে দেয়নি, ফেলে দিল। এখান থেকে গিয়ে আবার কালিকাগুন্ড পূর্ব পাড়া, সেটা সেখানে ওই পাত্রপাড়া তাদের বাড়িতেও আগুন দিয়ে এরকম হবে ঘর বাড়ি পুড়িয়ে দেয়, কাউকে ছাড়াতে দেয়নি ওই অত্যাচারী অফিসার।
0: আচ্ছা, মহিষাদলে নাকি একবার মহাত্মা গান্ধী এসেছিলেন, আপনার কাছ থেকে শুনতে চাই সেই কথা।
1: তিনি ছাড়া পাওয়ার পরে

0: এখানে এসেছিলেন কংগ্রেস কমিটি ব্যবস্থা করলো শিশুভবনের গান্ধীজিকে রাখার জন্য। তিনি গান্ধীজি সেখানে 5 দিন ছিলেন, কর্মী হিসাবে আমরা ছিলাম। অক্সিজেন ক্যান্ডেলে যখন ঢুকলো কেউ চিৎকার করেনি, সব ওই দাঁড়িয়ে সব দেখছে গান্ধীকে, ক্যান্ডেল পারে সব কাতারে কাতারে লোক। গান্ধীজি প্রতিদিন প্রার্থনা সভা যেতেন বিকেল, তারপর গান্ধী সভাগমন কমিটি একটা হয়েছিল, সতীদাকে সভাপতি করে একটা কমিটি হয়েছিল। সতীদাকে বলছে, দাদা আপনি এখানে খুন জখম বা এইসব কথাটা আপনি চেপে যান, বলবেননি। উনি রেগে টেগে বলেন, আমি তাহলে পদত্যাগ করছি, তোমরা কে আসবে আসো, আমি সত্যি ছাড়া বর্ণ মিথ্যা কথা বলতে পারবো না। তখন সবাই বলে, না না না ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝেন করবেন। গান্ধীজিকে ঘটনাটা সব বলেছে, উনি একদিন বলে, সতীশ তুমি এগুলো প্রমাণ করাতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, না তুমি সুশীলা নায়ার এবং আভা গান্ধীকে পাঠালো, ওই সব যেসব ধর্ষিতা মেয়ে মাসুরিয়া ডিমাসুরিয়া চণ্ডীপুর এইসব জায়গা, তারা ঘুরে ঘুরে এসে গান্ধীজিকে বললেন যে হ্যাঁ ঘটনা সত্য। তখন গান্ধীজি বললেন, 3 জন মেয়েকে নিয়ে আসার সঙ্গে, তো সে 3 জন মেয়েকে আনলো, সেখানে সতীশ দা, গান্ধীজি এবং 3 জন মেয়ে সুশীলা নায়ার, আভা গান্ধী থাকলো। গান্ধীজি তখন চরকায় সুতা কাটছে, সুশীলা নায়ার হিন্দিতে বলে দিচ্ছে, আভা গান্ধী মেয়েদের জিজ্ঞাসা করছে বাংলায়, আর সুশীলা নায়ার হিন্দি করে সেটা গান্ধীজিকে শোনাচ্ছে। গান্ধীজি ওইসব শুনছে, গান্ধীজির মুখ দিয়ে একটা বড় বড় কথাটা বেরিয়ে গেছিলো। তারপরে সতীশ দা বললেন, বাপুজি আপনি যা শাস্তি দিবেন আমরা সেই শাস্তি মেনে নেব। গান্ধীজি তখন বলছেন, আমি কি এত বুঝবো, তোমরা যা করেছো বিরোচিত কাজ করেছো, তবে আমি হলে কি করতাম জানি না, তবে তোমরা হিংসার পথে ছিলে, আমি তো তোমাদের বিচার করতে আসিনি। একদিনের জন্য কুমারবাবু ওখানে গেছিলেন, আমাকে কুমারবাবু অনুরোধ করার জন্য আমি ওখানে গিয়েছিলাম। গান্ধীজি জিপে করে গেল, তারা সেই রাস্তা তৈরি করে ধান কেটে রাস্তা করে সুন্দর করে করেছিল, সেখানে কিছু সময় ছিলেন তিনি। ওই গান্ধীজি হিন্দিতে বক্তৃতা দিল, আর আভা গান্ধী বাংলায় ব্যাখ্যা করে বলে টলে সেখান থেকে এসে উনি আবার এখান থেকে কোনটাই চলে গেলেন। 1947 সালে 14ই আগস্ট রাত্রি 12টা পরেই ভারতবর্ষে ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করে। আমরা বিশেষ করে সেই দিন ড্রাম, বিগ ড্রাম, সাইড ড্রাম টাম নিয়ে আনন্দ উৎসব করে মেতে উঠি। এই গ্রামে একটা আমি গান্ধী তরুণ সংঘ সংগঠন করেছিলাম, আমি এটা গান্ধীজির জন্মদিন পালন করতাম, অনুষ্ঠান করতাম। সেই দিন রাত্রে ওই 12টার পরে সংঘধ্বনি, ঘরে ঘরে পতাকা তোলা ইত্যাদি, এগুলো আমরা অর্গানাইজ করে রাখছিলাম আগে থেকে। সবাই হচ্ছে গিয়ে শঙ্করধ্বনি করতে থাকে এবং সেদিনকার সারা রাত্রি প্রত্যেকটা বাড়িতে শঙ্করধ্বনি এবং আনন্দ উৎসব চলতে থাকে। আমরা ওই চল চল চল রে চল অরুণাচলের তরুণ দল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, এই গান এবং আনন্দ উৎসবে মেতে থাকি। ওই ওদিনকার তো ওই রাত্রি থেকে এবং সারাদিন, তারপরে কয়েকদিন মিছিল আর আনন্দ উৎসবে কেটে যায়।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আকাশবাণী মৈত্রীর সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকবেন।
2: শুনলেন সাক্ষাৎকার, স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত শোনালেন তাঁর জীবনের কথা। সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী।

প্রথম রম্য গীতি শুনবেন সুধীন সরকারের কণ্ঠে। গীতিকার অরুণ ইন্দু, সুরকার অঞ্জন চক্রবর্তী।

এবারের রম্যগীতি বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, গীতিকার রুবি বাগচি, সুরকার দীপেন্দ্রমোহন আচার্য,

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় রইবেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।

0: মহাকাশের শেষ সীমানা কোথায় তা হয়তো একদিন বিজ্ঞানীরা ঠিকই মেপে ফেলবেন, কিন্তু মানুষের মন, তার তল পাওয়া কি সত্যি সম্ভব? এই যে আমাদের হাসি, কান্না, রাগ, অভিমান, এই অদৃশ্য সুতোয় দিয়ে সব কেমন যেন বাঁধা, তাই না? মনের এই গোলক ধাঁধায় আমরা রোজ কতবার যে পথ হারাই তার কোনো হিসেব নেই। আর যারা এই হারিয়ে যাওয়া মানুষের আবার পথ চেনান, মনের অন্ধকার ঘরে আলো জ্বেলে দেন, তাদের কাজটা তো শুধু একটা চাকরি নয়, যেন একটা আস্ত শিল্প, তাই তো? নমস্কার, আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি, প্রিয়সমা, তোমাদের যুববাণীর বন্ধু। এবং আজকে যুববাণীতে শো করতে বসা সেটা একটু স্পেশাল, কেন বলো তো? তোমরা জানো কিন্তু, একটু গেস করো কেন স্পেশাল। কারণ আজকে যুববাণীর 56তম জন্মদিন। হ্যাপি বার্থডে টু যুববাণী। এবং যুববাণীর একজন প্রেজেন্টার হিসেবে আজকে শো করতে বসা, এই পেশার সন্ধানে তোমাদের সঙ্গে থাকবো আজকে আমি এই আধ ঘন্টা, তো সেখানে কিন্তু কিছুটা হলেও স্পেশাল। আর এই যে আমি বললাম প্রথমে মনের কথা দিয়ে শুরু করলাম, তারা কিন্তু গেস করতে পারছো যে কেন মনের কথা দিয়ে শুরু করলাম, তাই তো? যারা যারা আমাদের ফেসবুক, অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টার দেখেছো, সেখানে জেনে গেছো যে আজকে আমাদের এই পেশার সন্ধানেতে কে আমাদের অতিথি হিসেবে থাকবেন এবং তা কার কথা আমরা শুনবো এবং কী নিয়ে কথা শুনবো, তাই তো? মনের এই অদ্ভুত সুন্দর জায়গা, জগৎটাকে যারা নিজেদের পেশা হিসেবে বেছে নিতে চায় বা তোমরা চাও, অর্থাৎ যারা সাইকোলজি বা মনোবিজ্ঞান এই বিষয়টাকে নিয়ে কেরিয়ার গড়তে চাও, তাদের সামনে ঠিক কী কী রাস্তা খোলা রয়েছে, বা শুধু কি চেম্বার বা রোগী, নাকি অন্যান্য রাস্তাও রয়েছে, নাকি এর বাইরেও আছে একটা বিশাল পৃথিবী, আজ সেই সমস্ত অজানা রাস্তারই খোঁজ নেব আমরা। আর এই আলোচনায় আজ আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর দেবাঙ্গনা ভট্টাচার্যা ম্যাম। তো তার কথা শুনবো, তার সঙ্গে আলাপ করব, এবং তার কাছে প্রথম প্রশ্ন বরং আমরা জানতে চাইব যে বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে সাইকোলজি বিষয়টা, মনোবিজ্ঞান বিষয়টা হঠাৎ করে কিন্তু পড়াশোনার দিকটা থেকেও খুব ন্যাক এসেছে এবং অনেক স্টুডেন্টরা এগিয়ে যাচ্ছে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে, এবং তার পিছনে এই যে কাউন্সিলিং, মানে আমরা আমাদের এখন মনের যত্ন নেওয়াটা একটু হলেও বাড়িয়েছি, কাউন্সিলিং সেশন নিতে যাওয়া বা একটু মনের খবর রাখা এই বিষয়টা বাড়িয়েছি, সেটা কেন, বা হঠাৎ করে এই ঝোঁক বেড়ে যাওয়াটা বা সচেতনতা কি সত্যিই বেড়েছে, সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আমরা দেবাঙ্গনা ম্যামের কাছে যাব এবং দেবাঙ্গনা ম্যামের থেকে জানবো এই সমস্ত প্রশ্নের উত্তর। বরং ম্যামের সঙ্গে আলাপ করে নিই, চলো।
1: নমস্কার, আমার নাম ডক্টর দেবাঙ্গনা ভট্টাচার্য। আমি একজন কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমি ফাউন্ডার ডিরেক্টর অফ সহযাত্রী মেন্টাল হেলথ ওয়েলনেস অর্গানাইজেশন। সাইকোলজি নিয়ে ইন্টারেস্ট বাড়ার পিছনে দুটো মেন ইম্পর্টেন্ট কারণ বা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। একটা তো হচ্ছে অ্যাওয়ারনেস, নিশ্চয়ই এখন অ্যাওয়ারনেস অনেকটাই বেড়েছে, এবং দ্বিতীয়টি হচ্ছে ভিজিবিলিটি। তো আগে মেন্টাল হেলথ নিয়ে সমস্যা থাকলেও সেটা অনেক সময় ফ্যামিলি বা যার হচ্ছে তার কোনো পার্সোনাল ম্যাটার বা কোনো ইন্ডিভিজুয়াল সে হিসেবে একটু চেপে রাখা হতো, বা একটা সোসাইটির মধ্যে চেপে রাখার একটা সম্ভাবনা ছিল, একটা ট্যাবু কাজ করতো, সেটা ছিল। বাট এখন মানুষ বুঝতে পারছে যে খুব সিম্পল যে জিনিসগুলো, যেমন অ্যাংজাইটি, স্ট্রেস, বা আমাদের যখন বার্ন আউট হচ্ছে বা কোনো রকম সিম্পল রিলেশনশিপ প্রবলেম হচ্ছে, আমরা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছি না, গ্রিফ, এগুলো জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সেস বা খুব ইম্পর্টেন্ট বেসিক সাইকোলজিক্যাল ইমোশনস বা এক্সপিরিয়েন্সেস, যেগুলো আমাদের ডে টু ডে বেসিসে ডেইলি আমাদের ডিল করতে হচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্স করতে হচ্ছে, এবং এগুলো নিয়ে কথা বলা দরকার। তো এই একটা অ্যাওয়ারনেস যেটা মানুষের মধ্যে এসেছে, আস্তে আস্তে বাড়ছে এই জেনারেশনে, স্পেশালি ইয়াং জেনারেশনে তো ভীষণভাবে এই অ্যাওয়ারনেসটা বেড়েছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করছে এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বা মেন্টাল হেলথ ভিজিবিলিটিটাকে আরও বাড়াতে। যেমনি বিভিন্ন মেন্টাল হেলথ নিয়ে কন্টেন্ট হচ্ছে, পডকাস্ট হচ্ছে, বিভিন্ন সাইকোলজিস্টরা তাদের নিজস্ব তাদের চ্যানেলস আছে, তারা সেখানে নানা রকম ডিসকাশনস হচ্ছে, পডকাস্টে ডিসকাশনস হচ্ছে, বিভিন্ন কন্টেন্ট নিয়ে রিল বানানো হচ্ছে যেগুলো মেন্টাল হেলথ রিলেটেড বা সেই রকম কিছু বিষয়ে, যেগুলো এতদিন ধরে আমরা হয়তো সেভাবে প্রকাশ্যে কথা বলতাম না, সেই বিষয়গুলো নিয়ে নানান রকম রিলস বা কন্টেন্ট বা পডকাস্ট বা ডিসকাশনস সেগুলো হচ্ছে। তো সেইগুলোতেও সব কিছুতেও মানুষের কাছে সাইকোলজিকে অনেক বেশি অ্যাক্সেসেবল বা ভিজিবল করে দিয়েছে। তবে এইগুলোর মধ্যে একটা প্রবলেম সবসময় তো থাকবে না, একটা নেগেটিভ অ্যাসপেক্ট সবসময় থাকবে, যে অ্যাওয়ারনেস বেড়েছে সেটা ঠিক, মানে সেটা খুবই আমাদের কাছে একটা ভালো জিনিস, একটা পজিটিভ জিনিস যে অ্যাওয়ারনেস বেড়েছে এবং সেটা ইয়াং জেনারেশন এখনকার স্টুডেন্টরা ভীষণভাবে এখন সাইকোলজি পড়তে চাইছে বা সাইকোলজি ব্যাপারটা নিয়ে লোকে আলোচনা করছে বা মেন্টাল হেলথ এই জিনিসটা নিয়ে লোকে আরও বেশি সচেতন হচ্ছে বা আলোচনা করছে, নানান রকম প্রবলেমস নিয়ে, ইমোশনস নিয়ে আলোচনা করছে। কিন্তু অ্যাওয়ারনেস আর সাইকোলজিক্যাল লিটারেসি মানে সাইকোলজিক্যাল নলেজ এই দুটো জিনিসের মধ্যে কিন্তু তফাৎ আছে। অনেক সময় আমরা কি করি যে সোশ্যাল মিডিয়া যেমনি আমাদের একটা ভালো দিকও দেয়, যেমনি আমাদের একটা অ্যাওয়ারনেস বাড়িয়ে হচ্ছে, সেমনি আবার সোশ্যাল মিডিয়াতেও একটা কি হচ্ছে আমাদের একটু এই যে সাইকোলজি লিটারেসিটা সেটা সাধারণ মানুষের কাছে সবসময় ঠিকভাবে পৌঁছয় না। তাই জন্য আমার মতে সাইকোলজিতে মানে জনপ্রিয়তা হওয়াটা একটা খুবই পজিটিভ পরিবর্তন, খুবই ইম্পর্টেন্ট, সেটা হওয়াটা খুবই দরকার। এখন আমাদের সমাজে যেরকম অবস্থা সেটাতেই পরিবর্তনটা হওয়াটা খুবই দরকার। কিন্তু এর সাথে সাথে আমাদের একটা যে সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং বা সাইকোলজিক্যাল লিটারেসি যে বা এই যে রেসপন্সিবল মেন্টাল হেলথ প্র্যাকটিস এই যে জিনিসটা বা এই যে স্ট্যান্ডার্ডটা সেই কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল, সেই জিনিসটাকে আমাদের মেনটেন করতে হবে যে আমরা যেন রেসপন্সিবল মেন্টাল হেলথ প্র্যাকটিস এই যে স্ট্যান্ডার্ডটা সেটাকে আমরা যেন বজায় রাখতে পারি।

0: কোথায়, সেই মানে আমার মনে প্রশ্ন থাকবে, সেটা আমি ম্যাডামকে করব না, সেটা তো কখনোই হতে পারে না। তো ম্যাডামের থেকেই বরং জেনে নেব যে এই ডিফারেন্সটা ঠিক কোথায় ক্লিনিক্যাল সাইকোলজি এবং কাউন্সেলিং সাইকোলজির মধ্যে।
1: ক্লিনিক্যাল সাইকোলজি আর কাউন্সেলিং সাইকোলজি দুটোর ক্ষেত্রে পড়াশুনোর পাথওয়েটা একই রকম, যেরকমভাবে আমরা বিএসসি, বিএমএ, এমএসসি, এমফিল, মানে আরসিআই এর থ্রু দিয়ে যেভাবে পড়াশুনোটা করা হয় সেইভাবে পড়াশোনার পাথওয়েটা একই রকম, যেটা ক্লিনিক্যাল সাইকোলজি আর কাউন্সেলিং সাইকোলজির ব্রডার পাথওয়েটা একরকম। কিন্তু যদি আমরা একটু স্পেসিফিকভাবে যদি আমরা আলাদা করার চেষ্টা করি ক্লিনিক্যাল সাইকোলজি আর কাউন্সেলিং সাইকোলজি দুটোর মধ্যে, তাহলে আমি বলবো যে ক্লিনিক্যাল সাইকোলজি মেইনলি যেটা ট্রেনিং ভীষণভাবে স্ট্রংলি ওরিয়েন্টেড হচ্ছে টুয়ার্ডস ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, ক্লিনিক্যাল ইন্টারভেনশন বা ক্লিনিক্যাল থেরাপি, এইগুলোর দিকে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাজ বা ক্লিনিক্যাল সাইকোলজি। আর অন্যদিকে কাউন্সেলিং সাইকোলজি মেইনলি সাধারণত যে আমাদের বেসিক ডে টু ডে লাইফ স্ট্রেস, অ্যাডজাস্টমেন্ট, রিলেশনশিপ প্রবলেম, লাইফের ট্রানজাকশনস যেগুলো হচ্ছে উইথ এজ, প্লেস, ওয়ার্ক প্লেস স্ট্রেস, তারপরে পার্সোনাল গ্রোথ, কোনোরকম ইমোশনাল ওয়েলবিং বা ইমোশনাল প্রবলেম বা পজিটিভিটি, ঠিক আছে, পজিটিভ সাইকোলজি, পজিটিভ ওয়েলবিং, সেইগুলোর ওপরে বেশি কাজ করে বা সেইগুলোর ওপরে বেশি ফোকাস করে।
0: বেশ, কিছুটা হলেও ক্লিয়ার হলো তো যে কাউন্সেলিং সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজির মধ্যে কী ডিফারেন্স। এবং এখানে একটা ছোট্ট ইনফরমেশন দেব, সেটা হচ্ছে এই কাউন্সেলিং এবং ক্লিনিক্যাল সাইকোলজির মধ্যে এখন যেটা আমাদের ক্ষেত্রে মূল বিষয় হয়ে গেছে সেটা হচ্ছে এখন পশ্চিমবঙ্গে আমরা এমফিল যে কোর্সটি, এমফিল কোর্সটি রিসেন্টলি বন্ধ হয়েছে, তার পরবর্তীতে এখন সেগুলো মানে সেগুলো ছাড়াও এমফিল ছাড়া কীভাবে আমরা আরসিআই রেজিস্ট্রেশন পাবো বা কী করে কোন ডিপ্লোমা বা কোন কোর্স করলে আমরা আরসিআই রেজিস্ট্রেশন বা ওই যে লাইসেন্স যেটা মানে নিজে প্র্যাকটিস করার জন্য যে লাইসেন্সটা, এবং যেটা দেবাঙ্গনা ম্যাডামও বললেন যে ক্লিনিক্যাল সাইকোলজির দিকে যেতে গেলে কিন্তু অনেক বেশি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা আমাদের বিভিন্ন কোর্সের মাধ্যমেই করতে হয় এবং যেটা এমফিলে হতো, এমফিল করতে গেলে সেখানে বিভিন্ন রকম ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, বিভিন্ন রকম থিওরিজ, বিভিন্ন রকম টেস্ট, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু এই মুহূর্তে এমফিল কোর্সটা বন্ধ হয়ে যাওয়ার পর এখন পরবর্তীতে আমরা কোন কোর্স করলে আমরা আরসিআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স পাবো সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে সেই ইনফরমেশন নেই, কারণ এখনও পর্যন্ত সেরকম কোনো কোর্স বেরোয়নি যেখানে ডিরেক্ট এমফিলের মতো কোর্স করার পর আমি ডিরেক্টলি আরসিআই অ্যাপ্রুভাল পেতে পারি। তো সেটা কিন্তু ধীরে ধীরে হয়তো আমাদের এখানে তৈরি হবে। এরপর যেটা জানার সেটা হচ্ছে আমাদের মূল এই সমাজের বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা রয়েছে, যারা একটু আমাদের থেকে আলাদা তাদের জন্যে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল কনসার্ন থাকে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে সেই স্পেক্টরটা যেটা আমরা স্পেশাল এডুকেশন বলি সেখানে আমরা সাইকোলজিকে কীভাবে কাজে লাগাতে পারি, বা স্পেশালি এবল্ড চাইল্ড বা স্পেশালি এবল্ড পার্সন যারা, তো সেই স্পেশালি এবল্ড এই কথাটাও কিন্তু এখন ইউজ হয় না। তো সেটাও আমি ম্যামের থেকে জানবো যে এই স্পেকট্রামটায় কী করে আমরা সাইকোলজির ইউজ করতে পারি, সেটা বরং সরাসরি ম্যামের মুখ থেকেই শুনে নেব। চলো,
1: আমরা এখন যেটা বলি সেটা হচ্ছে যে আমরা বলি যে চিলড্রেন বা পার্সন উইথ ডিসএবিলিটি বা পার্সন উইথ স্পেশাল নিড, কারণ এখন অনেক ল্যাঙ্গুয়েজ বা এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে যেটাতে আমরা অনেক বেশি ইনক্লুশনটাকে ইম্পর্টেন্স দিচ্ছি বা আমরা সোসাইটি বা একটা ইনক্লুসিভ সোসাইটি বা কমিউনিটি বানানোর চেষ্টা করছি। তো তাই জন্যই আমরা স্পেশালি এবল্ড বা ডিফারেন্টলি এবল্ড এই কথাগুলো এখন আর অতটা আমরা বলি না, আমরা বলি যে পার্সন উইথ ডিসএবিলিটিস বা চিলড্রেন উইথ ডিসএবিলিটি বা পার্সন উইথ স্পেশাল নিড বা চিলড্রেন উইথ স্পেশাল নিড। এটা এই ফিল্ডে কাজ করতে গেলে মেইনলি সাইকোলজির বেসিক ডিগ্রি যেটা আছে সেটা তো আমি বললামই, তার পাশাপাশি যে কোনো রোলে যদি কাজ করতে চাইছেন সেটা মানে খুবই ইম্পর্টেন্ট, মানে সেটা কোনো বাচ্চার সাথে যদি কাজ করতে চায় সেটা সে নিশ্চয়ই করতে পারে, কোনো রিহ্যাবিলিটেশন সেক্টরে যদি সে কাজ করতে চাইলে করতে পারে। তাহলে সব ক্ষেত্রেই যেটা আমি বললাম যে বেসিক যে সাইকোলজির ডিগ্রিটা আমাদের দরকার, যেমনি ওই বিএ, বিএসসি হোক, তারপরে এমএ হোক, তারপরে আরসিআই রেকগনাইজড একটা আমাদের কোর্স লাগবে। যদি আমাদের স্পেশাল এডুকেটারও হয় তা সেটারও আরসিআই রেকগনাইজড কোনো ডিপ্লোমা করে বা স্পেশাল এডুকেটারও আরসিআই রেকগনাইজড কোর্স আছে সেটা করতে হবে, বা রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রেও হচ্ছে আরসিআই রিহ্যাবিলিটেশনের কোর্স আছে সেটা করতে হবে। তো সেটা করলে আমরা এই ধরনের কোনো বাচ্চা যাদের কোনো স্পেশাল নিডস আছে বা কোনো রকম ডিসএবিলিটি আছে চিলড্রেন বা পার্সনের, তাদের রিহ্যাবিলিটেশন সেক্টরে আমরা কাজ করতে পারি বা স্পেশাল এডুকেটর হিসেবে আমরা কাজ করতে পারি। সেখানে কি মানে আমরা করতে পারি, সেখানে হচ্ছে

0: চাইল্ড অ্যাসেসমেন্ট, ডেভেলপমেন্টাল কনসার্নস মানে বিহেভিয়ারাল ইন্টারভেনশনস বা বিহেভিয়ারাল মডিফিকেশনস যেগুলো আমরা বলি, যে যে যে যে বিহেভিয়ারগুলো তারা পারছে না বা তাদের করতে অসুবিধে হচ্ছে সেগুলোর ওপর মেইন ফোকাস করা হয়, এবং সেগুলোকে যাতে আরও ভালোভাবে ইম্প্রুভ করানো যেতে পারে, আরও ভালোভাবে করানো যেতে পারে, সেটা একটা ফ্যাক্টর। তো সেটা সেটার উপরে ফোকাস হচ্ছে বিহেভিয়ারাল ইন্টারভেনশন বা বিহেভিয়ারাল মডিফিকেশন, ফ্যামিলি কাউন্সেলিং, কেয়ার গিভার যারা আছে সেই বাচ্চাটার সাথে বা সেই মানুষটার সাথে বাড়িতে যারা যারা আছে তাদেরকেও কাউন্সেলিং করতে হবে, তাদেরকেও কিছু জিনিস ট্রেন করাতে হবে। তার জন্য কেয়ার গিভিং কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিং, রিহ্যাবিলিটেশন প্রসেস, স্পেশাল এডুকেশন, যেটা স্পেশাল এডুকেটরের কাজ যেগুলো হয় সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন, বাচ্চাটাকে আলাদাভাবে পড়াশুনো শেখানো বা একটু অন্যরকমভাবে পড়াশুনো শেখানো, যাতে সে সহজভাবে আরও সেই বিহেভিয়ারগুলো শিখতে পারে বা সেই জিনিসগুলো সে লার্ন করতে পারে। তো সেই স্পেশাল এডুকেশন বা স্পেশাল এডুকেটরের যেটা কাজ হচ্ছে, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, অকুপেশনাল রিহ্যাবিলিটেশন, তো এই জায়গাগুলোর প্রতিটা ক্ষেত্রের জন্যেই আলাদা ট্রেনিং আছে, আলাদা প্রফেশনাল কোর্স আছে, আলাদা প্রফেশনাল কম্পিটেন্সিস আছে, সেগুলো ভীষণ দরকার। সেগুলো আমাদেরকে করে নিতে হবে, বা যে করতে চাইবে তাকে সেই কোর্সগুলো করে নিতে হবে। করে নিলে আমরা এই ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো।
1: বেশ, এই এই স্পেকট্রামটায় মানে স্পেশাল এডুকেশনের দিক থেকে কী কী তোমরা করতে পারো সেটা তো ম্যাডাম জানালেন। এবার কথা বলবো, ধরো এই যে সাইকোলজি বিষয়টা, মন তো সব মানুষের আছে, মানে যে এখানে আমি বসে আছি আমারও আছে, যে রাস্তায় খেটে কাজ করছে তারও আছে, বা আরও যারা যারা অন্যান্য কর্মক্ষেত্রে কাজ করছে তাদের সবারই মন আছে। তো যখন মন আছে সেক্ষেত্রে তো সেখানে মানে এই সাইকোলজি জিনিসটা কাজে লাগবেই, তাই না? বিভিন্ন স্পেকট্রাম, যেমন ধরো কিছু আছে অর্গানাইজেশনাল সাইকোলজি, কিছু আছে এই স্পোর্টস সাইকোলজি, কিছু আছে ফরেন্সিক সাইকোলজি। ফরেন্সিক সাইকোলজির একটা ভ্রান্ত ধারণা রয়েছে, আমরা বিভিন্ন থ্রিলার মুভিজ বা অন্যান্য যেগুলো একটু ক্রাইম টাইপের কিছু মুভিজ আছে সেখানে আমরা খুব ভালোভাবেই এই ফরেন্সিক সাইকোলজি বিষয়টা দেখতে পাই, যে একজন আসামি এসেছে তাকে নিয়ে একটা ঘরের মধ্যে ইন্টারোগেট করা হচ্ছে, সেখানে একজন ফরেন্সিক সাইকোলজিস্ট রয়েছেন, বা যেটাকে ক্রিমিনোলজি আমরা ছোট কথায় বলতে পারি। তো সেই ফরেন্সিক সাইকোলজি, এবং তাছাড়া ফরেন্সিক সাইকোলজি যেখানে ফরেন্সিক টেস্ট হয় বা যেটা ময়না তদন্ত হয় সেক্ষেত্রে ফরেন্সিক সাইকোলজিস্টের কাজ আছে। তো এই বিষয়টা আমাদের এখানে আমাদের রাজ্যে বা আমাদের দেশে কেমন সেটা নিয়ে পড়াশোনা করার কি সুযোগ রয়েছে, বা স্পোর্টস সাইকোলজির কথা বললাম, খেলোয়াড়রা তাদের ক্ষেত্রেও তো তাদের অত্যাধিক এই যে প্র্যাকটিস, বিভিন্ন রকম মনোমালিন্যতা, এসব তো অনেক কিছু আছে, তাই না? তো তাদের ক্ষেত্রে সাইকোলজি বিষয়টা কীভাবে কাজে লাগতে পারে, মানে পড়াশোনার ক্ষেত্রে সেই স্পেকট্রামে কাজ করতে গেলে কী করতে হতে পারে, সেইগুলো বরং একটু ম্যামের থেকে জেনে নেব। এবং এই বিষয়গুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, মানে ফরেন্সিক সাইকোলজি এবং স্পোর্টস সাইকোলজি, এই দুটো স্পেকট্রাম কিন্তু একটু ব্রডার এবং বেশ ইন্টারেস্টিং একটা স্পেকট্রাম। তো সেটা শুনে আমরা আবার ফিরে আসছি আমাদের আজকের পেশার সন্ধানের আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়সমা।
0: স্পোর্টস সাইকোলজি এবং ফরেন্সিক সাইকোলজি দুটোই খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা ফিল্ড, মানে দুটো ফিল্ড অফ সাইকোলজি। কিন্তু একটা প্রবলেম যেটা আমাদের এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই দুটোই আমরা ভীষণ, মানে আমরা সিনেমা বই বা এগুলোতে ভীষণভাবে এই জিনিসটা দেখি, বা হয়তো ফরেনে এই স্পোর্টস সাইকোলজি, ফরেন্সিক সাইকোলজি এটাতে ভীষণ বেশিভাবে ওটা অনেক বেশি ভিজিবল এই জায়গাগুলো, বাট ইন্ডিয়াতে সেটা প্রফেশনালের দিক থেকে সেই জায়গাটা এখনো অতটা ভিজিবল বা অতটা সেটা নেই। সব জায়গায় হয়তো স্পোর্টস সাইকোলজি বা ফরেন্সিক সাইকোলজির কোর্স সেভাবে আলাদাভাবে নেই। তো সেই জায়গাটা আরেকটু আমাদেরকে ভালো করতে হবে, বা সেই অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে বা আরেকটু ইম্প্রুভ করতে হবে, যাতে স্টুডেন্টরা আরোভাবে স্পেসিফিকভাবে স্পোর্টস সাইকোলজি পড়তে পারে আলাদাভাবে, বা আলাদাভাবে ফরেন্সিক সাইকোলজি পড়তে পারে। তো সেই জায়গাটা একটুখানি আমাদের ডেফিসিয়েন্সি আছে এখনো। স্পোর্টস সাইকোলজি মানে কিন্তু যে শুধু মানে অ্যাথলিটকে মোটিভেট করা, তা তো নয়। স্পোর্টস সাইকোলজিটা আমি বললাম যে দুটোই কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফিল্ড, একটা বড় স্পেসিফিক ফিল্ড অফ সাইকোলজি। তো সেখানে স্পোর্টস সাইকোলজির মধ্যে স্পোর্টসের পারফরমেন্স অ্যাংজাইটি, সেই পারফরমেন্স কনসেন্ট্রেশন, তার গোল সেটিং, ইমোশনাল রেগুলেশন, মানে সে অ্যাথলিটের আর কি ইমোশনাল রেগুলেশন, তার ইঞ্জুরি রিকভারি সে কীভাবে করছে, তার ফিজিক্যাল ইঞ্জুরি, তার মেন্টাল স্ট্রেস সেটা রিকভারি কীভাবে হচ্ছে, টিম ডাইনামিক্স সেটা, পুরো টিমের সাথে খেলা, কম্পিটিটিভনেস যেটা, তারপরে হচ্ছে প্রেশার, পারফরমেন্স প্রেশার, পারফরমেন্স অ্যাংজাইটি, পিয়ার প্রেশার, আমাদের আমার সাথে যে অন্যরা যারা খেলছে আমার টিমে তাদের সঙ্গে যে আমি কম্পিট করছি সেই পিয়ার প্রেশারটা, তাই অনেক কিছুই কিন্তু একটা সাইন্টিফিক সাইকোলজিক্যাল ইন্টারভেনশনস থ্রু দিয়ে আর কি যেতে হয়। এবং স্পোর্টস সাইকোলজিতেও নানান রকম অনেক রকম ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টস আছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস আছে, ক্লিনিক্যাল

0: সাইকোলজিক্যাল ইন্টারভেনশনস আছে, তো সেইগুলোকেও আমাকে আলাদাভাবে শিখতে হবে, স্পেসিফিকভাবে আমাকে ট্রেন্ড হতে হবে সেই জায়গাগুলো হ্যান্ডেল করতে, কারণ সেটাও সম্পূর্ণ আলাদা। আমার একটা ডে টু ডে লাইফের স্ট্রেস বা একটা কর্পোরেট লাইফের স্ট্রেস আর আমার অ্যাথলিট লাইফের স্ট্রেস, অ্যাথলিট পারফরমেন্স স্ট্রেস, সেটা কমপ্লিটলি আলাদা। তো সেই জায়গাগুলোকে আমাকে আলাদাভাবে সেই ট্রেনিংটা নিতে হবে, প্রফেশনাল ট্রেনিংটা নিতে হবে। এবং একইভাবে যেখানে ফরেন্সিক সাইকোলজি মানেও কিন্তু শুধু যে ওই ক্রাইম সলভ করা বা সিআইডি তা তো নয়, মানে যেটা আমরা সিনেমা বা ওইতে দেখে আসিস তা নয়, ফরেন্সিক সাইকোলজির মধ্যেও প্রচুর জিনিস আসে, যেটা হচ্ছে যেমনি লিগাল সিস্টেম একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা আমাদের এই ফরেন্সিক সাইকোলজির মধ্যে আসছে। হ্যাঁ, সেখানে লিগাল সিস্টেমের যে একটা ইন্টারসেকশনসগুলো আছে সেগুলোকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। সেখানেও আমাদের নানান রকম ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টস আছে, বিহেভিয়ারাল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, ক্রাইম যে করছে, যে মানুষ ক্রাইম যে করছে কেন করছে, তার যে এই যে বায়োসাইকোসোশ্যাল মডেল যেটা থাকে সেই আন্ডারস্ট্যান্ডিং, সেইগুলোকে আমাদেরকে জানতে হবে। তাদেরকে রিহ্যাবিলিটেট করা, কিভাবে আমি রিহ্যাবিলিটেট করব, একজন যে ক্রাইম করছে, করে সে ধরো শাস্তি পেয়েছে, কিছু বছর রয়েছে সে কারেকশনাল হোমে, তাকে তারপর সেখান থেকে আমি রিহ্যাবিলিটেট করব, কিভাবে রিহ্যাবিলিটেট করব, তাকে আমি কিভাবে মেইন স্ট্রিম সোসাইটিতে আবার ফেরত নিয়ে আসব, সেই কারেকশনাল সিস্টেমটা কি হতে পারে, বা ভিকটিম সাপোর্ট, যে ভিকটিম তাকে আমি কিভাবে সাপোর্ট দিচ্ছি, শুধু যে ক্রাইম করছে আমি তাকে নিয়ে কনসার্ন তা তো নয়, ফরেন্সিক সাইকোলজিতে কিন্তু ভিকটিম সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট, যে ভিকটিমের কি সাইকোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে বা আন্ডারস্ট্যান্ডিং, তার বিহেভিয়ারাল আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোকেও আমাকে দেখতে হবে। তো এই বিভিন্ন জিনিস সব কিছুই কিন্তু আমার ফরেন্সিক সাইকোলজি বা ফরেন্সিক কনটেক্সটের মধ্যে আসে। তো সেইখানে আমার যে সাইকোলজিক্যাল এক্সপার্টিজগুলো দরকার, প্রয়োজন, সেগুলো কিন্তু আমার থাকতে হবে যদি আমি একজন ফরেন্সিক সাইকোলজিস্ট হতে চাই বা ফরেন্সিক সাইকোলজি করতে চাই। তাহলে এই সব জিনিসগুলো কিন্তু আমাকে পড়তে হবে, স্পোর্ট সাইকোলজি হোক বা প্রফেশন বা ফরেন্সিক সাইকোলজি হোক, দু ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা ট্রেনিং, প্রফেশনাল ট্রেনিং ভীষণভাবে দরকার।
1: বেশ, ফরেন্সিক সাইকোলজি এবং অন্যান্য যে বিষয়টা, ফরেন্সিক ছাড়াও স্পোর্টস সাইকোলজি, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বা যেটাকে আমরা অর্গানাইজেশন সাইকোলজি বলি, সেটাই কিভাবে আমরা পড়াশোনা করতে পারি বা কোন কোন ক্ষেত্রে এই অর্গানাইজেশনাল সাইকোলজি কাজে লাগে সেইটা বরং আমরা ম্যামের থেকে জেনে নেব।
0: যে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বা কর্পোরেট সাইকোলজি বা কর্পোরেট ওয়ার্ল্ডে সুযোগ আছে, যেটা আমি বলবো যে ভীষণই ভালো, কারণ অনেক স্টুডেন্টসরাই আর কি এই ক্ষেত্রে হয়তো সেভাবে পুরোপুরি এক্সপ্লোর করে না, কারণ আমাদের একটা ধারণা আছে যে সাইকোলজি মানেই হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি, যে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি পড়তে হবে, তা কিন্তু নয়। সাইকোলজির মধ্যে কিন্তু একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পার্ট, আমাদের একটা বড় পার্ট হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশনাল সাইকোলজি বা অর্গানাইজেশনাল বিহেভিয়ার, যেটা মেইনলি হচ্ছে কর্পোরেট সাইকোলজি, মানে হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস সাইকোলজি, যেটা হচ্ছে ওয়ার্ক প্লেস এমপ্লয়ীদের ওপর মেইনলি ফোকাস করছে। তার মানে কিন্তু এটা এই চার নয়, এই চারটা কিন্তু একদম আলাদা। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হচ্ছে একটা আলাদা জিনিস, আলাদা, আর এইচআর, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। এইচআর হচ্ছে আমি যখন MBA বা হিউম্যান রিলেশন ওই দিকটা যখন আমি পড়াশুনো করছি তখন সেখান থেকে হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট বা অর্গানাইজেশনাল বিহেভিয়ার এইটা নিয়ে যদি আমি পড়াশুনো করি, তাহলে হচ্ছে আমার ওয়ার্ক প্লেস সাইকোলজিস্ট হিসেবে বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হিসেবে আমি কাজ করতে পারি, যেখানে একজন সাইকোলজিস্ট তার এমপ্লয়ি ওয়েলবিং, ওয়ার্ক প্লেস স্ট্রেস, বার্ন আউট মানে এমপ্লয়ি বার্ন আউট, তারপরে লিডারশিপ ডেভেলপমেন্ট, এমপ্লয়ি এনগেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, টিম ডাইনামিক্স, এমপ্লয়ি কনফ্লিক্ট, টিম ম্যানেজমেন্ট, হ্যাঁ, বেটার করা, আমাদের ওয়ার্ক প্লেসকে ইম্প্রুভ করা, বেটার করা, ইমোশনাল ওয়েলবিংকে আরও পজিটিভ করা, সেগুলোর ওপর ট্রেনিং দেওয়া, এর সাথে সাথে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট বা কোনো রকম ক্লিনিক্যাল ইন্টারভেনশনস করানো, কোনো রকম ইমোশনাল ইন্টারভেনশনস করা এমপ্লয়িজদের ওপর, এই এই এর মতো নানান রকম বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করতে পারে।
1: অনেক ধন্যবাদ ম্যাডাম, কি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি এবং ফরেন্সিক বা স্পোর্টস সাইকোলজির বিষয়টাকে আমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার করার জন্য। এবং এরপরে কিন্তু আরেকটা বিষয়, মানে আমার মনে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এই যে শুরুটা, মানে সাইকোলজি নিয়ে যে পড়াশোনা শুরু করব, সেই শুরুটা কিভাবে হওয়া উচিত? মানে 11-12 থেকে তো সাইকোলজি স্ট্রিম রয়েছে, মানে সাইকোলজি নিয়ে কেউ পড়তে পারে, মানে 11-12 তো শুধু সাইকোলজি নিয়মভাবে পড়া যায় না, তার সঙ্গে মানে আরও পাশাপাশি অনেক সাবজেক্ট থাকে, সেগুলো নিয়ে পড়তে হয়, মানে আমার 11-12 সাইকোলজি থাকাটা সেটা কি খুব আবশ্যক, মানে এই সাইকোলজি স্ট্রিমে যাওয়ার জন্য?

0: বা মানে সাইকোলজি কি আমি গ্রাজুয়েশন থেকেই পড়তে পারি, এইরকম প্রশ্ন কিন্তু আমাদের কাছে অনেক এসেছিলো। সেই জন্যেই ম্যামের থেকে জেনে নেব সরাসরি যে এই 11-12 সাইকোলজি নিয়ে পড়া বা শুরুটা কীভাবে করা উচিত।
1: প্রথমেই আমি বলবো, যারা এখন সাইকোলজি পড়ছে, ক্লাস 11-12 স্টুডেন্ট যারা এখন সাইকোলজি পড়ছে বা যারা আগে যারা গ্রাজুয়েশন বা মাস্টার্স বা আগে সাইকোলজি পড়তে চায়, তো তাদের আমি প্রথমেই একটা কথাই বলবো যে সাইকোলজি যে শুধু মানুষের মাইন্ড পড়া বা পড়ার সাবজেক্ট, যেটা অনেকেই আর কি ভাবে বা বিশ্বাস করে বা বলে যে আমরা মানুষকে দেখে বলে দিতে পারবো বা তাদের তারা কি ভাবছে সেটা বলে দিতে পারবো, তাদের মাইন্ড পড়ে দিতে পারবো বা ফিউচার প্রেডিক্ট করে দিতে পারবো, সেটা একদমই নয়, সেটা সব থেকে বড় মিথ। তো সাইকোলজি শুধুমাত্র যে একটা মাইন্ড পড়ার সাবজেক্ট বা মানুষকে পড়ার সাবজেক্ট বলার সাবজেক্ট, সেটা একদমই নয়। যদি মানুষের বিহেভিয়ার, ইমোশন বা রিলেশনশিপ বা সোসাইটি নিয়ে কোনো রকম জেনুইন কিউরিওসিটি থাকে, তাহলে সাইকোলজি খুবই একটি বিউটিফুল সাবজেক্ট। তো সেই জায়গাটা নিয়ে ভীষণভাবে তোমরা, মানে যারা সাইকোলজি পড়ছো তোমরা বা আপনারা, তারা সেই জায়গাটা নিয়ে এক্সপ্লোর করতে পারো যে যদি মানুষকে আমি বুঝতে চাই, সব থেকে বড় কথা যে মানুষের বিহেভিয়ার, সে কেন এরকম বিহেভিয়ার করছে বা তার ইমোশনসের পিছনে কি কারণ আছে, রিলেশনশিপস প্রবলেম বা সোসাইটাল ফ্যাক্টরস, সেই জিনিসগুলো যদি আমরা সেইগুলো নিয়ে পড়াশোনা করতে চাই, সেগুলো নিয়ে বুঝতে চাই, তাহলে সেইগুলোতে ভীষণভাবে সাইকোলজি হেল্প করে।
0: বেশ, তাহলে বুঝলে তো যে কিভাবে আমাদের এই সাইকোলজি নিয়ে পড়াশোনা কিভাবে শুরু করা যেতে পারে। যদি বলি, ধরো কেউ 11-12 কারো সাইকোলজি রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো পাথটা একটু ইজি হতে পারে একটা দিকেই, কারণ আমি শুরুটা মানে ইন্ট্রোডাকশনটা আমি জেনে আসছি। যখন আমি গ্রাজুয়েশনে ঢুকছি সাইকোলজি নিয়ে পড়ার সময়, তখন আমি 11-12 কিছুটা হলেও জানছি যে সাইকোলজি জিনিসটা কী, বা মনোবিজ্ঞানের ভাষায় বিভিন্ন রকম টার্মস আছে সেইগুলো কী। এবং 11-12টা হচ্ছে টোটালি ইন্ট্রোডাকশন পার্ট, মানে সাইকোলজি বিষয়টার একটা ইন্ট্রোডাকশন পার্ট। তারপরে যখন গ্রাজুয়েশনে যাবে, গ্রাজুয়েশনে গিয়ে দেখবে মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, সেখানে কিছুটা ইন্ট্রোডাকশন পার্ট তো থাকবেই। তাছাড়া যেগুলো তোমরা 11-12 ছোটো ছোটো মানে একটা চ্যাপ্টারের মধ্যে 10টা জিনিস পড়েছ, সেই 10টা জিনিসই আলাদা আলাদা চ্যাপ্টারে রয়েছে, এটা হচ্ছে গ্রাজুয়েশনে গিয়ে পাবে। তারপর তো মাস্টার্স করতেই হবে, যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে চাও তারা অবশ্যই সেটা আমাকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে হবে, তারপর আমি নিজেকে কাউন্সিলিং সাইকোলজিস্ট বলতে পারি। কিন্তু তাছাড়াও মানে যখন তুমি মাস্টার্স শেষ করছো, সেখানে তোমাকে একটা কাউন্সিলিং কোর্স করতে হবে যে কোনো জায়গা থেকে, যেটা RCI রেজিস্ট্রেশন সমেত। এবং তাছাড়া যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে চাও, তারা কিন্তু বিভিন্ন, কেউ বাইরে চলে যায়, কেউ বাইরে গিয়ে পড়াশোনা করে, কারণ সেখানে MPhil স্ট্রাকচার রয়েছে, বা আমাদের এখানে RCI যেটা রয়েছে, RCI এর রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কিছু পড়াশোনা থাকে সেগুলো। এবার এই পড়াশোনাগুলোকে টোটালি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দরকার তোমার একটা মনোবল। মনোবল না থাকলে কিন্তু এটা হওয়াটা পসিবল না, কারণ মনোবল থাকলে তবেই শেষ করতে পারবে রাস্তাটা। মানে মানুষের মন বোঝা কঠিন হলেও সাইকোলজি নিয়ে কেরিয়ার গড়ার রাস্তাটা যে কতটা সম্ভাবনা পায় এবং বিস্তৃত, আজ কিন্তু তোমরা সেই সমস্ত কথা শুনলে এবং পরিষ্কার হলো বিষয়টা। এবং আজকে তোমাদের অনেকটা ব্যস্ত শিডিউলের মধ্যেও আমাদের এই পেশার সন্ধানে অনুষ্ঠানটা শোনার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যৌবনের বন্ধু প্রিয়সমা, এবং যেতে যেতে তোমাদের সঙ্গে থাকবে একটা গান। কিন্তু আরেকজনকে তো ধন্যবাদ জানাতে হবে, যিনি আমাদেরকে সমস্ত কথা জানালেন, ডক্টর দেবাঙ্গনা ভট্টাচার্য। তাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের মানে তার সময় থেকে কিছুটা সময় বার করে আমাদের এই সব জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। এবং যেতে যেতে তোমাদের জন্য থাকলো চমক হাসানের কণ্ঠে এই গানটা। আজকের মতো টাটা, আর শেষে বলে যাই, শুভ জন্মদিন যুববাণী।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যাত্রাপালা।
1: আজকের যাত্রা বিপ্লবী ক্ষুদিরাম, রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনায় মুক্তধারা সিঙ্গুর, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী। যাত্রা অনুষ্ঠান বিপ্লবী ক্ষুদিরাম।

0: অমৃতলাল, ও অমৃতলাল, অমৃতলাল বাড়িতে আছো নাকি? ও অমৃতলাল!
1: কে? ও আপনি?
0: অমৃতলাল বাড়ি নাই বুঝি?
1: না, বাবা তো এখন বাড়িতে নেই। কি দরকার?
0: মানে এমন কিছু নয়, বলছিলাম কি, তোমার মামা, মানে তোমার মামার নাম তো ক্ষুদিরাম, তাই না? তা তোমার মামা ক্ষুদিরাম নাকি আজকাল স্কুল থেকে বেরিয়ে গিয়ে ওই বিপ্লবীদের গুপ্ত সমিতিতে লাঠি খেলা, বন্দুকের গুলি ছোড়া, বোমা তৈরি করা এইসব শিখতে যায়?
1: এসব কথা কে আপনাকে বলেছে? আর কার কাছেই বা এসব জেনেছেন আপনি? ওসব বাজে কথা, ওসব মিথ্যে কথা। মামা একজন খেলোয়াড়, তাই সে খেলার মোহরা দিতে যায়।
0: বাচ্চা, তুমি ছেলে মানুষ, ওসব তুমি বুঝবে না। তবে আমার কথাটা ভালো করে শুনে রাখো, আর এই কথাগুলোই তোমার বাবা এলে বলো। দেশের শাসক হয়েছে ওই বিদেশি গোরা সাহেবের দল, তাদের চটিয়ে এদেশের মানুষ তো আর শান্তিতে থাকতে পারে না। তাদের সেপাই আছে, গুলি বন্দুক চাবুক আছে, একবার টের পেলে আর রক্ষে নেই।
1: চুপ করুন তো মশাই, আপনি চুপ করুন এখন, যান তো, যান যান যান। এই আপনাদের মতো মানুষগুলোর জন্যই না।
2: ললি, কার সঙ্গে কথা বলছিস রে তুই? ও আপনি, আপনি এ সময় কি ব্যাপার?
0: না, ব্যাপার আর তেমনই কি, তবে বলছিলাম যে

0: দেশের রাজা তো এখন ওই বিদেশি ইংরেজ বণিকের দল, তাই তাদের বিরুদ্ধে বিপ্লব আন্দোলন গালি গালাজ আক্রোশ আক্রমণ এসব করাটা কি ভালো কাজ? তাছাড়া তারাই কি ছেড়ে দেবে? হ্যাঁ, গ্রামকে গ্রাম তল্লাশ করে আমাদের মতো শান্তিপ্রিয় মানুষগুলোকে অশান্তিতে ভোগাবে। তাই
1: আপনার মতো বজ্জাত টিকটিকি কি আগে?
2: ক্ষুদিরাম, উনি বয়স্ক ব্যক্তি, ওনার সঙ্গে ওভাবে কথা বলতে নেই ভাই।
3: মা, মামা তো কোনো অন্যায় বলেনি, ওনার কথাবার্তাই তো পরিচয় দিয়ে দিচ্ছে যে উনি নিজের দেশকে আর দেশবাসীকে কতখানি ভালোবাসেন।
1: আজ আমরাই আমাদের জন্মভূমিতে যেন প্রবাসী হয়ে গেছি, ওই বিদেশি গোরা সাহেবের দল বণিক হয়ে এসে শাসক হয়ে বসেছে। এখন তারা আমাদের শাসন করছে, নিপীড়ন করছে, নারী শিশুদের প্রতি ব্যভিচার অত্যাচার করে চলেছে। সেই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করছে, চাবুক মারছে, জেলে পুড়ে দিচ্ছে, আর আর আমরা আমরা সেসব নীরবে সহ্য করছি। না, আর চুপ করে বসে

0: বাহ, সত্যি কথাই তো ক্ষুদিরাম, তোমার কথাগুলো তো মোটেই অস্বীকার করার নয়, ঠিক কথাই তুমি বলেছ। আমাকে তোমাদের দলে নেবে? তোমাদের ওই গুপ্ত সমিতিতে? আমি না হয় গুপ্তচর হয়ে তোমাদের সাহায্য করব। নেবে, নেবে আমাকে, নেবে তোমাদের ওই গুপ্ত সমিতিতে?
1: ক্ষুদিরাম, তুই গুপ্ত সমিতিতে যোগ দিয়েছিস, তুই বিপ্লবী হয়েছিস, তুই তুই আমায় ছেড়ে চলে যাবি ক্ষুদিরাম, তুই আমায় ছেড়ে।
2: আহ মা, কি হচ্ছে তোমার? তুমি মামাকে শুধু শুধু?
3: দিদি, দিদি দেখো, দিদি দেখো, দেশমাতা ভারত জননী আজ লাঞ্ছিতা, নিপীড়িতা, পরাধীনতার শৃঙ্খল পরে দেশ জননী আজ পঙ্গু। তাকে আমাদের মুক্ত করার পথ খুঁজে বার করতেই হবে দিদি। এভাবে আর কতদিন সহ্য করবে এই অত্যাচার ব্যভিচার? তাই
1: তাই তুই আমায় ছেড়ে চলে যাবি ঠিক করেছিস, তাই না ভাই? তুই তুই আমাদের একমাত্র ভাই,

0: আমাদের কাছ থেকে এক মুঠো চালের খুদের বিনিময়ে তোকে আমি কোলে করে নিয়ে এসেছি, আমার সন্তানের মতোই, আমার সন্তানের সঙ্গে একসাথে মানুষ করব বলে। আর আজ আজ আমায় তুই কাঁদিয়ে আমায় ভুলে চলে যাবি খুদিরা, চলে যাবি।
1: না না না না, খুদিরাম আমাদের ছেড়ে যাবে কোথায়? ও থাকবে, ও থাকবে, সবার আগে সকলের প্রেরণা হয়ে থাকবে তোমার ওই স্নেহের ভাই খুদিরাম।
0: হায়ের আমার, কি যে হলো, কেন যে এমন মতি গতি হলো কে জানে। এই বয়সে কোথায় লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে, তা নয় কোথায় ওই বিদেশি বেনিয়া শাসকদের বিরুদ্ধে অকারণ লড়াই করতে যাওয়া। ওহ ভগবান!
2: না মা না, এটাকে অকারণ লড়াই বলে না। মামা মুক্তিমন্ত্রের মুখপত্র এসব পড়ে, যুগান্তর, সন্ধ্যা, বন্দে মাতরম, কর্মযোগিন পত্রিকা পড়েই তো মামার মনে স্বদেশ প্রীতি জন্মেছে। তাই এইসব অন্যায়, অত্যাচার, ব্যভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি অন্যায়? নিজের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ওদের বিরুদ্ধে লড়াই করা কি অপরাধ?
3: থাম ললিত, তুই থাম, এখন ভেতরে আয়। দিদি ভেতরে এসো, আমাদের কিছু খেতে দেবে, এসো।
4: শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে কান পেতে শুনুন, এই মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেট ওয়েস্টার্ন সাহেবের আদেশ মোতাবেক ঘোষণা করা হচ্ছে যে আগামী রবিবার বিকেল 3টায় মেদিনীপুর জেলা প্রাঙ্গণে ইংরেজ প্রশাসনের তরফ থেকে এক বিশাল কৃষি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ওই প্রদর্শনী প্রাঙ্গণে কোনো স্বাধীনতা আন্দোলনকারী সংগঠন বা স্বদেশ প্রেমিকের প্রবেশ কঠোরভাবে নিষেধ, এবং ওই স্থানে বন্দে মাতরম ধ্বনি তোলা যাবে না। ইংরেজ প্রশাসনের এই আদেশ অমান্য করলে কঠোর দণ্ড পেতে হবে। শুনুন শুনুন শুনুন,
5: শুনলে তো, শুনলে তো খুদিরাম, কি বলে গেল ইংরেজের দালালটা, শালা বেঈমান, নিজের দেশের মানুষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত হচ্ছেন, আর উনি ঢোল পিটিয়ে ওইসব হিংস্র সাহেবদের কথা ঘোষণা করে যাচ্ছেন। লজ্জা করে না ওদের?
3: ওদের আবার লজ্জা কিসের? ওরা যে স্বার্থপর, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তো সাহেবদের ওইভাবে তোষামুদি করে যাচ্ছে। কিন্তু দিন আসছে সত্যেন দা, দিন আসছে, আগে ওই হিংস্র বাঘটাকে খতম করতেই হবে।
5: তুমি কার কথা বলছো খুদিরাম?
3: ওই যে নির্মম, নৃশংস, নির্দয় কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট জজ ডি এইচ কিংসফোর্ড।
5: ও, তুমি তাহলে বন্দে মাতরম কেসের কথা জেনেছো? কি নিষ্ঠুর বলতো ওই ম্যাজিস্ট্রেট! হোস্টত্তরে বিচারের সময় সুশীল সেন নামে একটি 15 বছরের কিশোরকে ওই হৃদয়হীন জল্লাদ ম্যাজিস্ট্রেটের হুকুমে 15 খা বেদ মেরেছে। অপরাধ, সে আদালত চত্রে বন্দে মাতরম স্লোগান দিয়ে উঠেছিল।
3: শুধু সুশীল সেন নয় সত্যেন দা, শুধু সুশীল সেন নয়, সারা দেশের মানুষ বন্দে মাতরম ধ্বনি তুলে আকাশ বাতাস মাটি কাঁপিয়ে গর্জে উঠবে, স্লোগান দেবে, ইংরেজ তুমি ভারত ছাড়ো, স্বদেশ আমাদের ফিরিয়ে দাও। তার বিনিময়ে আমরা রক্তে রাঙিয়ে দিতেও প্রস্তুত আমাদের মাতৃভূমির মাটিকে।
5: সাবাস সাবাস খুদিরাম, সাবাস, এই তো চাই। এসো খুদিরাম, এসো আমার সঙ্গে এসো।
3: নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো সত্যেন দা। বন্দে মাতরম, যুগান্তর, কর্মযোগিন, সন্ধ্যা, এসব পত্রপত্রিকা পড়েই তো আমি জেনেছি এই সমস্ত নির্মম অত্যাচারের কথা। তাই তো, তাই তো আমার শনিতে আগুন জ্বলছে সত্যেন দা।
5: শুধু তোমার নয় খুদিরাম, এই মিদনাপুরের অনেক অনেক যুবকের রক্তে জ্বলছে আগুন। ওই ইংরেজ

0: একদের নিষ্ঠুরতার প্রতিশোধ নেওয়ার জন্য। তাই তো এই মেদিনীপুরে তমলুকে কাঁথিতে আরো আরো গোপন জায়গায় গড়ে তোলা হচ্ছে গুপ্ত সমিতির আখড়া। গোপনে শিক্ষা দেওয়া হচ্ছে বোমা বানানোর, আগ্নেয়াস্ত্র চালানোর, লাঠি খেলার, ছোড়া খেলার। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই, চলো আমার সঙ্গে।
1: হ্যাঁ হ্যাঁ, আমিও প্রস্তুত,
0: এসো।

0: ওই যে স্যার, ওই ওই যে ধুতিয়া জামা পরা একখানা লম্বা ছেলেটা, ওই হচ্ছে ক্ষুদিরাম, একেবারে দলের সামনে স্যার।
1: ও আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়াছে, ও বয় লিডার আছে তাই না?
0: না না না স্যার, ও লিডার হতে যাবে কেন? ওদের লিডারের নাম হচ্ছে সত্যেন, মানে সত্যেন্দ্রনাথ বসু, ওই মেদিনীপুরের গুপ্ত সমিতির পাণ্ডা। শুধু মেদিনীপুরই নয়, এই জেলার কাঁথি, তমলুক, আরো আরো কত জায়গায় গোপনে গুপ্ত সমিতি চালাচ্ছে ওই সত্যেন বসুই। আপনাদের বিরুদ্ধে বিপ্লবী দল গড়ে তুলেছে স্যার।
1: তাই নাকি? হাউস ফ্রেঞ্চ সত্যেন বসু। হ্যালো ম্যান, তুমি এই সত্যেন বসুর প্রতি নজর রাখবে,
0: ঠিক আছে?
1: আর ওর গুপ্ত সমিতি কোথায় কোথায় আছে তার সঠিক সংবাদ তুমি আমাকে দিবে,
0: ঠিক আছে স্যার?
1: ক্ষুদিরাম, সত্যেন আর কোন কোন বিপ্লবী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে তার উপর নজর রাখবে, আর ঠিক ঠিক সংবাদ তুমি আমাকে জানাইবে। তোমাকে তোমাকে আমরা অনেক পুরস্কার করিবে।
0: ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, মানে আমি বলছিলাম কি, এখনই যদি আপনাকে একটা অতি গোপন সংবাদ জানিয়ে দিই, তাহলে এখনই আমাকে পুরস্কার দেবেন তো স্যার? মানে
1: গোপন সংবাদ মানে এই সিক্রেট নিউজ? বলো বলো বলো ম্যান, বলো কি সিক্রেট নিউজ?
0: বড় ভয় করছে স্যার, মানে খুব ভয় করছে, মানে ওরা যদি জানতে পারে স্যার, মানে এত বড় সাংঘাতিক সংবাদটা আপনারা আমার কাছ থেকে জেনে নিয়েছেন, তাহলে স্যার।
1: আরে আরে ম্যান, বলো বলো, কুইক বলো
0: স্যার। স্যার, এই আপনাদের মানে আপনাদের ওই কলকাতার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে হত্যা করার চক্রান্ত করছে ওরা স্যার। মানে বলছিলাম কি, এটাই গুপ্ত সমিতির খুব গুপ্ত সংবাদ স্যার, আমি এই কথা ফাঁস করে দিয়েছি।

0: ব্যাপারটা যদি ওরা জানতে পারে স্যার, তাহলে আর ওরা আমাকে জ্যান্ত রাখবে না স্যার।
1: আমিও তোমাকে বাঁচিয়া রাখিতে চাই না, কারণ তুমি আমাদের চলা ফেরার নিউজ ওদেরকে দিয়ে দিবে। তুমি অত্যন্ত লোভী আছে, পুরস্কারের লোভে তুমি কত কি করিতে পারো। তাই তাই আমি তোমাকে হত্যা করিলাম।
0: আমি কি করলাম, আমি কি করলাম, আমি মৃত্যুদণ্ড পেলাম। এই সব তাজা তাজা তরুণ দেশপ্রেমিক গুলোর মৃত্যু বান বুঝি আমি ছুড়িয়ে দিয়ে গেলাম। ঈশ্বর ক্ষমা করো ঈশ্বর, হে দেশ মাতা আমাকে তুমি ক্ষমা করো। বন্দে মাতরম।
2: ক্ষুদিরাম, কলকাতার এই যুগান্তর দলে এসে কোনো অসুবিধা হচ্ছে না তো?
3: না উল্লাসদা, বরং এখানে এসে আমার আরো আরো ভালো লাগছে। নতুন নতুন অনেক কিছু শিখছি, জানছি। আপনাদের মতো দেশপ্রেমিকদের সান্নিধ্য পেয়ে আমি আরো বেশি অনুপ্রাণিত হচ্ছি।
2: বিডন স্কোয়ারে আর কলেজ স্কোয়ারে বিপিন পাল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়দের ভাষণ তোমার কেমন লাগলো?
3: ভীষণ ভীষণ ভালো লেগেছে দাদা। ওনাদের ভাষণ শুনতে শুনতে আমার রক্তে যেন আগুন জ্বলে উঠছিল। ওনাদের মতো নেতৃত্বদের ভাষণ শুনে ওই নিষ্ঠুর সাহেবটার প্রতি প্রতিশোধ স্পৃহায় তীব্র আগুন আমার হৃদয়ে জ্বলে উঠেছে।
2: থাক থাক ওসব কথা, তুমি যেন কোথায় যাবে বলছিলে?
3: কর্নওয়াল স্ট্রিটে।
2: ঠিক আছে যাও, তবে খুব সতর্ক থাকবে। আমি অন্য একটি গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাচ্ছি, বারিন্দারাও বাইরের কাজ সেরে এক্ষুনি ফিরে আসবেন, ভয় নেই। চলি। বন্দে মাতরম।
3: বন্দে মাতরম। হয়

0: আচ্ছা বারিন্দা, আমাকে কেন আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন না? আমি কি পারি না?
1: নিশ্চয়ই পারো সিস্টার, নিশ্চয়ই পারো। না পারার তো কিছুই দেখছি না তোমার মধ্যে। তুমি আইরিশ মহিলা হয়েও স্বামীজির শিক্ষায় দীক্ষায় দীক্ষিত ভারতীয় সন্ন্যাসিনী হয়েও তুমি আমাদের দেশের হাজার হাজার নরনারী শিশু কিশোরদের উপর ওই বিদেশি শাসকদের অত্যাচার, ব্যভিচার, নিষ্ঠুর নির্যাতন এসব সহ্য করতে পারছ না। সত্যি সত্যি তুমি ভারত মাতার একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা।
0: হ্যাঁ সত্যি তাই বারিন্দা, তাই তো আমি ভারতবাসীদের সাহায্য, সেবা আর শিক্ষাদান করার জন্য নিজেকে মনে প্রাণে নিবেদন করেছি। নারী শিক্ষার প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছি। এ দেশ যে আমার মাতৃভূমি তুল্য, ভারতবাসী যে আমার ভাই বোন। আজ এই দেশের কত নিরীহ মানুষ, কিশোর, তরুণ, শিশু, নারী ওই বিদেশি শাসকদের হাতে নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত হচ্ছে, তা দেখে আমারও শনিতে বিপ্লবের আগুন জ্বলছে।
1: বিপ্লবের আগুন জ্বলছে 18-19 বছরের তরুণদের অত্যাচার শনিতে। মেদিনীপুর, কলকাতা, ঢাকা, বগুড়া, রংপুর এই সব জেলার তরুণদের দল মাতৃভূমির উত্তরণের জন্যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে ঝাঁপিয়ে পড়েছে। ওরা জীবন পণ করে
0: হৃদয়হীন জল্লাদের প্রতিমূর্তি ওই চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে কঠোর শাস্তি দেওয়া উচিত।
1: সে ব্যবস্থাই হচ্ছে সিস্টার, সে ব্যবস্থাই হচ্ছে। অরবিন্দদা ইতিমধ্যেই 18-19 বছরের দুই বিপ্লবী যুবক

0: লোককে পেয়েও গেছেন। তার অত্যন্ত সাহসী বুদ্ধিমান, একজন বগুড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত আর একজন মেদিনীপুরের সত্যেন্দ্রনাথের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা খুবই চতুর।
1: আরো বেশি চতুর ওই ইংরেজ বেনিয়া শাসকের দল। আমাদের প্ল্যান প্রোগ্রাম সব ভেস্তে দিয়েছে।
0: তার মানে তুমি কি বলতে চাইছো উল্লাস?
2: বলো উল্লাস, বলো, তুমি কি কোনো সংবাদ পেয়েছো? বলো।
1: কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র ওরা যে কোনো ভাবেই হোক জেনে গেছে, তাই ওরা কিংসফোর্ডকে কলকাতা থেকে আজই মুজফ্ফরপুর শহর আদালতে ম্যাজিস্ট্রেট করে সরিয়ে দিচ্ছে। আমি গোপন সূত্রে জানতে পেরেছি।
0: ও ভগবান,
2: এই সংবাদ অরবিন্দ দা জানেন?
3: জানি, অবশ্যই জানি। তোমাদের অরবিন্দ দাদাকে যে সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় সিস্টার, আর সেই কারণেই সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমাকে আবার নতুন করে সাজাতে হচ্ছে। এসো এসো ক্ষুদিরাম, এসো ভাই, ভিতরে এসো। এ হচ্ছে আগুনের ফুলকি মেদিনীপুরের, এখন আমাদের কলকাতা। আরো একজন আছে বগুড়ার তাজা তরুণ অগ্নিস্ফুলিঙ্গ। আমি আশা করি এই দুই আগুনের টুকরোই সারা বাংলায় তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবে স্বদেশ প্রীতির বৈপ্লবিক আগুন।
0: কিন্তু তারা?
3: না ভাই, না, কোনো কিন্তু নয়। গীতার বাণী তোমরা পড়োনি? স্বয়ং সৃষ্টিকর্তা বিধাতাই যুগে যুগে আবির্ভূত হয়ে তার সৃষ্টিকে রক্ষা করতে আসেন, দুষ্টের দমন আর সাধু সজ্জনদের পালন করেন। তিনি সর্বদাই সাকার বা নিরাকারে বিশ্বের মঙ্গল সাধন করে চলেছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे।
4: हे भारते राखो नित्य प्रभु तव शुभ आशीर्वाद, तुमार अभय तुमार अजित अमृत बाणी তোমার স্থির অমর আশা অনির্বাণ ধর্ম আলো সবার ঊর্ধ্বে জালো জালো সংকটে দুর্দিনে হে রাখো তারে অরণ্যে তোমারই পথে বক্ষে বাঁধি দাও তার বর্ম তব নির্বিদার নিঃসঙ্কে যেন শঙ্করে নির্ভী পাপের নিরক্ষী তব নিষ্ঠা তবুও রয় থাকে তব চরণে অটল বিশ্বাসে।
5: আমি বাংলার ছোট লাট ব্যাম্পিল ফুলার আছি, ওসব বিপ্লবীদের ইন্টেলিজেন্সের কাছে। আবার ইন্টেলিজেন্স কখনো হার মানতে পারে না, তাই না ওয়েস্টার্ন সাহেব?
6: ইয়েস স্যার, সেই কারণেই তো আমি বুদ্ধি খাটিয়ে ওই পুলিশ বাঙালি সেলফিশ ম্যানটিকে পুরস্কারের প্রলোভন দেখিয়ে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে হত্যার ষড়যন্ত্রের গোপন তথ্যটা ওর কাছ থেকে জেনে নিয়েছিলাম।
5: এই জন্যই আপনাকে আমাদের তরফ থেকে প্রচুর ধন্যবাদ দিতে চাই। আপনার কাছে ও গুপ্ত ষড়যন্ত্রের সংবাদ পাওয়া মাত্রই কিংসফোর্ডকে কলকাতা থেকে মুজফ্ফরপুরে ট্রান্সফার করিয়ে দিলাম, না হলে ও বেচারা বিচ্ছু বিপ্লবীদের হাতে খেটাম হয়তো।
6: রাইট রাইট স্যার, ইউ আর রাইট, আপনি ঠিকই করিয়াছেন স্যার। আমি শুনিয়াছে ওখানকার যে পুলিশ সুপার আছেন তিনি অত্যন্ত ইন্টেলিজেন্স এবং ক্রুয়েল আছে।
5: ইয়েস মিস্টার আর্মস্ট্রং ইজ দ্য ভেরি ভেরি ক্লেভার পুলিশ অফিসার, মিক্স কিংসফোর্ড ইজ অলসো এ হার্ড হার্টেড ম্যাজিস্ট্রেট।
6: রাইট রাইট স্যার, তাই তো তিনি নিজেই বুঝিতে পারিয়াছেন এই বাংলার বিপ্লবীরাই তাকে গোপনে হত্যা করিতে পারে।
5: মুজফ্ফরপুরে ওনার উপর কঠোর নজরদারি রাখা হয়েছে এবং কঠিন নিরাপত্তার ব্যবস্থা আছে। ওখানে ও বিপ্লবীদেরকে হো যদি হামলা চালায় তাহলে তার আর রক্ষা নাই।
6: আচ্ছা স্যার, ওইসব বিপ্লবীদের আখড়াগুলোকে বা যেসব জায়গা থেকে ওদের পত্র পত্রিকা প্রকাশ করা হচ্ছে ওইসব গুপ্ত আস্তানাতে পুলিশি রেড আরো জোরদার করলে হয় না স্যার?
5: আমাদের পুলিশ সিপাহীরা বহু জায়গা আক্রমণ করেছে এবং করে চলেছে, খুব শীঘ্রই আরো জোরদার হানা দিয়ে ওসব বিপ্লবীদের কঠোর শাস্তি দিতে হবে। তাহলে দেশের মানুষ ভয়ে আর বিপ্লব আন্দোলন করতে সাহস করবে না।
4: দাদা আমি প্রস্তুত। দাদা এই যে রিভলভার আর গুলি, কর্নওয়ালি স্ট্রিট আর বউবাজার থেকে আমি সংগ্রহ করে এনেছি।
0: বাহ, সাব্বাস সাব্বাস ক্ষুদিরাম, সাব্বাস, বসো।

0: অপেক্ষা করো, এখনই দাদা এসে যাবেন। দাদা তোমাকে আশীর্বাদ করবেন।
1: অরবিন্দদা আমাকে আশীর্বাদ করবেন?
0: হ্যাঁ।
1: ওনার মতো একজন মহান দেশপ্রেমিকের, একজন সৎ মানুষের আশীর্বাদ পেলে আমার আমার আর কিছুর প্রয়োজন নেই বারিন্দা। দেখবেন দেখবেন, আমি আমার শপথ ঠিক সফল করবই।
2: তুমি ঠিক বলেছ ক্ষুদিরাম, তুমি তোমায় এগিয়ে নিয়ে যাবে। আর সফলতার চাবিকাঠি তো ওই প্রাণ শক্তি, যে শক্তিতে তুমি এগিয়ে চলেছ তাতে তোমার সফলতা নিশ্চিত।
0: তোমার আর এক সঙ্গী প্রফুল্ল চাকি, একই কাজে তাকেও পাঠানো হচ্ছে মুজাফফরপুরে।
2: তুমি তাকে কখনো দেখোনি আর সেও তোমাকে কখনো দেখেনি। পরে পরে তোমাদের উভয়ের মধ্যে সাক্ষাৎ পরিচয় হয়ে যাবে, আর সমস্ত বিষয় ওকে জানানো আছে। তোমার কোনো চিন্তার কারণ নেই।
0: কোথায় উঠবে কোথায় থাকবে সব কিছু প্রফুল্লকে বলা আছে, আর ওখানেও জানানো আছে।
2: এসো ক্ষুদিরাম এসো, আমি তোমায় আশীর্বাদ করি, তুমি জয়ী হও।
1: হ্যাঁ দাদা, জয়ী তো আমাকে হতেই হবে। ওই নিষ্ঠুর নির্দয় বিভৎসের প্রতিমূর্তি জল্লাদ কিংসফোর্ডকে যে কোনো পন্থায় আমাকে হত্যা করতেই হবে, তবেই আমার তপ্ত রক্ত শীতল হবে।
0: চলো চলো ক্ষুদিরাম, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। বন্দে মাতরম।
1: বন্দে মাতরম।
2: এই টাকা কোটা রাখো ক্ষুদিরাম, ট্রেনের টিকিট কেটে নিও, হাওড়া স্টেশনেই তুমি প্রফুল্লকে পেয়ে যাবে। তোমার চেহারার বর্ণনা ওকে জানানো আছে। আশা করি স্টেশনে বা ট্রেনে তোমাদের উভয়ের মধ্যে আলাপ পরিচয় হয়ে যাবে। তোমার ছদ্মনাম ওকে তুমি বলে দিও, আর ওরটাও তুমি জেনে নিও। সর্বদা সতর্ক থাকবে।
1: ঠিক আছে দাদা।
2: বন্দে মাতরম।
3: বন্দে মাতরম।
1: প্রফুল্ল? আহ, প্রফুল্ল নয়, দীনেশ। আমি দীনেশ রায়, আর তুমি হলে দুর্গাদাস। মনে রেখো, কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের মেহতা ওয়ার্ডস এস্টেটের এই ঘরে বসেই আমি দুপুর বেলায় দুটি বিস্ফোরক বোমা বানিয়ে নিয়েছি। এই মুজাফফরপুরের কোর্ট ময়দানের চারপাশেই তো বড় বড় বাড়ি, জেলা জজের বাংলো থেকে শুরু করে পুলিশ সুপার আর্মস্ট্রং সাহেবের বাংলো, কোনটা যে ওই শয়তান কিংসফোর্ডের কি করে চিনব? তোমার চেনার দরকার নেই দুর্গাদাস, আমি সব জেনে নিয়েছি। পরোক্ষ হবে, কিশোরী মোহনবাবু আমাদের অনেক সাহায্য করে দিয়েছেন।
4: কিশোরী মোহনবাবু?
1: হ্যাঁ, কিশোরী মোহনবাবু, উনি নিজে একজন দেশপ্রেমিক, পরোক্ষভাবে কাজ করেন, তাই তিনি জানেন যে আমরা অগ্নিপথের যাত্রী। কলকাতা থেকে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ, এনারা আমাদেরকে পাঠিয়েছেন ওই কিংসফোর্ডকে হত্যা করার জন্য।
4: তাহলে তো কোনো অসুবিধাই নেই আমাদের।
1: শুধুমাত্র সতর্কতা, খুব সাবধানে কাজ হাসিল করতে হবে দুর্গাদাস, খুব সাবধান, সাবধানে পা ফেলতে হবে, একটু অসতর্ক হলেই।
4: তুমি ওই টিনের কৌটোটা বোমা দুটো সাবধানে পুড়ে রাখো, আর তোমার কাছে পিস্তল দুটো রেডি অবস্থায় রাখো।
1: হ্যাঁ, আমি প্রস্তুত হয়ে নিচ্ছি, তুমিও প্রস্তুত হয়ে নাও। এখন সন্ধে হয়েছে মাত্র, কিছুক্ষণ পরেই আমাদেরকে মাঠে নেমে পড়তে হবে।
4: শ্বেত শয়তান কিংসফোর্ড, আজই তোমার শেষ ক্লাব ক্লাস। তোমার ওই ঘোড়ায় টানা পিটন গাড়ি আমি চিনে নিয়েছি, আর কোন সময় তুমি ক্লাব হাউস থেকে বাংলোতে ফিরে আসো তাও আমাদের জানা হয়ে গেছে। আজ ঠিক সন্ধ্যা 8টা থেকে 8:30 তোমার শেষ লগ্ন আসন্ন কিংসফোর্ড, তোমার শেষ লগ্ন আসন্ন।
1: এই নাও, ধরো বোমার কৌটো, গুলি রিভলভার সব ঠিকঠাক করে সাবধানে নিয়ে নাও। আমি আমার গুলি ভর্তি পিস্তল দুটি নিয়ে নিয়েছি।
4: এই ধুতিটাই পরে থাকি, আর জামার উপরে কোটখানি পরে নি, পকেটেতে গুলি রিভলভার রাখা যাবে।
1: আর হ্যাঁ, ধুতির কোণে কিছু গুলি বেঁধে নাও, প্রায় 7:30 বাজছে, চলো বেরিয়ে পড়ি। বন্দে।

0: ক্যালকাটা থেকেই মজফরপুরে বদলি হইয়া আমার কিছুমাত্র অসুবিধা হইতেছে না, কারণ ক্যালকাটার মতোই এখানে সমস্ত রিক্রিয়েশনের ব্যবস্থা আছে।
1: কিন্তু মিস্টার কিংসফোর্ড, আপনাকে এখানে কিছুদিন অন্তত সাবধানে চলাফেরা করা উচিত। শুনেছি কলকাতাতে আপনাকে হত্যার চক্রান্ত চলছিল।
0: ইয়েস ইয়েস, আপনি ঠিকই শুনেছেন মিস কেনেডি। আমি ক্যালকাটার চিফ ম্যাজিস্ট্রেট হিসাবে বহু মামলার বিচার করিয়াছি। ক্যালকাটায় অনেকগুলো পট্টপত্রিকার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ ছিল। বহু আসামিকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে, আবার বহু আসামিকে কঠোর শাস্তিও দিয়েছে।
1: ম্যাজিস্ট্রেট হিসাবে তো আপনি অমন বিচার করতেই পারেন, তাহলে আপনার পথে ওরা কেন?
0: আসলে আমি স্বদেশী পত্রিকাগুলোর বিরুদ্ধে রাজদ্রোহের মামলা রুজু করিয়া বিচার করায় আমাকে সমালোচনা করে। আমার বিরুদ্ধে ওই সমস্ত পাঠ্যপত্রিকাগুলিতে নানা রকম লেখা, নানা রকম কুৎসা প্রকাশ করা হইয়াছিল, এবং সেই সমস্ত লেখা পড়িয়া বাংলার মানুষ, যুবক যুবতীরা আমার উপর ভীষণভাবে খেপিয়া উঠিয়াছে।
1: বন্দে মাতরম, যুগান্তর, সন্ধ্যা, এইসব পত্রিকা বাংলা ভাষায় প্রকাশ হয় কলকাতায়, তাই ওইসব পড়ে বিপ্লবীরা প্রেরণা পায়, এটাই স্বাভাবিক। আপনি নাকি বন্দে মাতরম কেসের বিচারের সময়ে একজন 15 বছরের কিশোরকে 15 ঘা বেথ মারার হুকুম দিয়েছিলেন, তাই না?
0: আপনি এ সমস্ত কেমন করিয়া জানিলেন?
1: মিস্টার জজ কেনেডির কাছে নাও 8:35 PM। গুড নাইট ম্যাজিস্ট্রেট, গুড নাইট।
0: গুড নাইট, গুড নাইট।
2: দুর্গাদাস, প্রস্তুত হও, জুতো খুলে রেখে যাও, দৌড়তে সুবিধা হবে।
3: তুমি চাদর খুলে রাখো, পিস্তল হাতে নাও, আমি বোমার কৌটো হাতে নিয়েছি। ওই ওই ওই দুজন লোক এদিকে আসছে, সাবধান।
4: সবাই রাস্তা থেকে হটে যান।
2: এখান থেকে চলে এসো দুর্গাদাস, জজ সাহেবের বাংলোর গেটের সামনে ওই গাছতলায় গিয়ে দাঁড়াই, চলো। দুর্গাদাস, অ্যাকশন!
5: দুর্গাদাস পালাও, চলো।
6: খবর খবর খবর, জবর খবর। গত 30 এপ্রিল রাতে মজফরপুরে জজ সাহেবের বাংলোয় বোমা বিস্ফোরণের আসামি ক্ষুদিরাম বসু ওয়ার্ডি রেল স্টেশনে গতকাল 1 মে পুলিশের হাতে ধরা পড়েছে। আরো অনেক খবর মাত্র এক আনায় পাচ্ছেন বাবু। খবর খবর খবর।
2: কি, ক্ষুদিরাম ধরা পড়ে গেছে ওয়ার্নি স্টেশনে? তাহলে তো সব রেল স্টেশনেই পুলিশ। না না না, আমাকে এক্ষুনি সরে পড়তে হবে, এক্ষুনি।
7: এই যে ও খোকা, এখানে একটু দাঁড়াও, আমার এই ব্যাগটা একটু দেখবে? আমি টিকিট কাউন্টার থেকে হাওড়ার একটা টিকিট কেটে নিয়ে আসবো। কি অসুবিধা আছে?
2: মানে আমি একটু,
7: আমি যাবো আর আসবো একটু, কিছুক্ষণ
2: যাবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান।
7: আগেই তোমাকে আমার সন্দেহ হয়েছিল, আমি তোমায় গ্রেফতার করছি। সিপাই
8: ফায়ার করছে স্যার, ফায়ার করছে।
7: আসামিকে ঘিরে ফেলো।
8: ঘিরে ফেলেছি স্যার, ঘিরে ফেলেছি।
7: এবার যাবে কোথায় বাছাদন? আমিও দুধের ডিএসপি নন্দলাল বন্দ্যোপাধ্যায়।
2: ও, তুমি সেই বাঙালি ডিএসপি নন্দলাল? তোমরা আমাকে ধরে ফেলেছো ঠিকই, কিন্তু তোমাদের এই আইন দিয়ে আমাকে জীবিত অবস্থায় গ্রেফতার করতে পারবে না।

0: বেশ। আচ্ছা তুমি কি চেন ইয়ার মৃত্যু কেমন করে হই আছে?
1: না,
0: এই মকামা স্টেশনে ও পুলিশের হাতে ধরা পড়ে আজ সকালে, এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওর কাছে থাকা পিস্তল দিয়ে নিজেই আত্মহত্যা করিয়াছে।
2: দীনেশ, দীনেশ, তুমি ঠিকই পথ বেছে নিয়েছ। দীনেশ, তুমি শাসকের খাতায় একজন অধরা বিপ্লবী। সাব্বাস দীনেশ, সাব্বাস।
0: আচ্ছা, এইসব আগ্নেয়াস্ত্র গেলে বারুদ কোথাকে পাইয়াছে তোমরা?
2: কলকাতা থেকে আমি নিজে সংগ্রহ করে এনেছি। দীনেশ ভালো বোমা বানাতে জানত, মজফরপুরে ধর্মশালায় বসে ও নিজে বানিয়েছিল।
0: আমি পুলিশ সুপার আর্মস্ট্রং আছে। তুমি ঠিক ঠিক উত্তর দিতেছ তো? আমায় মিথ্যে বলছ না তো?
2: না, অগ্নিপথের যাত্রীরা কখনো মিথ্যে কথা বলে না, আর আমিও বলিনি। তবে আমাদের একমাত্র উদ্দেশ্য দেশ ও মাতৃকাকে বিদেশির শাসন শৃঙ্খল থেকে মুক্ত করার শপথ, যে শপথে আমরা অঙ্গীকার করেছি নিজেদের সমস্ত স্বার্থ ভুলে প্রাণ বিসর্জন দিতেও আমরা প্রস্তুত। প্রফুল্ল তার শপথ রক্ষা করে গেছে। প্রফুল্ল চাকি অমর রহ, বন্দে মাতরম।
3: এসেসর বাবু নাথুনি প্রসাদ সিং হাজির।
4: জি আজ্ঞে হুজুর।
5: গত 30 এপ্রিল তারিখের বোমা বিস্ফোরণের ঘটনা এবং মিস কেনেডি ও মিসেস কেনেডিকে হত্যার মামলায় অভিযুক্ত ক্ষুদিরাম বাসু বিষয়ে আপনার অভিমত কি আছে?
4: স্যার, আমাদের অভিমত এই যে আসামি ক্ষুদিরাম বসুর বিরুদ্ধে হত্যা অপরাধ প্রমাণ হয়েছে, ইহাতে কোনো রকম সন্দেহ নাই। সর্বোপরি আসামি তার নিজের অপরাধ নিজেই স্বীকার করিয়াছে।
5: এক্ষণে আমি মজফরপুরের দায়রা আদালতের প্রধান বিচারক ই বাথুর ঘোষণা করিতেছে যে মাত্র 29 জন সাক্ষী সাক্ষ্য সাবুত বিচার বিবেচনা করিয়া এবং এসেসরদের মতামত শুনিয়া এই স্থির সিদ্ধান্তে উপনীত হইলাম যে অভিযুক্ত আসামি ক্ষুদিরাম বাসুই মিসেস কেনেডি ও মিস কেনেডিকে হত্যা করিয়াছেন। তাহার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হইয়াছে। তাই আমি চিন্তা ভাবনা করিয়া তাহাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করিলাম এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করিলাম। ক্ষুদিরাম বাসু বিহেভড বাই দ্য নেম।

0: যাত্রানুষ্ঠান বিপ্লবী ক্ষুদিরাম এখানেই শেষ হল। রচনা মানিক চক্রবর্তী, পরিবেশনায় মুক্তধারা সিঙ্গুর। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন জজ ডি এইচ কিংসফোর্ড, হীরালাল মুখোপাধ্যায়, ওয়েস্টার্ন সাহেব কেদারনাথ দাস, আর্মস্ট্রং সাহেব রঘুনাথ চট্টোপাধ্যায়, ভ্যামফিল্ড ফুলার নিমাই ঘাটা, জনৈক গ্রামবাসী ও জর্জ ই বার্থউড মানিক চক্রবর্তী, সত্যেন্দ্রনাথ বসু, সুনীল পাল, ক্ষুদিরাম বসু, প্রত্যয় রায়চৌধুরী, উল্লাসকর দত্ত, সমীর রানা, বারীন্দ্রনাথ ঘোষ, হৃদয়রঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, ভরত জ্যোতি, প্রফুল্ল চাকি, অর্ক মুখোপাধ্যায়, নন্দলাল বন্দ্যোপাধ্যায়, নিমাই চক্রবর্তী, ললিত ও পেয়াদা, তাপস দাস, ঘোষক ললিত মোহন দাস, নাথুনি প্রসাদ ও কাগজ বিক্রেতা সুরঞ্জন দাস। স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন অপরূপা দেবী, কৃষ্ণা দাস, ভগিনী নিবেদিতা, প্রিয়স্মিতা সাঁতরা, মিস কেনেডি চৈতালী ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় মহাদেব মণ্ডল। নেপথ্য কণ্ঠে হৃদয়রঞ্জন দাস, ভরত জ্যোতি ও সহশিল্পীবৃন্দ। যন্ত্রসঙ্গীতে মানিক দাস, ভোলানাথ প্রামাণিক, জীবন দাস, সুবোধ পণ্ডিত ও মনোজ মাইতি। অন্যান্য ভূমিকায় রবি বর্মন, রানা চট্টোপাধ্যায়, অসিত মুখোপাধ্যায়, অসিত কুণ্ডু, গণেশ দাস, অরিন বন্দ্যোপাধ্যায়, মৌমিতা চট্টোপাধ্যায়, মৌমিতা রায়চৌধুরী, প্রিয়াক্ষী চট্টোপাধ্যায়, সুকুমার দত্ত, পার্থ ভট্টাচার্য, সায়ক পাল ও পুষ্পল ভট্টাচার্য। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। শুনুন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র

0: আসুন বেরিয়ে যান ভারতে। শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে। শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী, এখন সংবাদ। আকাশবাণী

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে দ্বাদশ ব্রিক গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সেস সিবিডিটি 2026 সালের ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানো প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ 84টি বিষয়ে ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আগামী মঙ্গলবার দ্বাদশ ব্রিক গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিক এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে আয়োজিত হবে। বৈঠকের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নয়নের স্থায়িত্ব। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। পরিবেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে পরিবেশগত সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে বিস্তারিত আলোচনা হবে। ভারত এক্ষেত্রে চারটি অগ্রাধিকারমূলক ক্ষেত্রকে চিহ্নিত করেছে। এগুলো হল বনসৃজন, দাবানল নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং পুনর্নবীকরণ অর্থনীতি। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সেসিবিলিটি 2026 সালের ফরেন অ্যাসেটস অব স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম ফার্স্ট ডিএস বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানো প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। প্রকল্পটি আজ থেকে কার্যকর হবে। 31শে ডিসেম্বর মধ্যে এই সংক্রান্ত তথ্য জানানো হবে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক মাধ্যমে এক বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের মানুষের কল্যাণে ভারত মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার হবে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আগামী দিনে ভারত নেপাল বিশেষ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার দিকে ভারত দৃষ্টি রেখেছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিকে ধন্যবাদ জানিয়ে তিনি ভারত স্লোভাকিয়া সম্পর্ক আরও মজবুত করার আশা প্রকাশ করবেন। অপরদিকে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজগকেও ধন্যবাদ জানিয়ে ভারত ও ইসরায়েলের মানুষের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ধন্যবাদ জানিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী মোদী বলেন, দুই দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরও শক্তিশালী করতে তারা একযোগে কাজ করছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোর্গেকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠেছে। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী বলেন, ভারত ও স্লোভাকিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের রাষ্ট্র প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শ্রীরামকৃষ্ণ পরমহংসের তিরোধান দিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, আধুনিক ভারতের মহান চিন্তাবিদ এবং মা কালীর একনিষ্ঠ সাধু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভারতীয় সনাতন ঐতিহ্যের গভীর শক্তি ও আধ্যাত্মিক চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন,

0: শ্রী রামকৃষ্ণ ধর্মকে শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তা মানব সেবা ও জনকল্যাণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার মহান চিন্তাধারা ও আদর্শ চিরকাল সমাজকে পথ দেখাবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্য করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের যথাযথ সম্মান জানাতে এবং তারা যাতে যত দ্রুত সম্ভব বিধানসভা ও লোকসভায় 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন, তা নিশ্চিত করতে সবাই যেন এগিয়ে আসেন। তিনি বলেন, দেশের নীতি নির্ধারণে অবদান রাখার সুযোগ নারীদের দেওয়া উচিত।
1: জল্দ সে জল্দ হামারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে, ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माता और बहनों को हक दीजिए।
0: खबर सुनजन आकाशवाणी थे। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। ক্ষমতায় আসার 100তম দিনে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। সরকারি হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় 1,50,00,000 পরিবার অর্থাৎ প্রায় 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমা পরিষেবার আওতায় আসবেন। এর আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রায় 3,40,00,000 মানুষের আয়ুষ্মান ভারতের জন্য নাম নথিভুক্ত হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য এবং আর্থিকভাবে সুরক্ষিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, 16ই আগস্ট খেলা হকি দিবসের পরিবর্তে আয়ুষ্মান দিবস পালন করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ 84টি বিষয়ে ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে চ্যালেঞ্জ উইন্ডো খোলা হয়েছে, চলতি মাসের 18 তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই উইন্ডোর মাধ্যমে যে কোনো উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন। এনটিএ জানিয়েছে, প্রতিটি উত্তর চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা করে ফিস জমা দিতে হবে। তবে প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে জমা দিতে হবে উপযুক্ত তথ্য প্রমাণ। অন্য কোনো উপায়ে কোনো উত্তর চ্যালেঞ্জ করা হলে তা গ্রাহ্য হবে না। চ্যালেঞ্জ করা উত্তরগুলি পরীক্ষা করার জন্য এনটিএ একটি কমিটি গঠন করেছে। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। 2018 সালের আজকের দিনে তিনি প্রয়াত হন। 3 বার এনডিএ সরকারের সময়কালে বাজপেয়ী প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। 1996 সালে তার প্রথম মেয়াদ ছিল মাত্র 13 দিনের। এরপর 1998 থেকে 1999 সাল পর্যন্ত তিনি দ্বিতীয় মেয়াদে 11 মাস এবং 1999 থেকে 2004 সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। 2015 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন ভূষিত করা হয়। দিল্লিতে তার স্মৃতিসৌধ সদৈব অটল এ তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন অনন্য এক রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন, যিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন একজন তুখোর সাংসদ, বলিষ্ঠ বক্তা, দক্ষ সাংবাদিক এবং সংবেদনশীল কবি হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সেখানে উপস্থিত ছিলেন। চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। বেশ কিছুদিন আগে শুটিং চলাকালীন কোমরে আঘাত লেগেছিল, পরবর্তীতে তা গুরুতর আকার নিলে পরিচালক SSKM হাসপাতালে ভর্তি করা হয়। পরিচালক রাজা সেন প্রথম জীবনে টেলিভিশনে আদর্শ হিন্দির ট্রেল, আরোগ্যনিকতন, অনির্বাণ, সুবর্ণলতা এই সমস্ত ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শক মন জয় করেছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আশীষবাবু ছিলেন রামপুরহাটের পাঁচবারের বিধায়ক। এবার তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। কিভাবে তার মৃত্যু এখনও স্পষ্ট নয়। ওড়িশার বৈতরণী নদীতে জলস্তর আবার বৃদ্ধি হওয়ায় যাদবপুর জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং ভদ্রক

উপজেলার গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়ু আখুয়াপাড়ায় বৈতরণী নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সঙ্গে সালানি গেঙ্গুতি ও কুচিলা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভদ্রকে বন্যার ঝুঁকিও বেড়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি ঘূর্ণিপাত্রটি ঘূর্ণীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়েও উত্তর পশ্চিমে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতের সভাপতিত্বে আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে দ্বাদশ ব্রিক গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের সংবাদ দুপুর ১টা বেজে ৪০ মিনিটে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। আচ্ছা, মোহিন মানে কি বলুন তো? মোহিন, তার মানে হলো সমুদ্র। কিন্তু আমাদের কাছে মোহিন মানে শুধুই কি সমুদ্র, নাকি আস্ত নস্টালজিয়া? ঠিক ধরেছেন। আজ কথা হচ্ছে বাংলা ব্যান্ডের সেই আদি পুরুষদের নিয়ে, যারা 70 দশকে গিটার হাতে আমাদের শিখিয়েছিলেন গান শুধুই বিনোদন নয়, গান হলো বরং বিপ্লব। কথা হচ্ছে মোহিনের ঘোড়াগুলির। গৌতম চট্টোপাধ্যায় আর তাঁর দল যখন গেয়ে উঠতেন, তখন শহর থেকে গ্রাম সমস্ত সীমানাই মুছে যেত। জ্যাজ, রক আর মাটির বাউল গান মিশে তৈরি হতো জাদু। তাহলে আর দেরি কেন? চলুন স্মৃতির স্মরণে বেয়ে একটু হেঁটে আসা যাক, আর কানে থাকুক মোহিনের ঘোড়াগুলির এই গানটি।

ব্যস্ত জীবন এবং একাকিত্বের মাঝেও ভালোবাসার যে গভীর অনুভূতি, সে অনুভূতি মহিনের ঘোড়াগুলি গান দিয়ে সুন্দরভাবে প্রকাশ করেছেন। এবং সে গান কেবল সাধারণ কোনো প্রেমের গান নয়, বরং প্রকৃতি, ছায়াপথ এবং জীবনের প্রতি ভালোবাসা, সেই দর্শনটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানের মাধ্যমে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। কিছু কথা ও গান এই আসরে শুনছেন মহিনের ঘোড়াগুলি ব্যান্ড থেকে। এর নামকরণ নিয়ে একটু বলি, যেহেতু দলের সদস্য সংখ্যা সাত, তাই প্রথম নাম হয় সপ্তর্ষি। অবশ্য পরে এই দলের পুরোধা পুরুষ গৌতম চট্টোপাধ্যায়, তিনি নাম দেন গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যান্ড সম্প্রদায়। এবং শেষমেশ দলের লেখক ও সদস্য রঞ্জন ঘোষাল জীবনানন্দ দাশের কবিতা থেকে নাম দেন মহিনের ঘোড়াগুলি। সবার কাছেই বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠে এই নামটি। রইল এখন পরপর দুটি গান এই মহিনের ঘোড়াগুলি দল থেকে।

0: শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 50 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 40 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব, পশ্চিমবঙ্গ গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩% ও সর্বনিম্ন ৭৮%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ০.০৩.২ মিলিমিটার। সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামী ৪৮ ঘন্টায় বঙ্গোপসাগর উপকূলে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামী ১৮ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব, আজ আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনে কি কি অনুষ্ঠান থাকছে তাদের জন্য। একটু পরেই ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজ রসময়ী, উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি, আজ শুনবেন কার্লিটা মারিয়া মোহিনীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু, শুনবেন এর প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, আজ শুনবেন এই সপ্তাহের খেলোয়াড়, IEF এর ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, মালচিং মাটি সুরক্ষার অন্যতম উপায়, এই বিষয়ে বলবেন অনুপম মুখোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্যতে এলোমেলো দাঁত নিয়ে কথিকা, কথিকা বলবেন ডক্টর তীর্থঙ্কর দেবনাথ। সন্ধ্যে 7:00 বেতার নাটক শ্বেত পতাকা, রচনা স্বপ্না গুহ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 নান্দনিকে শুনবেন সীমা ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে বৃষ্টি দেব, আজ থাকবে প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 গ্রন্থ পরিচয়, আজ শুনবেন

সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ, এই গ্রন্থটি পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আজ প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ সেতার, পরিবেশনায় অমলেন্দু চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সাক্ষ্যদীপা সরকার। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুরোধের আসর।

আমার এবার ওপারে দুই পারের শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। অনুরোধের আসরের আজ প্রথম গানটির জন্য যারা অনুরোধ পাঠিয়েছেন তারা হলেন ফটিক প্রামাণিক, সর্বেশ্বর পাল, ফেকারুল ইসলাম এবং সেলিম রেজা। মুর্শিদাবাদ, হাজারপুর ফারাক্কা মুর্শিদাবাদ থেকে অনুরোধ করেছেন। শুনতে চেয়েছেন ধনধান্যে পুষ্পে ভরা। রইল আপনাদের জন্য আপনাদের পছন্দের এই গানটি।

দেশ নিয়ে আরও একটি গানের অনুরোধ এসেছে আমাদের কাছে। অনুরোধ পাঠিয়েছেন লক্ষ্মীনারায়ণ সাহা, অন্নপূর্ণা সাহা, রাজেশ সাহা এবং শ্রীলেখা সাহা, জয়রামপুর বাঁকুড়া থেকে। শুনতে চেয়েছেন রুমা গুহঠাকুরতার কণ্ঠে ভারতবর্ষ সূর্যের এক নাম এই গানটি।

আজ ফুটবল খেলার অধ্যায়, ইতিহাসের অধ্যায়ে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন, এবং সেই দিনের হিসেবেই আজ গান শুনতে চেয়েছেন। এই গানটি সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল, মান্নাদের কণ্ঠে। শুনতে চেয়েছেন অনেকে, আগে অনুরোধকারীদের নামগুলো বলে দিই। শ্যামসুন্দর, সোমা ও অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি, সবং পশ্চিম মেদিনীপুর থেকে। এছাড়া এই গানটির জন্য আরও অনুরোধ করেছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল, মানিয়র, নলহাটি, বীরভূম থেকে। আপনাদের সকলের জন্য রইল ধন্নি মেয়ে ছায়াছবি থেকে আপনাদের পছন্দের এই গানটি।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

শুনছেন অনুরোধের আসর, আর অনুরোধের আসরে এবারের অনুরোধ পাঠিয়েছেন নার্সারি রোড আদর্শনগর বৈতবাটি হুগলি থেকে। শুনতে চাইছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি, রইল আপনাদের জন্য আপনাদের পছন্দের গান।

শুনছেন অনুরোধের আসর, আর অনুরোধের আসরে এবারের অনুরোধটি এসেছে পরিণীতা ছায়াছবি থেকে। অনুরোধ পাঠিয়েছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান এবং তাপস গিরি, উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আপনাদের জন্য রইল প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

আপনারাও যদি আপনাদের পছন্দের গান শুনতে চান, আমাদের আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে চলে আসুন। সেখানে কমেন্ট বক্সে, অনুরোধ আসরের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা কি গান শুনতে চাইছেন, শিল্পীর নাম এবং আপনারা যারা অনুরোধ করছেন তাদের নাম এবং অবশ্যই কোথা থেকে অনুরোধ করছেন সবটা জানাবেন। আজ অনুরোধ এর আসরের একদম শেষ পর্যায়ে আর একটি গান আমরা শুনতে পাবো। এই গানটির জন্য অনুরোধ করেছেন যারা, তারা হলেন শ্রেয়সী সেন, কৌশিক সেন, মায়া সেন এবং বিষ্ণুপদ সেন, কোতুলপুর বাঁকুড়া থেকে। আপনারা শুনতে চেয়েছেন প্রেম আমার ছায়াছবি থেকে জুবিন গর্গের কণ্ঠে এই গানটি। রইল আপনাদের জন্য আপনাদের পছন্দের গান।

প্রেমে মার ছায়াছবির এই গানটির সঙ্গে সঙ্গে আজকের অনুরোধের আসর এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মহিলাদের আসর। আজ শুনবেন রসময়ী, উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়।

0: রসময় না সারা সপ্তাহ ধরে এমন ভাবে যে আপনার ওকে কী বলি, আপনাকে লগে কথা বলার জন্য মনখানা করে এমন ছটপট ছটপট করে, অবশেষে হ্যাঁ পড়ছি। আপনার সাথে কথা কওয়ানোর কিন্তু আজকে অনেকগুলি সূত্র আছে জানেন। ধরেন এই যে বর্ষাকাল, বৃষ্টি হইতেছে, আমাগো মনের মধ্যে কিন্তু অনেক রকম ভাবনা চিন্তা, এই যে বাড়ি থেকে না বাইরে যাওয়ার একটা কীরকম প্রতিবন্ধকতা তৈরি হয়, কিন্তু মনটারে কি আর বাধা যায়? মনটারে কিন্তু বাধা যায় না। এই যে ধরেন এই সময় না অনেকগুলি দুর্ঘটনা ঘটে, ধরেন আপনি ছাতা নিয়া বাইরে গেছেন, কোনো একটা কাজে গেছেন, আমা ছাতা খান ফেলা আপনি ঘরে একবারে আইসা পড়লেন, তারপরে মনে হয় উমা ছাতা খান তো একবার কারোর কাছে রাখছিলাম, কোথায় যে রাখছিলাম আর মনে থাকে না। সুতরাং এই যে বর্ষাকাল এই নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে আমাকে। এখন এই যে ধরেন কলকাতা শহরে আমি কই যে এত জল জমে কখনো কখনো অবশ্য, কিন্তু সেই জল পাড়াইয়া যখন কামে যাইতে হয় তখন একেবারে প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে পড়ে না। ধরেন এইগুলি যদি না থাকতো তাইলে আমাকে কিন্তু বর্ষাকালে অনেকগুলি সূত্র আছে ভালোরও। আকাশে যখন ধরেন রোদ্দুর ওঠে, হ্যাঁ প্রচণ্ড বৃষ্টির পর, তখন মনটা আপনার আমার কেমন লাগে কন? হ্যাঁ মনে হয় না যে কোথাও কোথাও উড়িয়া যাই? হ্যাঁ চলেন না আর উইরা পড়ি। ধরেন আমরা যদি আজকে এই উইরা পড়ার গল্প করি, ধরেন কোথাও এখন যাই, কি কও চিত্রা? এই যে বর্ষাকাল, এই যে বর্ষাকাল ধইরা আমাকে মনের মধ্যে যেটা সৎপটা নিয়ে আসে যে চলো কোথাও একখানা উইরা পড়ি, এই ঘোড়ার গল্প নিয়ে যদি আজকে একটুখানি আমাগো সাথে আলোচনা হয় তোমার কেমন লাগবো? তুমি কও কও কও।
1: একদমই ঠিক বলেছ, যেটা লাগবে সেটা একেবারে অন্তরের অনুভূতি। জানো আজকের এই বৃষ্টি বাদল মেখে এজো স্টুডিওতে এলাম, গায়ে এখনো বর্ষার গন্ধ, এর মধ্যে কিন্তু একটা কথা খুব মনে পড়ছে, এমনও দিনে তারে বলা যায়। কিন্তু সব কি বলারই, আমাদের মনের অনেক কথা আছে যেগুলো কিন্তু শুধু বলে মনের আশ মিটে না। ঘুরে বেরিয়ে আনন্দ করে নিজের মনের সমস্ত আনন্দকে এই গোটা বিশ্বের কাছে জানান দিতে পারলে তবেই যেন মনের একটা তীব্র শান্তি হয়, তাই না বলো? আর এই শান্তির জন্যই কিন্তু আমরা বেশিরভাগ সময়ে বেরিয়ে পড়ি একেবারে নিরুদ্দেশে। এই নিরুদ্দেশে যাত্রা করতে গিয়ে আমাদের কত সঙ্গী হয়। তুমি শুরু করেছিলে সেই ছাতা হারানোর গল্প দিয়ে, কিন্তু কখনো কখনো ছাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে বৃষ্টির ঝরঝরো ধারায় একটু একটু করে ভিজতে ভিজতে মনে হয় না একেবারে পাখির মতো উড়ে যাচ্ছি? হ্যাঁ মনে তো হয়, আজকে যখন তুমি আমার মুখ খুলিয়েছ তখন যেন রসময়ী যে আজকে কিন্তু আমি আর মুখ বন্ধ করছি না, কারণ আজকে তো সারাক্ষণ আড্ডা হবে, আর এই আড্ডাতে আমাদের সঙ্গে যারা থাকবেন তারাও তো এই বেড়ানোর গল্পই করবেন, তাই না বলো? আজকে কিন্তু আমরা এই বেড়ানোর গল্প শুনব আরও অনেকের কাছ থেকে। আজকের অনুষ্ঠানের শুরুতেই সবাইকে ভালোবাসা জানিয়ে আমরা আমাদের এই যে আড্ডা শুরু করেছি, এই আড্ডায় সঙ্গে ডেকে নিয়ে অবশ্যই আমাদের আর এক প্রিয় বন্ধু তমালি ঝাকে। দেখি না তার কাছে বেড়ানোর অনুভূতি কেমন। আজকে শুরুতেই থাক এই আড্ডাটা, ঠিক আছে? দেখি তমালি ঝা আমাদের জন্য প্রস্তুত কিনা।
2: নমস্কার। উস্ত্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। সহজপাঠ দ্বিতীয় ভাগ ষষ্ঠ অধ্যায়ে ত্রিফলা যুক্তাক্ষর শেখার সময় এই কথাগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে যেত। এখন শ্রাবণ মাসের বাদলা আকাশ এবং মহিলাদের ভ্রমণ অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। বাঙালির সাহিত্য

ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, মহিলাদের ভ্রমণ মূলত ধনী দরিদ্র নির্বিশেষেই তীর্থ ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে ভ্রমণের ব্যাপ্তি ঘটেছে। মহিলারা পাহাড়ে যখন ভ্রমণ করতে যাচ্ছেন, আমরা জানি যে তীর্থস্থানগুলো দুর্গম জায়গায় অথবা পাহাড়ে, এগুলো ট্রেক করা বোঝায় এবং নাম দেওয়া হয়েছে হোলি ট্রেক।

দেখেছেন যারা পুরুষ মহিলা বন্ধুদের সাথে একত্রিতভাবে ঘুরে বেড়ান, আবার দেখা যায় মহিলাদের নিজস্ব গ্রুপ রয়েছে, তারা ট্রিপ করে বেড়ান, পরিবারের সাথেও ট্রিপ হয় এবং বাজেট অনুযায়ী বা অনেক বেশি সেফটি সিকিউরিটির কারণেও মহিলারা ট্রাভেল এজেন্সির সাথেও ঘুরে বেড়াতে পছন্দ করেন। আর আমার মতো মহিলারা পরিবারের সাথে ট্রিপ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সময় দেশ ভ্রমণের উপকারিতা পড়েছি, আমরা জানি। আজকে কর্মরতা মহিলারাই হন, হোম মেকাররাই হন, কিংবা বাড়ির রান্না ঘরের কাজে সহযোগিতা করা মহিলারাই হন, বাজেট হিসেবে তারা নির্ধারিত করেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আবার ঋতু ভেদেও বিভিন্ন রকম ট্রিপ হচ্ছে, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, সব ঋতুতেই দেখা যায় মহিলারা নিজেদের মনের উৎকর্ষতা বৃদ্ধির জন্য হোক, নিজেদের তাগিদেই হোক, তারা বেরিয়ে পড়ছেন। স্বাধীন মন, মুক্ত চিন্তাভাবনা, মনের সাহস, সব কিছুই যেন জারিত হয় ভ্রমণের মাধ্যমে। আর আমাদের মতো মহিলাদের ক্ষেত্রে যে কোনো, মানে বিশেষ করে চল্লিশোর্ধ মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি ভ্রমণ অ্যান্টিডিপ্রেসেন্টের কাজ করে। এই যে মহিলারা নিজেদের জগতের বাইরে, নিজেদের বদ্ধ চার দেওয়ালের বাইরে একটা ব্যপ্ত চরাচরের মধ্যে নিজেকে চলে যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন, নিজেকে অনেক বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে, মহিলাদের বাইরের জগতে মেলামেশা করছেন, মনের প্রসারতা হচ্ছে, বাইরের মানুষগুলোর সঙ্গে মিশছেন বিভিন্ন রকম, তাদের মনের মধ্যে একটা বিনয়ের জন্ম দিচ্ছে, পারস্পরিক সম্ভ্রম বোধ তৈরি হচ্ছে। এ তো আর এইরকম নয় যে ব্রিটিশ আমলে যেরকম কৃষ্ণ ভাবিনী দাস কিংবা দুর্গাবতী ঘোষরা বিলাত ভ্রমণ করে আসতেন, লিখতেন, এইরকম বিষয় তো এখন নয়। টন রবিন্স যেমন বলছেন, ভ্রমণ হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক, যা আপনার কাছে জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি খুলে দেয়। সত্যি তো, কি পাহাড়, কি জঙ্গল, কি সমুদ্র, কি স্থাপত্য, যেখানেই মহিলারা আমরা যাই না কেন, আমাদের যেন খিদে বেড়েই চলে, আমাদের যেন ভ্রমণের আকাঙ্ক্ষাও বেড়ে চলে এবং মন যেন আমাদের কোথাও আবার শান্তও হয়। প্রবোধ কুমার সান্যাল থেকে শুরু করে বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া বা নবনীতা দেবসেন, তাদের ভ্রমণ কাহিনী পড়তে আমরা প্রচণ্ড ভালোবাসি। মূলত এই ভ্রমণ কাহিনীগুলো থেকেই আমরা জানতে পারি বিভিন্ন জায়গার খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, জীবনযাত্রা, সেখানকার মানুষদের মানসিকতা, এবং আমরাও যখন বেড়াতে যাই এগুলো মিল খুঁজে পাই। নবনীতা দেবসেন যেমন কুম্ভমেলার বর্ণনা দিয়েছেন, ম্যাকমোহন লাইন যাত্রার বর্ণনা দিয়েছেন সেই সময় তার অভিজ্ঞতার কথা, অথবা দক্ষিণ ভারতের তীর্থভ্রমণ, এগুলো তো আমাদের মনের সঙ্গে কোথাও আমরা একটা যেন রিলেট করতে পারি। আর আমাদের হাতে যদি ধরুন ছুটি না থাকলো, আমাদের সেরকম সময় না থাকলো, ফুরসত না থাকলো, এখন তো সবারই আনলিমিটেড ডেটা কিংবা ওয়াইফাই, ইউটিউব দেখেও, ভ্রমণ ব্লগ দেখেও আমরা কিন্তু আমাদের মনকে আনন্দিত করতে পারি বা খুশি করতে পারি কিংবা শান্ত রাখতে পারি। অথবা বিভিন্ন রকম ম্যাগাজিন, এই যে ভ্রমণ কাহিনী, সেগুলো পড়লেও আমাদের মন ভালো থাকে। ভ্রমণের ক্ষেত্রে আমি সবসময়ই বলবো যে আমাদের যেন পায়ের তলায় থাকে সর্ষে, মনে যেন না থাকে বেরি। আমি নিজে ছোটবেলায় যেহেতু জলপাইগুড়িতে জন্ম বেড়ে ওঠা, তাই চিরকাল ডুয়ার্সে, জঙ্গলে এবং পাহাড়ে ঘুরে বেড়িয়েছি। পরবর্তীকালে অনেক বেশি আমার পরিচয় হয়েছে জঙ্গল এবং পাহাড়ের বাইরে, পরিচয় হয়েছে আমার সমুদ্র এবং স্থাপত্যের সঙ্গে। তো ঝর্ণার গাম দিয়েই আমি আজকের আমার কথা শেষ করছি। আজ আমাদের ছুটি ছুটি, চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা, আনন্দ ঝর্ণার আলোর সন্ধানে যেন হই আমরা সকলে, সব ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, নির্বিশেষে সব শ্রেণীর নারীরা আরও বেশি বেশি করে ভ্রমণ করি, আরও বেশি বেশি করে সমাজকে বিকশিত করি, আমাদের চেতনা চিন্তাকে মুক্ত করি। ধন্যবাদ।

জানো তো রসময়ী, এই যে গানগুলো শুনছি, এই ঝর্ণা, এই মিষ্টি মধুর সময়, এগুলোর সঙ্গে যেমন আমাদের সুন্দর সময়ের নানা স্মৃতি লুকিয়ে থাকে, তেমন করে কিন্তু আমাদের অনেক অবসরের সময়, যে অবসর একাকিত্বে কাটে, যে অবসর দুঃখের মধ্যে দিয়ে কাটে, সেটাও কিন্তু আমরা ঘুরে বেরিয়ে আনন্দ করে নিজেদের মনকে ভালো রাখার জন্য করে থাকি, তাই না? আমাদের বন্ধু তমালি যা তো বেশ আড্ডা জমিয়ে তুলেছেন, সঙ্গে আমাদের ঝর্ণাও দেখিয়ে আনলেন, কিন্তু আমাদের সকলেরই একটাই ইচ্ছে, আমরা কিন্তু পাখির মতো শুধু ঝর্ণা নয়, আকাশ নদী পাহাড় যেখানে যেটুকু ভালো আছে আনন্দ আছে একেবারে লুটে পুটে নেব। আর এই পাখি হতে যাওয়ার মধ্যে কিন্তু অনেকের অনেক রকম সুপ্ত বাসনা থাকে। হ্যাঁ, আমি একটা কবিতা শোনাই, আমি না লোভ সামলাতে পারছি না রসময়ী, তুমি আজকে একটু বরং চুপ থাকো, আজকে আমি একটু কথা বলি। এমন বর্ষার দিনে আমার সঙ্গে আমি পেয়ে গেছি আমার একটি কবিতা, কবিকে সঙ্গে পাইনি স্টুডিওতে, কবি হলেন ভোরের শিশির এবং কবি লেখা কবিতাটি একটু শোনাই। কবিতার নাম সব পাখি উঠতে পারে না। সব পাখি উঠতে পারে না, কত পাখি ডানা ঝাপটায় একটু উড়ার জন্য, কতবার আকাশের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করে, আমার জন্য কি কোনো আকাশ নেই? সংসারের জাঁতা কলে পিস্তে পিস্তে কত স্বপ্ন যে চাকির নিচে পড়া শস্যের মতো চূর্ণ হয়ে যায়, তবু মুখে হাসি রাখতে হয়, কারণ তার কান্নারও সংসারে কোনো ছুটি নেই। কতবার মুক্তির দরজায় গিয়ে ফিরে আসে সে, পেছন থেকে টেনে ধরে ক্ষুধার্ত কিছু মুখ, অনাগত কিছু ভবিষ্যৎ, আর বুকের ভেতর জমে থাকা অগণিত টান। সে জানে একদিন সব ছেড়ে দিলে হয়তো নিজেকে বাঁচানো যাবে, কিন্তু তার চলে যাওয়ায় কয়েকটা জীবন অন্ধকারে ডুবে যাবে। তাই প্রতিদিন নিজের ইচ্ছেগুলোকে কবর দিয়ে আসে, তারপর সন্ধ্যায় ঘরে ফিরে এমনভাবে হাসে যেন সারা দিন সে নিজের জীবনটাই বাঁচছিল। এভাবেই একদিন চুলে পাক ধরে, চোখের নিচে রাত নামে, আর আয়নায় দাঁড়িয়ে সে দেখে বয়সটা তার বেড়েছে, কিন্তু জীবনটা এক পাও এগোয়নি। জানালার ধারে পাখিটা তখনও ডানা মেলে, আকাশটা তখনও নীল, শুধু উড়ে যাওয়ার বদলে সে ফিরে আসে ঘরের ভেতর, কারণ তার একটা ডানার উপর যে পুরো সংসারটা দাঁড়িয়ে আছে।

0: মনটা বড় দুঃখী হয়ে গেল। সত্যি তো আমাদের অনেকেরই এরকম ডানা মিলবার শখ থাকে, কিন্তু শখ আর পূরণ হয় না। তাই শুধু ঝর্ণা নয়, এমন আকাশ, এমন পাহাড়, পৃথিবীর এমন কোনো জায়গা যেখানে নিজেকে অন্তত পাখি মনে হবার স্বাদটুকু পূরণ হবে, সেরকম কোনো জায়গায় আমরা চলে যেতেই পারি, তাই না? আর না, মন খারাপ নয়, বন্ধুদের মন খারাপ করিয়ে দেবো না রসময়, তাই বন্ধুদেরকে শোনাই এমন একটা মিষ্টি জায়গার গল্প। আর এই মিষ্টি জায়গার গল্প নিয়ে আমাদের সঙ্গে কে হাজির আছে বলুন তো? না না, স্টুডিওতে নয়, আমরাই বরং চলে যাব তার কাছে। পাহাড়ি ঝর্ণা, পাহাড়, আকাশ, যেখানে এক জায়গায় মিশে। কার কথা বলছি? নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই, আমি বলছি নীলাঞ্জনাদির কথা। দেখি তো নীলাঞ্জনাদির দরজায় কড়া নেড়ে সে আমাদের জন্য প্রস্তুত আছে কি না একটু দেখে নি, কেমন?
1: খুঁজে পাওয়া বেশ দুষ্কর ব্যাপার আমার তো মনে হয়। যত সুন্দর জায়গাতেই কেউ বাস করুক না কেন, নিজের সেই দৈনন্দিনতা থেকে সবাই একটু রকম ফের চায়। একবার আমার মনে আছে, বহুদিন আগে দীঘায়, মানে দীঘার চেহারা তখন আজকের মতো নয়, ফাঁকা, ঝাউয়ের বনের প্রাচুর্য বিরাজমান, তেমন দীঘায় বেড়াতে গিয়ে সন্ধ্যাবেলা যখন সমুদ্রের পাড়ে বসে আছি আর লোকাল বাসিন্দারা ঘরে ফেরার তোড়জোড় করছেন বা ঘরে ফিরছেন, তাঁদের দেখে মনে হয়েছিল যে যারা রোজ সমুদ্র দেখছে তাদের তো আর আমাদের মতো সমুদ্র নিয়ে আদিক্ষেতা নেই। তাঁদের দৈনন্দিন সাগর মন পাহাড় পানে ধায় হয়তো, আবার ধুধু মরুভূমির বেদুইন মন নদীর কলতান শুনতে চায় বুঝি। গভীর জঙ্গলের অন্ধকারকে শহুরে আলো ঝলমল হাতছানি দেয় নিশ্চয়ই। জীবনের মেনু তাই সেট থালিতে সন্তুষ্ট হয় না, চায় আলাকার্তা। শহুরে জীবনের আরাম মাঝে মাঝেই হাঁপিয়ে উঠে অ্যাডভেঞ্চার খোঁজে, খোঁজে খোলা আকাশ, সবুজের সমাহার, সাগরের বালুকা বেলা, জঙ্গলের ঝিঝির ডাক, পাহাড়ের হিম শীতল বায়ু প্রবাহ, কিংবা নদীর বাঁকে বাঁকে জীবনের ডাক। আবার প্রকৃতির আদরে আপ্লুত মানুষ কখনো পাড়ি দেয় শহরের হুলুস্থুলতে তাল মেলাতে। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, আমার জীবনে, মানে আমার জীবন দর্শনে এ বাক্য একেবারে 100% খাঁটি। একটা না কোনো কিছুই আমাকে সহজে ক্লান্ত করে তোলে, মন বলতে থাকে হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। আর তাই জীবনের বহু স্বাদ গ্রহণ করার সৌভাগ্যও আমার হয়েছে। তবে চঞ্চলমতি আমার ভাগ্যের লক্ষ্মীও চঞ্চল থেকেছেন, তাইতেও আবার জীবনের নানা রূপ ধরা দিয়েছে আমার যাপনের ক্যানভাসে। জীবনের সায়াহ্নে এসে যখন পিছন দিকে ফিরে তাকাই, বেশ একটা সন্তুষ্টি।

একটি আসে। জীবনকে কত রঙে দেখলাম, মানুষের মন মানে মনের কত রূপ ধরা দিল আমার ধারণার ফ্রেমে, কতভাবে সমৃদ্ধ হলাম। তবে আজও মনে হয় হয় নাই, বাকি রইল কত কি। যেমন গন্ডোলায় চেপে ভেনিসে ঘোরা হয়নি এখনো, এমনই বড় ছোট অনেক চাওয়ার রয়েছে বাকি। কত কি না চাইতে পেয়েছি, বা এমন অনেক পাওয়া যা চাওয়ার লিস্টে থাকতে পারে তাই জানতাম না। তবু লোভী মানব মন, ওকে সামলানো খুব মুশকিল, তার চাওয়া কি শেষ হয়? তাই প্রিয়জনের চাওয়াও চাওয়া হয়ে ওঠে, তাও পূরণ করার সাধ জাগে। শিলং পাহাড়ে জন্ম নেওয়া এই আমি তাই এমন সাধ পূরণে রিটায়ারমেন্ট এজে এসে ঘাঁটি গাড়লাম উত্তরবঙ্গের পাহাড়ে। সুন্দরী উত্তরবঙ্গের হাতছানি এড়াতে পারা কি সহজ কথা? ঠিক করে নিলাম প্যাশন প্রফেশন দুইকে আবার মিলিয়ে ছোট্ট পাহাড়ি গ্রামে হোমস্টেতে অতিথি আপ্যায়ন করব। অনেকের কাছে মধ্য পঞ্চাশে এমন উদ্যোগ ক্রেজি ব্যাপার মনে হলো, তাই তো হোমস্টের নাম ক্রেজি স্টে, ছেলের সাজেশনে অবশ্য। তো এই ক্রেজি স্টেতে কত ট্রেকার, কত ট্যুরিস্টের আগমন গমন আনন্দ দিল, অভিজ্ঞতার ঝুলি আরও ভরিয়ে তুলল। প্রথম প্রথম মনেই থাকতো না যে আমি হোস্ট। সকালবেলা চায়ের কাপ হাতে প্রকৃতির মায়াজালে ধরা দিয়ে ফেলতাম আমি, বিভোর হয়ে সৌন্দর্যে বিলীন হতে হতে হঠাৎ খেয়াল হতো বাড়িতে অতিথি। মাথায় একটা চাটি দিয়ে নিজেকে বলতাম, চাল পানসি রান্নাঘরে। তারপর অতিথির ধরন বুঝে পছন্দ বোঝার আপ্রাণ চেষ্টা নিয়ে মেনু সাজানোর পালা, তাইতে কত রকম রান্না করার সুযোগ, আবারও ভ্যারাইটির ম্যাজিক জীবনে চুমকির মতো ঝিকিমিকি আনন্দ ছড়িয়ে দিল। তার ফাঁকেই আমার পুরনো প্যাশন আর প্রফেশন উঁকি দিয়ে যায়, যেমন এই মুহূর্তে এই যে আপনাদের সঙ্গে গল্প করার সুযোগ। এমনও হয়েছে যে পরিচিত ডিরেক্টর শ্রীখোলাকে লোকেশন বেচেছেন, এসেছেন ক্রেজি স্টেকে শুটিং লোকেশন বানিয়েছেন, এবং কাস্ট ক্রুয়ের একাংশ থেকেছেনও, এবং সেই তালে আমিও একজন চরিত্র হয়ে উঠলাম, সে পুরোদস্তুর ছবি হোক বা মিউজিক ভিডিও। ভাবতেই মজা লাগে, এই শৃঙ্খলায় বেড়াতে বেড়াতে এসে ট্যুরিস্ট থেকে হোস্ট এই জার্নিটা করে ফেললাম। আবার আমার পুরনো যে প্রফেশন, মা আমার প্রচণ্ড ভালো লাগার প্যাশন প্রফেশন, ভয়েস ওভার অভিনয় এই সব কিছু বা স্ক্রিপ্ট লেখা, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে তার সঙ্গে হোমস্টের অতিথি আপ্যায়ন করা, এই সব কিছুই আমার কাছে ধরা দিল। আসলে জীবনকে সত্যি করে ভালোবাসতে পারলে প্রতি বাঁকে জীবন আমাদের জন্য সাজিয়ে রাখে অঢেল অপার।

0: ঘুরে তো আসবই, মন যখন চেয়েছে তখন ডানা তো নিশ্চয়ই মেলব। কিন্তু এই ডানা মেলার সঙ্গে আমাদের সঙ্গী কে হবে, বন্ধু কে হবে, সেটাও তো বিশেষ প্রয়োজনীয়, তাই না? আর এই ডানা মেলার সঙ্গে কোথায় যেন একটা বিরাট মুক্তিও লুকিয়েছে, তাই না? আর এই মুক্তির কথা বলতে গেলে কত কথা মনে আসে, তাই না বলো রসময়ী? আচ্ছা রসময়ী, তোমার নিশ্চয়ই এই মুক্তির সঙ্গে আরও অনেক মনের কথা জড়িয়ে আছে, তাই না? আচ্ছা সেই কথাগুলো একটু শুনে নি।
1: ওসিত্রা, একখান আমার মনের মধ্যে না একটা কথা একেবারে হাঁকুর পাকুর হইতেছে। এই যে ধরো মায়া লোকের না অনেকগুলি সমস্যা যেটার থেকে আমাকে শান্তি বিনষ্ট হয়, সেইটা হইল গিয়া ধরো আমাকে সব আছে, সব আছে, কিন্তু শান্তিটা আমাকে স্বাধীনতা থেকে আসে। আমাকে যদি একটু কম খাওয়া হয়, আমাকে যদি একটু খারাপ থাকা হয়, তাও চলবো, মাইনা গুইসা নিজের মতো করে চলবো, কিন্তু আমাকে যদি স্বাধীনতা সেইটা যদি কেউ নিয়ে নেয়, তাইলে তার ঠিকা দুঃখ কিছু নাই। তোমার কেউ কইবা যে আই তুমি এখানে বসো, এইটা করো, এইটা করো না, তোমার জীবনে এরকম হইব। আরে বাবা, আমার জীবন মায়ের লোকের জীবন তো জীবন তার, তারে নিজের মতো যদি যারা বাধা দেয়, তারে একখান কথা একেবারে কানে কানে কই না, সমস্যারে কই যে স্বাধীনতা কিন্তু আমাকে প্রাপ্য। তাই সব যারা মানুষে তোমার আশেপাশে আছে, তাদের কাছ থেকে ওই স্বাধীনতা একেবারে কাইরা নাও।
0: ঠিক বলেছ রসময়ী, চলো আমরা স্বাধীনতার শেষ কথাটুকু দিয়ে সকলের জন্য ভালোবাসা রেখে এবারের মতন বিদায় নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।

শেষ হল মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন 16 আনা বাঙালি।

0: প্রতিদিনের প্রথম আলো, প্রতিদিনের প্রথম আলো, মধ্যাহ্নের তান, সূর্যাস্তের রক্তিমাভা, ধ্রুবতারার গান, মানবতার প্রিয় পুরোহিত, পবিত্রতার ধারা, পৃথিবীর সব প্রণাম মন্ত্র, রবি ঠাকুরে ইশারা।
1: বিউটিফুল, খুবই ভালো লাগলো আজকে এই যে তুমি যে লাস্ট লাইনটা যেটা বললে,
0: রবি ঠাকুরে ইশারা,
1: তার আগেরটা
0: আমি বললাম, মানবতার প্রিয় পুরোহিত, পবিত্রতার ধারা,
1: বিউটিফুল,
0: পৃথিবীর সব প্রণাম মন্ত্র, রবি ঠাকুরে ইশারা।
1: আমি আজকে জানলাম, আমি প্রথমে জানতাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য আমাদের ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থেম লিখেছেন, আরো দুটো কান্ট্রি লিখেছেন, কিন্তু তৃতীয় কান্ট্রিটা আমি জানতাম না।
0: এখন আমাদের মিউজিশিয়ান বন্ধু শীতাংশু রয়েছেন কিবোর্ডে, মৌসুম রয়েছেন গিটারে,
1: মানে আমি তো, মানে এটা আমার প্রথমবার, যে আমার আমার এত ভালো লাগছে, আমি যখন আসলাম তখন আমি দেখলাম যে ওনার চেয়ার, কনফিগুরেশন ভুবন, আর এই ভুবনের প্রতি এই তারা, ভুবন, এই যে বিউটিফুল সিজনস এর উপরে কবিগুরু কত কিছু লিখে গেছেন,

0: আমি একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে, আজকে আমাদের কাছে গুগল আছে, মোবাইল আছে, টিভি আছে, ইউটিউব আছে, একটা বাটনে কে কোথা থেকে কে। তখনকার দিনে আকাশবাণী, ওয়ায়ার, টেলিগ্রাফ, কি করে উনি বিভিন্ন দেশের থেকে গানটাকে নিয়ে তার যে স্বর, তার যে স্বরলিপি, সেই জিনিসটাকে নিজের মধ্যে করে আমাদের ভারতকে বাংলা ইংলিশ
1: গীতাঞ্জলি লিখছেন,
0: গীতাঞ্জলিতে লিখলেন, কোন পুরস্কারের জন্য নয়,
1: অমৃত নাম
0: অমৃত। উনি কোনোদিন কন্ডিশনালি কাজ করেননি, হি ইজ গিফটেড, কন্ডিশনালি উনি করেননি। প্লিজ আপনি বলুন ওনার সঙ্গে। তুমি বলো
1: এখানে, ও আপনাদের বলাই তো হয়নি, মোহিনী মায়া এলো।
0: মোহিনী মায়া, মায়া তো টেগর, আমাদের খালি টেগর কেন, আমাদের বাংলাতে, আমাদের বাংলার হিস্ট্রি, ঐতিহাসিক, বাংলার সাহিত্য, ভারতের মধ্যে কেউ টাচ করতে পারবে না।
1: শোনো না, মোহিনী মায়া কেন বললাম, ধরো তোমাকে তো সবাই ধরতে পারে না, আর মোহিনী সিং স্বয়ং এখানে রয়েছে, আর তুমি যে রবীন্দ্রনাথের গানের ওটা কি ভার্সন ছিল যেটা তুমি গাইলে,
0: এটা স্প্যানিশ ছিল।
1: স্প্যানিশ,
0: স্প্যানিশ।
1: আচ্ছা মোহিনী, যদি জানতে চাই,
0: জি
1: জি, কেন তুমি বম্বেতে থাকো বলে, তোমার এই বেড়ে ওঠা, বাবা মার কথা একটু বলো না।
0: ঠাকুমার থেকে শুরু করি, ঠাকুমা আমার, ঠাকুরদা পাঞ্জাবি, ঠাকুমা বাঙালি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লাস্ট ছাত্রী, আর রাজা রামমোহন রায়ের লিনিয়েজ।
1: আচ্ছা, বাবা।
0: আর যখন উনি বিয়ে করেন আমার ঠাকুরদাকে, তখন উনি তিনটে জিনিস করলেন, একটা হচ্ছে গিয়ে চিকেনের জায়গায় মাছ হলো, কালি ডালের জায়গায় হলুদ ডাল হলো, হলুদ ডাল হলো, আর আর হারমোনিয়ামটা ঢুকলো।
1: বাংলায় না বাংলা?
0: বাংলায়, বাংলায়।
1: আচ্ছা,
0: হারমোনিয়ামটা ঢুকলো। প্রথম গান উনি আমাদের শিখিয়েছিলেন, আমার দিদিকে, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু পায়।
1: হ্যাঁ, শীতাংশু।

0: মিষ্টি না?
1: কিন্তু আজ অনেকদিন পরে ফুলে ফুলে এই গানটা গেয়েছি, শ্রোতাদের প্লিজ আমাকে একটুখানি পার্ডন করে দেবেন যদি কিছু ভুল হয়ে যায়,
0: কারণ বাংলা এখনো বলছো,
1: কারণ বাংলাটা আমার প্রিয়। ঠাকুমা আমাদের বাংলা শিখিয়েছে, বসিয়ে বাংলা শিখিয়েছে,
0: বাংলা
1: পেয়েছি, বাংলার ঠাকুমাকেও পেয়েছি। আর বাংলা আমি যদি আমরা যদি বাংলা জানি আর বাংলা সম্বন্ধে আমাদের যে এই টাচটা রয়েছে, ইট ইজ বিকজ
0: ঠাকুমা। ঠাকুমার নাম কি ছিল?
1: ও মাই গড, বড় মানে সুপ্রীতি।
0: সুপ্রীতি কি পদবী ছিল?
1: সুপ্রীতি রে
0: রয়।
1: ইয়েস।
0: আচ্ছা, আর ঠাকুরদার নাম কি ছিল?
1: গুরু, গুরু সিং।
0: গুরু আর গুরুদেবের গান শিখছো তার
1: এখানে, গুরু নানক, ইটস অল রিলেটেড,
0: অল গুরু,
1: অল রিলেটেড।
0: আসলে দেখো, তুমি যে কথাটা বলছিলে যে দিক থেকে আমরা শুরু করলাম, রবীন্দ্রনাথ স্বয়ং বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা।
1: বিউটিফুল।
0: দেখো তুমি যে কাজ করে চলেছ, তুমি তো পৃথিবীর বহু জায়গায় ঘুরছো, বহু ভাষায় কথা বলছো, তুমি লিখছো, গানে সুর দিচ্ছ, তারপর তুমি আর কি কি করো না বলো তো? আমার তো মনে হয় সবই করো।
1: মিউজিকটা আছে, কিন্তু মিউজিকটা তো
0: এখন ফর্মালি শিখেছো?
1: আমি, হ্যাঁ, ফর্মালি পণ্ডিত সুখদেব চতুর্বেদী।
0: কিন্তু উনি কোথায়?
1: উনি মুম্বাইতে। আর যখন আমি কলেজে থাকতাম এখানে, আমি গ্রাজুয়েশন অনার্স করেছি
0: কলকাতায়। এলে কোথায় থাকতে?
1: এখানে নিউ আলিপ, নিউ আলিপুর। বাবার পোস্টিং ছিল ওখানে, বাট ইট ওয়াজ অনলি ফর 4 ইয়ার্স। ওয়েল, হি ওয়াজ দি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ IOL ইন এন অক্সিজেন লিমিটেড।
0: ইয়েস, এন্ড হি অক্সিজেনটা পেয়েছো। আর তোমার মার চর্চা ছিল?
1: হি ইজ দি প্রফেসর অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। তারাও আবার বিয়ে করছে সাউথ আমেরিকার ডিফারেন্ট কান্ট্রি, সো মেনি কান্ট্রি। ব্রাজিল ইজ বিগেস্ট, সবচেয়ে বড় কান্ট্রি ইন সাউথ আমেরিকা কন্টিনেন্ট। তারপরে হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল হচ্ছে কি ইন্ডিয়ার ডাবল দি সাইজ।
0: আচ্ছা।
1: আর অনেক মিলন আছে, কারণ
0: ফুটবলার আছে,
1: অফকোর্স ফুটবল তো ওয়ান অফ দ্য মেইন জিনিস কলকাতার সাথে। এখন তুমি যদি ভারত দেখো আর তুমি যদি ফুটবল দেখো, তিনটে স্টেট এখন ফুটবল, কেরালা, গোয়া আর বেঙ্গল, যেখানে বেঙ্গল লিড করছে। পেলে এসেছিল এখানে, সবাই এসছে এখানে, তাদের কলকাতাতে বা বেঙ্গলে ওদের দুটো দুটো

0: আর্জেন্টিনা ব্রাজিল ক্লাব রয়েছে, মারামারি করছে, যখন আর্জেন্টিনার সাথে, এখন আমি শুনছিলাম যে ব্ল্যাক ব্লু অ্যান্ড হোয়াইট অবশ্য ভীষণ ইম্পর্টেন্ট কালার, কিন্তু একটু অন্য কালার গুলোকে দেখো না, আমাদের ব্রাজিলের কুসু তিনটে কালার আছে,
1: হলুদ আছে,
0: গ্রিন আছে, হলুদ আছে, ব্লু আছে, একটু একটু দুটো কালারটাকে একটুখানি ভালোবাসো, এটাই বলতে চাইছি।
1: ওই জন্য তুমি ব্লু
0: পর ফাভুর দে আমরে ওরা
1: শোনো মোহিনী, মৈত্রীর জন্য তো তুমি এসেছো। আচ্ছা শোনো, বন্ধু তো মৈত্রী, আমি এটা সিনকে লিখলাম জানো, আসল বন্ধু ফুল ফোটা ভোর। তুমি তো লেখো তো, দেখো আমি এরকম লিখছি, আসল বন্ধু ফুল ফোটা ভোর, ঘুম ভাঙানিয়া গান। আসল বন্ধু মন খোলা দূর, অবিরাম পিছুটান। বন্ধুত্বের কোনো সীমানা থাকে না, বাংলা একটা শব্দ আছে অসীমান্তিক।
0: একদম।
1: এই যে তুমি মোহিনী, তোমার মা ব্রাজিলিয়ান, তোমার বাবা পাঞ্জাবি,
0: যেরকম মাইকেল, মাইকেল ধরে নাও মারিও, এটা যখন চলে আসে সাউথ আমেরিকাতে, যেরকম মারিও ও বয়, মারিয়া ফিমেল, অ্যাঞ্জেলো বয়, অ্যাঞ্জেলা ফিমেল, অ্যান্টনিও মাইকেলা, কিন্তু প্রনান্সিয়েশন ইজ মিশেল, মিখেলা, মিখেলা, বিকজ স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ হ্যাজ গট দিস টাং আর লিপস, তার একটা সুন্দর সিঙ্ক্রোনাইজেশন, যেরকম বাংলাতে ও জিনিসটা ভীষণ ভালোবাসো, বসো, খাও, দেখো, এই যে সুন্দর মিষ্টত্বটা যেটা রয়েছে, মিষ্টি ভাষা, আর সেরকম স্প্যানিশ পর্তুগিজকে বলে ভীষণ রোম্যান্টিক, like besame.

0: আচ্ছা, তোমার গিটারিংটা খুব ভালো লাগছিল না, ওই জন্য তুমি বললে মৌসামটা কত ভালো। ও, মৌসামটা কত ভালো, আমি বলছি বোধ হয় তুমি ওকেও বললে ভালো বাজাচ্ছিল বলে। দাদাই নো না, বৃষ্টি আমাদের শোনো মারিয়া, আমি খালি তোমার দিকে দেখছি, সেই সেনোরিটা গার্ল যেটা বললে সারা পৃথিবী উদ্বেল হয়ে যায় তোমার গানেতে, সেই তুমি
1: সেনোরিতা মানে যে মেয়ের বিয়ে হয়নি, এই জিনিসটা হয় না, মানে বিয়ে হয়ে গেলে বিয়ে না হয়ে গেলে ইম্পর্টেন্সটা, মানে তুমি যেটা বললে যে পুকারু অমর,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো এই জিনিসটা কি মেয়েদের মধ্যে হয়, মানে মানে আমরা কি অমর হতে পারি?
0: এটা না, আমার একটা ছোট্ট লেখা আছে জানো, কে কখন জন্মাবে ভাগ্য ধার্য, কে কখন জন্মাবে ভাগ্য ধার্য, আয়ু শেষে ফিরে যাবে সে তো অনিবার্য, স্মরণে আসন পাবে কর্ম বিচার্য। এই যে তুমি রবীন্দ্রনাথের কথা বলছো, দেখো আমি সেদিন কদিন আগে নেপাল ট্যুরে গিয়েছিলাম, ওখানে অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়, সারা বরফে ঢাকা,
1: বিউটিফুল,
0: আমরা সানরাইজ দেখতে গেছি, সূর্যোদয়, উপরে উঠেছি, যত দূর চোখ যায় দেখতে পাচ্ছি, হঠাৎ মনে হলো একটু নিচে তাকাই, তো নিচে তাকা দিয়ে প্রথমে মাথাটা ঘুরে উঠলো, ভার্টিগো হলো, দেখলাম সব সবুজ, আমার মনে হলো এখানে একটা বৃক্ষ থাকতে পারে, তার পাশে একটা চারা গাছ থাকতে পারে, কিন্তু সব আমার সমান লাগছে। তাহলে দেখো ইস সিম্বলিক প্রতীকী, তুমি যদি বোধির শিখরে আস্তে আস্তে ওঠো না, তুমি অনেক দূর দেখতে পাবে। রবীন্দ্রনাথ 100 বছর আগে যা দেখছেন, আগামী 1000 বছরে সেটাই শাশ্বত। তিনি যখন নিচে দেখছেন তার সমদর্শন হচ্ছে, তিনি সবাইকে এক দেখছেন, এটাই তো বিশ্ববোধের কথা। যে কথা আমরা মৈত্রীতে বলতে চাই, যে কথা তুমি তোমার ফ্রেন্ডশিপ, যে কথা তুমি তোমার কাজ দিয়ে বলতে চাও, এই যখন ঘরে বসে গপ্প হচ্ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়, তুমি বলে আমার গায়ে শিউরে উঠছে,
1: কারণ সন্ধ্যা মুখোপাধ্যায় মানে আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি, তারপরে
0: হেমন্ত মুখোপাধ্যায়,
1: মানে এগুলো কাউন্টলেস। আমি যখন বোম্বেতে বসি, আমাদের বোম্বেতে একটা জায়গা আছে, আমরা সব বাঙালিগুলো, মানে প্রবাসী বাঙালি, আর্ধেক বাঙালি, নন বেঙ্গলি, যারা বেঙ্গলের সাথে প্রচন্ড রকম ভাবে সম্পর্কে রয়েছে, বা অফকোর্স, আর একটা জিনিস মনে রেখো, আমরা যখন বাইরে থাকি না, তখন সেই জিনিসটাকে ধরে রাখার ইচ্ছাটা ধরে রাখতে হবে। ওই যে দুর্গাপুজোতে যেটা আমরা এখানে দেখি না, না ভোগটা তো আছে, যেমন খোপা করে, খোপার মধ্যে ওই পিনটা, আর পিনের মধ্যে চুনে ঝুনঝুনি ঝুলছে, হ্যাঁ আচ্ছা, তারপরে বাঙালির মতো শাড়ি পরে, শাড়ির নিচে গুচ্ছ, চাবির গুচ্ছ, এটা হয়তো এখানে বেশি দেখা যাবে না, কিন্তু ওখানে প্রচলিত, ধরে রাখতে হবে, কারণ বাচ্চাগুলো বড় হচ্ছে। আর ওই রকম একটা আবহাওয়া যেখানে বাংলার ব শোনা যাচ্ছে না, যেখানে এডুকেশনের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মারাঠি, বা যে কোনো স্টেট অফ ইন্ডিয়াতে, বা সেই জিনিসটা কে ধরে রাখবে? বাবা মারা চাকরি করছে, ঠাকুমা দিদিমারা বাইরে, কোথা থেকে বাচ্চাগুলো শিখবে সেই সংস্কার? তখন মা বা বাবা সময় বার করে বাচ্চাদের শেখায় বাংলা বলো।
0: আচ্ছা, তুমি কি তোমার মাকে বাংলা বলতে শুনেছো?
1: ঠাকুমা, ঠাকুমা মাকেও চেঞ্জ করে, ঠাকুমা মাকেও চেঞ্জ করে দিয়েছে, মা পুরো বাংলা ভালো বলে, পোস্ত বানায়, ঝিঙে পোস্ত বানায়, আলু পোস্ত বানায়। মাকে যখন বলেছিল পোস্ত, মা বলেছিল কি পপি সিড, এটা ড্রাগ, কারণ পপি হচ্ছে ড্রাগ, তখন মা বলছিল যে আমাকে পপি সিড কেন খাওয়াচ্ছেন? আমার বাবাকে গিয়ে বলছে, বলে আমি তো ঠিকঠাক আছি, তো আমাকে কেন দেওয়া হচ্ছে পপি সিড? তো বলছে এটা বেঙ্গলি ডেলিকেসিস, এই পপি সিডটাকে সুন্দর করে বেটে।

0: লঙ্কা দিয়ে বেটে একটু নুন দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে তারপরে সাধারণ একটা রান্না, হিলসা মাছের তেল,
1: ইলিশ মাছ,
0: ইলিশ মাছের তেল, মুখে জল চলে আসছে,
1: সেটা
0: গঙ্গার হিলসা মাছ আলাদা,
1: পদ্মার
0: হিলসা মাছগুলো বড় বড়, ওপার এপার,
1: কিন্তু জিভে জল দু জায়গায় আছে,
0: মৈত্রী
1: বন্ধুত্ব, ভাই
0: বন্ধুত্ব।
1: তুমি কবিতা শুনতে ভালোবাসো
0: নিশ্চয়ই,
1: চলো তোমাকে আমি আমাদের এক বন্ধু মৃদুল দাশগুপ্তর লেখাটা, তুমি যে বাংলা বললে না কি সুন্দর লিখেছে দেখো, হাতের তালুর ওপর যেমন, হাতের তালু,
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: হাতের তালুর ওপর যেমন হাজার আঁকিবুকি আমার জেলার চতুর্দিকে, তেমনি নদী ঢুকে, ঘরে নদী বাইরে নদী, নদী উঠোন জুড়ে একটা নদী, একটা নদী আমার গায়ে জল দিয়েছে ছুঁড়ে, ছুঁড়ুক নদী, উড়ুক, ঘুরুক আমার পায়ে পায়ে, আবার যাব আনতে ইলিশ পদ্মা নদীর ন্যায়, আমি আবার যাব এবং খাব চাচির হাতের ঝোল, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, আমার বাংলা মায়ের কোল।
0: কি সুন্দর, মানে এটা যে কোল পাতে কলকাতা,
1: একটা জিনিস দেখো শীতাংশু দেখ, মৌসুম দেখ, ও কি ভালো আটপৌরি বাংলা বলছে, সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে।
0: মানে এখানে তুমি যে কবিতাটা বললে, এখানে কি সুন্দর খেলছে, মনে হচ্ছে একটা গ্রাউন্ডে খেলা হচ্ছে, এই যে নদীটা খেলছে, পার্ক আছে, এলো তারপরে মাছগুলো কিলবিল করছে, তো মাছটাকে তুমি পেলে, তারপর সেটা চাচির ওখানে পৌঁছে গেল, সেখানে রান্না করে সে মাছটা দেওয়া হলো, সাধারণ। কিন্তু সেই জিনিসটাকে তুমি কি সুন্দর রকম ভাবে শ্রোতাদের জন্য, বা আমি যখন বসে
1: শুনছি, এইটা থেকে তোমার কোনো গান মনে পড়ছে
0: কোনটা,
1: এই কনটেক্সটে?
0: ওকে, ইয়েস,
1: তোমার মতো করে
0: one second.

0: এটা তুমি লিখেছো?
1: না, আমি জাস্ট ইন্সপায়ার্ড হলাম তোমার থেকে।
0: এই গানটা যেটা তুমি করলে,
1: না এটা জাস্ট বান, এখানে জাস্ট বান,
0: মানে তুমি এক্ষুনি করলে?
1: ইয়েস।
0: ও ইজ গ্রেট।
1: এন্ড ওনারা কোনোদিন শোনেনি, ওরা বাজিয়ে দিল।
0: এটা হবে, এটা কানেকশন, সোল কানেকশন।
1: ইট ইজ মিউজিক, এটা কসমিক। আর সারেগামা পাধা নিসা ডোরেমি ফাসোলা টিটো, ইট ইজ সত রঙ ভিপ গ ভিপ গ রেইনবো সেভেন,
0: সবই সাথে তো থাকতেই হবে। আবার সাত থেকে মানে সাথে সাথে থাকতে হবে।
1: আর সাত হচ্ছে কি? ফুটবল,
0: ফুটবল ছাড়বে
1: নাম্বার টেন, ক্যাপ্টেন্স নাম্বার। কিন্তু যারা ক্যাপ্টেন, টেন নাম্বারটা লাগার আগে সেভেন নাম্বারটা পড়ে। রোনাল্ডো বলো, রোনাল্ডো বলো, মেসি বলো।
0: আচ্ছা তুমি ওদের দেখেছো?
1: আমি একে দেখেছি, রোনাল্ডিনোকে।
0: রোনাল্ডিনোকে
1: হাল্ক, হাল্ক তো হাল্ক,
0: হালকা না ভারী,
1: না ভীষণ ভারী। ওর থাইস গুলো, দুটো থাইর একটা সাইজ। ও যখন পেনাল্টি দেয়, যখন পেনাল্টি কিকটা নেয়, হিরে যে শিনটা থাকে, শিন ওখান দিয়ে মারে, মানে এমনি ফুট দিয়ে না, ফাট স্ট্রেট আর সেমি সার্কুলার ওয়েতে এরকম ভাবে গিয়ে টাক করে ঢুকে যায়।

0: এতক্ষণ শুনছিলেন ষোলো আনা বাঙালি। উপস্থাপনায় ছিলেন, সাক্ষাৎকার গ্রহণে ছিলেন দেবাশিস বসু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

এপার ওপারে দুই পারের শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। সকলে কেমন আছেন? আজকাল আকাশটা যেন রোদ বৃষ্টি আলো আঁধারের মধ্যে দিয়ে জানান দিচ্ছে শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলল। যে ঝলমলে রোদটা মাঝে মাঝেই উঁকি মারছে তা যেন বলছে সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। শ্রোতা বন্ধুরা, যাই বলুন, এই ছোটবেলায় পড়া এই যে কবিতাগুলো অথবা গল্পগুলো জীবনে চলার পথে প্রতিটা সময়কে প্রতিটা মুহূর্ততে যেন উপলব্ধি করায় যে এগুলো আজও জীবন্ত। কখনো ধরুন কোনো একটা ঘটনা যেন সেই কবিতা বা গানের সঙ্গে মিলে মিশে যায়, আর সেখান থেকেই তো আমরা পাই বাঁচার রসদ, এগিয়ে চলার সাহস। আজকের আজ সন্ধ্যায় জীবনের সেই সমস্ত রসদগুলোকে এক সুতোয় বেঁধেছে গানে গানে। চলুন তাহলে আজকে শ্রাবণের যখন শেষের দিক, একটা বৃষ্টির গান দিয়েই শুরু হোক আজকের অনুষ্ঠান

শ্রোতা বলছিল মেঘেদের মিনারে দিগন্তের কিনারে, কিন্তু সত্যি সত্যি এই শ্রোতা বন্ধুরা, এই যে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু একটা বিশাল ভাবনার বিষয় বা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কয়েক দশক ধরে এই বিষয়গুলো নিয়ে যে ভাবনা চিন্তা হচ্ছে না এমনটা কিন্তু নয়, কিন্তু ভাবনা চিন্তার পরেও কোথাও গিয়ে প্রকৃতির কাছে আমরা সেই হেরে যাচ্ছি। কেন, কারণটা বলছি, ভারতের বনভূমি বাড়ানোর কর্মসূচি শুরু হয়েছিল সেই 2015-16 সালে গ্রিন ইন্ডিয়া মিশনের হাত ধরে। তাদের কর্মসূচি ছিল কি, 10 বছরের একটি কর্মসূচি। লক্ষ্য ছিল 14 লক্ষ হেক্টর এলাকায় বন এবং বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি করা, কিন্তু 2025 পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র 2.43%। অন্যদিকে বন এবং বৃক্ষ আচ্ছাদন বেড়েছে প্রায় 34,090 হেক্টর। ফলে ঘাটতি আজকের দিনে এসে যা দাঁড়িয়েছে তা হল 97.57%। শুধুমাত্র বনভূমির পরিমাণ নয়, তার গুণমান উন্নতির ক্ষেত্রেও লক্ষ্য থেকে বড় ব্যবধান রয়ে গেছে, এমন কথাই জানা যাচ্ছে অডিট থেকে। ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাব পরীক্ষকের অডিট বলছে এর পিছনে যে কারণ, তার মধ্যে তো রয়েছে দুর্বল পরিকল্পনা, অর্থের অভাব, অথবা সাথে সাথে নজরদারির দুর্বলতা এবং কার্বন শোষণের যথাযথ মূল্যায়ন না হওয়ার মতো একাধিক সমস্যা। এই সমস্ত কিছুই এই মিশন, এই যে 10 বছরের মিশনটা ছিল, এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এটুকু বলা যেতেই পারে যে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে আজ না হোক একদিন কিন্তু তা অবশ্যই অবশ্যই কিন্তু সফল হবে।

অরণ্য চাই, অরণ্য হাতে দাও, অরণ্য কি আর হাতে দেওয়া যায়? এই কিন্তু নিজেদের তৈরি করা, নিজেদের ইচ্ছে এই সমস্ত কিছুর ওপরেই নির্ভর করে। তবে হ্যাঁ, প্রচুর মানুষ আছে, যারা গাছ ভালোবাসেন, গাছের পরিচর্যা করতে ভালোবাসেন, নিত্য নতুন গাছ নিয়ে থাকতে ভালোবাসেন, এমন মানুষদের জন্য জানাই একটা ছোট্ট টিপস, টিপসই বলা ভালো। এই যারা বাগান করতে ভালোবাসেন বা ইনডোর প্ল্যান্ট লাগান ঘরের মধ্যে, জায়গা পেলেই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যেই তারা ঘরের মধ্যেই গাছ লাগান, তারা সবসময় ভাবেন যে মাটি কীভাবে তৈরি করব, কি সার দেব, কি দিলে ভালো হয়। এই আপনাদের জন্যই এখন একটা ছোট্ট কথা বলি। এই যে আমরা চাল ধুই, এটাও যে আমাদের যে ভাত তৈরি হয় সে সময় যে চাল ধোয়ার যে জলটা থাকে, চাল ধোয়ার পর যে জলটা আমরা ফেলে দিই, সেই জলের মধ্যে থাকে অল্প পরিমাণ স্টার্চ এবং অন্যান্য খনিজ পদার্থ। এগুলো মাটির উপকারী অণুজীবের কাজকে সাহায্য করতে পারে, বিশেষ করে যাদের বাড়িতে ইনডোর প্ল্যান্ট রয়েছে, যেমন ধরুন পিস লিলি, মানি প্ল্যান্ট, টমেটো, স্নেক প্ল্যান্ট, পোথোস, এই সমস্ত গাছেদের জন্য কিন্তু এই চাল ধোয়া জল খুব উপকারী। তবে চাল ধোয়া জল দেওয়ার একটা নিয়ম আছে, কখনোই সেটি সেই জলটি কখনোই কখনো সরাসরি পাতায় ঢালা যায় না বা ঢালতে নেই, আবার ঘন ঘন দেওয়া যায় না, হয়তো সপ্তাহে একবার কি দুবার দেওয়া যেতে পারে, কিন্তু এটা কিন্তু ভীষণ কার্যকরী, কারণ ঘন ঘন চাল ধোয়া জল দিলে মাটিতে স্টার্চ বা অন্যান্য উপাদান জমতে পারে যা মাটির ভারসাম্য।

সাম্য নষ্ট করতে পারে অথবা গাছেদের ক্ষতি করতে পারে। কিন্তু সেটা বাদ দিলে এই চাল ধোয়া জল যেটা আমরা খুব মানে সহজেই পেতে পারি ঘরের মধ্যে, সেই জিনিসটা কিন্তু খুব উপকারে আসতে পারে আপনাদের মতো গাছপ্রেমিক বা গাছপ্রেমিকা মানুষদের জন্য।

অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস। অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ,

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

সত্যি সত্যি মানুষ হাল ছাড়ে না বলেই কিন্তু অনেক জিনিস সে ধীরে ধীরে করে তোলে, হয়তো একদিনে পারে না কিন্তু একদিন তো পারে। এমনই এক জিনিসের কথা বলবো শ্রোতা বন্ধুদের, যে এতদিন আমরা জানতাম যে আঠা আঠা যে বস্তুটা সেটা জলের সংস্পর্শে এলে আলগা হয়ে যায়, কিন্তু এই আশ্চর্য আঠা জলের তলাতেই জুড়ে দিচ্ছে কেজি কেজি জিনিস। কি বিষয়টা কেমন? আগে আঠা যত ভালোই হোক না কেন, বলা হতো যে সেই নাকি জলের কাছে জব্দ, কারণ দীর্ঘ সময় জলের সংস্পর্শে আঠা থাকলে তা একটা না একটা সময় আলগা হবেই। এবার এমন একটি আঠা এলো বা এমন একটি আঠার আবিষ্কার করা হলো যাকে জল জব্দ করতে পারবে না, এমনকি জলের তলাতে থাকা অবস্থাতেও সেই আঠা জুড়ে দিচ্ছে সব কিছু। এই ম্যাজিক আঠার নাম দেওয়া হয়েছে আন্ডার ওয়াটার সুপার গ্লু। সুপ্রামলিকিউলার আয়নিক লিকুইড দিয়ে এই আঠা এমনভাবেই তৈরি।

তৈরি হয়েছে যে সেটি জলের তলায় যেমন কিছুকে ঝুড়তে সক্ষম, তেমনি আঠা দিয়ে জোড়া অবস্থায় জিনিসটি যত দিন কাটবে আঠার জোর কিন্তু হবে ততই শক্তিশালী। সেরামিক থেকে প্লাস্টিক, নানা রকম জিনিসের ওপর জলের তলায় জুড়ে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা, আর সাফল্যও পেয়েছেন কিন্তু সেই অনুযায়ী।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

যদিও রূপকথা নয়, তবু রূপকথার মতনই তৈরি হতে চলেছে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ভারতবর্ষে তৈরি হচ্ছে মরুভূমি থিমে চিড়িয়াখানা। হ্যাঁ, যেখানে থাকবে কি না রাত সাফারি। সকালে সাধারণভাবে চিড়িয়াখানা খোলা থাকলেও রাত সাফারির জন্য থাকবে পাঁচটি আলাদা সাফারি এনক্লোজার, যেখানে রাতের অন্ধকারে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকরা। আর সুযোগ পাবেন সেখানে নিশাচর প্রাণীদের, যারা রাতে বেরিয়ে তাদের কার্যকলাপ করেন, তাদের দেখার সুযোগ। 103 হেক্টর জমি জুড়ে তৈরি হতে চলেছে মরুভূমির থিম রাত সাফারির জন্য জুলজিক্যাল পার্ক, যা তৈরির জন্য সেন্ট্রাল জু অথরিটির প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। কোথায় হবে? গুজরাটের বনাসকাঁঠা জেলার জোনা দিশাতে তৈরি হবে এই অভিনব চিড়িয়াখানা। ইতিমধ্যেই এই চিড়িয়াখানা তৈরির জন্য 542,14,00,000 টাকা বরাদ্দ হয়েছে। স্থির হয়েছে দেশি বিদেশি মিলিয়ে 83 ধরনের 2,700টি পশু পাখির জায়গা হবে এই চিড়িয়াখানায়। এখানে চাইলে সকালে থাকবে সারাদিন সাধারণ মানুষের জন্য চিড়িয়াখানা দেখার সুযোগ। এছাড়া যারা সন্ধ্যের পর রাত সাফারি করতে চান, তারাও সেই সুযোগ পাবেন। এখানে শুধু পশু পাখিদের নিশ্চিন্ত বাসস্থানই নয়, তাদের আশ্রয় এবং দেখাশোনার প্রয়োজনে চিকিৎসকরাও থাকবেন। গুজরাটের বন দপ্তরের এই উদ্যোগ তৈরি করবে কিন্তু ভারতবর্ষের বুকে আলাদা একটি দৃষ্টান্ত।

শুনছেন আজকের আজ সন্ধ্যায়। কথা বলতে বলতে স্টুডিওর ঘড়ি কিনতে এবার রীতিমতো চোখ রাঙাতে শুরু করেছে। অনুষ্ঠান প্রায় শেষের পথে, বা শেষ করতে তো হবেই। শেষ করব আজকে এক বিশেষ ব্যক্তিত্বের কথা দিয়ে। ব্যান্ড সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি হলেন আয়ুব বাচ্চু। আজ 16 আগস্ট তার জন্মদিন। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন গিটারের জাদুকর এই ব্যান্ড সঙ্গীত শিল্পী। তারকাখ্যাতির শীর্ষে থেকেও আয়ুব বাচ্চু ছিলেন সাধারণের নাগালের মধ্যে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তা মেনে চলেছিলেন। অনুরাগীদের কাছে তিনি শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, বরং ছিলেন এক জাদুকর, যিনি গিটারের তারে এঁকে দিতেন জীবনের গল্প। তার প্রতিষ্ঠিত এলআরবি ব্যান্ড প্রতিষ্ঠা করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, যা চির সবুজ হয়ে চলেছে কয়েক প্রজন্ম ধরে। তার হাত ধরেই তরুণ প্রজন্মের ব্যান্ড সঙ্গীত পেয়েছিল নতুন এক মাত্রা, যা বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতকে জনপ্রিয় ও শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিল। ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি তার একক অ্যালবাম রক্তগোলাপ এবং দ্বিতীয় অ্যালবাম ময়না দিয়ে তিনি যা দিয়ে তিনি শুরু করেছিলেন তার গানের যাত্রা। এরপর 1992 এলআরবিতে তিনি দুটি অ্যালবাম তৈরি করেন, এলআরবি 1 এবং এলআরবি 2 নামে। 1993 প্রকাশিত অ্যালবাম সুখ হয়ে ওঠে তার সর্বকালের সাফল্য। আজ আয়ুব বাচ্চুর জন্মদিনে আকাশবাণী মৈত্রীর সকল শ্রোতাদের তরফ থেকে এবং আমাদের মৈত্রী বিভাগের তরফ থেকে রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ্য।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আজ প্রথমেই শুনব প্রতিদিনকার মতো বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

দৃষ্টিবিঘ্নিত গল টেস্টের দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা। দেবদত্ত পাডিকাল থামলেন 167 রানে, কেএল রাহুল করলেন 82 রান। এই মুহূর্তে চলছে খেলা, 448 রানে 9 উইকেট হারিয়ে ভারত এই মুহূর্তে ব্যাটিং করছে। এই মুহূর্তে 450 রানে পেরোলো। আর হকি বিশ্বকাপে ভারতের দাপটের সূচনা, 3-1 গোলে ওয়েলসবধ ভারতের হরমনপ্রীত সঞ্জয়ের স্টিক ও জমাট রক্ষণে সহ জয় কার্কেদের। অস্ট্রেলিয়ার মাটিতে রচিত হল নতুন ইতিহাস, ডারউইনে কামিজের উড়িয়ে বাংলাদেশের অবিস্মরণীয় টেস্ট জয়, মিরাজ হাসানদের ঘূর্ণি ও পেসারদের দাপটে 4 দিনে 9 উইকেটে ঐতিহাসিক জয় শান্ত ব্রিগেডের। এবার মেয়েদের ক্রিকেটের একটা খবরে যাব, যেখানে চোরের ধাক্কায় এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন জেমিমা রড্রিগেজ। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে এই তারকা ব্যাটার, বিকল্প হিসেবে দলে প্রীতিকা রাওয়াল। এবার ফুটবল, ডুরান্ডের সেমিফাইনালের লক্ষ্যে আজ নামছে ইস্টবেঙ্গল। সামনে আত্মবিশ্বাসী ইন্ডিয়ান আর্মি, আল আরবি জয়ের রেশ কাটিয়ে যুব ভারতীতে প্রথম একাদশে রদ বদলের ইঙ্গিত হাবাসের। গতকাল থেকে শুরু হয়েছে ভারতের 600তম টেস্ট ম্যাচটি শ্রীলঙ্কার বিরুদ্ধে। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আজ দ্বিতীয় দিন, কিন্তু সেই খেলার প্রধান প্রতিপক্ষ যেন বৃষ্টি। আজ খেলা হল মাত্র 27 ও 14 ওভার, অর্থাৎ 41 ওভার মাত্র খেলা হলো। আর এই মুহূর্তে 2 ওভারের খেলা বাকি রয়েছে। আর আগেই বললাম 451 রানে এই মুহূর্তে ভারত খেলছে, 9 উইকেট হারিয়ে। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এর আগে আজ 167 রানে থেমেছে দেবদত্ত পাডিকালের ইনিংস। আর এছাড়া আবার ব্যাটিং করতে নেমেছিলেন কেএল রাহুল চোটের পর, তিনি 82 রানে আউট হয়েছেন। আর এছাড়া উল্লেখযোগ্য রান বলতে ধ্রুব জুরেল করেছেন 68 বলে 51 রান, ঋষভ পন্ত করেছেন 62 বলে 39 রান। এছাড়া মানব সুতার বেশ ভালো খেলেছেন শেষের দিকে এসে, 43 বলে 24 রান করেছেন তিনি। আর মোহাম্মদ সিরাজ এসে 11 রানের একটা ছোট্ট ইনিংস খেলে গেছেন, আর মাত্র 2 ওভার, তারপরেই আজকের দিনের খেলা শেষ হবে। যাব পরের খবরে। নেদারল্যান্ডসের অ্যামস্টেলভেনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল। গতকাল ওয়েলসের বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ায় ম্যাচে ভারতের 3টি গোলই এসেছে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে। অধিনায়ক হরমনপ্রীত সিং একাই করেছেন 2টি গোল, বাকি 1টি গোল আসে সঞ্জয়ের স্টিক থেকে। পরিসংখ্যান অনুযায়ী আগের 5 বারের সাক্ষাতে 4 বার জয়ী হয়েছিল ভারত এবং 1টি ম্যাচ ড্র হয়েছিল। এদিন অবশ্য ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ছিল ওয়েলস, তবে ভারতীয় গোলরক্ষক সুরজ কারকেরা দারুণ দক্ষতায় প্রতিপক্ষের শুরুর সবকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন। ম্যাচের 9ম মিনিটে এগিয়ে যায় ভারত, পেনাল্টি কর্নার থেকে প্রথম দফায় ব্যর্থ হলেও ফিরতি সুযোগে ওয়েলসের গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান সঞ্জয়। ঠিক 2 মিনিট পর ফের পেনাল্টি কর্নার থেকে দুরন্ত স্ট্রাইকে ব্যবধান দ্বিগুণ করেন হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয় দল খেলার নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেয়, যদিও তারা 1টি পেনাল্টি কর্নার নষ্ট করে। অন্যদিকে ওয়েলসের ফরওয়ার্ড প্রিচার্ড একা গোলরক্ষককে পেয়েও বল পোস্টে মারায় সুযোগ হাতছাড়া হয়। কোয়ার্টারের শেষ ভাগে রাজিন্দরও ভারতের হয়ে 1টি সহজ সুযোগ নষ্ট করেন। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ফেরার মরিয়া চেষ্টা চালায় ওয়েলস, ভারতীয় রক্ষণ ভাগে দফায় দফায় হানা দিল জমার ডিফেন্স।

ভাঙতে পারেনি তারা। কোয়ার্টারের শেষ লগ্নে ফের জ্বলে ওঠেন হরমনপ্রীত সরাসরি শক্তিশালী শটে পেনাল্টি কর্নার থেকে, ভারতের হয়ে তৃতীয় গোলটি তুলে নেন তিনি। শেষ কোয়ার্টারে ওয়েলসের গ্যারেথ ফার্লংয়ের পেনাল্টি কর্নার আটকে দেন কার্কেরা, তবে ম্যাচের শেষ কোয়ার্টারে 11তম মিনিটে গোল মুখের জটলা কাজে লাগিয়ে স্যাম ওয়েলস ওয়েলসের হয়ে একটি গোল পরিশোধ করেন আর শেষ পর্যন্ত 3-1 গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের খবরে যাব, আর যে খবর আজ রয়েছে আতশগাছের তলায়। ডারউইনে টেস্ট ক্রিকেটের পাতায় এক অবিশ্বাস্য রূপকথার লিখল বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের ডেরায় মাত্র 4 দিনের মধ্যে 9 উইকেটে চূর্ণ করে 2 টেস্টের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস 284 রানে থামার পর জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 57 রান। 1 উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, যার ফলে এই সিরিজ হারের আর কোনো শঙ্কাই রইল না তাদের। স্টিভ স্মিথ, মার্নাস লাভুসেন, ট্রেভিস হেড, মিচেল স্টার্ক, জস হেজলহুড এবং নাথন লায়নের মতো তারকাদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করেছে। মাঠে স্লেজিং আর মানসিক চাপ সৃষ্টির চেষ্টা করেও কাবিন্সরা শান্তদের টলাতে পারেননি। শেষ পর্যন্ত বিউ ওয়েবস্টারের বল বাউন্ডারিতে পাঠিয়ে মমিনুল হক যখন জয় নিশ্চিত করেন, তখন রচিত হয় ক্রিকেটের এক অনন্য ইতিহাস। ডারউইনের 22 গজে শুরু থেকেই স্বাগতিকদের শাসন করেছেন বাংলাদেশ বোলাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ধারালো বোলিংয়ের সামনে অজি ব্যাটাররা যেন দাঁড়াতেই পারেননি। পেস কিংবা স্পিন কোনো বিভাগেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল। 2017 সালে মিরপুরে ঘরের মাঠে জয়ের 9 বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে লাল বলের লড়াইয়ে তাদের পরাস্ত করল বাংলাদেশ। পরিচিত টেস্ট ভেন্যুগুলোর বাইরে ডারউইনের মতো ছোট মাঠে সিরিজ আয়োজন করে যে অবহেলার মনোভাব অজিরা দেখিয়েছিল, মাঠের পারফরমেন্স দিয়েই তার মোক্ষম জবাব দিয়েছে শান্তর দল। ম্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার হয়ে একা লড়াই চালান ক্যামেরন গ্রিন। তার দুরন্ত 104 রানের ইনিংস অস্ট্রেলিয়াকে ইনিংসের হারের হাত থেকে রক্ষা করেন, তবে অ্যালেক্স ক্যারে ছাড়া লোয়ার অর্ডারে কেউই মিরাজদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। জয়ের জন্য 57 রানের মামুলি লক্ষ্য তারা করতে নেমে তানজিস হাসান 0 রানে ফিরে গেলেও কোনো বিপত্তি ঘটেনি। সাদবর ইসলাম মমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে 2003 সালের পর অস্ট্রেলিয়ার টেস্ট খেলতে প্রথমবার সব ফরম্যাট মিলিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। আজ রবিবার, মানেই এই সপ্তাহের খেলোয়াড়ের সময়। আর আজকের আমাদের এই সপ্তাহের খেলোয়াড় হলেন দেবদত্ত পাডিকাল। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতরান করেন পাডিকাল। বৃষ্টিবিঘ্নিত দিনে 178 বলে 131 রানে অপরাজিত থাকেন তিনি। আজ তা শেষ হয় 167 রানে, যা আগেই বলেছি। তার দাপুটে ইনিংসের সৌজন্যে 73 ওভারে 2 উইকেটে 288 রান তুলে দিন শেষ করে ভারত। 3 নম্বর ব্যাটারের 100 রানের জন্য ভারতের অপেক্ষা করতে হল 20টি টেস্ট। এর আগে ওয়ার্ম আপ ম্যাচেও পাডিকাল সেঞ্চুরি করেছেন তিনি, 164 বলে 142 রান করেছিলেন। তার আগে শ্রীলঙ্কা এর বিরুদ্ধেও ভারত এর হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন পাডিকাল। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে তিনি 94 রানে অপরাজিত ছিলেন এবং সাই সুদর্শনের সঙ্গে ভারতকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন তারা। স্পিনের বিরুদ্ধে পাডিকালের আত্মবিশ্বাসী সবচেয়ে বেশি নজর কেড়েছে। ধীর ও ঘূর্ণি পিচে ব্যাকফুটে তার

শট খেলা, প্রয়োজন মতো 1-2 রান নেওয়া এবং সুযোগ পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠার দক্ষতা শ্রীলঙ্কার স্পিনারদের পরিকল্পনা বারবার ভেস্তে দিয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারিকার বলেন, দেবদত্ত পাডিকল ভারতের জন্য বড় পরিবর্তন ছিল। স্পিনের বিরুদ্ধে যেভাবে স্বচ্ছন্দে খেলেছে তা সত্যিই অসাধারণ। স্পিনের বিরুদ্ধে ওর ডিফেন্স ভালো, ফিল্ড একটু ছড়িয়ে থাকলে 1-2 রান নেওয়ার ক্ষমতা আছে ওর, আবার আক্রমণাত্মক শটও খেলতে পারে, বিশেষ করে ধীর ও ঘূর্ণি পিচে ব্যাকফুট থেকে। মাঞ্জারিকারের মতে, ধীর গতির টার্নিং পিচে ব্যাকফুট থেকে সরাসরি শট খেলার ক্ষমতা পাডিকলের বড় শক্তি। তার মতে, এমন উইকেটে স্পিন মোকাবিলার অন্যতম সেরা উপায়ই হল ব্যাকফুট থেকে খেলা। তিনি বলেন, ধীর ও ঘূর্ণি পিচে সরাসরি ব্যাটে ব্যাকফুটের শট এবং পুল খেলার অসাধারণ একটা ক্ষমতা, বোঝা যায় ও ব্যাকফুটে যেতে চায়। ধীর গতির টার্নিং পিচে স্পিন খেলার সবচেয়ে ভালো উপায় এটা। তাই স্পিন নির্ভর উইকেটে ভারতীয় ব্যাটিং লাইন আপে পাডিকলকে তিনি 3 নম্বরেই আবারও দেখতে চান। পাডিকল 7 জুলাই 2000 সালে ইড্ডাপল কেরলে জন্মগ্রহণ করেন। 2011 সালে তার পরিবার হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুতে চলে আসে, সেখানেই তিনি কর্ণাটক ক্রিকেট ইনস্টিটিউটে প্রশিক্ষণ শুরু করেছিলেন। 2014 সাল থেকে তিনি অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 19 বয়সভিত্তিক ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছিলেন। 2017 সালে তিনি কর্ণাটক প্রিমিয়ার লিগে বেলারি টাস্কার্সদের স্কোয়াডে নির্বাচিত হয়েছিলেন। তিনি 2018-19 রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন। 2019 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্বে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নেয়। তিনি আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হয়ে নিজের প্রথম 4 ম্যাচে 3টি অর্ধশতরান করেছেন ওই এই বছর আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই দারুণ খেলেছিলেন তিনি। তার এই ধারাবাহিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে এই সপ্তাহের খেলোয়াড় এই তরুণ ক্রিকেটারকে। তাই আগামীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এবার যাব ফুটবলের খবরে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রাথমিক পর্বে আল আরবিকে 4-1 গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী করে আজ রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামছে ইস্টবেঙ্গল এফসি। যুব ভারতীতে সন্ধ্যে 7টায় লাল হলুদের প্রতিপক্ষ ইন্ডিয়ার আর্মির একটি দল কাগজে কলমে কিছুটা পিছিয়ে থাকলেও এই ম্যাচকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই আন্তেলিও লোপেজ হাবাজের ছেলেদের, কারণ মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ 8-এর টিকিট নিশ্চিত করেছে সেনাদল। ইন্ডিয়ান আর্মির প্রধান শক্তি তাদের অদম্য শারীরিক সক্ষমতা, পরিশ্রমী ফুটবল এবং জমাট রক্ষণভাগ। বিশেষ করে গোলদাতা ক্রিস্টোফার কামেই, সাফিল এবং ফরওয়ার্ড লিটন শীল ইস্টবেঙ্গলের রক্ষণের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। অপরদিকে ঠাসা সূচির কথা মাথায় রেখে একাদশে কিছু রদ বদল করতে পারেন স্প্যানিশ কোচ হাভাস। গোলমুখে প্রব সুখান গিলের জায়গায় দেখা যেতে পারে ফুরবা লাচেনপাকে। এছাড়া শুরুর একাদশে সুযোগ পেতে পারেন লালচুংনুঙ্গা, রোহিত কুমার ও পিভি বিষ্ণু। পরিস্থিতি অনুযায়ী রশিদ ও ক্রিসকেও মাঠে নামানোর পরিকল্পনা থাকতে পারে। যুবভারতীদের ক্যারালি ভরা সমর্থকদের সামনে মহাদেশীয় মঞ্চের দাপট ধরে রেখে এবার ডুরান্ডের সেমিফাইনালে পা রাখাই লাল হলুদ ব্রিগেডের মূল লক্ষ্য। আজকের ম্যাচের জয়ী দল প্রথম কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে। তাই অতীতের সাফল্য ভুলে মাঠের পুরো মনোযোগ ধরে রাখাই এখন ইস্টবেঙ্গলের আসল পরীক্ষা।

আজ এক বিশেষ দিন, ফুটবলের কথাই যখন হচ্ছে, 16ই আগস্টের কথা তখন বাদ যায় কী করে। 1980 সালের আজকের দিন ইডেন গার্ডেন্সে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় প্রাণ কেড়েছিল 16 জন ফুটবল প্রেমীর। খেলার মাঠে সেই দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই লক্ষ্যে 1981 সাল থেকেই IFA ও ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও 47তম ফুটবল প্রেমী দিবসে আজ রবিবার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত ক্ষুদিরা

নাম অনুশীলন কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের শংসাপত্র স্বাক্ষর করেন প্রাক্তন জাতীয় ফুটবলার তরুণ দে। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলাতেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজ এ বিষয়ে নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়কে কী বলেছেন শুনে নেব।

দেখো, প্রতি বছরই আমরা এই দিনটা শোক দিবস হিসেবে পালন করি যে এতগুলো মানুষ, এতগুলো প্রাণ চলে গেল। সেটা তো এই ক্ষতির কোনো পূরণ হয় না। আমরা চেষ্টা করি এই রক্তদানের মাধ্যমে যদি কিছু মানুষকে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, কিছু পরিবারের ছেলে মেয়ে বা বাবা সন্তান তাদের প্রাণ রক্ষা করা যায়। আর আজকের দিনটা খুব বিশেষ, কারণ আজকে এই বছরের সার্টিফিকেট সই করেছে তরুণ দে, উনি এবারে চিফ গেস্ট। এবং সব থেকে বড় হলো, যারা আমরা আজকে এখানে উপস্থিত আছি, যারা রক্তদান করতে এসেছি, তাদের একটা বিশেষ পাওনা হলো তরুণদার গান। ওনার সুরের মূর্ছনায় বোঝাই যাচ্ছে না যে কখন রক্ত দেওয়া হয়ে গেল। ওনার গানের মধ্যে মিলেমিশে গেছে আজকের পরিবেশটা, এবং আমার মনে হয় এটা অত্যন্ত বিশেষ দিন, একটা বিশেষ পাওনা আমাদের।

0: গত 13ই অগস্ট ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক পল্টু দাসের 87তম জন্মদিবস। বিশেষ ওই দিনটাকে স্মরণীয় করে রাখতে ইস্ট বেঙ্গল ক্লাব স্পোর্টস ডে হিসেবে পালন করে। সেই উপলক্ষে ক্লাব তাঁবুতে সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল 10টায় ক্লাব তাঁবুতে প্রয়াত সচিব দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। এরপর বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ক্লাবের মাঠে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিকেল 4:30 ক্লাব তাঁবুতে বিভিন্ন ক্রীড়াবিদ ও গুণী ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। অনুষ্ঠানের মঞ্চ থেকে সংবর্ধিত করা হয় সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা দেকে। পাশাপাশি সংবর্ধিত করা হয় অনূর্ধ্ব-23 এশিয়ান অ্যাথলেটিক্সের আসরে 400 মিটার রিলে রেসে সোনাজয়ী নাফিসা খাতুনকে। এদের পাশাপাশি সংবর্ধিত করা হয় IFA পরিচালিত ফুটবল লীগের প্রথম থেকে পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড়দের। এই মঞ্চ থেকেই সংবর্ধিত হন বাংলা ক্রীড়া ধারাভাষ্য জগতের 50 বছরে পদার্পণ করা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। এছাড়াও সংবর্ধিত হন ক্লাবের 100 বছরের থিম সং এর গীতিকার রাজা চন্দ ও বিশিষ্ট সুরকার অরিন্দম চ্যাটার্জি। বিশেষ এই দিনেই উদ্বোধন হল ক্লাবের প্রাক্তন অধিনায়ক সুধীর কর্মকার নামাঙ্কিত বক্স, দীপক দাস নামাঙ্কিত প্রেসিডেন্সিয়াল বক্স এবং জ্যোতিষচন্দ্র গুহ নামাঙ্কিত অফিস কমপ্লেক্সেরও। এখন শুনব ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের বক্তব্য।
1: এন্টার ভারতবর্ষ জুড়ে স্কুলের যে প্ল্যান আছে সেটা, আরো কিছু আমরা অ্যাপ আনব সেটা, এবং সিনিয়র ফুটবল টিম, ক্রিকেট টিম, হকি টিম সব যাতে ওইখান থেকে অপারেটর হতে পারে। ওখানে 60 জন লোক বসার জায়গা আছে, ওটা আমরা জ্যোতিষদার নামে নামকরণ করেছি। জ্যোতিষদা একটা অ্যাডমিনিস্ট্রেশনের চূড়া ছিলেন এই ক্লাবে, দীর্ঘ 20-22 বছর ধরে সেক্রেটারি ছিলেন। ওনার দান অস্বীকার করার মতো কেউ অস্বীকার করতে পারবে না, উনি আমাদের একটা প্রাণ পুরুষ। তারপরে এসছেন ডাক্তার নৃপেন দাস, তিনিও আমাদের প্রাণ পুরুষ। পল্টুদা এদের দুজনের সাথেই ছিলেন, জ্যোতিষদার সাথে খুব অল্পদিন ছিলেন, কিন্তু ডাক্তারদার সাথে পুরো টাইমটাই ছিলেন পল্টুদা জীবনদা এরা। তো ওখান থেকে আমাদের একটা শিক্ষা এসেছিল যে এই যারা এই ক্লাবকে 100 বছর ধরে নিজেদেরকে উজাড় করে দিয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত করে রাখা আমাদের কাজ বলে মনে হয়েছে।

0: কর্তারা নিজেদেরকে উজাড় করে দিয়েছে, যেমন করলাম না, নিজেকে উজাড় করে দিয়েছে, এদের নাম নবীকরণ করারও আমাদের মাথায় থাকবে কি করে এদেরকে সম্মানিত করে রাখা।
1: রক্তে ছিল যে লাল জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল।
2: বাইজুম ভুটিয়া এসে ফিরে গেলেন অতীতের নস্টালজিয়ায়।
3: যখন আমি ইস্ট বেঙ্গল কলকাতায় ভাস্কর্টার সাথে তো নিশ্চয়ই দেখা হবে, বাট লাইফ এ পল্টুদা, আমি পল্টুদা নিশ্চয়ই এখানে আসার পরে অনেক গাইড করছিল, বাট আমাকে স্পট করে ইস্ট বেঙ্গল কে রেফার করার জন্য ভাস্কর্টার অনেক বড় হাত, বিকজ ভাস্কর্টার যখন আমি আন্ডার 16 স্টেট সিকিম টিমে খেলেছিলাম সে সময় SBI তাকে কোচ করে ওখানে সিকিম টিমকে ট্রেনিং করার জন্য নিয়ে এসেছে। সো ফ্রম দেয়ার আই থিঙ্ক ভাস্কর্টার সব মি প্লেইং আন্ডার 16 সিকিম টিমে।
2: জয়ন্ত চক্রবর্তী বেশ খুশি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে এই সম্মান পেয়ে।
4: ইস্ট বেঙ্গল ক্লাবের এই সম্বর্ধনা নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে, এবং ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে গুণীজনদের সম্মাননা দেয় এবং ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে বিভিন্ন ক্লাবের যেভাবে খেলোয়াড়দের এবং কুশলীদের এবং খেলার সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের সম্বর্ধনা দেয় সেটি চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং ইস্ট বেঙ্গলের কালকে যে কুয়েতের বিরুদ্ধে জয় সেটি পল্টু দাসের নামে উৎসর্গিত হলে সব থেকে খুশি হব, কারণ পল্টু দাস ছিলেন এমন একজন মানুষ যিনি খেলার মাঠের খেলোয়াড়দের হাতের তালুর মতো চিনতেন, ক্রীড়া প্রশাসনটা জানতেন। সুতরাং পল্টু দাসের এই নিঃসন্দেহে একটা বড় ভূমিকা।
2: অস্মিতা দে কমনওয়েলথে সোনা জিতে বললেন তার লড়াইয়ের কাহিনী।
5: আমি স্কুল যাওয়া বেশি পছন্দ করতাম না, না আমার পড়াশোনা করতে বেশি ভালো লাগতো, কারণ আমি খেলাধুলা করতে অনেক ভালো লাগতো। তো কিন্তু মতলব বাড়িতে অনেক সময় খাওয়া হতো না, মতলব রান্না হতো না বলে, তো আমি এক টাইমের মিড ডে মিল পেয়ে যাব বলে স্কুলে চলে যেতাম। আমি আমার মাইন্ডকে অনেক স্ট্রং রেখেছিলাম, এতগুলি প্রবলেমের মধ্যে আমি আমার মাইন্ডকে অনেক স্ট্রং রেখে আগে গিয়েছিলাম। আমি সব মানে প্রবলেমকে ফেস করেছিলাম। আমি ভেবেছি যে আমি যদি আজকে মতলব ভেঙে পড়ে যাই, তাহলে আমার মাকে কে দেখবে বা ভাইকে কে দেখবে, বা আমার একটা বাড়ি বানানোর স্বপ্ন যে ছিল ওইটা পূরণ হবে না। আচ্ছা ঠিক আছে, বাবা তো চলে গেছে, কিন্তু আমাকে একটা বাড়ি তো বানাতে হবে মার জন্য। তো এইসব ভেবে আমি আগে বেরিয়েছিলাম। আমার মেন্টালি যে আমি স্ট্রং হয়েছি যখন আমার বাবা যাওয়ার পর, আমি ওই সময় ভেবেছিলাম যে আমি জুডো খেলবো না আর ছেড়ে দেব, কারণ আমি ওই সময় অনেক উইক হয়ে গেছিলাম, যে বাবাও নেই তো কার জন্য করবো করে বলে। তো তারপর উনি আমাকে মতলব ওনার যে যাওয়ার পরে আমি অনেক মানে ভেবেছি যে না আমাকে মানে কিছু করতে হবে। তো ওই সবগুলো আমি ভাবতাম যে বাবা তো চলে গেছে, কিন্তু এখন আমাকে করতে হবে কিছু না কিছু। আর কমনওয়েলথ গেমস ট্রায়াল হওয়ার আগে এইসবগুলো হয়েছিল, আমি অনেক মেন্টালি ডিস্টার্ব ছিলাম, কিন্তু তারপরও আমি আমার ডিসিপ্লিন যে ওটাকে সবসময় মানে নিয়মে রেখেছিলাম, সকালে উঠে প্র্যাকটিসে যাওয়া এইসব সবগুলো আমি নিয়মে রেখেছিলাম। আমার মধ্যে একটা যে অ্যাগ্রেসিভ বলে না, অ্যাগ্রেসিভ জিনিসটা অনেক ছিল, তার জন্য মনে হয় আমি এখন গোল্ড মেডেল জিতে এসেছি। কারণ আমার মধ্যে ছোটবেলা থেকে একটা ছিল ক্যা কেতে, মতলব যে মারপিট হতা না ও করনা মুঝে বহুত পছন্দ থা। মতলব ত্রিপুরা স্পোর্টস স্কুল মে রহতি থি না, তো ওয়াহা পে ইধর জুডো হতা থা, ইধর জিমনাস্টিক হতা থা। তো মানে উস টাইম সে দীপা কর্মকার মতলব যে ম্যাম থি উনকো দেখা থা, কাফি ট্রেনিং করতে থে হার্ড ওয়ার্ক, তব তো মে বহুত ছোটি থি। তো উসকে বাদ মুলাকাত তো আবি মে জব গই ত্রিপুরা মে, তবি ভি উসকে পহলে ভি এক বার হুই থি, ত্রিপুরা মে ডিস্ট্রিক্ট কা কোই প্রোগ্রাম থা উসমে ভি হুই থি, তো কাফি আচ্ছা রহা। মে সবকো ইয়ে কহনা চাহুঙ্গি কি মতলব अगर कोई जूडो खेल रहा है या कुछ कर रहा है, तो उसमें अपना मन से खेले और करे और मम्मी पापा का बात सुने और कोचों का सुने, तो वो जरूर सक्सेस होगी। और मैं हर पेरेंट्स या मम्मी पापा के लिए ये कहना चाहूंगी, हर लड़की को गेम कराने के लिए कभी मत रुके, और हर बच्चे को गेम कराने के लिए स्पोर्ट्स कराने के लिए कभी मत रुके, उनके पीछे सपोर्ट बन के खड़े रहे और उनको अच्छी तरीके से ट्रेनिंग दीजिए। कोलकाता एशिया में अनेक भाव लग जाए, তো এখানে যে আজকে ফুটবল ক্লাবের যে পক্ষ থেকে যে অনুষ্ঠান হচ্ছে, মানে পল্টু স্যার যে তিনি আজ ওনার বার্থডে, আর ওনার বার্থডে হিসাবে যে অনুষ্ঠানটা হচ্ছে, এটাতে আমাকে মানে কি বলে ইনভাইট করেছে তার জন্য।

0: অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে এখানে এসে। ইন্সপায়ার তো এসা কুছ নেই, বাট মে শুরুয়াত সে জব জুডো খেলি থি তো মেরে জব মেডেল আ রহে থে তো মুঝে আচ্ছা লগ রহা থা, তো মে ফির খেলতে রহ গই আগে। মে মতলব আমি প্রথমে ত্রিপুরা স্পোর্টস স্কুলে ছিলাম, তো ওখানে আমি স্পোর্টস স্কুল থেকে আমি ভোপালে গিয়েছিলাম। তো ত্রিপুরা সরকার ত্রিপুরা স্পোর্টস স্কুল বানিয়েছে, তো অবভিয়াসলি আমি ওইটা থেকে আমি সাহায্য পাওয়ার পরেই মতলব ভোপালে গিয়েছি, তো এটা আমার জন্য অনেক বেশি, সরকার তো সাহায্য করেছে। আর
1: এতক্ষণ শুনলেন ইস্ট বেঙ্গল স্পোর্টস ডেতে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। আবার ফিরব খেলার খবরে। আচ্ছা, যদি আপনাদের বলি যে পন্টিংয়ের অস্ট্রেলিয়া, সেটা তাদের যে বিশ্ব রেকর্ড, সেই বিশ্ব রেকর্ড ক্রিকেটে চূর্ণ করে দিয়েছে স্পেন, কেমন লাগবে আপনাদের? হ্যাঁ, তেমনটাই ঘটেছে, আর সময় কিন্তু একদমই কম। শেষ করব এই খবর দিয়ে। ফুটবলের বিশ্বজয়ের পর এবার ক্রিকেটের 22 গজেও এক অবিশ্বাস্য কীর্তি গড়ল স্পেন। অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অক্ষত এক বিশ্ব রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি করেছে ইউরোপেও এই দেশটি। 2028 সালের টি-20 বিশ্বকাপে ইউরোপীয় উপ আঞ্চলিক বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে ফিনল্যান্ডকে 8 উইকেটে উড়িয়ে দিয়ে এই অভূতপূর্ব নজির তারা স্থাপন করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াকে টপকে গেছে স্পেন। 2003 সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে অজিরা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত তার টানা 17টি ওয়ানডে এবং বিশ্বকাপের তিনটি টেস্ট ম্যাচ জিতে বিশ্বকাপের পর তিনটি টেস্ট ম্যাচ জিতে সব মিলিয়ে টানা 20টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার ঐতিহাসিক মাইলফলক গড়েছিল। পন্টিংয়ের সেই কিংবদন্তি দলের নজির ছাপিয়ে টানা 21টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার নতুন বিশ্ব রেকর্ড গড়ল স্প্যানিশ ব্রিগেড। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে টানা সর্বাধিক ম্যাচ জেতার বিশ্ব রেকর্ডও নিজেদের দখলে রেখেছে স্পেন। 2024 সালে গ্রিসের বিরুদ্ধে জিতে টানা 14টি আন্তর্জাতিক টি-20 জয়ের যে রেকর্ড তারা করেছিল, ফিনল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 21 ম্যাচে। অবশ্যই অস্ট্রেলিয়া যেসব দেশের বিরুদ্ধে ম্যাচ খেলে এই কীর্তি করেছিল সেই সব দেশের বিরুদ্ধে নয়, অনেক দুর্বল দেশের সাথে খেলে এই রেকর্ড নিজেদের নামে করেছে স্পেন, কিন্তু খাতায় কলমে এটা রেকর্ড হয়েই থেকে যাবে। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতাতে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য সর্দার। সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: এতক্ষণ শুনছিলেন মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অর্ঘ্য সর্দার। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠান শোনেন, আমাদের মধ্যে যে সমস্ত বিশেষজ্ঞ যারা থাকেন, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে সুপরামর্শ দেবার চেষ্টা করেন এবং সেগুলো আপনারা শুনে উপকৃত হন, আপনারা লেখেন, ঠিক তেমনি আজও আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিশেষ করে কৃষি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপরামর্শ দেবার জন্য আমরা আমাদের মধ্যে এমন একজন বিশেষজ্ঞকে পেয়েছি যারা চাষ করেন। চাষের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে ওঠে সেটা হচ্ছে আমাদের যেখানে আপনি চাষ করছেন, ধরুন কেউ ঢেঁড়স চাষ করছেন, কেউ লঙ্কা চাষ করছেন, অথচ আপনারা প্রথাগতভাবে চাষ করেন। প্রথাগত বলতে আপনারা যেমনভাবে মাটি হাল করতে হয়, তারপরে সেখানে আপনারা বীজ বোনেন, সার ওষুধ প্রয়োগ করেন, গাছ বেড়ে ওঠে, এইভাবেই চাষ করেন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এছাড়াও বিকল্প চাষ করা যেতে পারে, এবং আপনাদের এই যে পদ্ধতিতে চাষ করছেন সেখান থেকে সরে এসে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, আপনারা যদি একটু মাটির কথা কখনো ভাবেন কিনা জানি না, যদি আমরা একটু মাটির কথা ভাবি, মাটির স্বাস্থ্যের কথা ভাবি, মাটির সুরক্ষার কথা যদি ভাবি, তাহলে কিন্তু আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আলোচনা করব মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মালচিং। এবং আপনাদের কাছে এটা বহুল শ্রুত হতে পারে, এখনো কম বেশি করে বিভিন্ন প্রচার মাধ্যমের দৌলতে আপনারা অনেকেই শুনে থাকবেন, বিশেষ করে আমাদের কৃষক বন্ধুরা। আবার শুনলেও আপনাদের মধ্যে সেই সচেতনতার অভাব রয়েছে মালচিং ব্যাপারটা নিয়ে। আর এই মালচিংটা কি সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের। আমাদের মধ্যে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়, সোনারপুর আড়াকমাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফার্ম ম্যানেজার। ডক্টর মুখার্জি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত চক্রবর্তী। আমি শুরুতেই যে কথা একটু বলার চেষ্টা করলাম যে এই মালচিং ব্যাপারটা, আপনি যদি আরো বিস্তারিত একটু বলেন যে মালচিং ব্যাপারটা কি, আমাদের কৃষক বন্ধুরা জানেন হয়তো, তবু আপনার থেকে একটু জানতে চাইছি।
2: আপনি অনেকটাই বলেছেন, আমি তাও একটু বলছি। সেটা হচ্ছে মালচিং একটা আধুনিক কৃষি ব্যবস্থার একটা নতুন টেকনোলজি। মালচিং এর মাধ্যমে আগে কিন্তু কৃষকরা কিছুটা হলেও করতেন, কিন্তু এই টার্মটা সম্বন্ধে অবগত ছিলেন না যে মালচিং জিনিসটা কি। মানে মালচিং আর কিছুই না, মালচিং হচ্ছে মাটিটাকে ঢাকা দেওয়া এবং তার উপরে চাষটা করা। অর্থাৎ আচ্ছাদন বা ঢাকা দিয়ে আমি প্রথমে মাটিটাকে ঢাকা দিয়ে তার উপরে চাষ করতে পারি, অথবা আমি প্রথমে চাষটা করে তারপর মাটিটাকে ঢাকা দিতে পারি। এবং এই ঢাকা দেওয়ার বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানের মাধ্যমে আমরা ঢাকা দেব। এই ঢাকা দেওয়ার এই পদ্ধতিটার নামটাই কিন্তু মালচিং বা আচ্ছাদন পদ্ধতি বলা হয়।
1: মানে আমরা জমি যেটাতেই চাষ করি এটা কি মাঠে হতে পারে, নাকি ওই আমি যেগুলো বললাম যে পাড় বা আল যেগুলো রয়েছে সেখানেই বেশিরভাগ দেখা যায়?
2: না, মাঠেও হতে পারে, অবশ্যই মাঠেও হতে পারে, মাঠের ফসলে করা যেতে পারে। কিন্তু প্রধানত যদি আমরা সবজি বা ফল বা ফুল এই ধরনের ফসলে এটাকে, মানে মালচিংটাকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু লাভটা অনেক বেশি হয়। কারণ কি, ধরুন ধান চাষ করব, সেখানে তো আমার জমির পর জমি ধান হবে এবং জমিতে কাদা থাকবে, সেটাকে মালচিং এর মাধ্যমে সম্ভব
1: সম্ভব
2: না। সেই জন্য আমরা যদি সবজি চাষ করি, শীতকালে যে চাষগুলো করি বা গ্রীষ্মকালে যে সবজি চাষগুলো করি, সেগুলোতে যদি আমরা সবজি চাষের ক্ষেত্রে বা ফুল চাষের ক্ষেত্রে বা বেশ কিছু ফলের বাগান আছে, আমার একটু দু বিঘা জমিতে ফলের বাগান আছে, সেই ফলের বাগানের যদি আমি মাটিটাকে যদি আমি প্লাস্টিকের মাধ্যমে বা অন্যান্য আর উপাদান আছে সেগুলোর মাধ্যমে মালচিং করতে পারি, তাহলে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে লাভটা পেতে পারবো।
1: আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে অন্যান্য উপাদান রয়েছে আরো, তাহলে সেটা যেই মালচিং কত ধরনের হতে পারে সেটা একটু বলুন।
2: হ্যাঁ, মালচিং প্রধানত দু রকমের, এক হচ্ছে জৈব মালচিং, এক হচ্ছে অজৈব মালচিং। এই অজৈবর মধ্যে প্রথমে আমি বলিনি, অজৈবর মধ্যে হচ্ছে প্লাস্টিক জাতীয় যে মালচিংগুলো, মানে প্লাস্টিক দ্রব্য দিয়ে আমি যদি মাটিটাকে কভার করি বা মাটিটাকে উপরে আচ্ছাদন দিই, সেটাকে বলবো আমি অজৈব মালচিং। আর জৈব মালচিং হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা এখন খুব সহজলভ্য হিসাবে পেতে পারেন, সেটা হচ্ছে খড়, সেটা হচ্ছে গাছের পাতা, সেটা হচ্ছে কাঠের গুঁড়ি, এগুলো দিয়েও মালচিং করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা যদি গাছের পাতা বা খড় দিই সেখানে যেন কোনো রোগ পোকা না থাকে। মানে খড়টা আমি যেখান থেকে নিচ্ছি সেখানে ধরুন খড়টাতে একটু ফাঙ্গাস, মানে ছত্রাক জাতীয় কিছু রোগ লেগে আছে, সেটা যদি আমি মাটিতে আচ্ছাদন দিই তাহলে কিন্তু সেই ফাঙ্গাস বা রোগটা কিন্তু আমার মাটিতে চলে আসবে। সেরকম না হয়ে শুকনো জাতীয় যে খড়গুলো, সেই খড়গুলো দিয়ে আমি মাটিতে যদি আচ্ছাদন দিই তাহলে সেটাও মালচিং এর মধ্যে পড়বে। এইগুলো হচ্ছে জৈব মালচিং। এছাড়া আমরা আগাছা তো জানি, আমরা যেগুলো অবাঞ্ছিত ভাবে ফসলের জমিতে জন্মায় সেগুলো আগাছা হয়। এই আগাছাগুলোকে যদি ফুল আসার আগে আমরা সেটাকে গ্রহণ করি বা সেটাকে যদি উপড়ে ফেলে আমরা যদি মাটিতে আচ্ছাদনের মতো কাভারের মতো দিতে পারি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা জৈব মালচিং হিসাবে বলব। আর অজৈব মালচিং এর মধ্যে আবার দু তিন রকমের প্লাস্টিক যে ব্যবহার বললাম, সেই প্লাস্টিকের আবার দু তিন রকম প্রকারভেদ আছে একদমই তাই। তার মধ্যে যেমন একটা হচ্ছে স্বচ্ছ প্লাস্টিক, মানে সাদা রঙের প্লাস্টিক যেটা দিয়ে আলো উপর থেকে নিচের দিকে ঢুকতে পারবে, সেটা এক ধরনের মালচিং হতে পারে। দুরকম হচ্ছে যে কালো প্লাস্টিকের ব্যবহার। কালো প্লাস্টিক দিলে কি হবে যে আলোটা কিন্তু উপর থেকে, মানে সূর্যের আলো কিন্তু মাটিতে প্রবেশ করতে পারবে না। বিভিন্ন জায়গায় কিন্তু এই মালচিংগুলো বিভিন্ন, কি আমি চাষ করছি, কোথায় চাষ করছি, কীরকম আবহাওয়া আছে, তার উপর নির্ভর করে এই মালচিং এর সিটগুলো কিন্তু ব্যবহার করা যায়। আরেকটা হয় যে একদিকে সাদা একদিকে কালো, মানে উপরের দিকটা কিছুটা স্বচ্ছ আবার নিচ দিকটাই কালো, একটা প্রলেপ দেওয়া আছে। তাহলে এইগুলো বিভিন্ন প্রকারভেদ আছে, সেই অনুযায়ী আমরা মালচিংটাকে কিন্তু এইভাবে ব্যবহার করি।
1: শুধু আমাদের মালচিং যে শুনলাম এবং আমরা সেই পদ্ধতিতে অবলম্বন করতে যাব সেটা জানলে হবে না, আমাদের জানতে হবে যে আমরা কোথায় চাষ করছি, কি চাষ করছি।

0: তার জন্য কেমন প্রয়োজন,
1: একদম একদম
0: এটা অবশ্যই জানা দরকার। আর তার জন্যই আমাদের অনুষ্ঠান আজকের, এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন, পুরো অনুষ্ঠানটা শুনলে আপনাদেরই ভালো লাগবে এবং উপকৃত হবেন। আমি ডক্টর মুখার্জি আপনার থেকে আরেকটু জানি, এই যে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে একরকম, আমি শুরুতে বলছেন যে প্রথাগতভাবে চাষ করে আসছেন, তারা ওই মাটিটা উল্টো পাল্টে দিলেন বা হাল করলেন এবং সেখানে বীজ বসিয়ে দিলেন, সার ওষুধ প্রয়োগ করলেন, এইভাবে চাষ করলেন, হঠাৎ সেখানে আমাদের এই এখনকার দিনে দাঁড়িয়ে মালচিং এর উপরে গুরুত্বটা দিচ্ছি কেন?
1: কারণ হচ্ছে যে আমাদের এখন একটা খুব সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ভূমিক্ষয়। আমাদের কিন্তু সামান্য একটু মাটি তৈরি করতে বছরের পর বছর, মানে হাজার বছর সময় লাগে মাটি তৈরি হতে। মাটি তৈরির বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন ধাপ আছে, সেই ধাপের মাধ্যমে মাটি তৈরি হয়। আজকে যে আমরা মাটিটা পেয়েছি, যে মাটিতে আমরা সোনার ফসল ফলাচ্ছি, কিন্তু সেই মাটিটা পেতে আমাদের কয়েক হাজার বছর অপেক্ষা করতে হয়েছে। তখন আমরা কিন্তু চাষ করতে জানতামও না, তখন হয়তো পাথর ছিল বা আরো অন্যান্য কিছু উপাদান দিয়ে সেই জিনিসটা ছিল, সেইখান থেকে আমরা আজকে মাটিটা পেয়েছি। সেই মাটিটাকে ধরে রাখা বা সেই ভূমিক্ষয়টা যাতে না হয় সেইটাকে ধরে রাখাই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য, যে জন্য আমরা বলি যে গাছ লাগান। গাছ লাগাতে বলা হয় সেই কারণেই যে যাতে ভূমিক্ষয়, একদমই তাই। বৃষ্টি পড়লে আমরা জানি যে মাটি ক্ষয় হয়। এবারে যত আমি মাটি, এখনকার দিনে কি হয়েছে, এখনকার দিনে বেশি কৃষক বন্ধুরা বেশি ফসল থেকে বেশি লাভ পাওয়ার জন্য মাটিকে অনেকবার চাষ দেয়। হ্যাঁ, আগেকার দিনে আমরা কি করতাম, দেশি হালে চাষ করতাম বা দেশি বলদ দিয়ে চাষ করা হতো, তাতে কিন্তু মাটি খুব ফাইন পার্টিকেলস বা সূক্ষ্মভাবে মাটিটা কিন্তু চাষ হতো না। তার কিছু উপকার আছে, সেটা এখন বর্তমানে কি হয়েছে, বর্তমানে আমরা ট্র্যাক্টরের মাধ্যমে আরো অন্যান্য অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আমরা চাষ দিচ্ছি, তাতে কি হচ্ছে মাটিটা কিন্তু খুব সূক্ষ্ম
0: কণায়
1: ভেঙে আছে, একদম তাই। এবং সেটা কিন্তু একদিকে সুবিধা যেমন আছে, আবার ক্ষতিটা কোথায়, যে আমার বৃষ্টির জলে কিন্তু অপচয় হচ্ছে,
0: খুব সহজে
1: ধুয়ে চলে যাচ্ছে, এবং সেই মাটিটা আস্তে আস্তে পড়ছে পুকুরে, পুকুর থেকে হয়তো ফ্লাডের মাধ্যমে আমরা চলে যাচ্ছি নদীতে, নদী থেকে আস্তে আস্তে সেটা সমুদ্রে, কিন্তু মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং অদূর ভবিষ্যতে যদি আমরা মাটিকে রক্ষা করতে হয়, তাহলে কিন্তু এই মালচিং এর দিকে আস্তে আস্তে এগোতে হবে, যেখানে করা সম্ভব। যেমন প্রথমে আমরা আলোচনা করছিলাম ধানের ক্ষেত্রে হয়তো করা সম্ভব না, কিন্তু যেখানে যেখানে করা সম্ভব, আপনি যেমন প্রথমেই বলছিলেন যে পুকুরের বা আলে যদি আমরা ছোট জায়গা পাই, বা কৃষক বন্ধুরা যে এখন একটা কনসেপ্ট আছে না, যেটা হচ্ছে বাড়ির বাগান, মানে বাড়ির পেছনে একটা বাগান করেছেন অল্প জায়গায়, বা নিজের সবজি সে নিজেই তৈরি করছে নিজের ঘরের ব্যবহারের জন্য, সেক্ষেত্রে আমরা যদি মালচিং এর ব্যবহার কৃষক বন্ধু প্রথমে যদি ছোট করে, তাহলে তার সুবিধার একটাই যে সে নিজের যে উপকার পাচ্ছে সেটা কিন্তু সে নিজের উপলব্ধি করতে পারবে। উপলব্ধি করার পরে তারপরে সে বড় জায়গায় গেল, তাহলে এই একটা ভূমিক্ষয় রোধ, এটা হচ্ছে মালচিং এর কিন্তু প্রধান একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া তো অনেক উপকার আছে, যেমন হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন হচ্ছে তাপমাত্রা, মাটির মধ্যে যে তাপমাত্রা সেটাকে আমি একটা মেনটেন বা একটা সামঞ্জস্য বজায় রাখতে পারবো। মানে আমি যদি উপরে একটা ঢাকা দিয়ে দিই, তাহলে কিন্তু ভেতরটা একটু গরম হবে, তাহলে আমার যে ফসলগুলো শীতের হতো না সেই ফসলগুলো আমি করতে পারবো, শিকড়ের গ্রোথটা ভালো হবে। তাহলে এরকম ভাবে অনেক সুবিধা আছে, যার জন্য আমরা কিন্তু মালচিংটাকে কৃষক বন্ধুদের বলছি, যাতে মালচিং এর উপরে তারা আকর্ষিত হয়।
0: একদম, এই আপনি কথাই বললেন যে আগাছা নিয়ন্ত্রণ বা মাটির স্বাস্থ্যের ব্যাপারটা, আগাছা নিয়ন্ত্রণ আমরা তো সচরাচর যারা চাষ করছেন, আগাছাটা খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা এই প্রত্যেকটা চাষের ক্ষেত্রে, আমি যাই চাষ করি না কেন, প্রত্যেকটা চাষের ক্ষেত্রে আগাছা বেড়ে গেছে মাঠে, আগাছা নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে, তার জন্য কিছু আগাছা নাশক প্রয়োগ করতে হচ্ছে। এক্ষেত্রে যে মালচিংটা করার কথা আপনারা বলছেন, সেক্ষেত্রে কি আগাছা একেবারেই হচ্ছে না?
1: মালচিং এর মাধ্যমে আগাছার উপদ্রব কিন্তু অনেকটাই কমানো যায়। মানে আগাছার জন্য এটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানীরা ঠিক করে দেখেছেন যে আগাছার দ্বারা কিন্তু ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। একটা রোগ বা পোকা যা একটা ফসলের ক্ষতি করে, তার থেকে কিন্তু অনেক বেশি ক্ষতি করে আগাছা, কিন্তু কৃষক বন্ধুরা সেটা বুঝতে পারেন না। তার কারণ হচ্ছে আগাছার দ্বারা যে ক্ষতিটা হয় তার লক্ষণ কিন্তু চট করে কৃষক বন্ধুরা দেখতে পান না। যেমন একটা গাছের পাতার মধ্যে একটা পোকা বসে আছে, একটা কৃষক বন্ধু দেখলো পোকাটা, দেখে তার চট করে মানসিকভাবে সে তৈরি হলো যে না, পোকাটা আমার গাছটাকে ক্ষতি করছে, তাহলে আমাকে স্প্রে করতে হবে। কিন্তু একটা ফসলের জমিতে কিছু আগাছা হয়ে আছে, মানে আমি ধরুন ধান লাগিয়েছি বা একটা সর্ষে লাগিয়েছি, সর্ষের জমিতে অন্য একটা কোনো গাছ হয়ে আছে, সেটা কিন্তু দেখে কৃষকের মানসিকভাবে সে তৈরি হবে না যে ওটাকে আমার নষ্ট করতে হবে, কিন্তু পোকা দেখলে সঙ্গে সঙ্গে মানসিকভাবে সে তৈরি হবে, পোকাটাকে মারতে হবে। তো এই একটা জন্যে আগাছাটা কিন্তু মাটিতে অটোমেটিক জন্মায়, সেটা আমরা জানি। এবং এই আগাছাটা মাটির মধ্যে জন্মায় বলে আগাছার বীজ কিন্তু মাটির মধ্যেই পড়ে, এটাকে বলে উইড সিড ব্যাংক, অর্থাৎ মাটিটা হচ্ছে ওই আগাছার বীজের একটা ব্যাংক। যেখানে আমরা টাকা জমা রাখি ব্যাংক, সেরকম ওই বীজ জমা আছে মাটির মধ্যে। তো সেই মাটিটাকে যদি আমরা পলিথিন হোক বা আমি যে জৈব উপাদানগুলো বললাম সেই উপাদানের মাধ্যমে যদি কভার করতে পারি বা ওটা ঢাকা দিতে পারি, এবং 2 ইঞ্চি যদি আমরা মোটাভাবে ওটাকে ঢাকা দিতে পারি, তাহলে কি হয়, সেই আগাছাগুলো কিন্তু অনেকাংশে বেরোতে পারে না। যেমন আমি প্লাস্টিক মালচিং যখন বলছিলাম যে কালো প্লাস্টিক যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সূর্যের আলো উপর থেকে নিচে মাটিতে প্রবেশ করতে পারে না। তাহলে কি হয়, আগাছা কিন্তু সূর্যের আলো

0: প্রবেশ করতে পারলে আমরা জানি যে কোনো বীজের অঙ্কুরোদ্গমের জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়। যদি আমি সেই সূর্যের আলোটা যদি না পৌঁছাতে পারে তাহলে কিন্তু সেখানে অঙ্কুরোদ্গম আগাছাটা হবে না। আমার তো গাছটা তো আমি প্লাস্টিকের উপরে লাগাতে পারি, অথবা আমি লাগানোর পরে কালো প্লাস্টিক দিয়ে মালচিং করে দিলাম, তাহলে কিন্তু আগাছাটা একদমই হবে না। এইভাবে মালচিং এর মাধ্যমে আমরা আগাছাটাকে কিন্তু সুন্দর করে কন্ট্রোল করতে পারি।
1: এবং এটার হাত থেকে কৃষকরা মানে অনেকটা খরচা তাদের যেটা হয়ে যায় অতিরিক্ত খরচা আগাছা নিয়ন্ত্রণ করতে।
0: হ্যাঁ, আগাছা নাশকের এখন বাজারে অনেক দাম এবং আগাছানাশক ব্যবহার করে একবার আগাছানাশক ব্যবহার করলে চট করে হয় না। এবং আগাছানাশক ছাড়াও আমরা দেখেছি যে ভালোভাবে একটা জমি পরিষ্কার করতে গেলে আগাছানাশক এবং তার সাথে সাথে ম্যানুয়াল উইডিং অর্থাৎ নিজে পরিশ্রম করে আগাছাকে নিরানি দেওয়া এটা করতে হয়। কিন্তু এখনকার দিনে আপনি জানেন ভালো করে বা কৃষক বন্ধুরা ভালো করে জানে যে আমাদের লেবারের কত সমস্যা, লেবার পাওয়াই যায় না। এবং লেবার পাওয়া গেলেও দিনে হয়তো সে 5-4 ঘন্টা কাজ করবে, তার জন্য 500-600 টাকা নাই। এবং একটা এক বিঘা জমিতে মোটামুটি ভাবে আমার 5-6 লেবার লাগবে। তাহলে সেটা না করে আমি যদি এক বিঘা জমিতে প্লাস্টিকের মাধ্যমে যদি নাও পারি, আমি যদি খড় দিয়ে, সামান্য আমার খড় খুব বেশি দামও না, আমার যদি সেই কৃষক বন্ধু যদি সে চাষ করছে সে নিজের খড় দিয়ে ব্যবহার করতে পারে, খড় দিয়ে ঢাকা দিতে পারি, তাহলে কিন্তু আগাছা কিন্তু হবে।
1: একদম খুব জ্বলন্ত একটা উদাহরণের কথা বলেন যে লেবার সমস্যা। এবং খুব সাম্প্রতিক আমি কয়েকটা প্রতিবেদনে আমাদের যে আকাশবাণী কলকাতার এগ্রিকালচার হাব পেজটি রয়েছে সেখানে তুলে ধরার চেষ্টা করেছি যে লেবার সমস্যার জন্য মানুষ এবছর বিশেষ করে এই যে হঠাৎ বৃষ্টির কারণে ধান চাষীদের কি অবস্থা হয়েছে, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। এবারে এই যে আগাছা নাশকের জন্য আমরা পলিমালচিং ব্যবহার করছি এটা তো খুবই উপকারী দিক কথা আপনি বলেন, কিন্তু আমরা জানি যে সূর্যালোক আমাদের বীজ উৎপাদন বা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য একটা অতি প্রয়োজনীয় একটি উপাদান। সেক্ষেত্রে সূর্যালোকটা যখন মাটিতে প্রবেশ করতে পারছে না, মাটির কি কোনো সমস্যা হতে পারে বা মাটির যে সুগঠন হওয়ার বা সুস্বাস্থ্য এটাও কি মালচিং এর উপকার আসতে পারে?
0: একদমই, মালচিং এর মাধ্যমে আমরা মাটির সুস্বাস্থ্য বজায় রাখতে পারি। তার কারণ হচ্ছে অনেক কিছু, যেমন আগাছার ক্ষেত্রে বললাম যে আগাছার বীজ ওখান থেকে অঙ্কুরোদ্গম হবে না তাহলে আগাছা সেখানে জন্মাতে পারবে না। দু নম্বর হচ্ছে যে আমাদের একটা ফসলের বেড়ে ওঠার জন্য খাদ্য উপাদান দরকার, যেমন ধরুন নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন সালফার, যেমন পটাশ, এরকম আরো কিছু মাইক্রো অনুখাদ্য আছে, সেগুলো কিন্তু মাটির মধ্যেই থাকে বা আমরা মাটির মধ্যে প্রয়োগ করি। এরপরে কি হয়, আমরা যদি ধরুন আমি প্রয়োগ করলাম 10 কেজি, আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 কেজি একটা সার 10-26-26 একটা প্রয়োগ করলাম, কিন্তু সেটা ভূমিক্ষয়ের জন্য হোক বা বৃষ্টির জন্য হোক বা ব্যবহারের প্রয়োগের মাধ্যমে হোক কিছুটা নষ্ট হয়, সেটা যদি আমরা মালচিং এর মাধ্যমে করতে পারি কিন্তু নষ্টটা কিন্তু অনেকটাই আমরা সেটাকে আটকাতে পারবো। কারণ মালচিং মানে তার মাটির উপরটা সে কভার করে দিচ্ছে, তাহলে সূর্যের আলোর জন্য যে তার ইউরিয়া জাতীয় যে সারগুলো লস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটা হবে না। বা বৃষ্টি যদি পড়ে সেই মাটিতে তাহলে সে খাদ্য উপাদান সমেত মাটি ধুয়েও যাবে না। তাহলে মাটির স্বাস্থ্য, আমরা যে সারটা দিচ্ছি মাটিতে সেই সারটা ফসল সঠিকভাবে পেতে পারবে। এই জন্যে কিন্তু পলিমালচিং বা যে কোনো মালচিং, যে ধরনের আমি জৈব উপাদানগুলো বললাম সেই মাধ্যমে যদি মালচিং করা হয় তাহলে খাদ্য উপাদানগুলোকে আমি মাটির মধ্যে কিন্তু সুন্দরভাবে ধরে রাখতে পারবো।
1: বেশ, মানে মাটির স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে পলিমালচিং এর যে গুরুত্বটা অতি অপরিসীম।
0: একদম একদম। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সিম্ব গোত্রীয় যে ফসলগুলো আছে, যেমন ধরুন এই যে বিনস বা মুগ বিনস, মুগ জাতীয় মুগ ডাল, এইগুলো যখন সিম্ব গোত্রীয় যে ফসলগুলো হয় না, সেগুলো যদি আমি মালচিং এর মধ্যে করি, এবং এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় দেখা গেছে যে কোথাও এক জায়গায় মালচিং করা হয়েছে সেম ফসলটাই আরেক জায়গায় মালচিং করা হয়নি, তাহলে এই সিম্ব গোত্রীয় ফসলগুলোর আমরা জানি শিকড়ে অর্বুদ হয়, যে অর্বুদটা, হ্যাঁ রাইজোবিয়াম, ঠিক সেই অর্বুদটার জন্য কিন্তু মাটির গুণগত মানটা বাড়ে। এবং সেই অর্বুদটা কিন্তু যদি মালচিং যেখানে করা হচ্ছে অর্থাৎ আচ্ছাদন পদ্ধতি যেখানে করা হচ্ছে সেখানে কিন্তু অর্বুদের সংখ্যাটা বেশি, তার মানে আমরা মাটিতে বেশি পরিমাণ তার অনুজীব যেটা বলে সেটা কিন্তু দিতে পারছি,
1: মাটির যে নাইট্রোজেনের পরিমাণটা সেটাও
0: বজায় থাকছে।
1: তার মানে মালচিংটা আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি, যে আমরা সচরাচর চাষ করেই থাকি কিন্তু যদি এই রকম চিন্তা ভাবনা যদি একটু বদল করি তাহলে আমাদের জমির যে উর্বরতা বা কৃষির ক্ষেত্রে যে একটা বিপুল একটা পরিবর্তন আসতে পারে। বেশ, এই যে মালচিং এর কথাটা আমরা আলোচনা করছি, আমাদের কৃষক বন্ধুরা বা আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন, যদি তারা কেউ আগ্রহী হন, হয়তো তিনি মালচিং করবেন, তারা তাহলে কিভাবে এগোবেন বা খুব কম খরচে?
0: কম খরচে, ঠিক ঠিক। মানে আজকালকার দিনে কৃষি ব্যবস্থাটা এমন হয়েছে যে আমি খুব কম খরচে বেশি লাভ পেতে চাই, কারণ প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের যে ডাবলিং ফার্মার্স ইনকাম, অর্থাৎ ফার্মার্সদের মানে কৃষকদের ইনকামটা দ্বিগুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে ইনকাম দ্বিগুণ করার 2-3 উপায় আছে। এক হচ্ছে ফলনটাকে বাড়াতে হবে, আর 2 হচ্ছে আমার ইনপুট কস্ট বা যেটা হচ্ছে আমার যে জিনিসগুলো দিচ্ছি, হ্যাঁ কৃষিক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োগ করছি তার খরচটা কমাতে হবে। কিন্তু মালচিং এর জন্য কৃষক বন্ধুদের মনে হতে পারে যে আমি এক্সট্রা আবার কেন মাটিটাকে ঢাকা দেবো, কিন্তু এটার, যেহেতু আমি বললাম যে আমি সারটা দিচ্ছি সেই সারটা আমার কিন্তু পুরোটা ফসল পাচ্ছে না, যদি আমি আচ্ছাদন না দিই তাহলে আচ্ছাদনের মাধ্যমে আমি ফলনটাকে বাড়াতে পারছি, এবং তার সাথে সাথে ভূমিক্ষয় যেটা ভবিষ্যতে, আগামী ভবিষ্যতে একটা বীভৎস একটা সমস্যা হতে পারে সেটাকে আমি আটকাতে পারছি। তাহলে আমি

0: কিন্তু ইনকামটাকে আমি ডবল করতে পারছি বা ইনকামটাকে আমি বাড়াতে পারছি।
1: হুম হুম
0: এবারে খুব সহজে যদি আমি মালচিং করতে চাই, তাহলে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের কাছে যেগুলো খুব সহজেই পাওয়া যাবে, যেমন খড়, যেমন গাছের পাতা, যেমন কলা গাছের পাতা, মানে যেগুলো বড় বড় হয়, খেজুর গাছের পাতা, আগাছার গাছ। আগাছার গাছের ক্ষেত্রে আমি প্রথমে বললাম যে আগাছার গাছ কিন্তু ফুল আসার আগে ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে কি, যদি ফুল চলে আসে, সেই ফুলটা যখন আমি মাটিতে, যেহেতু আগাছার গাছটাকে আমি মাটিতে দিচ্ছি, তাহলে সেখান থেকে আবার আগাছা জমাতে পারে। আমি একজন্য করছি, কিন্তু আরেকটা অন্য উপায় মানে হয়ে যাবে। সেটা না করে সেটা আমরা ফুল আসার আগে আগাছাটার গাছটাকে ব্যবহার করলাম। আবার বেশ কিছু আগাছা আছে যেগুলো হয়তো কাণ্ড থেকে জন্মে যায়, সেই সেই আগাছাগুলো কিন্তু আমি ব্যবহার করবো না।
1: আচ্ছা,
0: ঠিক আছে, তাহলে সেই আগাছাগুলো বাদ দিয়ে বাকি আগাছার গাছ দিয়ে বা চটের বস্তা, সিম্পল চটের বস্তা দিয়ে বা কাঠের গুঁড়ি দিয়ে আমি আচ্ছাদন করলাম। আচ্ছাদনটা আবার দুরকম ভাবে হতে পারে। আমি প্রথমে ধরুন গাছটাকে লাগিয়ে দিয়েছি, মানে শাড়িতে গাছটা লাগিয়ে দিয়েছি এবং বা ছিটিয়েও বুনেছি, তাহলে দুটো শাড়ির মাঝখানে আমি আচ্ছাদন দিতে পারি, প্লাস্টিক দিয়ে হোক, এই সহজ পদ্ধতি যেগুলো বললাম, খড় পাতা এগুলো দিয়ে হোক, আমি জাস্ট 2 ইঞ্চি মতো আমার পুরু মতো একটা ঢাকা দিতে হবে। কিন্তু এটাও দেখতে হবে যাতে, যেহেতু জৈব আগাছা, যাতে হাওয়া চলাচলটা একটু হতে পারে, যেটা পলিথিনের ক্ষেত্রে, পলিথিনের ক্ষেত্রে যে যেটা হাওয়া চলাচল করবে না, কিন্তু এর ক্ষেত্রে যেন হালকা হাওয়া চলাচল করে, সেজন্য আমরা বলি 2 ইঞ্চি মোটা মতো আচ্ছাদন দিতে, এবং গাছের গোড়াটা একটু ফাঁকা থাকবে, কারণ যাতে একটু সূর্যালোক পায়, যাতে ওইখানে সার দেওয়া যায়, যাতে ওটার মাধ্যমে আমি পাইপের মাধ্যমে জল দিতে পারি, সেই সুবিধার জন্য আমার এই পদ্ধতিগুলোর মাধ্যমে করা যাবে। এছাড়া আমরা যদি পলিথিন মালচিং এর দিকে যাই, বা যেটা আমি অজৈব পদ্ধতি বলেছিলাম, সেই পলিথিন মালচিং এর কিন্তু 2-3 রকম পলিথিন আছে, যেটা আমি বলছিলাম, তার কিছু বেশ মাইক্রন, হ্যাঁ মাইক্রন, ঠিক, মানে পলিথিনের কতটা, পাতি বাংলায় বলতে গেলে কতটা মোটা, হ্যাঁ ওই মাইক্রন অনুযায়ী সেটা আমরা সিলেকশন করব বা সেটা আমি নির্বাচন করব। যেমন বাদাম জাতীয় ফসল যেগুলো আছে, তার জন্য আমরা 7 মাইক্রন বলি একটা উপযুক্ত, 7 মাইক্রন ওলা প্লাস্টিক।
1: আচ্ছা,
0: স্বল্প মেয়াদি যে ফসলগুলো, ফসল তো অনেক আছে, তার মধ্যে যেগুলো কম, মানে যেমন মুগ, যেমন মুসুর, যেগুলো 60-65 দিনের ফসল, 50 দিনের ফসল, বা একটা ধরুন কোনো সবজি জাতীয় ফসল যেগুলো মোটামুটি 2 মাস 2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেই ফসলগুলোর জন্য 20-25 মাইক্রন আমরা পলিথিন শিট ব্যবহার করব। যেগুলো মিডিয়াম বা মাঝারি ফসল, যেমন 120-110 এরকম ধরনের যে দিনের ফসলগুলো, সেগুলোর জন্য আমরা 40-50 মাইক্রনের পলিথিন শিট বা পলিথিন যে পেপার, সেগুলো ব্যবহার করব। আর দীর্ঘমেয়াদির জন্য, মানে দীর্ঘমেয়াদির জন্য একটু মোটা, বেশি মোটা ব্যবহার করব। আচ্ছা, আরেকটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যখন আমরা পলিথিন মালচিং করব, সেই পলিথিন মালচিং এর সময় অনেক সময় কি হয়, 2-3টা গ্রীষ্ম বা 2-3টা বর্ষা বা এই শীত গ্রীষ্মের পরে কি হয়, পলিথিনটা কিন্তু একটা খড়খড়ে খড়খড়ে হয়ে যায়, একদমই তাই। সেটা দেখতে হবে, সেটা যেন মাটির মধ্যে আমার মিশে না যায়, তাহলে কিন্তু আবার আমার অপকার হবে, উপকারের জায়গায় অপকার
1: হয়ে যাবে।
0: তাহলে সেটা আমার সময় মতো সেটাকে পরিবর্তন করা, সেটাকে
1: সিজন খাওয়ানো যেতে পারে, বা ব্যবহারটা কতটা সিজন,
0: সেটা অনেকটা নির্ভর করবে কতটা মাইক্রনের উপরে,
1: হ্যাঁ,
0: এবং কিভাবে পরিচর্যা হচ্ছে তার উপরে। একটা কৃষক বন্ধু একবার কেনার পরে প্রায় 2 সিজন বা 3 সিজন আরামসে সে ব্যবহার করতে পারে, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু বছর খানেক পরে, মানে 1.5-2 বছর পরে আস্তে আস্তে নষ্ট হয়। সেটা দেখতে হবে, একটু একটা কোনায় একটু ভাঁজ করলে বোঝা যাবে সেটা ভেঙে যাচ্ছে কিনা। পলিথিনটা যদি ভেঙে যায়, তার মানে জানতে হবে সেটা কিন্তু আর ব্যবহার করা উচিত হবে না, ভেঙে গেলে তার সঙ্গে মাটির সঙ্গে মিশলে উল্টে আবার হিতে বিপরীত হবে। এইরকম ভাবে আমরা মোটামুটি ভাবে পলিথিন মালচিং এর মাধ্যমে এবং জৈব পদ্ধতির মাধ্যমে আমরা কৃষক বন্ধুরা খুব সহজেই কিন্তু মালচিংটা করতে পারে।
1: বেশ, এটা তো গেল। এবারে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আসছে, একটু আপনি বলুন, যে সমস্ত কৃষক বন্ধুরা মালচিং এর কথা ভাববেন এবার থেকে, ঠিক কোন কোন ফসলের জন্য তারা ভাববেন যে এই আমার জমিতে এই চাষ করছে, আমি এক্ষেত্রে মালচিং ব্যবহার করতে পারবো?
0: ঠিক ঠিক ঠিক ঠিক, আমরা একটু একটু আলোচনা হয়েছে যদিও, সেটা হচ্ছে ধানের জমি, যেমন ধরুন ধান চাষ করতে সেটা সম্ভব হবে না, কিন্তু যদি আমরা ধরুন সবজি জাতীয়, যেমন লঙ্কা, যেমন টমেটো, যেমন বাঁধাকপি, যেমন ফুলকপি, এগুলো কিন্তু ইজিলি বা সহজে, একদম সহজে আমরা মালচিং এর মাধ্যমে বা আচ্ছাদন পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারি, এগুলো হলো সবজির মাধ্যমে। আবার এইটাকে বলে হাই ভ্যালু ভেজিটেবল ক্রপ, অর্থাৎ যেগুলো থেকে আমি খুব বেশি পরিমাণে টাকা রোজগার করতে পারবো, ঠিক আছে, যেমন ক্যাপসিকাম।
1: আচ্ছা,
0: ঠিক আছে, ক্যাপসিকাম 3 রকমের, একটা সবুজ ক্যাপসিকাম যেটা আমরা ক্যাপসিকাম বলি, আর একটা রেড পেপার, একটা ইয়েলো পেপার, হ্যাঁ হলুদ রঙের একটা হয় আর একটা লাল রঙের হয়। সেগুলো কিন্তু আমরা আচ্ছাদন পদ্ধতিতে, এটা দেখা গেছে যে এমনি নর্মাল সাধারণ পদ্ধতি, যেটা আপনি বলছিলেন প্রথমে, যে প্রথাগত পদ্ধতিতে চাষ করে যা লাভ হবে, প্লাস্টিক মালচিং বা কোনো যে কোনো রকম মালচিং এর মাধ্যমে যদি আমরা এই ফসলগুলোকে চাষ করতে পারি, ক্যাপসিকাম বা এই রেড পেপার বা ইয়েলো পেপার বা লঙ্কা, টমেটো, বাঁধাকপি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে রোগ জ্বালা কমে এবং প্রচুর পরিমাণে লাভ হয়। লঙ্কার ক্ষেত্রে ক্ষেত্রে বা টমেটোর ক্ষেত্রে খুব একটা ফাঙ্গাল ডিজিজ হয় বা রোগ জ্বালা হয়, নিমাটোড মানে বলে, আপনি নিশ্চয় কৃষক বন্ধুরা জানে, নিমাটোড জাতীয় রোগ কিন্তু শিকড়ের মধ্যে আক্রমণ করে এবং শিকড়টাকে পুরো পচিয়ে দেয় এবং গাছের পর গাছ নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু এই আমরা যদি পলিথিন মালচিং বা যে কোনো মালচিংয়ের মাধ্যমে করি, তাহলে কিন্তু যেহেতু মালচিংয়ের মাধ্যমে

0: মাটির যে টেম্পারেচার বা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি করা যায়, সেই জন্য এই নিমাটোড জাতীয় অনেক রোগ কিন্তু হয় না।
1: আচ্ছা,
0: এছাড়া যেমন কিছু পেঁপে গাছ, ড্রাগন ফল, ড্রাগন ফলের নিশ্চয়ই কৃষক বন্ধুরা নাম শুনেছেন, একটা ক্যাকটাস জাতীয় গাছ যাতে ড্রাগন ফল হয়, ড্রাগন ফ্রুট বলে, যেটা এখন সমস্ত শপিং মল কলকাতা বিভিন্ন জায়গায় চারদিকে গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে ড্রাগন ফল। স্ট্রবেরি, আনারস, শাক জাতীয় যে কোনো ফসল যদি আমরা লাইনে বুনি এবং লাইন দুটো লাইনের মাঝে যদি আমরা মালচিং করতে পারি কিন্তু ভালো ফল পাওয়া যায়। এছাড়া বেশ কিছু ফুল যেমন গাঁদা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, যেগুলো থেকে আমরা বেশি পরিমাণে ইনকাম করতে পারি সেইগুলো কিন্তু আমরা ইজিলি চাষ করতে পারি।
1: আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমি যদি একটু হিসাব পেতে চাই, এক্ষেত্রে আপনার খরচা কেমন হতে পারে?
0: খরচ দেখুন, যদি কৃষক বন্ধু যেটা জৈব পদ্ধতিতে করে তাহলে তার খরচ আমি বলবো যে জিরো, কারণ সে তো নিজের
1: কিছু রয়েছে,
0: নিজের যা কৃষক বন্ধু যা তার জমি থেকে পাচ্ছে, যেমন খড় পাচ্ছে, যেমন সে কাঠের গুঁড়ো পাচ্ছে, আগাছা পাচ্ছে, সেগুলো দিয়ে করলে তার খরচ কিছু নেই। শুধু শ্রমিক যদি লাগে তাহলে সেই শ্রমিক বা লেবারটা একটা দুটো লেবার লাগবে, বা সে নিজেও যদি করতে পারেন তাহলে নিজেও করতে পারেন। প্লাস্টিকের ক্ষেত্রে এটা স্কোয়ার ফুট হিসাবে দাম হয়, মোটামুটি ভাবে এক স্কোয়ার ফুট প্লাস্টিকের বিভিন্ন ওই যে তিন রকম প্লাস্টিকের তিন রকম খরচের ব্যাপার আছে, থিকনেসটা যে না থিকনেস না যেটা ওই স্বচ্ছ একটা স্বচ্ছ একটা কালো, হ্যাঁ বললাম না সেই ওই স্বচ্ছ প্লাস্টিকের দাম কিছুটা কম, কালো প্লাস্টিকের দাম তার থেকে একটু বেশি, আবার ওই দুটো পড়লে পলা প্লাস্টিক তার থেকে একটু বেশি। মোটামুটি ওই 10 টাকা পার স্কোয়ার ফুট থেকে শুরু করে 50 টাকা স্কোয়ার ফুট হিসাবেও মতো প্লাস্টিক আছে। তো ওই একবার করলে যেহেতু একটা তিনটে সিজন মানে একটা বছর আমি আরামসে পার করতে পারি, তাহলে খরচের হিসাবের থেকেও আমি ফলন যেহেতু বেশি পাবো সেহেতু আমি অর্থকরী হিসাবে কিন্তু কৃষক বন্ধু লাভজনক হবে। এটা আমি শুধু বলছি বলে নয়, এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা একটা প্রমাণিত।
1: এবং এই যে আমাদের তিনটে সিজন যেটা বলছেন বা সারা বছর ধরে এক বছর থেকে দেড় বছর ব্যবহার করতে পারবো, সেই সময় যে সমস্ত সিজনগুলো আসছে, কখনো গরম পড়ছে, কখনো শীত বা কখনো বর্ষা, সব ক্ষেত্রে
0: ব্যবহার করা যাবে। বর্ষাকালে যেহেতু ধান গম এটা করতে আমি পারছি না, তাহলে সেক্ষেত্রে আমি যদি উঁচু মাঝারি জায়গা হয় তাহলে কিন্তু যে কোনো ফসল করতে পারি, বর্ষাকালও হতে পারে, শীতকালও হতে পারে, আবার গ্রীষ্মকালও হতে পারে।
1: বেশ, আমাদের আলোচনার সময় প্রায় শেষ। আমরা আজকের আলোচনা করছিলাম যে মাটি সুরক্ষার অন্যতম, মাটি স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায় হতে পারে মালচিং। আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠান শুনলেন, আশা করি আপনারা বুঝতে পারলেন, ডক্টর মুখার্জি খুব সুন্দরভাবে বললেন যে কেন মালচিংটা আজকের আমাদের ভাবতে হচ্ছে নতুনভাবে, আপনারা যে প্রথাগত চাষ করছেন সেখান থেকে সরে এসে মালচিং এর কি উপকারী দিকগুলো আপনারা আজকের আলোচনার মাধ্যমে শুনলেন এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে সেগুলো আমাদের আকাশবাণী কলকাতার যে ফেসবুক পেজ আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব, সেখানে আমরা রিলস আকারে ছাড়ছি, সেখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কিংবা আপনারা চাইলে সরাসরি আমাদেরকে চিঠি কিংবা মেল করেও জানাতে পারেন। চিঠি লিখুন কৃষি কথার আসর বা যে অনুষ্ঠান শুনে লিখছেন, কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত। ডক্টর মুখার্জি, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মোরা একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, তাই তো অনেক কণ্ঠ একই সঙ্গে গর্জে হয়ে ওঠে এক সুর। কচি কচি কণ্ঠে আমরা সবাই রাজা, আমাদের মনেও বিপ্লব ঘটায়, আমরাও আলোর পথযাত্রী হয়ে যাই। গ্রিক নাটকের সেই খোর্সকে আমরা সমবেত সঙ্গীতের রূপে পেয়েছি। সুর তালের চোখরাঙানি ছাপিয়ে বহু মানুষের কণ্ঠ ছড়িয়ে গেছে মাঠে মঞ্চে বিপ্লবের ময়দানে। সেই অনেক কণ্ঠ এক সুর মুখরিত হোক হারানো দিনের গান অনুষ্ঠানে, আজ ঠিক রাত 11টায় শুধুমাত্র মৈত্রী প্রচার।

0: তরঙ্গে গানে গল্পে আপনাদের অপেক্ষায় থাকবে মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় এলোমেলো দাঁত। এই নিয়ে একটি কথিকা বলছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ।
4: আগে বলে রাখি, আমাদের জীবনে দুবার দাঁত ওঠে, একবার দুধের দাঁত, একবার ভাতের দাঁত, মানে ডেসিডিউস টুথ, পার্মানেন্ট টুথ। বাচ্চার যখন 6 মাস বয়স হয়, সেই 6 মাস বয়স থেকে নিচের দুটো দাঁত, তারপরে কয়েকদিন পরে ওপরের দুটো দাঁত, এরম করে আস্তে আস্তে চলতে থাকে। কখনো 1 বছরের মাথায়, কখনো 9 মাসের মাথায়, চলতে চলতে প্রায় 11 বছর বয়স পর্যন্ত এরকম দুধের দাঁত, ভাতের দাঁত ওঠানামা চলে। তার মাঝখানে একবার 6 বছর বয়সে একটা প্রথম পার্মানেন্ট দাঁত, সেটা পেছনের মোলার দাঁতগুলো আসে। এখন এই দুধের দাঁত, ভাতের দাঁতের সময়ে অনেকের অনেক রকম কনফিউশন হয়। কেউ কেউ মনে করেন যে দুধের দাঁতগুলো নড়ছে, তাহলে কি এগুলোকে ফেলে দেওয়া হবে, বা দুধের দাঁতগুলো থাকতে থাকতেই পেছন থেকে ভাতের দাঁত চলে এলো, তাহলে এখন কি করা যাবে। তো এই সব প্রশ্নের উত্তরের জন্য আমরা আজকাল পিডোডন্টিস্টকে রেফার করি, যারা বাচ্চাদের দাঁত নিয়ে পরিচর্যা করেন, পেডিয়াট্রিক ডেন্টাল সার্জেন্স। যেটা হয়, যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি আপনার দুধের দাঁতগুলো সব পড়ে যাচ্ছে, বা ভাতের দাঁত চলে আসার পরেও, মানে পার্মানেন্ট টিথ চলে আসার পরেও ডেসিডুয়াস টিথ থেকে যাচ্ছে বা রিটেইন ডেসিডুয়াস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এলোমেলো দাঁত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। বা যদি দেখা যায় যে কোনো বাচ্চার খুব থাম্ব সাকিং হ্যাবিট আছে, মানে ছোটবেলা থেকে সে আঙুল চষে, বা অনেক দিন ধরে ব্রেস্ট ফিডিং করে, বা অনেক দিন ধরে বোতলের দুধ সাক করে, তারও কিন্তু দাঁত এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। এবার দাঁত এলোমেলো হয় কেন? আমাদের মুখে যে দাঁত আসে তার একটা পোর্শন আসে বাবার থেকে, একটা পোর্শন আসে মায়ের থেকে, মানে

0: ধরুন বাবার থেকে মারি এলো, তখন মায়ের থেকে দাঁত আসবে বা ভাইসি ভার্সা। সেক্ষেত্রে তার যে পরিমাণ মতো জায়গা দাঁতের জন্য দরকার সেটা হয়তো দেখা গেল কম, বা সেটা হয়তো দেখা গেল বেশি। যদি বেশি দাঁতের জায়গায় অনেক কম দাঁত আসে বা যে দাঁতগুলো আসে তখন সেগুলো ফাঁকা ফাঁকা হয়। আবার যদি কখনো কম মাড়ির জায়গায় বেশি দাঁত আসে বা সমান দাঁত আসে তখন সেগুলো এলোমেলো বা একটার ওপর আরেকটা হয়। এখন এগুলোর খুব সুন্দর সুন্দর চিকিৎসা আছে। আমরা বলি প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স, আমরা বলি ইন্টারসেপটিভ অর্থোডন্টিক্স, মানে 13 বছরের বয়সের নিচের বাচ্চাদের পিডিয়াট্রিক সার্জেনরা খুব সুন্দর করে এগুলো ঠিকঠাক করতে পারেন। তাদের বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্সেস আছে, সেগুলো কখনো রিমুভেবল অ্যাপ্লায়েন্সেস হয়, কখনো ফিক্সড অ্যাপ্লায়েন্সেস হয়, কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। আবার যদি দেখা যায় যে কারো ডেসিডুয়াস টুথ পড়ে গেছে কিন্তু পার্মানেন্ট টুথ আসতে অনেক দেরি আছে, তখন আমরা স্পেস মেনটেনার দিয়ে সেই জায়গাগুলোকে মেনটেন করি যাতে পরবর্তীকালে সেই দাঁতগুলো এলোমেলো না হয়ে যায়। অনেকের আবার থাম সাকিংয়ের সাথে দেখা যায় পেন্সিল কামড়ানোর হ্যাবিট থাকে বা দাঁত খোঁচানোর হ্যাবিট থাকে, এইগুলোকে কিন্তু হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্স দিয়ে বন্ধ করা যায়, তাহলে কিন্তু এই এলোমেলো দাঁত খুব তাড়াতাড়ি ঠিক করে নেওয়া যায়। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চা পিউবার্টি অ্যাটেন্ড করে গেল, তারপরেও তার গ্রোথ সাইজ ডিফার করছে, মানে তার মাড়ি বড়, দাঁত ছোট, সেগুলো আমরা বিভিন্ন রকম ফাংশনাল অ্যাপ্লায়েন্স দিয়ে ঠিক করতে পারি, যেখানে তার এই গ্রোথ ফ্যাক্টরটাকে আমরা কাজে লাগাই। তারপরে যদি দেখা যায় আরও বয়স বেড়ে গেছে, দাঁত এলোমেলোই থেকে গেল, তখন আমরা ফিক্সড অর্থোডন্টিক্স বা রিমুভেবল অর্থোডন্টিক্স দিয়ে সেগুলোকে একদম খুব সুন্দরভাবে করা যায়। তবে একটু সময় বেশি লাগে, একটু ধৈর্য ধরতে হয়, সব একদম ঠিকঠাক মতো না হলেও কিছু কিছু দাঁত তুলে সেগুলো করতে হয়, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে হয়। আজকালকার বৈজ্ঞানিক পদ্ধতিতে সব এলোমেলো দাঁতকেই ঠিক করা যায়। আরেকটি জিনিস একটু আমি বলে রাখবো, সেটা হচ্ছে অর্থোগনাটিক সার্জারি। যাদের অনেক বয়স হয়ে গেছে, ধরে নিন 25 বছরের ওপরেও হয়ে গেছে, তাদেরও যদি দেখা যায় যে মাড়ি এবং দাঁত এলোমেলো বা তাদের ডিসক্রিপেন্সি আছে, সেগুলো আমরা সার্জারির মাধ্যমে ঠিক করতে পারি। কিন্তু এর একটাই ব্যাখ্যা যে প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি আপনার বাচ্চা সবাইকে দাঁতের ডাক্তারকে দেখাবেন, কিছু হোক না হোক, তাহলে আপনাদের দাঁত ও মাড়ি সুস্থ থাকবে, এলোমেলো দাঁত ঠিক হবে, সুন্দর হাসি হাসতে পারবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল এলোমেলো দাঁত। কথিকাটি বললেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে আর কি কি অনুষ্ঠান থাকছে শ্রোতা বন্ধুদের জন্য। একটু পরেই অর্থাৎ ভারতীয় সময় সন্ধে 7টার সময় শুনবেন বেতার নাটক শ্বেত পতাকা, রচনা স্বপ্না গুহ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 নান্দনিক শুনবেন সীমা ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে বৃষ্টি দেব, শুনবেন এর প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্য দীপা সরকার। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 গ্রন্থ পরিচয়, আজ শুনবেন সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ এই গ্রন্থটি, পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়, শুনবেন এর প্রথম পর্ব, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

অনুষ্ঠানে আজ সেতার, পরিবেশনায় অমলেন্দু চৌধুরী, রাগ জয় জয়ন্তী, তবলায় প্রশান্ত দে রায়। দশটা বেজে ৪৫-এ উপমহাদেশের খবর, রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সাক্ষ্যদীপা সরকার। রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে আর কি কি অনুষ্ঠান থাকছে তাদের জন্য।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে নাটক শ্বেত পতাকা।

0: বলি
1: এবার একটু মন শক্ত করো মা মল্লিকা, বিদায় দেবার সময়।

0: শান্ত হতে না পারলে যে সুপ্রকাশের আত্মার অসম্মান হবে মা।
1: এ তো বিদায় নয় বাবা, ওরা যে তোমার জামাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল সে তো বিদায় নিয়ে যায়নি। আমি আমি কাকে এসে বলে বিদায় দেব বলতে পারো বাবা?
0: দিদিভাই, তোমার তোমার জেঠু এসছে।
2: তুই ব্যস্ত হোস না, আমি বরং ওই বেঞ্চিটায় গিয়ে বসি। বিজুকে তো এখনই বাইরে আনবে, আমি ওর মাথায় একটু হাত ছুঁয়ে আমি।
3: বৌদি বৌদি, কথা ভুলবেন না বৌদি, আমাদের সবার আদর্শ এই সুপ্রকাশ দা অন্যায়ের সঙ্গে লড়াই করতে নেমে জীবন দিয়েছেন, তার এই নির্ভীক।
4: মা
3: বৌদি,
0: ঘুমিয়ে পড়লো প্রায় ঘন্টা খানেক আগে, ওকে একটা কড়া সিডেটিভ দিয়েছিলাম তাই। আচ্ছা, ওদিকে তোমরা আবার রওনা হয়ে পড়ো, কেমন? আর শোনো কনিষ্ক, শোনো, ব্যাপারটা হচ্ছে যে ওই যে জ্যোতিপ্রকাশ একা বসে রয়েছে দেখছো তো, ওর কাছে গিয়ে বডিটা একবার একবার নামিও, কেমন? মল্লিকা মা আমার শোকে পাগল হয়েছে, কিন্তু জ্যোতিপ্রকাশের ভাতৃ শোক সে কি আর।
5: Bolori Bolori Bolori

0: আরে কি ব্যাপার নন্দা তোমরা?
1: আপনি মাঝখান থেকে উঠে এলেন জ্যোতিদা, আসলে আমাদের আরেকটু দেরিতে আসা উচিত ছিল।
0: না না ঠিক আছে,
1: ওই পাড়ার ছেলে মেয়েদের নিয়ে আপনার এই শনি রবিবারের সান্ধ্য প্রার্থনার কথাটা সবসময় মনে থাকে না, তাই একটু।
0: না তাতে কিছু হয়নি নন্দা, শেষ গান এটা, বসো তোমরা সবই বসো। তোমাদের তবে তার আগে বলি, তোমরা নতুন নেতা চাইছো, এ কথাটা আমার কানে এসেছে, বলা বাহুল্য আমি স্বস্তিই পেয়েছি।
1: না না জ্যোতিদা, ওটা গুজব। আমাদের জ্যোতিপ্রকাশ ইউনিয়ন জ্যোতিপ্রকাশ ইউনিয়নই থাকবে।
2: আমি আমি আমি আমি নন্দা নন্দা প্লিজ প্লিজ, আমি আমি বলছি, আমাকে বলতে দাও। সামগ্রিকভাবে জ্যোতিদা আপনার

0: নেতৃত্ব আমরা এখনো অস্বীকার করিনি, কিন্তু যদি
1: কল্যাণ হোক, হ্যাঁ ভালো থাকো, সুখে থাকো সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো চন্দন, কি বলছিলে?
0: আমি আমি বলছি এইটুকুই যে এই বিশেষ ইস্যুতে আমরা আপনাকে
1: আমাকে
0: অমান্য করবার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ অমান্য।
1: ব্রজেন একটু চা করো, একান্তই জোশে রয়েছে দেখছি, একটু গলা ভিজিয়ে নাও।
0: দেখুন আমাদের ইমোশনকে কিন্তু টিটকিরি দেবেন না জ্যোতিদা।
1: আমার কি আজ সেই মনের অবস্থা আছে?
2: না মানে চন্দন একটু বেশি আপসেট, সেই জন্য আসলে আসলে আপনার শোক জ্যোতিদা, আপনার স্থৈর্যের আড়ালেই অদৃশ্য। আমরা তো ভাবতেই পারি না এত বড় একটা ব্যক্তিগত শোককে একটা রক্ত মাংসের মানুষ কি করে,
1: মানে বৌমার মতো তোমরা আমাকে মাটির পুতুল বলতে চাইছো নন্দা?
0: তার সেদিনের অভিযোগ অস্বীকার করতে পারেন আপনি? সুপ্রকাশ দার হত্যার ব্যাপারে আপনার দায়িত্ব?
2: চন্দন আসল কথা জ্যোতিদা, আপনার গান্ধীপন্থী আদর্শকে আমরা অশ্রদ্ধা একেবারেই করছি না, কিন্তু কিন্তু মানুষের শুভ বুদ্ধি কিংবা তার মানুষই আস্তরণে তলাকার ঈশ্বর সত্তাকে উজ্জীবিত করার যে নীতি গান্ধীজি সেদিন অবলম্বন করেছেন,
3: আজকের যুগে যে তা একেবারেই অসম্ভব, তার প্রমাণ সুপ্রকাশ দার হত্যায়। এখন তো স্বীকার করবেন যে আপনার গান্ধী দর্শন আজকের দিনে একেবারে অচল?
1: না করব না, আমার ভ্রাতৃবিয়োগের শোক আমার কাছে যত সত্য আর যত সুগভীর, ততটাই সত্য ততটাই সুগভীর গান্ধীজির অহিংসা প্রেম আর সত্যের নীতির প্রতি আমার আস্থা। নাও চা খাও। না না আমাকে তোমরা সবাই নাও। চন্দন যখন বেনু খাস্তগীরের প্ল্যান জানতে পেরে ওকেই খতম করে দিতে চেয়েছিল, আমি তখন তাতে বাধা না দিলে, হ্যাঁ মানছি আজ হয়তো আমি আমার ভ্রাতৃবধূর কাছে অপরাধী হতাম না, কিন্তু তার বদলে এক অপরিচিতার কাছে, বেনু খাস্তগীরের পত্নীর কাছে অপরাধী হতাম। কিন্তু তোমরা কি নিশ্চিতভাবে বলতে পারো যে আমার ভাইয়ের সুরক্ষা গ্যারান্টেড হতো বেনু খাস্তগীরের মৃত্যুতে? নাকি বেনুর মৃত্যুর পর ওর ভাই রনু খাস্তগীর বা দলের অন্য কেউ আরো বেশি উন্মত্ততায় বেনুর পরিকল্পনাকে রূপায়িত করতে চাইতো?
2: কিন্তু কিন্তু আজ আজ সুপ্রকাশ দার অবর্তমানে পার্চেস ডিপার্টমেন্টটা যে সদানন্দ ইউনিয়নের বেনুদের শক্ত ঘাঁটি হয়ে দাঁড়াবে জ্যোতিদা, শুধু আমি আর তমাল কিভাবে
1: লড়তে পারবে? না লড়তে পারবে না তোমাদের সুপ্রকাশ দার শুরু করা লড়াইটা?
0: না জ্যোতিদা না, লড়াই এজার ডিপার্টমেন্টে হবে না, আপনার পদ্ধতিতেও না। রাস্তায় ভাড়া করা লরি দিয়ে আমাদের সুপ্রকাশ দাকে থেঁতলে দেওয়ার দাম এবার বেনু খাস্তগীরকে জীবন দিয়ে দিতে হবে। হ্যাঁ এই আমাদের ইউনিয়নের লড়াই।
3: জ্যোতিদা আপনার যদি অন্য কোনো অ্যাকশন বেশি কার্যকর থাকে তো বলুন, কিন্তু প্লিজ জ্যোতিদা একটা কথা, ইন অ্যাকশনের সাজেশন দেবেন না, বিনা প্রতিবাদে অন্যায় হজম করার অপরাধ যে
1: থাক। তোমরা ভালো করেই জানো বেনুর সঙ্গে আমি লম্বা আলোচনা করেছিলাম, এখন পুলিশি তদন্তের জন্য তদবির করছি, কোম্পানির তদন্ত বাবদ দাবি জানিয়ে প্রতিবেদন দিয়েছি, যা না মানা হলে ধর্মঘট হবে, অন্যায়ের প্রতিবাদে আমার অ্যাকশন।
0: অ্যাকশন অ্যাকশন নয় জ্যোতিদা, অ্যাকশন নয়, দে আর ওয়ার্ডস অনলি। শুভেন্দু বলছে অ্যাকশনের কথা, হ্যাঁ অ্যাকশন নট স্পিচ।
1: অ্যাকশন নেওয়া মানে খতম করে দেওয়া? সদানন্দ ইউনিয়নের কজনকে খতম করবে? ওদের প্রত্যেকটি খতম হওয়া লোকের জীবনের দাম দিতে আমাদের ইউনিয়নের কজনকে জীবন দিতে হবে, সেই হিসেব করেছে চন্দন? পাকড়াশি এন্টারপ্রাইজ শ্মশান হয়ে যাবে, তোমাদের অ্যাকশনের এছাড়া তো কোনো পরিণতি নেই, আছে কি শুভেন্দু?
3: দেখুন জ্যোতিদা, জীবন দিতে আমরা ভয় পাই না, তা বলে ওদের মগের মুলুক চলতে দেওয়া যায় না, কিছুতেই না। আর আপনি পাকড়াশি এন্টারপ্রাইজের কথা বলছেন, স্বয়ং শম্ভু পাকড়াশি কি বলেছেন শুনবেন?
1: কি
3: বলেছেন? সুপ্রকাশের হত্যার প্রতিশোধ যদি তোমরা না নিতে পারো তবে নৈতিকভাবে তোমরা আমার কাছে অপরাধী থাকবে। আপনি বুঝতে পারছেন তিনি নিজে একান্ত বিচলিত হয়ে কোন ইঙ্গিতটা করেছেন?
1: কেন কেন তোমাদের উপর কেন? তিনি নিজে প্রকৃত অ্যাকশন নিতে পারছেন না কেন?

0: অফিসিয়ালি অ্যাকশন নিতে তো তাকে প্রমাণের অপেক্ষা করতে হবে কি না? অহিংসা নীতি দিয়ে আজ কোনো কাজ হওয়া তো সম্ভব নয়। ও বস্তুটি যে আজ সংস্কৃত ভাষার মতোই অচল, তা তো ওই আপনার মতো অন্ধ ছাড়া আর কেউ অস্বীকার করবে না। আজকের দিন, হ্যাঁ আজকের দিনে আমরা যদি গান্ধীজিকে বা আপনাকে অনুসরণ করতে চাই।
1: থামো চন্দন, থামো। গান্ধীজি, তাঁর কথা তো

0: কোম্পানির দুই মালিকের দ্বন্দ্বে আত্মধ্বংসে নেমে পড়েছো তোমরা। কারণ এক মালিক তোমাদের কিনে রেখে দিয়েছে, অন্য মালিক অন্য ইউনিয়নকে কিনে রেখে দিয়েছে ছোট বড় কত সুবিধে দিয়ে।
1: না না না না না জ্যোতিদা, এটা আপনার অন্যায় অভিযোগ। আমাদের ইউনিয়নে মোটেই কেউ কেনা হয় নেই।
0: নেই? বিয়ে পরীক্ষায় ব্যাক পাওয়া ভাই তোমার, আর একটা বছরের কষ্ট স্বীকার করার বদলে তাঁর সুপারিশে প্যারাডাইমের চাকরি নেয়নি? তোমাদের টেলিফোন কটা মাস আগে পাবার জন্যে সে শম্ভুবাবুর প্রভাব ব্যবহার করেনি? শুভেন্দুর মেয়ের অ্যাডমিশন, মেয়ের অ্যাডমিশন সবচেয়ে নামি স্কুলে করার জন্যে কার কন্ট্রাক্ট কাজে লাগালো?
2: না না দেখুন, এসব কি কোনো অপরাধ নাকি জ্যোতিদা? ভদ্রলোক পরোপকারী নিজেই যেচে, তাছাড়া মানুষ একে অপরের সাহায্য পেতেই তো সমাজে বাস করে নাকি?
0: দেখো শুভেন্দু, এগুলো সেরকম নয়, এগুলো কিছু বিশেষ সুযোগ সুবিধে যা নিলে দাম দিতে হয়, আর সেই দাম দিতে গিয়ে প্রায় নিজের ন্যায্য দাবির জোর হারিয়ে যায়। অন্যায়ের প্রতিবাদের তেজ ঋণের জলে ছিটে পড়ে মিঙে যায়। চন্দন নিশ্চয়ই বলবে না যে শম্ভুবাবুর সঙ্গে সামাজিক সৌহার্দ্যের লেনদেন মাত্র করেছিল, তোমার এই ডিভোর্স করা স্ত্রীর খোরপোষ ধার্য করার ব্যাপারে নকল স্যালারি সার্টিফিকেট চেয়ে।
3: জ্যোতিদা, ইউ আর হিটিং বিলো দ্য বেল্ট। আপনাকে আমাদের মরাল টিচার আমরা কেউ করিনি। আপনি আপনি আমাদের ওয়ে অফ লাইফ নিয়ে কথা বলতে।
0: না, সে চেষ্টা আমি করিনি চন্দন। আমি শুধু আমার নীতির সপক্ষে আমার চ্যালেঞ্জ জানিয়েছি। গান্ধী পন্থা অনুসরণ করার কথাতেই এ প্রসঙ্গ এলো। গান্ধীজি যে শক্তির সন্ধান দিয়েছেন তার আধার কি? ঐকান্তিক সত্যনিষ্ঠা আর নিজের চাহিদার পরিধিকে সাধ্যের সীমার মধ্যে রাখার অনুশাসনের জোরে স্বনির্ভর থাকার সাধনা। সেই শক্তিকে যদি পরখ করতে হয়, তার জন্যে ওই বিশেষ ওয়ে অফ লাইফ যে একান্ত জরুরি। তোমরা আমার পন্থায় না চললেও আমার কাজ আমার পন্থায় চলবে।

0: জ্যোতিপ্রকাশ
1: আপনি মেসমশাই এখানে?
0: শুধু আমি নই, মল্লিকা মাও এসছে। দেখো দেখো,
2: আমায় ক্ষমা করুন দাদা।
1: ঠিক আছে,
2: আপনার কাছে আমার সেই পুরনো জায়গাটা আমায় ফিরিয়ে দিন।
1: ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো ওঠো ওঠো ওঠো, আগে উঠে দাঁড়াবো, উঠে দাঁড়াবো। দেখো তো এই ধুলো বালির মধ্যে, ওঠো শীঘ্র ওঠো, ওই টুলটায় বসো, টুলটা। আপনি এই চেয়ারটায় বসুন মেসমশাই।
0: ঠিক আছে,
1: আপনাকে কে বললো আমি এখানে?
0: দেবল বলেছে আর কি, ওর বাবা তো আমার পেশেন্ট, ওই সব বলেছে। কাল চন্দ্ররা তোমার কাছে বিদ্রোহ জানিয়ে আসার পর ওদের প্ল্যানটা যে দেবল আর নন্দার মুখ থেকে তুমি শুনেছ, আর তুমি যে বলেছো ওদের তুমি আটকাবে, সে কথা দেবলই এসে আমাদের বলল। ও আর নন্দা ওই ব্যাপারটা নিয়ে।
1: হ্যাঁ, কিন্তু আপনি বৌমাকে কি বলে এই অবস্থায় এই জায়গায় নিয়ে এলেন?
0: জ্যোতিপ্রকাশ, ওর জন্যই তো আমার আশা। কাল সুপ্রকাশের চতুর্থী কাজেও তুমি এলে না, সেটা দেখে মল্লিকা অস্থির হয়ে উঠেছিল, তোমার সঙ্গে দেখা করে ক্ষমা চাইবে।
2: না দাদা, আপনার কাছে ক্ষমা চাইতে তো আমি আপনার ফ্ল্যাটেও যেতে পারতাম, কিন্তু দেবলদার কাছে যখন শুনলাম আমার সেই ভুলটার মতোই ভুল করছে আপনার ইউনিয়নের সাথীরা, আর তারা আপনার অমতে হানাহানি করতে চলায় তা আটকাতে আপনি এখানে এসেছেন, আমিও আমার প্রায়শ্চিত্তের পথ খুঁজে পেলাম।
1: না না না বৌমা, না, আমার কাছে তোমার কোনো অপরাধ নেই, প্রায়শ্চিত্তের কথাই ওঠে না। আমি যে তোমার
2: দাদা, আমার সেই ক্ষণিকের ভুলটাকে

0: তিনি আনবেন না দাদা, সে যে আমার কি লজ্জা।
1: আপনার বিশাল ব্যক্তিত্বের ছায়ায় বেড়ে ওঠা আপনার ভাইয়ের জন্য আমি গর্বিত। তাঁর এই আত্মবলিদান আমার কাছে পরম গৌরবের। আমি শোকে অন্ধ হয়ে দাদা।
2: ঠিক আছে ঠিক আছে, শান্ত হও বৌমা, শান্ত হও। ঈশ্বরকে স্মরণ করো বৌমা, দুঃসময়ে তার কাছে শক্তি প্রার্থনা ছাড়া আর তো কিছু করার নেই।
3: আপনি এখানে?
4: ছুটিদা, আমাদের এক্সাক্ট প্ল্যানটা আপনাকে কে জানালো?
2: কাল নন্দা দেবল আমায় বলে গেল তোমরা চলে যাওয়ার পর। ওরা না বললেও খবর তো আমি বার করতামই।
3: আর খবরটা আপনি বেনুদের জানিয়ে দিলেন, আর এখন বৌদিকে শুদ্ধ নিয়ে এসে এভাবে ওদের ঘাঁটি আগলাতে চাইছেন? ছি,
2: শুভেন্দু, এটা ওদের ঘাঁটি নয়, আমাদের সকলের অফিস। ওরা ছুটির দিনে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে ফাইল সরাবার চেষ্টা করবে জেনে তোমরা যেমন তোমাদের অ্যাকশন নিতে এসেছ, আমিও আমার অ্যাকশন নিতেই, অর্থাৎ ওদের বাধা দিতে এসেছি, সেই সঙ্গে তোমাদেরও।
4: ওদের বাধা দেওয়া আপনার কর্ম নয় জ্যোতিদা, আপনি শুধু আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াবেন। আপনি যান বলছি। হ্যাঁ, বৌদিকে নিয়ে এক্ষুনি সরে যান এখান থেকে।
1: আপনি ভুল করছেন চন্দনবাবু, আমি নিজে এসেছি, উনি আমাকে আনেন উনি। আর শুনুন, আমরা দুজনের কেউই এখান থেকে যাব না। আমি আমি এই অবস্থায় বেরিয়ে এসেছি সে তো শুধু শুধু নয়, আমি এসেছি আমার সত্য পাওয়ার শোকের পুনরাবৃত্তি রুখতে। হ্যাঁ, কিছুতেই দেব না, আর কারো সিঁথির সিঁদুর সেই একইভাবে মুছে দিতে দেব না আমি আপনাদের কাউকে, না, কিছুতেই না।
3: এ শুনুন শুনুন, ওদিকটা দেখ।
4: হ্যাঁ, কোন নাটক জ্যোতিদা, আর সময় নেই, সরে যান বলছি আমাদের মাঝখান থেকে। ঘটা করে সাদা পতাকা দেখিয়ে ওরা নতুন কোনো ফাঁদ পাচ্ছে, এ ফাঁদে আমরা কখনো জড়াবো না।
2: একদম নড়বে না চন্দন, সাদা পতাকার অসম্মান আমি কিছুতেই হতে দেব না। তোমরা ওইখানে দাঁড়াও, একজন এদিকে এসো, বলো কি বলতে চাও।
4: খবরদার, জ্যোতিদার আড়াল নিয়ে কোনো চালাকি করতে গেলে।
5: জ্যোতিদার আড়াল নয় চন্দন, জ্যোতিদার সম্মান রক্ষার দায়ে এই সাদা পতাকা মেলে ধরেছি, নইলে তোদের লোহার রড কি বেনু হাস্তগিরের পিঠ বাঁকাবার দম রাখে ভেবেছিস?
2: কাজের কথা বলো বেনু, সময় নষ্ট করো না, বৌমা পর্যন্ত এই অবস্থায়।
5: আমি জানি জ্যোতিদা, কি আর বলবো, ওকে আজ দেবী মনে হচ্ছে আমাকে, উনি অপরাধী ঠাউরিও যে এভাবে।
3: ঠাউরে ঠাউরে শব্দে কি বোঝাচ্ছ তুমি? নিজেকে ইনোসেন্ট প্লিট করতে এলে নাকি বেনু?
5: আমায় বলতে দে শুভেন্দু, তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি কোনো প্লিট করতে আসিনি, জানাতে এসেছি।
3: জানাতে?
5: হ্যাঁ, জ্যোতিদাকে, সুপ্রকাশবাবুর স্ত্রীকে জানাতে এসেছি যে আমি নির্দোষ।
3: হ্যাঁ, তুমি নির্দোষ?
2: সত্যি বেনু, তুমি প্রমাণ করতে পারো?
5: প্রমাণ সংগ্রহ করতে বালেশ্বরে গিয়েছিলাম জ্যোতিদা, প্রমাণ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু কিন্তু সদানন্দ রুদ্রর মুখোশ পুরো খুলে গেছে। হ্যাঁ, আপনার কথাই ঠিক জ্যোতিদা, শুধু চিত্ত পাকড়াশির কার্যসিদ্ধির জন্য আমায় সদারুদ্র মিথ্যে স্তোক দিলেন যে সুপ্রকাশবাবুর হত্যার প্ল্যান বাতিল হবে। বললেন আমরা ফাইল সরানোর কাজটা শুধু করলেই চলবে, উনি নাকি চিত্ত পাকড়াশিকে দিয়ে সুপ্রকাশবাবুর ডিপার্টমেন্ট বদলির ব্যবস্থা।
1: আমি ঠিক আছি।
5: সুপ্রকাশবাবুর অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে আমি

0: আমি বালেশ্বরে যাই বৌদি, কারণ সদানন্দ রুদ্র তখন বালেশ্বরে।
1: বিনু, তার আগে আমাকে একবারটি জানিয়ে যেতে পারলে না?
0: কোন মুখে, কোন মুখে আমি যাব আপনার কাছে যদিতা? কি করে আমি আপনার সামনে দাঁড়াবো? আগের দিন আপনাকে যতই বলে থাকি আপনার ইনফরমেশন ভুল, আমাদের কোনো মার্ডার প্ল্যান নেই, কিন্তু দুর্ঘটনা ঘটা মাত্র আপনি যে আমাকেই অপরাধী ঠাউরেছেন তাকে আমি,
2: কিন্তু তুমি হাত ধুয়ে ফেললেই তো সদানন্দ ইউনিয়ন দায় মুক্ত হয়ে যাবে না বেনু? আর ইউনিয়নের দলগত অপরাধ প্রতিটি সদস্য।
0: না না চন্দন, এ অপরাধ ইউনিয়নের নয়, চিত্ত পাকড়াশির ব্যক্তিগত অপরাধ। সদানন্দ ইউনিয়ন নয়, ব্যক্তি সদানন্দের যোগ সাজসে করা। পাপের ধনের ভাগ পাবার লোভ আমাদের ছিল না এমন নয়, কিন্তু অবিশ্বাসী নেতার পাপের হাতিয়ার মাত্র হতে আমরা কখনোই রাজি নই। আমরা আমরা প্রতিবাদ করতে চাই যতীতা, তাই আজ আমরা আপনার শরণার্থী।
1: শরণ? শরণ শুধু ঈশ্বরই দিতে পারেন বেনু, আমি তো এক পতাকাধারী মাত্র। আমার পতাকার নিচে তোমরা সকলে একত্র হলে ঋষি বল দিয়ে নয়, সত্যের দাবিতে আমরা আমাদের প্রাপ্য আদায় করব ঠিক, তবে গান্ধীজি নীতি অনুসারে শুধু প্রাপ্যটুকুই, প্রাপ্যের অতিরিক্ত কিন্তু নয়।
0: রাজি, আমরা রাজি জ্যোতিদা। পাকড়াশি এন্টারপ্রাইজের নির্বিকল্প ওয়ার্কার্স ইউনিয়ন হোক, জ্যোতি প্রকাশ ইউনিয়ন।
3: সত্যি জ্যোতিদা, আজকে আপনার কাছে আমরা সানন্দে পরাজিত।
4: আপনি জয়ী হয়েছেন দাদা, জয়ী আপনার সারা জীবনের গান্ধী বন্ধা, জয়ী আপনার আর আপনার ভাইয়ের সত্যনিষ্ঠা।
5: দেখো বৌমা, অন্যায়ের প্রতিকার করতে গিয়ে আমার আমার বিজু জীবন দিল, দিয়া তুমি আমি নিঃস্ব হলাম, কিন্তু বিজু বিজু আমার সার্থক হয়েছে,
1: মহাত্মা গান্ধীর নীতির জয় হয়েছে বৌমা।
6: Thank you.

এর পর জ্যোতিপ্রকাশ যতদিন জীবিত ছিলেন, ইউনিয়ন আর কখনো বিভক্ত হয়নি।

0: শ্বেত পতাকা নাটকটি শেষ হল। রচনা স্বপ্না গুহ, অভিনয় করেছেন বাবা সত্য বন্দ্যোপাধ্যায়, মল্লিকা শুক্লা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অঞ্জন বিশ্বাস, চন্দন সৌম্যদেব বসু, দিয়া রূপা ভট্টাচার্য, নন্দা সুকৃতি লহরী, গানের মেয়েরা কিঙ্কিনী দেব, সুদর্শনা দাশগুপ্ত, প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়, বেনু খাস্তগীর, গৌরীশঙ্কর পাণ্ডা এবং জ্যোতি পরাণ বন্দ্যোপাধ্যায়। শব্দ সংযোজনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: এতক্ষণ শুনছিলেন নাটক শ্বেত পতাকা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: মোরা একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, তাই তো অনেক কণ্ঠ একই সঙ্গে গর্জে হয়ে ওঠে এক সুর। কচি কচি কণ্ঠে আমরা সবাই রাজা, আমাদের মনেও বিপ্লব ঘটায়, আমরাও আলোর পথযাত্রী হয়ে যাই। গ্রিক নাটকের সেই খোর্সকে আমরা সমবেত সঙ্গীত রূপে পেয়েছি। সুর তালের চোখরাঙানি ছাপিয়ে বহু মানুষের কণ্ঠ ছড়িয়ে গেছে মাঠে মঞ্চে বিপ্লবের ময়দানে। সেই অনেক কণ্ঠ এক সুর মুখরিত হোক আজ হারানো দিনের গানে, ঠিক রাত 11:00 শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে। গানে গল্পে আপনাদের অপেক্ষায় থাকবে মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার।
4: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক।

শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ তিন দিনের সফরে নেপাল গেছেন। পশ্চিমবঙ্গে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আগামীকাল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান তুলেছে। আসি বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা ও কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। নরেন্দ্র মোদী সরকার সমাজের এই শ্রেণীর উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলওয়ারে শ্রী শাহ রাজ্যের 17টি জেলায় মোট 6,400 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে। 2014 থেকে 2026 পর্যন্ত মোদী সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেছে কৃষকদের জন্য এবং নিরন্তর খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে।
1: 14 থেকে 26 তক এক ভি সাল এসা নাই গয়া হে কিষানোঁ কে লিয়ে কোই বড়ি যোজনা জাহির না কি হো। আজ মে কংগ্রেসিও কো কহনা চাহতা হুঁ, MSP পর সবসে জ্যাদা অনাজ কুইন্টল মে আগর কিসি নে খরিদা হে তো নরেন্দ্র মোদি জি নে খরিদা হে।
0: তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে ডেয়ারি শিল্পের উপরও গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি সৌধ সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণেই বাজপেয়ী অজাতশত্রু অর্থাৎ শত্রুহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর একটি মূর্তি উন্মোচন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন।

0: পর আজ রাজস্থানের চিতোরগড় জেলার নিমবাহেরায় এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন শ্রী শাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী সর্বদা দেশ প্রথম নীতি অনুসরণ করতেন এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
1: 16 আগস্ট আজ হি কে দিন অটল জি হম সব কে বিচ মে সে বিদা লিয়ে থে। অটল জি কি ইয়াদ মে ইস পবিত্র ভূমি পর আজ এক বহুত বড়ি 21 ফিট কি প্রতিমা লগানে কা কাম আর এক ভব্য স্মারক বনানে কা কাম ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাও নে কিয়া হ্যায়।
0: সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ 3 দিনের নেপাল সফরে গেছেন। প্রতিরক্ষা সহযোগিতা এবং দুদেশের সেনাদের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধির লক্ষ্যে এই সফর। আগামীকাল তুন্ডানখেলে সেনা স্মারকে তিনি শ্রদ্ধা জানাবেন এবং নেপালের সেনাবাহিনীর সদর দপ্তরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। সেনাপ্রধান সেখানে নেপালি সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও মত বিনিময় হবে। নতুন দিল্লিতে আগামী মঙ্গলবার দ্বাদশ ব্রিক্স গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিকদের এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকও আয়োজিত হবে। বৈঠকের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নয়নের স্থায়িত্ব। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। জম্মু কাশ্মীরে আজ বহু প্রতীক্ষিত সুঙ্গল সুড়ঙ্গ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ এবং নওশেরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হল। কালিধার রেঞ্জে সীমান্ত সড়ক সংস্থা 2.79 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি করেছে। এই সুড়ঙ্গ তৈরির ফলে যাতায়াতের 13 কিলোমিটার রাস্তা কমল। প্রায় 600 কোটি টাকা ব্যয়ে তৈরি এই টানেল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ছোট গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুরু হল কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রায় 6 কোটি মানুষ অর্থাৎ প্রায় 1.5 কোটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় 2000 হাসপাতালে এবং গোটা দেশের 38,604টি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলবে। 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তিই আয়ুষ্মান ভারতের অধীনে আসবেন।
2: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000। এর বাইরে 80,00,000 পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। পশ্চিমবঙ্গে 1,240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন।
0: প্রায় 35,70,000 ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, 1950টি রোগের চিকিৎসা করা যাবে এই দুই প্রকল্পে। এর পাশাপাশি হাঁটু প্রতিস্থাপন ও কোমরের অপারেশনেরও সুবিধা মিলবে এই বিমা প্রকল্পে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় আজ হরিয়ানার কার্নালে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। দেশজুড়ে গত 9 আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, চলবে আগামীকাল 17 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল আজ এই তিরঙ্গা যাত্রার সূচনা করেন। অন্যদিকে হরিয়ানার বল্লভগড়েও আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিষান পাল গুর্জর এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মূলচাঁদ শর্মার নেতৃত্বে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীরা নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়েছে। এই আন্দোলন আজ 22 দিনে পড়ল। জেপিএসসি জেএসএসসি রিফর্ম মঞ্চ রাজ্য সরকারকে 18 আগস্টের মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য চরম পত্র দিয়েছে। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন। তারা 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে একটি বড় বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা সেখানেই আন্দোলন চালিয়ে যাবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ 84টি বিষয়ে ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে চ্যালেঞ্জ উইন্ডো খোলা হয়েছে। চলতি মাসের 18 তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই উইন্ডোর মাধ্যমে যে কোনো উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন। এনটিএ জানিয়েছে, প্রতিটি উত্তর চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা করে ফিস জমা দিতে হবে। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স উপকূলে গতকাল সকালে 7.7 মাত্রা

0: ঘণ্টা জোরালো ভূমিকম্পের পর আজ ইস্ট নুসা তেনগাড়া প্রদেশে 14 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই প্রদেশের গভর্নর মিল্কি লাকা লেনা এক বিবৃতি জারি করে বলেছেন, এ মাসের 28 তারিখ পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, এই জোরালো ভূকম্পন এবং তারপর 341টি ছোট মাত্রার কম্পনের ফলে এ পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 113 জন, এলাকার কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আজ মিসাইল ও ড্রোন হামলায় দুপক্ষের কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের কিভের বৃহত্তম বিমান ঘাঁটি থেকে চালানো ড্রোন হামলায় রাশিয়ার 6 জনের মৃত্যু হয়। অন্যদিকে রাশিয়ার প্রতি আক্রমণে ইউক্রেনের 5 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্রিভিরিতে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন, তুমিতে 1 জন এবং জাপোরোজিয়াতে 2 জনের মৃত্যুর খবর মিলেছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আগামীকাল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, চলবে 23 অগস্ট পর্যন্ত। 2009 পর দ্বিতীয়বার এই প্রতিযোগিতা আয়োজন করছে ভারত। ভারতের পদক জয়ের আশায় রয়েছে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সাত্বিক সাইরাজ, চাঙ্কি রাঙ্কি রেড্ডি, চিরাগ শেট্টি জুটির কাছে। মেয়েদের ডাবলসে তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ এবং মিক্সড ডাবলসে ধ্রুব কাপিলা, তানিশা ক্রোস্তাও লড়বেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলসে এখনও পদক জেতেনি ভারত। ফিবা অনূর্ধ্ব 18 এশীয় কাপ বাস্কেটবল প্রতিযোগিতায় চীন কাতারকে 118-66 স্কোরে পরাজিত করেছে। গুজরাটের আহমেদাবাদের বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই ম্যাচে চীন শুরু থেকেই ব্যাপক ব্যবধানে এগিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। পশ্চিমবঙ্গে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি পাণ্ডবাণী শিল্পী সীমা ঘোষ, তার সঙ্গে কথা বলবেন বৃষ্টি দেব। আজ শুনবেন প্রথম পর্ব।
3: ভারতের লোকসঙ্গীতের ইতিহাসে এমন বেশ কিছু শিল্পী রয়েছেন যারা শুধু গান গেয়েই থেমে থাকেননি, বরং একটা হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে আবার নতুন করে জীবন দিয়েছেন। তেমনই ছিলেন তিজেন বাই, ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী লোকগানের ধারা পাণ্ডবাণী। এই পাণ্ডবাণীকে তিনি দেশে বিদেশে পরিচিত করে তুলেছিলেন। গত মাসে 5ই জুলাই আমরা চিরকালের মতো হারিয়েছি সেই কিংবদন্তি লোকশিল্পীকে। আর সেই হারিয়ে ফেলা শিল্পীকে আর একবার কাছ থেকে চিনে নেওয়ার জন্য আজকের নান্দনিকের এই বিশেষ পর্ব তিজেনজির শ্রদ্ধায় তাঁর সম্মানে আজ আমরা পেয়েছি আমাদের মধ্যে বিশেষ কাউকে। শ্রোতা বন্ধুরা, আজ নান্দনিক অনুষ্ঠানে আমাদের অতিথি তিজেন বাইয়ের অন্যতম প্রিয়, কাছের এবং সুযোগ্য শিষ্যা পাণ্ডবাণী শিল্পী সীমা ঘোষ। সীমাদি, তোমাকে স্বাগত। প্রথমে বলেছিলাম হয়তো যে হারিয়ে ফেলেছি, কিন্তু শিল্পীরা তো কখনো হারান না, তাদের শিল্পই তাদেরকে সবসময় বাঁচিয়ে রাখে, আর তার পরবর্তী ধারক বাহকরাও বাঁচিয়ে রাখেন তাদের। তাদের মধ্যে সেই ধারক বাহকদের মধ্যে একজন তো অবশ্যই তুমি, আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কষ্ট আছে, দায়িত্ব আছে, এই সবকিছু মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার অনুভূতিটা ঠিক কি?
4: হ্যাঁ, আমি সবার আগে বলি যে পাণ্ডবাণী কিন্তু শুধু লোকসঙ্গীত নয়, লোকগান নয়, লোকনাট্য। ওখানে অভিনয়টা ভীষণভাবে প্রাধান্য পায়। যে কোনো শৈলী, দুরকম যে শৈলী আছে, বেদমতী এবং কাপালিক, দুটো শৈলীতেই কিন্তু অভিনয়টা খুব বড় একটা আকার নেয়। তাই এটা লোকনাট্য। আর সত্যি বলতে কি, শিল্পী সত্যিই বেঁচে থাকেন তো তার শিল্পে? জানি না আমি করতে পারছি কিনা, আমি চেষ্টা করে চলেছি, কারণ আমার পরে একটা গুরু দায়িত্বও আছে অলিখিত, সেই প্রথমবার তাকে দেখার থেকেই। কিছু না বলেও উনি একটা দায়িত্ব দিয়েছিলেন, যখন তিনি 2005 সালে তাকে প্রথম দেখেছিলাম এবং প্রথম দেখার 5-7 দিন পরের ওয়ার্কশপের পরেই উনি যখন তার তাম্বুরাটা আমার হাতে তুলে দিলেন, কিছু না বলেও একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা তো আছেই। কিন্তু এ বড় শূন্যতা, এমন শিল্পী সত্যি, তিনি জীবনে মানুষটা যেমন ছিলেন, যে লড়াইয়ের মধ্যে দিয়েই শিল্পচর্চা করেছেন এবং পদ্মবিভূষণ হয়ে উঠেছেন, সেই গল্পটা তো খুব সচরাচর সাধারণ মানুষের মধ্যে শোনা যায় না। তিনি অসাধারণ এবং অসামান্য, এই শৈলীটাতেও তিনি সর্বপ্রথম, ফলে ওনার চলে যাওয়ার এই শূন্যতা কখনো পূরণ হবে না। উল্টো দিকে উনি যা রেখে গেছেন, অনেক শিষ্য শিষ্যা উনি তৈরি করেছেন সারা দেশে, পশ্চিমবঙ্গে আমি শুধু নই, আমার আগে আমাদের শ্রদ্ধেয়া শাউলি মিত্র, তিনি গিয়েছিলেন তার কাছে, তিনি পাণ্ডবাণীটা আলাদা করে করেননি ঠিকই, কিন্তু তিনিও তার কাছে শিখেছেন। যদি বাঁচিয়ে রাখা যায় এই শিল্পটাকে, শুধু আমি নই, এরকম অনেকেই আছেন। একটি বাচ্চা মেয়ে আছে ওখানে, তার নাম আরাধ্যা সাহু, সে খুবই ছোট, 13 বছর বয়সেও দাপিয়ে পাণ্ডবাণীটা করছে, আমার গুরুজিরই শিষ্যা। কিন্তু এই যে উনি চলে যাবার পর মানুষ হিসাবেও তো উনি আমার কাছে, আমি আম্মা বলে ডাকতাম যেমন, সেই সম্মানটা আমি দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু পেয়েছি অনেক বেশি, আমি অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি, আম্মার মতনই আগলে রেখেছেন। তো এই যে এবার ওনার পরলৌকিক কাজে আমি গিয়েছিলাম ওনার গ্রামের বাড়িতে, যখন এইবার গেলাম, এইবার পঞ্চমবার গেলাম ওনার গ্রামের বাড়িতে, এইবার যখন গেলাম গাড়ি থেকে নেমেই আমি ঘরে ঢুকতে গিয়ে একটা হোঁচট খেলাম, আমার মনে হলো ওই বারান্দায় আমার জন্য অপেক্ষাটা আর হবে না কোনোদিন, এ তো অপূরণীয় ক্ষতি।
3: হ্যাঁ, এই ক্ষতি সমবেদনা জানি, এটা আমরা পূরণ করতে পারবো না। শ্রোতা বন্ধুরা সীমাদির কণ্ঠ শুনে বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু উনি এতটাই কাছের, সেই কারণে তিজেনজির কথা বলতে গিয়ে ওনার গলা কেঁপে আসছে, চোখ ভরে আসছে, সেটা আমি সামনে থেকে বুঝতে পারছি, দেখে আপনারা শুনেও হয়তো উপলব্ধি করতে পারছেন। সীমাদি, তোমায় অনুরোধ করব, তোমার আম্মাকে শ্রদ্ধা জানিয়ে, আমাদের সবার প্রিয় শিল্পী তিজেনজিকে শ্রদ্ধা জানিয়ে যদি দুকলি কিছু
4: গান গাইব।
3: হ্যাঁ, পাণ্ডবাণীর কিছু একটা ওনার শ্রদ্ধায়, কারণ শিল্পীকে শ্রদ্ধা তো আমরা শিল্প দিয়েই দিতে পারি, আর
4: শিল্প দিয়েই দিতে পারি, আর কিছু নেই আমাদের হাতে। হ্যাঁ, আমি তার কাছে প্রথম যে পালাটা শিখেছিলাম তার একটা বড় গল্প আছে, সেইটা পরে সুযোগ হলে বলছি।
3: আমরা গানটা শুনে নিয়ে সেই গল্পে যাব,
4: গল্পটা যাচ্ছি, সেটা হচ্ছে অভিমন্যু বধ কথা, সেইটার আমি একটু অংশ গানের আগে একটু কথা বলে বলি, প্রসঙ্গটা ধরিয়ে দিয়ে। প্রসঙ্গটা হচ্ছে, যখন অভিমন্যু মারা গেছে তখন সুভদ্রা কাঁদছেন, সেই প্রসঙ্গের অংশটুকু আমি বল দো গুরুতি জান ভাই কি যে পুত্র অভিমন্যু কে মা জানি কি সূচনা শুননে বালি মাতা সুভদ্রা পছার খা জমিন মে গির গই এ বেটা।

0: অভাবনীয়। এইভাবে গানের কথায় বা এমনি কথাতেও সেই সময়কে, মহাভারতকে তুলে ধরা, এবং আস্তে আস্তে মহাভারতের কথা নয়, চরিত্রগুলো শুধু মহাভারতের নয়, আমাদের পারস্পরিক যে সম্পর্কগুলো হয়, আমাদের নিজস্ব যে সম্পর্কগুলো, তার মধ্যেকার ব্যথা, বেদনা, আনন্দ, সেই সব কিছুকেই ধরা যায়। এবার আমরা যেটা বলছিলাম যে এই পালার গানের শুরুতে আমরা সেই ঘটনাটা একবার শুনে নেব। তোমার প্রথম দেখা বোধহয়?
1: প্রথম দেখা, হ্যাঁ, প্রথম দেখা 2005। আমরা গিয়ে পৌঁছলাম দশমীর ওনার বাড়ি অনেকটা দূরে, ভিলাইতে। তখন উনি থাকতেন, চাকরি করতেন ভিলাই স্টিল প্ল্যান্টে। যদিও আমার গুরুজি কিন্তু খুব গর্বের সাথে বলতেন আমি আঙ্গুঠা ছাপ, সত্যি উনি আঙ্গুঠা ছাপ, কিন্তু উনি সম্মান করে ওনাকে ওইখানে চাকরি দেওয়া হয়েছিল, এবং উনি নিজের নামটাকেও ছবি আঁকার মতন করে সই করতে পারতেন, শুধু এইটুকুই পারতেন। কিন্তু গোটা মহাভারতটা ওনার ভেতরে ছিল, মহাভারতের যে কোনো প্রসঙ্গ উনি সব সময় বলতে পারতেন, গানে কথায় ছড়া কেটে কবিতায় নানানভাবে। তো আমরা গিয়ে পৌঁছেছি, প্রথম দিন দেখা পাইনি, পরের দিন এসে বসলেন উনি, অনেক জায়গা থেকে পাণ্ডবাণী করে, অনেক রাতের পর রাত করে সেই দিন এসে পৌঁছলেন। আমরা দেখলাম যে ভারতবর্ষে তখন উনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ হননি, কিন্তু পদ্মভূষণ শিল্পী, অ্যাম্বাসাডার থেকে নেমে এলেন প্লাস্টিকের চটি, সস্তার সিনথেটিক শাড়ি, সস্তার একটা রেক্সিনের ব্যাগ, ক্লান্ত একটু কুঁজো হয়ে রয়েছেন, এসে বসলেন, আমরা প্রণাম করলাম। আমাদের জানতে চাইলেন যে কি করতে চাই আমরা। আমরা বলেছিলাম যে আমরা এই অভিমন্যুবধ কথাটা শুনতে চাই। বললেন বিকেলে এসো, আমি এখন খুব ক্লান্ত, বলে মাটিতে থেবড়ে বসে পড়ে নিজের মনে বলতে লাগলেন যে চন্দ্রের পুত্র, তাকে 16 বছরের জন্য মর্তে নিয়ে আসা হয়েছিল এই যুদ্ধে লড়াই করবে বলে, যুদ্ধে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সেই অভিমন্যু সুভদ্রার গর্ভে জন্মাল। এই বলে উনি অভিমন্যুর কথাটা বলতে লাগলেন, গান কবিতায় না, নিজের মনে বিড়বিড় করে গল্পটা বলতে লাগলেন। আমরা অঝরে কাঁদছি, কারণ অভিমন্যু কিন্তু তখন আর মহাভারতের চরিত্র হয়ে আমাদের কাছে নেই, আমাদের কাছে আমাদের ঘরের ছেলে, যেন ওনার ঘরের ছেলে বা আমার কোনো ঘরের ছেলে। এই ছিল ওনাকে প্রথম দেখা। এবং এই অভিমন্যুবধ কথা আমি শিখতে যাইনি, আমার সঙ্গে যারা শিখতে গিয়েছিল, আসলে 3-4 দিন বাদে যখন উনি বললেন যে না, আমরা 3-4 দিন ধরে শুধু গানগুলো প্র্যাকটিস করছিলাম, অপেক্ষাকৃত সহজ মনে হচ্ছিল বলে, আর ছত্তিশগড়ি ভাষা হিন্দি মেশানো যদিও, তো প্রসঙ্গটা কেউ বলতে পারছিলাম না, আর ওনার ওই দাপট, এক একবার এক এক রকম বলছেন, মানে ভয়ে চুপসে রয়েছি আমরা, কেউ বলতে পারছি না। তো উনি যখন একদিন বললেন না, আজকে আর গান আমরা শেখাবও না, শুনবও না, তোমাদের প্রসঙ্গ বলতে হবে, তখন তো আমরা এওকে ঠেলাঠেলি করছি। যারা কিন্তু শিখবো বলে গিয়েছিল তারা মাথা যে ওই নামালো আর মাথা তুললো না, তখন আমি নিরুপায় হয়ে তাম্বুরাটা ধরে চোখ বন্ধ করে বললাম যে বহুল দো গুরু তিজান বাই কি যায় বলে দু একটা কথা বলতে শুরু করলাম। প্রসঙ্গ ওই যে বললাম, আমি উনি আমাকে জড়িয়ে ধরলেন, অসম্ভব আদর দিলেন, এবং আমাদের পরিচালক মনীষ মিত্র তাকে বললেন যে ওকে এখানে রেখে যা 3 মাস, আমি ওকে ছোটা তিজান করে ছাড়ব। এবং তারপরেই 2 দিন বাদে যখন ফিরে আসছি, ওই তাম্বুরাটাও উপহার দিলেন। এই হচ্ছে শেখার শুরু। আমি শিখবো বলে যাইনি, ভাবিও নি, ওই দিন আমার জীবনের একটা নতুন পথ চলা শুরু হলো। আগে তো আমি ভেবে যাইনি, আমি ভেবেছিলাম যে ওইরকম মানুষকে দেখব, আর সঙ্গে থেকে যদি কিছু করতে পারি, যদি হারমোনিয়াম বাজাতে পারি, এই জন্যই গিয়েছিলাম। তো এই হচ্ছে আমার অভিমন্যুবধ কথা শেখার শুরু।
0: হয়তো উনি যেভাবে মহাভারতকে নিজের জীবনের সাথে মিশিয়ে ফেলেছেন, হয়তো তোমার ওইটুকু দুকলি বা দুটো কথার মধ্যে হয়তো সেই অনুভবটাকে উনি হয়তো পেয়েছিলেন যে আমার মতন করে কেউ মহাভারতকে নিজের মধ্যে মিশিয়ে নিতে চাইছে, তাই হয়তো ছোটা তিজান বলে সম্বোধন এবং তাম্বুরা সবটা তুলে।
1: কারণ ওনার তো শিষ্য শিষ্যার সংখ্যাও খুব কম নয়, কিন্তু তাদের মধ্যে থেকে উনি আমাকে বেছে নিয়ে তাম্বুরা দিলেন।
0: হ্যাঁ, এবং তুমি তো ছত্তিশগড়ি নও,
1: না
0: একদম বাঙালি, সেই জায়গা থেকে গিয়ে উনিও জানতেন যে তোমার পক্ষে পুরোটা ধারণ করা বেশ খানিকটা কঠিন বটে ছত্তিশগড়িদের তুলনায়।
1: ভীষণ কঠিন, কারণ আমি যখন ওনার বাড়িতে গিয়ে বারবার থেকেছি, তখন ওনারা নিজেদের মধ্যে তো ছত্তিশগড়ি ভাষায় কথা বলেন, এবং উনি সবাইকে আদেশ দিলেন যে হিন্দি বলবে না, ছত্তিশগড়ি বলো, ও শুনুক কথাগুলো, ওর কানে বসুক, মানে উনি এতটা যত্ন নিয়েছেন আমার সম্পর্কে। বেশ কঠিন, আমি বুঝতে পারি এখন, কিন্তু অত সহজে বলতে পারি না, দু একটা শব্দ বলা তো আর ভাষা বলা নয়, আমি বুঝতে পারি, কিন্তু বলতে পারি না।
0: যেই সময়ে তুমি গেছিলে 2005 সাল, সেই সময় তো উনি পদ্মভূষণ পেয়ে গেছেন, মানে ওনার নাম বেশ ছড়িয়ে গেছে, মানে তুমিও বা তোমার সাথে আরো যারা তোমার দলের যারা গিয়েছিল তখন সবাই ওনার নাম শুনেই ওনার কাছে যাওয়া।

0: এবার যদি তোমার কাছ থেকে সেই ঘটনাগুলো বা সেই গল্প টুকরো টুকরো কিছু জানতে চাই, যে এই নামটা হওয়ার আগের লড়াইটা।
1: ওনাকে আমাদের দলে আহ্বান করা হলো এবং উনি সঙ্গী সাথীদের নিয়ে কসবা অর্ঘর দলের ঘরে কসবায় চলে এলেন। আমার সৌভাগ্য যে ওনাকে একটা রুমে দেওয়া হয়েছে, সঙ্গী সাথীদের একটা রুম, আমরা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবো, কিন্তু উনি বললেন না তুই আমার সঙ্গে চলে আয়, তুই আমার ঘরে শুবি। তো আমি আর উনি এক খাটে শুতাম এবং উনি তখন রাতে অনেক গল্প করতেন যেটা ওনার জীবনের গল্প। উনি কিভাবে কত কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে উনি পাণ্ডবাণী শিখেছেন, পাণ্ডবাণী করার জন্য ওনাকে কত লাঞ্ছিত হতে হয়েছে, সেসব গল্প উনি বল, বা কোথায় গিয়ে ওনার গলা খারাপ হয়ে গেছে, উনি কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলেছেন, খেয়ে গলা ব্যথা হয়ে গেছে, গলা বেরোচ্ছে না, কিন্তু যখন হাজার হাজার মানুষের সামনে উনি করছেন তখন ওনার গলা খুলে গেল, এই সমস্ত নানান টুকরো টুকরো গল্প উনি আমার কাছে করেছিলেন। উনি ওনার দাদাজির কাছে পাণ্ডবাণী শিখেছিলেন লুকিয়ে, দাদাজি না নানাজি, মানে মায়ের
0: বাবা,
1: বাবা ওনার জ্যাঠা।
0: আচ্ছা।
1: হ্যাঁ, খুবই গরিব পরিবার, ঝাঁটা তৈরি করতেন, করে বিক্রি করতেন, এত গরিব পরিবার, স্কুল মুখ হননি কখনো, সেই রকম মানুষ। তিনি লুকিয়ে লুকিয়ে পাণ্ডবাণী শুনেছেন, দাদাজির নানাজির কাছে ধরা পড়ে গেছেন, ধরা পড়ে যেতে বলছেন যে তুমি কি করছো, আমি শুনছি গান, প্রসঙ্গ শুনছি। এবার তখন বলেছেন কি শিখেছো তুমি, শুনেছো? এবার উনি গড়গড় করে শুনিয়ে দিয়েছেন নানাজিকে, নানাজি অবাক, কিন্তু মা একেবারেই রাজি নন। ওনারও তো আদিবাসী এবং অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গ্রামের একজন মানুষ, এবং আজকের সময়েরও না, ততকাল আগেকার। হ্যাঁ, মা একেবারেই চাননি মেয়ে পাণ্ডবাণী করুক,
0: মানে সেটা সেই সময় তো মহিলাদের এই কাপালিক ক্ষেত্রে আসা,
1: কাপালিক শৈলী, উঠে দাঁড়িয়ে ঘুরে ফিরে অভিনয় করবে মেয়ে।
0: এইখানে যদি একটু ছোট করে তোমার থেকে জেনে নেই, তুমি প্রথমেই বললে বেদমতী আর কাপালিক, ওই পার্থক্যটা যদি এইখানে একটু শুনে নেই।
1: বেদমতী যারা করেন তারা মাটিতে বসে, হাঁটুর ওপরে বসে তাম্বুরা নিয়ে অভিনয়ও করেন, গানও করেন, পাণ্ডবাণী করেন।
0: সেটা কি শুধু মহিলারাই করতেন নাকি?
1: না না,
0: নারী পুরুষ যে কেউ করতে
1: পারেন।
0: আচ্ছা,
1: সেইটা তাম্বুরাও আমি দেখেছি, আমি দেখেছি পুনারাম নিশাদজিকে দেখেছি, আরেকজন দিকপাল পাণ্ডবাণীর, এখন করছেন ঝাড়ুরাম দেবাঙ্গন, ঋতু বর্মা করেন, তিনিও বেদমতীতে হাঁটুর ওপরে বসে, তাদের তাম্বুরায় আমি দেখেছি একটা তার। আর কাপালিক শৈলীতে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে অভিনয় করে করা হয়। এখন যারা পাণ্ডবাণী করছেন কেউ কেউ নাচও করছেন, যদিও আমার গুরুজি আমাকে বলেছিলেন লাস্ট টাইম এসেই যখন কথা হয়েছে, বলছেন এখন সবাই এরম করছে, এটা পাণ্ডবাণী নয়, সেটা ওনার পছন্দের নয়। তো এই হচ্ছে কাপালিক শৈলী।
0: কাপালিকটা বোধহয় মহিলারা খুব একটা করতেন না,
1: করতেন না। আর উনি ১৩ বছর বয়সে প্রথম কাপালিক শৈলীতে প্রথম একক পারফর্ম করেন এবং ১০ টাকা পান। তো বাড়ি থেকে মা মারধর করা, খেতে না দেওয়া, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, সমস্তটাই করেছেন উনি, পাণ্ডবাণী ছাড়েননি। বিয়ে হয় না ছোট বয়সে, বিয়ে হয়েছিল, নিতে আসেনি, ওই যে গাওনা বা কিছু একটা বলে যেটা নাবালিকা থেকে সাবালিকা হলে নিয়ে যায়, সেটা নিতে আসেনি পাণ্ডবাণী করার অপরাধ। অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। শেষ বয়সে যাকে বিয়ে করেছিলেন তিনি হারমোনিয়াম বাজাতেন তার সাথে, তবুও তিনি চাননি যে আমার গুরুজি পাণ্ডবাণী করুন। তো আমার গুরুজি একটা খুব চমৎকার কথা বলেছিলেন যে আমাকে সুর দিয়েছে ঈশ্বর, আমার শিল্প কলা দিয়েছেন আমার ঈশ্বর, যেদিন ঈশ্বর কেনে নেবেন সেদিনই শুধু আমি থামব। তাই এত লড়াই করে উনি পাণ্ডবাণী করে গেছেন।
0: আর এই যে টুকরো টুকরো ওনার বোধ আর এই শিক্ষাগুলোই সঞ্চারিত হয় না পরবর্তী প্রজন্ম এবং শিষ্যদের মধ্যে। আজকে তোমার কথা আমি শুনছি এবং আরো অনেক শ্রোতা বন্ধুরা শুনছেন, তারা সবাই বুঝবেন যে এখানে শুধুমাত্র তিজেনজি পাণ্ডবাণীর শিল্পকলা আমরা জানলাম না, এই যে আমাকে কেউ থামাতে পারবে না, আমাদের জীবনে এগিয়ে চলতে গেলে অনেক বাধা আসে, কাছের মানুষ চলে গেলেও আমরা থামবো না, এবং কার সাথে কতটা আপোষ করব সেইটা মেনে নেওয়া।
1: আমি যদি সময় থাকে আর একটা কথা এখানে বলবো,
0: অবশ্যই
1: তুমি বললে যে কাছের মানুষ চলে গেলেও, উনি এই যে এইগুলো ওনার বিশ্বাস, শুধু কথার কথা নয়, তাই জন্যই উনি এত মহান শিল্পী ছিলেন। ওনার ছেলে, ছোট ছেলে মারা যায় 2010 সালে। আর 2010 সালে কলকাতায় কসবা অর্ঘ্য থেকে লোকরঙ্গতে গুরু শিষ্য পরম্পরায় আমি এবং আমার গুরুজি একই স্টেজে পারফর্ম করি প্রথমবার। মধুসূদন মঞ্চের অনুষ্ঠান ছিল। আমরা খবর পেলাম উনি আসার আগেই যে ওনার পরিবারের কেউ মারা গেছেন। কে মারা গেছেন সেটা আমরা জানতে পারিনি, তখন অত মোবাইলের চলও ছিল না বা অত ফোনের যোগাযোগটাও ছিল না। জানতে পেরেছিলাম মারা গেছেন। এবার উনি যখন মধুসূদন মঞ্চে ঢুকলেন দেখলাম যে ভীষণ দুঃখী একটা চেহারা, নুয়ে পড়েছেন যেন দুঃখে, হাঁটা চলাও ধীর হয়ে গেছে। এসে বসলেন, আমি প্রণাম করে স্টেজে গেলাম। প্রথমে আমি এই অভিমন্যুবধ কথাটা করলাম, করে ছুটে এসে যখন পড়লাম ওনার পায়ে প্রণাম করলাম, সেদিন দুটো ঘটনা। এক হচ্ছে ওনাকে যখন আমি প্রণাম করলাম উনি বললেন দেখি অঝোরে কাঁদছেন, উনি গ্রিন রুমে বসে শুনেছেন, বলছেন বহুত রুলাই বেটি তুনে, আর বললেন যে এই কথাটা আমি আর কখনো করব না, এই প্রসঙ্গটা তুই একাই কর। তারপরে উনি কখনো আর অভিমন্যুবধ কথা করেননি, আমি করেছি। এবং তারপরে যখন উনি স্টেজে গেলেন ওই দুঃখী চেহারাটা, চোখের জল মুছে আবার উনি বাঘিনী মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন। পরে তার পরবর্তী কিছুদিন বাদেই আবার উনি কলকাতায় এলেন আমাদের শেখাতেই, তখন ওনার কাছ থেকে জেনেছিলাম যে এই আত্মীয় বিয়োগ মানে ওনার ছোট ছেলে, ছোট ছেলের মৃত্যু। 7 দিনও হয়নি, উনি বলেননি যে এই সময় আমি করতে পারবো না, এবং উনি আমাদের জানিয়েও যাননি আসলে কে চলে গিয়েছে ওনার জীবন থেকে।
0: করতে পারবেন না তো বলেনি, এবং যাতে কেউ সমবেদনা বা করুণা এইগুলো না করে সেই জন্য জানানোনি,
1: অনেকদিন বাদে জানিয়েছিলেন। সেটাও একটা নাটকীয় ব্যাপার। আমি দেখছি উনি একটা পোটলা মতো ওনার ছিল, সেটা নিয়ে এমনি এমনি করে হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিছু যেন বলেন নিজের মনে কাউকে। তখনই আমি জিজ্ঞাসা করলাম যে কৌশল ভাইয়া কেমন আছে, আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন আর বললেন যে ও এখন আর কোথায়, আগের বার যখন এসেছিলাম তখন ওই চলে গেছিল। ফলে শুধু পাণ্ডবাণী শিক্ষা না, ওনার কাছ থেকে জীবনের অন্য পাঠও পেয়েছি।
0: হ্যাঁ, আমি সেটাই ভেবেছিলাম যে তোমার কাছ থেকে শুনবো, কারণ এরকম অনেক মানুষের জীবনই পড়তে চাই আমরা। কারণ শুধুমাত্র ওই শিল্পটাকে তো জানার জন্য নয়, তারা কি করে সবকিছুকে মেনে নিয়ে সহ্য করে নিজেদের মধ্যে কষ্টগুলোকে ধারণ করে এগিয়ে যান। এবং তুমি অনেক কথাই বললে যেগুলো তুমি সশরীরে তুমি তার সাক্ষী ছিলে। আর একটা কথা, ওনার জীবন থেকেই মানে যত শুনছি আরো অনেক বেশি জানতে ইচ্ছে করছে, সেটাই শুনি যে তুমি ওখানে গিয়ে শিখেছো, মানে শুধু প্রথমবার বলে নয় বেশ কয়েকবার নিশ্চয়ই গেছো, যেহেতু ভাষা থাকে সেই ধারা থাকে, কারণ আমরা জানি যে লোকনাট্য হোক লোকসঙ্গীত যে কোনো লোকধারা তো সেই পারিপার্শ্বিক পরিবেশটাকে খুব বেশি জড়িয়ে ফেলে। তো তুমি যখন ছত্তিশগড়ে গিয়ে শিখেছো ওনার কাছ থেকে, আবার উনি কলকাতাতেও বেশ কিছুবার এসেছেন, উনি বেশ কিছু ওয়ার্কশপও বোধহয় করেছেন যাতে তুমি অংশ নিয়েছো, এই শেখার, এই দুই জায়গার শেখার মধ্যে কি কোনো পার্থক্য তুমি পেয়েছো? মানে তোমার কখনো কি মনে হয়েছে যখন আমি ওখানে গিয়ে শিখছি ওই ছত্তিশগড়ি মাটির গন্ধটা বেশি আমাকে সাহায্য করছে কখনো ওটাকে ধারণ করতে, এরকম কি কখনো মনে হয়েছে?
1: প্রথমবারের একটা রোমাঞ্চ সবসময় বেশি থাকে, মূলত প্রথমবারই শিখতে গিয়েছিলাম, এরপরে যতবার গিয়েছি চর্চা করতে বলতে পারো। আসলে পাণ্ডবাণীর একটা তো ধরন আছে, কতগুলো নির্দিষ্ট সুর থাকে, সেই সুরগুলোতে কথা বসিয়ে এক একটা পালা তৈরি হয়, কিছু কিছু গান সব পালাতেই গাওয়া হয়, যেমন এই ভজনগুলোই বলছি, সেরকম পরবর্তী বারগুলো আর একটু সহজ ছিল। কিন্তু কলকাতায় উনি যখন এসে শিখিয়েছিলেন তখন কিন্তু আমার পরীক্ষা নিয়েছিলেন, যেবার উনি আমার বাড়িতে এসেছিলেন আমাদের, সেবার তো রীতিমতো পরীক্ষা ছিল, কারণ ওনারটা সবটাই স্মৃতিতে আর আমারটা সবই খাতায় কলমে। ফলে আমি খাতায় কলমে দেখে দেখে বলছি, উনি খাতাটা কেড়ে নিলেন, নিয়ে বললেন উঠে দাঁড়াও, বসে বসে এসব হয় না, তুমি উঠে দাঁড়াও। উঠে দাঁড়ালাম, হাতে তাম্বুরা ধরিয়ে দিয়ে বললেন করো, আমি তো সমস্ত ভুলে গেছি, তখন আমার একটা শব্দও আগে পিছে কিচ্ছু মনে নেই। বললেন যে তাম্বুরাটা দেখো, তাম্বুরাটা ধরো, এ তোমাকে মনে করাবে, এই যে তিনটে তার, এই তার থেকে তুমি সুর পাবে সরস্বতীর বীণা, আর এই যে কৃষ্ণের আশীর্বাদ কৃষ্ণের পালক। এইবারটা পরীক্ষা ছিল, ফলে প্রথম দিকে একটু ভয় ছিল, পরের দিকে ভয়টা কেটে গেল যখন উঠে দাঁড়িয়ে সত্যি করতে পারলাম। আর প্রথমবার ওখানে গিয়ে শেখাটায় সবচেয়ে রোমাঞ্চ ছিল, কারণ ওনার সব সঙ্গী সাথীরা তারা তো একেবারে ছত্তিশগড়ের মাটি থেকে উঠে আসা মানুষ, সেইটা প্রথমবার এটা সবচেয়ে বেশি ছিল। দ্বিতীয় আর অন্যান্য যে একদিনের ওয়ার্কশপে সত্যি বলতে কি তেমন কিছু হয় না, একটা ধারণা করা যায়। যারা পাণ্ডবাণী সম্পর্কে কিছু জানেন না তারা হয়তো জানতে পারেন, বা দু একটা গান ভজন শেখা যায়, কিন্তু একদিনের ওয়ার্কশপে তো সত্যি কিছু শেখা যায় না। আমার কাছে ছত্তিশগড়

0: পাহাড়ে গিয়ে প্রথম শেখাটা ভীষণ তাৎপর্যপূর্ণ, তারপরেও যতবার গিয়েছি খানিকটা পারফর্ম করে দেখিয়েছি, শেখার থেকেও বেশি একটু একটু করে করে শুনিয়েছি। প্রথমবার যেন শুধুই শুনেছি, পরের বারগুলো সেটা তো সেক্ষেত্রে প্রথমবারের রোমাঞ্চই আলাদা ছত্তিশগড়ে গিয়ে শেখা। এবং আমি তো ওনার কাছে বারবার ভালো মন ভালো না লাগলেই ওনার কাছে ছুটে গেছি। আমার বাবা চলে যাবার পর যখন কিছুই ভাল লাগছে না, ওনাকে ফোন করলাম, বললাম তুই আমার কাছে চলে আয়। তো আমি চলে গেলাম, তো উনি ওনার হারমোনিয়াম বাদককে এবং ওনার আত্মীয়ই হন যিনি ঢোল বাজান তাকে ডাকলেন। আমি বললেন কর পাণ্ডবাণী, তো ওনার গ্রামে ওনার বাড়িতে বসে পাণ্ডবাণী করছি দাঁড়িয়ে, গ্রাম শুদ্ধ লোক চলে এসছে, সেও আর একটা আলাদা মজা, সেটারও একটা আলাদা মজা আছে পারফরমেন্স, স্টেজ পারফরমেন্সের থেকেও বেশি। কারণ ওখানে সব ছত্তিশগড়ের মাটির লোকজন যারা ওই শিল্পটা নিয়ে বড় হয়েছেন। এবং আমার কাছে আরো মজার, আমার গুরুমা একটা চেয়ারে বসে আছেন, উনি নিজে শুনছেন না, উনি শুধু সবার মুখের দিকে তাকিয়ে সবার রিয়াকশন দেখছেন এবং ওনার মুখটা আনন্দে ভরে উঠছে। এই প্রাপ্তিত্ব সত্যি কোনো তুলনা হয় না।
1: বোধহয় হাজার করতালির থেকেও এই প্রাপ্তি অনেক বেশি দাম,
0: কোনো তুলনা হয় না।
1: প্রাপ্তির জন্য অনেক কিছু করা যায়, হয়তো সেই জন্য তুমি বারবার ছুটে গেছো, তোমার নিজের কাজকর্ম সবকিছু সামলে বারবার ছুটে যাও ওই প্রাপ্তির লোভেই আর কি। আমরা শুনছি তিজেন বাই এর কথা, পাণ্ডবাণী শিল্পী তিজেন বাই এর কথা, তারই শিষ্যা সীমা ঘোষের কাছে, তার জীবনকে জানছি সীমা ঘোষের কথায়। আর এই যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা দাবি করি যে আজকালকার সময়ে আজকালকার সমাজে আমরা টিচারদের সম্মান দিতে ভুলে গেছি, আমরা খুব অভিযোগ করি যে টিচাররা সম্মান পায় না, আমরা নিজেদের ইগো বা আরো যা যা কিছু নিজেদের মনের জটিলতাগুলো থাকে সেখানে বাধা পড়ে গিয়ে আমরা সম্মান দিতে ভুলে যাই, ঠিক একই সময়ে দাঁড়িয়ে সীমা ঘোষ তার গুরুজির কথা বলতে বলতে কখনো হাসছেন, কখনো তার গলা ভারী হয়ে আসছে, কখনো চোখে জল চলে আসছে আনন্দে দুঃখে, এগুলোই আছে, কোনো কিছুই এই সমাজ থেকে হারিয়ে যায় না বা একেবারে বিলুপ্ত হয়ে যায় না। আমরা কোন দিকটাকে কতটা নজরে আনছি সেটা খুব প্রয়োজন হয়ে পড়ে। আমাদের এই আড্ডা চলবে, তবে আজকে আড্ডা এই পর্যন্তই, নান্দনিক অনুষ্ঠানের এই পর্ব এইটুকুই। তিজেন বাই সম্পর্কে, পাণ্ডবাণী সম্পর্কে আরো অনেক কথা, গান, গল্প, পালা সবকিছু শুনবো আমরা সীমা ঘোষের সাথে।
2: শুনলেন অনুষ্ঠান নান্দনিক, আজকের অতিথি ছিলেন পাণ্ডবাণী শিল্পী সীমা ঘোষ, তার সঙ্গে কথা বললেন বৃষ্টিদেব। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান নান্দনিক, পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ ব্যান্ডের গানে একটি বিষয় ভেবেছি, একটি বিষয় নয়, হঠাৎ করে কথাটি মনের মধ্যে চলে এলো, এই যে হঠাৎ কথা, হঠাৎ যখন উঠল কথা, এই হঠাৎ কিছু আপনাকে বলতে বললে কি মনে পড়বে আপনার? কোনো পুরনো স্মৃতি বা ভবিষ্যতের কথা বা সাম্প্রতিক ঘটে যাওয়া আপনার জীবনে কোনো দুঃখের কথা বা আনন্দের কথা, এই যে হঠাৎ কথা, যদি আপনাকে বলি যে এই মুহূর্তে হঠাৎ আপনার কি মনে পড়ছে, আপনি এটাও বলতে পারেন আমার মনে পড়ছে যে এই সন্ধেবেলা হয়েছে, বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, তাই একটু চপ কিনে মুড়ি দিয়ে খাবো, সেটাও হতে পারে। বা আপনার জীবনের ফেলে আসা কোনো একটি সময়ের কোনো একটি বিশেষজনের কথা মনে পড়তে পারে, বা আপনার বন্ধু যাকে অনেক দিন টেলিফোন করা হয়নি তার কথা মনে হতে পারে। এই হঠাৎ কথা বলতে কি মনে পড়ে আপনারা একটু ভেবে দেখুন তো। ততক্ষণ আমি সাক্ষ্যদীপা সরকার, মৈত্রী বন্ধু, আপনাদের শোনাই একটি গান শহর ব্যান্ড থেকে।

কি অপূর্ব কথা, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশে হারা। আজ আমরা কিন্তু কথা বলছিলাম হঠাৎ কথা নিয়ে। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার হঠাৎ কথা বলতে কি মনে পড়ে, আমার তো মনে পড়ে এই যে আমরা এত বড় বড় স্ক্রিপ্ট করে, এত কষ্ট করে, ভাবনা ভেবে আপনাদের জন্য অনুষ্ঠান করি, সেটা কি আপনাদের মনোগ্রাহী হয়? সত্যি কথা বলতে মৈত্রী বন্ধুদের মনের মধ্যে শুধুই শ্রোতা বন্ধুরা। কিন্তু এই যে হঠাৎ কথার কথা যখন উঠল, তখন তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা এই যে গানটি শুনলাম, মানে সেই ছুটে যাওয়ার সময়, ছুটে যেতে চায় মন সেই সময়ে, সেই ফেলে আসা সময়, কি সেই হঠাৎ কথার কথা মনে পড়ে না? পড়ে। এবং সেটা মনে করুন, করতে করতে আমরা আরেকটি গান শুনে নি রূপম ইসলামের কণ্ঠে।

রূপমের কথাটা মানে গানটি শুনে একটি কবিতা হঠাৎ মনে পড়ে গেল। সকল রং হারিয়ে গেছে, নীল হয়েছে আপন, অন্ধকারে চোখ মুদিলে দেখি নীল স্বপন, স্বপ্নে দেখা নীল কুঠুরির দাঁড়গুলো সব নীল, আমায় দেখে সুখের রঙে আটকে রাখি খিল। এই যে রং বড় প্রিয়, তেমনি একটি গল্প বলি আমাদের, আমার জীবনের। এই হঠাৎ কথার কথা যেমন উঠেছে, তেমনি হঠাৎ করে মনে পড়ে গেল। তখন আমি একেবারে শিশু, খুব দুষ্টুমি করছি বাড়িতে, একেবারে সবাই অতিষ্ঠ হয়ে উঠছে। তখন বাবা এসে আমাকে কোলে করে জুতো ছাড়াই একটি জায়গায় নিয়ে গেলেন। সেইটুকু বয়স থেকে আমার শুরু কবিতা যাপন। তখন আমার ফ্রকের রং ছিল হলুদ, মনে আছে, কারণ ওই যে কিছু কিছু রং মনের সঙ্গে স্মৃতির সঙ্গে মিশে যায়। আবারও একটি গান শুনি পটার কণ্ঠে।

আজ আমরা বাংলা ব্যান্ডের গানে হঠাৎ কথার কথা বলছি, কিন্তু আমার তো উপায় নেই আপনাদের কাছে গিয়ে জেনে আসার যে আপনাদের হঠাৎ কথা কি। কিন্তু যেতে যেতে আমার মনের আরেকটি কথা জানিয়ে যাব। আমার ভীষণ ইচ্ছে করে এই হঠাৎ কথাতে বলেই দিই, আমার ভীষণ ইচ্ছে করে পাখি হয়ে যেতে, ডানা মেলে উড়ে যাব, কোনো বাঁধন নেই, তাই না? তাই এই উড়ে যেতে যেতে, এমনি এমনি উড়বো না, উড়ে যেতে যেতে আপনাদের শুনিয়ে যাব পরশ পাথর ব্যান্ড থেকে একটি গান, আজকের অনুষ্ঠানের শেষ গান।

অলৌকিক ইচ্ছে জানায় ভর করে। আজ তাহলে বিদায় নি ব্যান্ডের গান থেকে। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজ আমরা কথা বলছিলাম হঠাৎ কথা নিয়ে। আপনাদের মনের যে সমস্ত কথা আমাদের মেল করে চিঠি লিখে জানাতে পারেন। আমাদের নতুন মেল আইডি তো আপনাদের জানাই আছে, maitribondhu23@gmail.com। তাহলে অবশ্যই জানাবেন আপনাদের চিঠির অপেক্ষায়, মেলের অপেক্ষায় আমরা উন্মুখ হয়ে থাকি। তাহলে আজ এখানেই বিদায় নিই, একটু পরে শুনবেন হিন্দি সংবাদ।

পঞ্চকবির এক কবি দ্বিজেন্দ্রলাল রায়, যিনি আমাদের বাংলা গানের জগৎকে নানা ধরনের গানে সমৃদ্ধ করেছেন। সে যেন বিভিন্ন রঙের মেলা। প্রথম পর্বে হাসির গান, যার মধ্যে আবার রসিকতার মোড়কে ব্যঙ্গও রয়েছে, রয়েছে শাসন ব্যবস্থাকে আঙুল দেখানোর সাহস। তারপরে তাঁর ব্যক্তি মানুষের অন্তর্জগতে প্রেম, বিরহ, আবেগ, সংসার জীবনের গভীর অনুভূতি এসেছে। যে কথা না বললে নয়, একেবারে শেষের দিকে যে স্বদেশ চেতনা তার মধ্যে সুপ্ত ছিল, হঠাৎ তার কলমে গর্জে ওঠে বঙ্গভঙ্গের সময় স্বদেশী গানে। তবে আজকের কথায় গানে আমরা প্রেমিক দ্বিজেন্দ্রলালকে খুঁজে বার করব তাঁরই গানের মধ্য দিয়ে। সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্যদীপা সরকার। তাহলে প্রেমিক দ্বিজেন্দ্রলালকে খুঁজি তার গানে, বন্দনা সিংহের কণ্ঠে।

গান শুনেই বুঝতে পারছেন যে কতটা সরস ছিলেন প্রেমিক দ্বিজেন্দ্রলাল রায়। আগেই বলেছি তাঁর দাম্পত্য জীবনের কথা, যা গভীর প্রভাব ফেলেছিল তাঁর সৃষ্টিতে। 1887 তার বিয়ের পরের বছর তিনি মুঙ্গেরে বদলি হয়ে যান। তারপরেই এক নতুন দ্বিজেন্দ্রলালের জন্ম হয়। নিজের দাম্পত্য জীবনের সবটুকু আনন্দ, ভালোবাসা, নতুন পরিবেশের গভীর আবেগ লুটে পুটে নিয়ে একের পর এক অপূর্ব সৃষ্টি করছিলেন প্রেমের গান। তার ব্যক্তিগত অনুভূতি নিংড়ে দিয়েছিলেন সেই গানে। তেমনই আরেকটি গান শুনি রবীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

বুঝতেই পারছেন কিভাবে সেই দাম্পত্য জীবনে ভেসেছিলেন তারা। তারপর আবার আমি রব চিরদিন তব পথ চাহি, ফিরে দেখা পাই আর নাই পাই, কি গভীর এক অপেক্ষা বলুন তো। ভালোবাসার মানুষটি কাছে থাকুক বা দূরে, মনে রাখুক বা ভুলে যাক, সত্যিকারের ভালোবাসা তার বিনিময়ে তো কিছু দাবি করে না, তাই না? দূরে থাক, কাছে থাক, মনে রাখ, নাহি রাখ, আর কিছু চাহি না কো, আর কোনো সাধ নাহি। এই নিঃশর্ত ভালোবাসা, এই নিঃস্বার্থ প্রেম আর এই অপেক্ষা, একটি প্রেমিক হৃদয়ের তৃষিত ব্যথায় দ্বিজেন্দ্রলালের প্রেমের গানকে আজও এত আপন করে রাখে। আবারও গান শোনার পালা। এবারের গানটি শুনব নিশীথ সাধুর কণ্ঠে।

তার প্রেমের গান সম্পর্কে বলা হয়, এই গানগুলির মধ্যে যেন কবির প্রতিভা, ছান্দসিকের ছন্দ কুশলতা, প্রেমিকের আন্তরিকতা, এই তিনের অপূর্ব মিশেল। সত্যি তো তাই, কখনো সেখানে মলয় পবনের কোমল স্পর্শ,

আবার কখনো জ্যোৎস্নার আলো, আবার কখনো আকাঙ্ক্ষার মৃদু ব্যথা। তার গানের বাণী ও সুরের এই অপূর্ব সমন্বয় তাকে শুধু গীতিকার নয়, এক স্বতন্ত্র সুর স্রষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাহলে আজ আমরা গানে কথায় ফিরে দেখলাম, খুঁজে পেলাম প্রেমিক দ্বিজেন।

ভালোবাসার স্মৃতির জন্য এখানেই বিদায় নিই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। ভালো থাকবেন বন্ধুরা, আর জানাবেন আমাদের কেমন লাগছে অনুষ্ঠান।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অর্জনে যুব সমাজ, দরিদ্র, নারী ও কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।
1: জম্মু ও কাশ্মীরে বহু প্রতীক্ষিত জম্মু পুঞ্চ জাতীয় সড়কের সুড়ঙ্গ টানেল সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, কমবে যাতায়াতের দূরত্ব এবং সময়।
0: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ 3 দিনের সফরে নেপালে রওনা হয়েছেন।
0: জিম্বাবুয়ের কারিবার হ্রদে যাত্রীবোঝাই ফেরি ডুবে 18 শিশু সহ 72 জনের প্রাণহানি।
1: হ্যারিকেন লালার প্রভাবে হাওয়াই দ্বীপপুঞ্জে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি চলছে।
0: নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
1: ডারউইনের প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশ 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। টেস্ট র্যাঙ্কিং এ 4th স্থানে উঠে এলো বাংলাদেশ।
0: আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অর্জনে যুবক, দরিদ্র, নারী ও কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি জানান, নরেন্দ্র মোদী সরকার এই অংশগুলির কল্যাণ ও উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলওয়ারে রাজ্যের 17টি জেলার জন্য 6,400 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ বলেন, কৃষকদের কল্যাণে সরকার 2014 থেকে 2026 সালের মধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে।
2: কিসানো কে লিয়ে, পশুপালকো কে লিয়ে হর সাল এক যোজনা ঘোষিত কি 14 সে লেকর 26 তক এক ভি সাল এসা নাই গয়া হে কি ইনোনে কিসানো কে লিয়ে কোই বড়ি যোজনা জাহির না কি হো।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষকদের কল্যাণে সরকার বেশ কয়েকটি বড় প্রকল্প চালু করেছে এবং ধারাবাহিকভাবে ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধি করেছে।
1: স্বাধীনতা দিবস
2: 14 সে লেকর 26 তক এক ভি সাল এসা নাই গয়া হে কিসানো কে লিয়ে কোই বড়ি যোজনা জাহির না কি হো। আজ মে কংগ্রেসিও কো কহনা চাহতা হুঁ, MSP পর সবসে জ্যাদা অনাজ কুইন্টল মে আগর কিসি নে খরিদা হে তো নরেন্দ্র মোদি জি নে খরিদা হে।
0: গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে দুগ্ধক্ষেত্রের সম্ভাবনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজস্থানের প্রতি ঘরে ঘরে উচ্চ উৎপাদনশীল জাতের গরু ও মহিষ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হবে বলে তিনি জানান। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
1: স্বাধীনতা দিবসে নতুন দিল্লিতে কংগ্রেস সদর দফতরে জাতীয় গান বন্দে মাতরম গাওয়া নিয়ে রাজনৈতিক বিতর্কের জেরে কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কর্ণাটকের উর্বা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতারা। বন্দে মাতরম চলাকালীন প্রবীণ কংগ্রেস নেতারা নিজেদের মধ্যে কথা বলছিলেন বলে অভিযোগ তুলে বিজেপি একে জাতীয় গানের প্রতি চরম অবমাননা হিসেবে বর্ণনা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী দলের নেতাদের গান থামানোর নির্দেশ দিয়েছিলেন এবং এই কাজের জন্য দেশের মানুষ তাকে ক্ষমা করবে না।
2: কোই স্বপ্ন মে ভি

0: कैसे सोच सकता है कि वंदे मातरम उसका गान अधूरा छोड़ दिया जाए। कांग्रेसियों को शर्म आनी चाहिए और जरा भी शर्म बची है तो दो हाथ जोड़कर बंकिम बाबू की अमर आत्मा से और देश की जनता से माफी मांगनी चाहिए।
1: অন্যদিকে কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বন্দে মাতরম বন্ধ করার কোনো চেষ্টা করা হয়নি, বরং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের জন্য একটি চেয়ারের ব্যবস্থা করতেই নির্দেশ দিচ্ছিলেন সোনিয়া গান্ধী। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। ইন্দিরা ভবনে গতকাল বন্দে মাতরম গাইতে কোনো বাধা দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন। 1936 সালে অক্টোবরে কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। ইন্দিরা ভবনে বন্দে মাতরম সম্পূর্ণ গাওয়া নিয়ে কোনো জটিলতার প্রশ্ন নেই বলে মন্তব্য করেন জয়রাম রমেশ।
2: কংগ্রেস ওয়ার্কিং কমিটি কি বৈঠক হুই অক্টোবর 1937 মে রবীন্দ্রনাথ টেগোর নে সলাহ দি পণ্ডিত জওয়াহরলাল নেহরু কো ওর নেতাজি সুভাষ চন্দ্র বোস জি কো কি পহলে পঙ্ক্তিয়ো কা ইস্তেমাল কিজিয়ে ওর তব সে হরেক কংগ্রেস অধিবেশন মে ওহি পঙ্ক্তিয়া লোক গা রহে হ্যায় হামারে সেবা দল গাতা হ্যায় হামারে কার্যকর্তায়ে গাতি ইসমে কোই বাদ বিবাদ কা पूरा वर्षन गाया गया क्योंकि संसद में इस पर चर्चा हुई, हमने अपनी राय रखी, मैंने खुद सारा इतिहास बताया जो प्रधानमंत्री और गृहमंत्री को जानकारी थी नहीं, सारे सांसदों को मैंने अवगत कराया कि किस संदर्भ में वो वंदे मातरम का निर्णय लिया गया है। पर आज यहाँ इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं उठा।
3: হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ হরিয়ানার কার্নালে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। চলতি মাসের 9-17 তারিখ পর্যন্ত দেশজুড়ে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে।

0: কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল এই তিরঙ্গাযাত্রার সূচনা করেন। জাতীয় পতাকা হাতে বিপুল সংখ্যক মানুষ এই পদযাত্রায় অংশ নেন। অংশগ্রহণকারীদের উৎসাহ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রী নিজেও একটি মোটরসাইকেলে চেপে এই মিছিলে যোগ দেন। অন্যদিকে আজ হরিয়ানার বল্লভগড়ে কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী কিষণ পাল গুর্জর এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ও বিধায়ক পণ্ডিত মূলচাঁদ শর্মার নেতৃত্বে একটি বর্ণাঢ্য তিরঙ্গাযাত্রার আয়োজিত হয়।
1: জম্মু ও কাশ্মীরে বহু প্রতীক্ষিত জম্মু পুঞ্চ জাতীয় সড়কের সুড়ঙ্গ টানেল সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ ও নওশেরার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় এক বড় ধরনের অগ্রগতি ঘটল। সীমা সড়ক সংস্থা বিআরও দ্বারা কালিধার পর্বতমালা জুড়ে নির্মিত 2 কিলোমিটার 79 মিটার দীর্ঘ এই টানেলের জন্য বর্তমান পথের একটি দুর্গম অংশকে এড়িয়ে দূরত্ব প্রায় 13 কিলোমিটার কমবে, ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। প্রায় 600 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেলটি আপাতত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কেবল হালকা যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হয়েছে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ প্রথমে এই নীতি অনুসরণ করে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের তাদের জ্ঞান দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। চেন্নাইয়ের কাছে কাট্টানকুলাথুরে এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যাত্রায় দেশের যুব সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোভিড-19 অতিমারীর সময় ভারতের মোকাবিলার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত 100টিরও বেশি দেশে প্রতিষেধক সরবরাহ করেছে, যা বিশ্বকল্যাণ ও মানবতার প্রতি দেশের দায়বদ্ধতাকে তুলে ধরে।
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট June 2026 পরীক্ষার 84টি বিষয়ের জন্য প্রাথমিক উত্তরপত্র বা প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করেছে। এছাড়া NTA উত্তরপত্র নিয়ে আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু করেছে, যা 18 আগস্ট পর্যন্ত চালু থাকবে। ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান সহ অবশিষ্ট 3টি বিষয়ের প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে NTA জানিয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে আজই পরবর্তী সময়ে এই 3টি বিষয় নিয়ে একটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
0: পশ্চিমবঙ্গে শুরু হলো কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রায় 6 কোটি মানুষ অর্থাৎ প্রায় 1.5 কোটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় 2000 হাসপাতালে এবং গোটা দেশের 38,604টি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলবে। 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের অধীনে আসবেন। প্রায় 35 লক্ষ 70 ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

0: মুখ্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, আজ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পেরও সূচনা হয়েছে। যারা আয়ুষ্মান ভারতের অধীনে আসবেন না, তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানান, প্রায় 80 লক্ষ পরিবার এই প্রকল্পের অধীনে আসবে। আয়ুষ্মান ভারতের রাজ্যে নথিভুক্ত হাসপাতালগুলিতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাওয়া যাবে। তিনি আরও জানান, 1950টি রোগের চিকিৎসা করা যাবে এই দুই প্রকল্পে। এর পাশাপাশি হাঁটু প্রতিস্থাপন ও কোমরের অপারেশনের সুবিধা মিলবে এই বিমা প্রকল্পে। রাজ্যে 100টি অমৃত ফার্মেসি ও 458টি জনৌষধি কেন্দ্র তৈরির ঘোষণাও করা হয়েছে।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন, তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এর বাইরে যারা থাকলেন, 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম।
2: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মমতা ব্যানার্জিপন্থী তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তাকে ভয় দেখানো বা ব্ল্যাকমেল করার চেষ্টা হয়েছিল কিনা, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3: আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে দুর্নীতিগ্রস্ত কোন লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই মমতাপন্থী তৃণমূল থেকে তার দূরত্ব তৈরি করেছিলেন, তৃণমূলের লোকেরা মেরেছে।
2: এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, জনসেবামূলক কাজ করার পরেও একাধিক অপবাদের শিকার হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, জীবনের শেষ কয়েকদিন হয়রানি ও মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন তিনি। রাজনৈতিক বৈরিতার মূল্য তাকে দিতে হয়েছে বলে দাবি করেন মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, বেশ কয়েকজন আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে অপদস্থ করেছিল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সংগঠিত দুর্নীতির দায় দলের সকলকে নিতে হচ্ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাতাবরণে সৎ মানুষের বেঁচে থাকা দুষ্কর।
4: পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে, এবং সেই জমানার রাজনীতির সংস্কৃতির প্রতিফলন এই জমানা তো দেখতে পাচ্ছি আমরা, সেখানে সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু দুষ্কর ব্যাপার। আশিস ব্যানার্জির মৃত্যু আমাদেরকে সেটাই বলে গেল যে চুপ করে হয়তো ছিলাম কিন্তু সবকিছু মেনে নিইনি, প্রতিবাদ করতে পারিনি, তাই আত্মহত্যার মাধ্যমে প্রতিবাদ করে গেলাম।
2: উল্লেখ্য, বীরভূমের রামপুরহাটে আজ সকালে বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাওয়া যায় একটি সুইসাইড নোটও। দিল্লিতে সিজেপির কর্মসূচিতে যোগ দেওয়া ও স্থানীয় বিদ্যালয়ের অব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়ার অভিযোগে বাঁকুড়ার করিসুন্ডায় যুবকের বাড়িতে ঢুকে বিজেপির হামলায় জখম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত 51 বছর বয়সী শেখ মোহাম্মদ মাফিক বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে শেখ আব্দুল হাফিজ জখম হন। পরিবারের দাবি, গত 13 আগস্ট রাতে তাঁদের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। আজ সিজেপি নেতা দেদীপ্য গঙ্গোপাধ্যায় আহত যুবকের সঙ্গে দেখা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানান।
0: চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। কদিন আগে শুটিং চলাকালীন কোমরে আঘাত পান তিনি। পরবর্তীতে তা গুরুতর আকার নিলে পরিচালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। শেষ কটা দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। স্ত্রী অভিনেতা পাপিয়া চক্রবর্তী সকালে আকাশবাণীকে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। পরিচালক রাজা সেনের মৃত্যু সংবাদে বাংলার সাংস্কৃতিক হলে নেমে আসে গভীর শোকের ছায়া। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে সমকালীন চিত্র পরিচালকরা রাজা সেনের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত পরিচালকের দেহ দুপুরে নন্দনে শায়িত রাখার পর বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন।
5: নাটক থেকে টেলিভিশন হয়ে চলচ্চিত্র, সব মাধ্যমেই কৃতিত্বের সঙ্গে কাজ করেও তিনি আজীবন সম্পর্ক রেখে গেছেন মাটির সঙ্গে। বাংলা সিরিয়াল জগতে তাঁর খ্যাতির কাছাকাছি কেউ পৌঁছতে পারেননি। পরিচালকের নিজের কথায় আত্মীয় স্বজন, দেবীপক্ষ, কৃষ্ণকান্তের উইল, লেবরেটরি এসবের আগেই দামু ছিল তাঁর জনপ্রিয় ছবি, কিন্তু সেরা ছবি মায়া মৃদঙ্গ।
6: একটা 10 বছরের ছোকরাকে বছরের পর বছর ছন্দ আর সুরের মাটি দিয়ে একটু একটু একটু একটু করে একটা মেয়ে বানিয়ে তোলায় যে কি সুখ!

0: মজা অত বুঝবি না রে, সে বিরল মায়া রে, বিরল মায়া।
1: সুচিত্রা মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, শম্ভমিত্র ও ইতিহাসের কলকাতা তার উল্লেখযোগ্য তথ্যচিত্র। আরও ভালো ছবি করে যেতে চেয়েছিলেন পরিচালক রাজা সেন।
2: আমি এখনো করতে পারি, করার ইচ্ছে নিয়ে আছি, স্বপ্ন নিয়ে আছি।
1: তিনি চলে গেলেন, রেখে গেলেন তারায় ভরা স্বপ্ন দেখার আকাশ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
3: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া জেলায় রয়েছে হলুদ সতর্কতা। কলকাতায় আগামী 24 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
4: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। বেশি থাকবে 16 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো, 17 তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 24 ঘণ্টার পিরিয়ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত প্রথমত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা, কিছুটা বাড়বে 17 থেকে 18 তারিখের মধ্যে।
5: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এখন বিদেশের খবর।
3: সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ 3 দিনের সফরে নেপালে রওনা হয়েছেন। এই সফরের লক্ষ্য হল ভারত নেপালের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং সেনাবাহিনী স্তরের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করা। জেনারেল শেঠ টুন্ডিখেলের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং নেপালি সেনা সদর দফতরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। তিনি নেপালি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে মতবিনিময় করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নেপালি সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসের কাছ থেকে তথ্য গ্রহণ করবেন। এরপর তিনি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে সেদেশের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাঁকে নেপালি সেনাবাহিনীর জেনারেল পদের সম্মানসূচক উপাধিতে ভূষিত করবেন। মঙ্গলবার শিবপুরীর আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সে প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেবার কথা রয়েছে তাঁর। বুধবার জেনারেল ধীরাজ শেঠ পোখরায় আয়োজিত প্রাক্তন সেনা সদস্যদের সমাবেশে যোগ দিয়ে বীর নারী ও বীরত্বসূচক পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা জানাবেন। ওই দিন তার ভারতে ফিরে আসার কথা।
5: বালুচ মানবাধিকার সংস্থা পাঙ্ক 3 বালুচ ব্যক্তির বলপূর্বক অপহরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং পাকিস্তানের কর্তৃপক্ষের কাছে তাদের বর্তমান অবস্থা অবিলম্বে প্রকাশ করার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বালুচ শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ক্রমাগত বলপূর্বক অপহরণ মৌলিক মানবাধিকারের চরমতম লঙ্ঘন বলে সমাজ মাধ্যমে এক বার্তায় পাঙ্ক উল্লেখ করেছে।
3: জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে যাওয়ায় 72 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 18 জন শিশু। কারিবা শহর থেকে জিম্বাবুয়ের উত্তর পশ্চিমের প্রত্যন্ত গ্রামীণ ও মৎস্যজীবী জনপদগুলির দিকে যাওয়ার সময় প্রবল ঢেবের তোরে ফেরিটি উল্টে যায়। ফেরিটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন বা কতজন এখনও নিখোঁজ রয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 77 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জিম্বাবুয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।
5: দক্ষিণ লেবাননে তাদের বাহিনী ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুবহর এক সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে বলে ইসরায়েল দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আজ এক বিবৃতিতে জানিয়েছে, গতরাতে দেইর আল জাহরানি এলাকায় চালানো হামলায় সিনিয়র কমান্ডার আবু হাসান আলা নিহত হন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো আগের একটি ড্রোন হামলার জবাবেই এই পাল্টা হামলা বলে জানা গেছে। ওই ড্রোন হামলায় 3 সেনা আহত হয়েছিলেন। এদিকে হামলায় 4 জন নিহত ও 5 জন আহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।
3: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উভয় পক্ষের অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেন রাশিয়ায় 100+ ড্রোন হামলা চালিয়েছে, এতে 6 জন প্রাণ হারিয়েছেন। রাশিয়ার দক্ষিণ পশ্চিমে রোস্তব অঞ্চলের 3টি শহরে ড্রোন হামলায় 5 জন প্রাণ হারিয়েছেন। মস্কোয় একটি স্থানীয় বাড়িতে ড্রোন আঘাত হানলে 83 বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। ইউক্রেনের হামলার ফলে পোদলস্কের ওয়াইল্ডবেরিজ গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে বলে মস্কোর গভর্নর নিশ্চিত করেছেন। এদিকে

0: রাশিয়ার হামলায় ইউক্রেনে 5 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, ক্রিভি রি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন, সুমি অঞ্চলে 1 জন এবং জাপোরিজিয়ায় 2 জন নিহত হয়েছেন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলি চালানোর ঘটনায় বন্দুকধারী সহ 6 জন নিহত। মিসাউকি কাউন্টির বিভিন্ন স্থানে 16 বছর বয়সী এক কিশোর ও 4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত 13 বছর বয়সী এক কিশোরী প্রাণে বেঁচে গেছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কর্তৃপক্ষ 39 বছর বয়সী বন্দুকধারী চ্যাড হিকমানকে শনাক্ত করেছে।
0: হারিকেন লালা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়ায় ওই অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। হাওয়াই জুড়ে প্রায় 120 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইছে। 63 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। এর ফলে হরফা বান ও ধসের সম্ভাবনা বাড়তে পারে। হাওয়াইয়ের একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। এখন খেলার খবর। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারতে এই প্রতিযোগিতা হতে চলেছে। ভারতের হয়ে খেলবেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি এবং তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। পুরুষ ও মহিলা সিঙ্গলস এবং পুরুষ ও মহিলা ডাবলসে 2 জন করে ভারতীয় খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্যদিকে মিক্সড ডাবলস বিভাগে লড়বেন 3 জন ভারতীয় খেলোয়াড়। প্রতিযোগিতা শুরুর আগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও 2 বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এদেশে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজনকে একটি বিশেষ মুহূর্ত হিসেবে অভিহিত করেন।
2: I think it's really good to have that scope of thinking and making it happen in India. I think PM has that vision that we can host it. There's nothing wrong in making it happen when PM said we want to make it happen. Now we all have to like work backwards since we have the facilities. It's just that we have to improvise it in a right way. I'm hoping that we could and that will be an amazing thing that even we can do it.
0: প্রথম রাউন্ডে আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের মুখোমুখি হবেন তিনি। ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশ 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এর ফলে টেস্ট র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে উঠে এলো বাংলাদেশ। 4র্থ দিনে আজ জয়ের জন্য 57 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ 1 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথমবার টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। এর ফলে 2 টেস্টের সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে গেল। এর আগে আজ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস 284 রানে শেষ হয়ে যায়। ক্যামেরন গ্রিন করেন 104 রান, বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ 5টি ও হাসান মাহমুদ 3টি উইকেট নেন।
1: পুরুষদের ক্রিকেটে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের 2য় দিনের শেষে ভারত 9 উইকেটে 460 রান করেছে। কুলদীপ যাদব 12 ও প্রসিদ্ধা কৃষ্ণা 1 রানে অপরাজিত রয়েছেন। দেবদূত পাডিকল 167 রান করেন। এছাড়া KL রাহুল 82 এবং ধ্রুব জুরেল 51 রান করেন। শ্রীলঙ্কার পক্ষে প্রভাত জয়সূর্য 4টি এবং কেশারা নুয়ান্তা 3টি উইকেট নেন। এর আগে ভারী বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় দিনের প্রথম 2টি সেশনের খেলা ভেসে যায়। টসে জিতে ভারত প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টটি 23 অগস্ট কলম্বোতে শুরু হবে।
0: নেদারল্যান্ডসের আমস্টেলফিনে আজ FIH মহিলা হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে চীনের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে ভারত তাদের অভিযান শুরু করেছে। ম্যাচের 8 মিনিটে নবনীতা ভারতকে এগিয়ে দিলেও 15 মিনিটে ঝাং ইংয়ের পেনাল্টি স্ট্রোকে চীন সমতা ফেরায়। 25 মিনিটে দীপিকা পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে আবার এগিয়ে দেন। 39 মিনিটে মা নিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ফের সমতা ফেরান। ভারতের পরের ম্যাচ 18 তারিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
1: দাবায় বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন ফ্রান্সের প্যারিসে বেলারুশিয়ান গ্র্যান্ডমাস্টার ডেনিস লাজোভিককে 2-0 ব্যবধানে পরাজিত করে টানা 2য়বারের মতো স্পোর্টস ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতে নিয়েছেন।
0: এখন দৃষ্টিকোণ। কান্না নিয়ে একটি কথিকা লিখেছেন রঞ্জনা চৌধুরী।
3: ए मेरे वतन के लोगों जरा आंख में भर लो पानी जो शहीद हुए है उनकी जरा याद करो कुर्बानी 1963 साल चीन युद्धे शहीद जवान स्मरणे साधारणतंत्र दिवसे लालकेल्ला गायछेन लता मंगेशकर मंचे तखन चोखेर जले भेसे जाच्छेन प्रधानमंत्री जवाहरलाल नेहरू आसले কত রকম কারণে যে মানুষ কাঁদে শোকে দুঃখে ক্ষোভে আকস্মিকতায় প্রেমে আনন্দে চোখের জলের বাষ্প মেশে জীবনের অন্তর্লীন সঙ্গীত হয়ে মনোবিদদের কথায় মানুষ যখন কাঁদে তখন তার হৃদয় থাকে ভালোবাসা কাঁদালে তুমি মরে ভালোবাসারে খায়ে সে প্রেমিকই হোক বা প্রফিট এমনকি খুনি জনসমক্ষে কেঁদে

0: ফেলা একটি সময় ছিল লজ্জার, নিন্দার্হ। কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন, যারা সবার সামনে কেঁদে ফেলেন তারা সাহসী, নিজেকে প্রকাশ করতে ভয় পান না, তারা গভীর, অনুভবী এবং ভালো বন্ধু। সদ্যজাত শিশুর নাড়িছেঁড়া কান্না, মাতৃজঠরের অন্ধকার থেকে সহসা জগতের আলোয় উদ্ভাসিত হওয়ার মতো রোমাঞ্চকর শোনালেও সেখানে চোখের জলের ছিটে ফোঁটাও থাকে না। খিদে ফেলে শিশু কাঁদে রিফ্লেক্সে, কিন্তু চোখকে আরামে রাখার জন্যে এই যে অনবরত চোখের পাতা মানুষ খুলে বন্ধ করে, তাতে স্বাচ্ছন্দ্য আনতে সামান্য জল সবসময় থাকে, যাকে বলে বেজল টিয়ার্স। আর চোখের বালি সত্যি নয়, সত্যি চোখে বালি পড়লে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে যে জল পড়ে তাকে বলে রিফ্লেক্স টিয়ার্স, আর আবেগের কান্না হল ইমোশনাল টিয়ার্স। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, 140 বছরে কান্নার উপর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নিবন্ধের বিশ্লেষণ করে দেখা গেছে, 94% ক্ষেত্রেই কান্নাকে শরীর ও মনের জন্য ভালো বলা হয়েছে। কাঁদলে ক্যান্সার, অ্যাজমা, উচ্চ রক্তচাপের মতো সমস্যা কম হয়। হাফিংটন পোস্টের এক ব্লগে পুরুষদেরও চোখের জল ফেলতে বলা হয়েছে, কারণ কান্নায় মনের ভার লাঘব হয়। 2011 সালের বিশ্বকাপ জয়ের আনন্দে সচিন তেন্ডুলকারের কান্না মনে থেকে যাবে সকলের, চোখের জলের হয় না কোনো রং। দুধের রাষ্ট্রনেতারাও সময় অসময় চোখের জল সামলাতে পারেননি। অমন যে লৌহ মানবী ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, তিনিও তার প্রধানমন্ত্রিত্বের শেষ দিনে চোখের জল ফেলেছিলেন। রাষ্ট্রপতি সিনিয়র জুনিয়র বুশ থেকে বিল হিলারি ক্লিন্টন, জনসমক্ষে ভরা হাউসে এদের চোখের জল দেখেছে বিশ্ববাসী। 2010 সালে কাবুলের একটি স্কুলে রক্তাক্ত সংঘর্ষদীর্ণ দেশের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই। কানেকটিকাটের স্কুলে বন্দুকবাজের গুলিতে শিশু মৃত্যুর কথা বলতে গিয়ে মার্কিন সংসদে চোখের জল ফেলেন বারাক ওবামা। 2009 সালে ব্রাজিল 2016 অলিম্পিকের দায়িত্ব পাওয়ায় কেঁদে ভাসান সে সময় বিদায়ী রাষ্ট্রপতি লুইস লুলা। 2014 লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি নরেন্দ্র মোদী। আর দীর্ঘদিনের সতীর্থ বিরোধী দলনেতা গুলাম নবী আজাদের সাংসদ পদে রাজ্যসভার শেষ দিনটিতে বিদায়ী ভাষণ দিতে গিয়ে ভরা সংসদে কেঁদে ফেলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী। সমাজতাত্ত্বিকরা বলছেন, যে রাষ্ট্রনেতারা জনসমক্ষে কেঁদে ফেলেন তাদের সঙ্গে মানুষ অনেক বেশি একাত্মবোধ করেন। আর যে প্রাজ্ঞ মানুষটিকে আমরা দেখেছি স্ত্রীর মৃত্যু থেকে শুরু করে একের পর এক সন্তান শোক সামলে স্থিতধী থাকতে, সেই রবীন্দ্রনাথও মা সারদা সুন্দরীকে শৈশবে কাছে না পাওয়ার কথা বলতে গিয়ে কখনো কখনো অশ্রু সজল হয়ে উঠতেন, একথা জানা যায় রানী চন্দের লেখা থেকে। শারীরবৃত্তীয় ভাবে কাঁদলে স্ট্রেস হরমোন শরীর থেকে বেরিয়ে যায় এবং এন্ডরফিন বা যেটাকে ফিলগুড হরমোন বলা হয় তা শরীরের মধ্যে নির্গত হয়। এজন্যই কাঁদলে মন হালকা হয়। আর কান্না যদি অনুরণন তোলে আরেক চিন্তনে, যদি তেমন হয় যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল, তাহলে চোখের জলে লাগুক জোয়ার।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে যুব সমাজ, দরিদ্র, নারী ও কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।
2: জম্মু কাশ্মীরে বহু প্রতীক্ষিত জম্মু পুঞ্চ জাতীয় সড়কের সুঙ্গাল টানেল সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, কমবে যাতায়াতের দূরত্ব এবং সময়।
1: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2: সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ 3 দিনের সফরে নেপালে রওনা হয়েছেন।
1: জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রী বোঝাই ফেরি ডুবে 18 শিশুসহ 72 জনের প্রাণহানি।
2: হারিকেন লালার প্রভাবে হাওয়াই দ্বীপপুঞ্জে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি চলছে।
1: নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
2: ডারউইনের প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশ 9

0: উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। টেস্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এল বাংলাদেশ।
1: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন গ্রন্থ পরিচয়।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ। পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়।
1: গণসঙ্গীত শুধু গান না, এ যে ন্যায়ের বিরহে সপ্তসুরের বাণীকে জড়িয়ে কান্না। বিচারের বাকরোধে গণসঙ্গীত জলে ক্রোধে, এসো গাই গণসঙ্গীত, বিস্মৃত সত্তা ফিরে পাবে সম্বিত। গণসঙ্গীতকার অনুপ মুখোপাধ্যায়ের এই গানের কথাগুলোই চিনিয়ে দেয় গণসঙ্গীতের আত্মাকে, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যে গান সোচ্চার, মানুষের দুঃখ দুর্দশাকে দূর করতে, মানুষকে সুস্থ সুন্দর জীবনে নিয়ে আসার লক্ষ্যে ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে পথ দেখায় যে গান, সেই গানকেই আমরা গণসঙ্গীত বলে চিনি। যন্ত্রণাময় জীবন থেকে উদ্ধার পেতে, নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গলায় তুলে নিতে চায় গণসঙ্গীতকে। তাই খুব সহজেই বলা যেতে পারে গণসঙ্গীত মানে গণের সঙ্গীত। কিন্তু যদি সচেতন হৃদয়ে প্রশ্ন ওঠে, পৃথিবীর সব মানুষই কি গণ? এর সঠিক উত্তর হল, অধিকার সচেতন শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ মানুষকেই বলা যায় গণ। বিদেশে এই ধারার গানের প্রচলন অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমাদের দেশে গণসঙ্গীত শব্দবন্ধের ব্যবহার শুরু হয়েছে মোটামুটিভাবে চল্লিশের দশকের প্রথম দিক থেকে। নয় নয় করেও প্রায় ৮৫ বছর হয়ে গেল গণসঙ্গীত কিন্তু বাংলা সঙ্গীতের জগতে একটা বিশেষ ধারা হিসেবে পরিচিত। তাই খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যেতে পারে যে অনেক গণসঙ্গীতে নিশ্চয়ই রয়েছে বাংলা সঙ্গীতের ভাণ্ডারে, কিন্তু তার মধ্যে ঠিক কতগুলোর সন্ধান আছে আমাদের কাছে? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই হয়তো বলবেন খুব বেশি না, তবে সন্ধান পেতে চাইলে তার নির্ভরযোগ্য উপায় কিন্তু আছে। আছে একটি প্রামাণ্য গ্রন্থ, সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ। ভূমিকা অংশে বইটি প্রকাশের পূর্ব পরিকল্পনা সম্পর্কে এই বইয়ের সম্পাদক জানিয়েছেন, এই গণসঙ্গীত সংগ্রহের পরিকল্পনা ছিল অনেক দিনের পুরনো। মনে পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শঙ্খ ঘোষ আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে। ওখানেই তাঁর গান শুনি। আমাকে গণসঙ্গীত বিষয়ে একটি পূর্ণাঙ্গ সংগ্রহ প্রস্তুত করতে বলেন তিনি। সেদিনটা কেটেছিল আমার যাদবপুরেই। হেমাঙ্গ বিশ্বাসের ইচ্ছে আর শঙ্খ ঘোষের প্রশ্রয় ছাড়া এ বই হতো না। আমার ক্ষমতা সামান্য, অনেক ত্রুটি রয়ে গেল, দরকার হলে পরে একটি সংযোজন খণ্ড বের করবার ইচ্ছে রইল। বিনম্র ভঙ্গিতে সম্পাদক ত্রুটি স্বীকার ও সংযোজনের কথা বললেও এই বই থেকে সাধারণ পাঠক ও গবেষকদের প্রাপ্তি কিন্তু নেহাত কম কিছু হওয়ার কথা নয়, কারণ এই প্রামাণ্য গ্রন্থের ৬৭১টি পৃষ্ঠা জুড়ে রয়েছে ১৫০রও বেশি গণসঙ্গীতকারের ৬০০র বেশি গণসঙ্গীতের সম্ভার। ভূমিকা অংশ থেকেই জানা যায়, জলি বাগচি ও পার্থ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ৬০-৭০-এর দশকের নির্বাচিত গণসঙ্গীত মুক্ত হবে প্রিয় মাতৃভূমি গ্রন্থের এবং ১৯৭৯ সালে গণনাট্য পরিবেশিত গণসঙ্গীত সংকলনের কয়েকটি গান গণসঙ্গীত সংগ্রহ বইটিতে সংকলিত হয়েছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কিছু সাময়িক পত্রপত্রিকা এবং বই থেকেও কিছু গণসঙ্গীত সংগ্রহ করে এই বইতে রেখেছেন সম্পাদক। গণসঙ্গীত সংগ্রহ বইটিতে সংকলিত প্রতিটি গানেরই গীতিকার ও সুরকারদের নাম উল্লেখিত আছে। অনেক ক্ষেত্রেই অতিরিক্ত নোটও যুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট গানের সঙ্গে। মৌলিক রচনা না হলে সংশ্লিষ্ট

নির্দিষ্ট গানের মূল কথা যার লেখা তার নামও উল্লেখ করা রয়েছে। কোন কোন ক্ষেত্রে কবিতার গীতি রূপান্তর হলেও কবির এবং যিনি অনুবাদ বা ভাবানুবাদ করছেন উভয়ের নামই দেওয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে গায়ন রীতিরও বর্ণনা দেওয়া রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথম সূচির অন্তর্গত জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গানের বিভিন্ন স্তবকগুলো ছটি দলে বিভক্ত শিল্পীরা ঠিক যেমন সিকোয়েন্স মেনে গাইতেন ঠিক তেমন ভাবেই ভাগ করে দেওয়া আছে। খুব অল্প দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্য আছে, যেমন কোন গান হয়তো খুব বিখ্যাত বলে এই বইতে সেটাকে রাখা হয়েছে কিন্তু গীতিকার অজ্ঞাত। অজ্ঞাত সুরকারের গানও রয়েছে এই বইতে, যেমন হেমাঙ্গ বিশ্বাসের অ্যাডাপ্টেশনে অনেক গানই রয়েছে প্রচলিত কথায় ও সুরে। মূল ৬৭১টি পৃষ্ঠা ছাড়াও গণসঙ্গীত সংগ্রহ বইতে অতিরিক্ত ২৮টি পৃষ্ঠা জুড়ে রয়েছে বিস্তৃত সূচিপত্র। বইটিতে মোট তিনটি সূচি আছে। প্রথমটি সাধারণ সূচি, সূচি ২ হল হিন্দি গণসঙ্গীতের সম্ভার, আর সূচি ৩ সংকলিত হয়েছে অনুবাদ ও অ্যাডাপ্টেশন। তিন ভাগে বিভক্ত সূচি সম্পর্কে বলার আগে সংক্ষেপে আর একটু স্পষ্ট করে নেওয়া যাক গণসঙ্গীতের বৈশিষ্ট্যকে, তাহলে সূচিগুলিকে বোঝাটা আরো সহজ হবে। গণসঙ্গীত সম্পর্কে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব লেনিনের বক্তব্যের তর্জমা করলে দাঁড়ায়, গণসঙ্গীত হচ্ছে এমন এক গান যা কোনো জাতি, ধর্ম, ভাষা বা ভূগোলের সীমানা মানে না, কোনো বিভেদ মানে না। অর্থাৎ এমন প্রকৃতির গান যে গান শুনলে পৃথিবীর যে কোনো প্রান্তের খেটে খাওয়া মানুষই তাদের নিজেদের গান বলে মনে করে, কারণ এ গানে কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের কথা বলা থাকে না, কোনো ধর্মের কথা বলা থাকে না। কিন্তু খুব বেশি করে যেটা বলা থাকে তা হল খেটে খাওয়া মানুষের আন্তর্জাতিকতার কথা। অর্থাৎ সারা পৃথিবীর শ্রমিক, সে যে দেশেরই হোক না কেন, এটা তার গান। ঠিক এই কারণেই বোধহয় বইটির একদম প্রথমে, মানে সাধারণ সূচির ১ নম্বর গণসঙ্গীত হিসেবে স্থান পেয়েছে শিবনাথ শাস্ত্রীর লেখা উঠো জাগো শ্রমজীবী ভাই গানটি। গানটির তৃতীয় স্তবকের বাণীতে গণসঙ্গীতের আন্তর্জাতিক চরিত্রের ছাপ সুস্পষ্ট। লাইনগুলি হল, ওই দেখো সাগরের পারে শ্রমজীবী কত শত কেমন সংগ্রামরত, এই ব্রত রবে না আধারে, আয় তোরা ডাকি যে সবারে। এ প্রসঙ্গে সম্পাদক জানিয়েছেন, শিবনাথ শাস্ত্রীর লেখা দিয়ে শুরু এই সংকলনের, এটির গীতি রূপান্তর আর সুর করেছেন প্রতুল মুখোপাধ্যায়। চেষ্টা করেছি এতদিনকার ছড়িয়ে ছিটিয়ে থাকা গণসঙ্গীতগুলিকে একত্র করে একটি চেহারা দেওয়ার। গণসঙ্গীতের আর একটা বিশেষত্ব হচ্ছে, একটা গণসঙ্গীত অনুদিত হয়ে ইংরেজি থেকে বাংলা হলে বাংলা গানটাও একটা গণসঙ্গীত হয়ে যায়, হিন্দিতে অনুদিত হলে সেটাও একটা স্বতন্ত্র গান হয়ে যায়। আর সেই জন্যই গণসঙ্গীত সংগ্রহ বইটির সূচি ২ ও ৩ পাঠক পাবেন যথাক্রমে হিন্দি গণসঙ্গীত এবং অনুবাদ ও অ্যাডাপ্টেশন। গণসঙ্গীত সংগ্রহ বইটির ২ নম্বর সূচির অন্তর্ভুক্ত হিন্দি গণসঙ্গীতের তালিকায় প্রথমেই রয়েছে মোহাম্মদ ইকবালের লেখা সারে জাহাঁ সে আচ্ছা এবং রাম সিং এর লেখা কদম কদম বাড়ায় যা গান দুটি। প্রেম ধাওয়ান, মোহাম্মদ এরশাদ, দশরথ লাল, হলধরজির পাশাপাশি বাঙালি গণসঙ্গীতকার হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিনয় রায়, সাধন দাশগুপ্ত, সুরেশ বিশ্বাস, বিপুল চক্রবর্তী প্রমুখ আরও অনেক গণসঙ্গীতকারের হিন্দি গণসঙ্গীত স্থান পেয়েছে এই বইতে। সম্পাদক সুব্রত রুদ্রর রচিত গণসঙ্গীত রয়েছে, তবে তিনি এই বইয়ে সংকলকের ভূমিকায় কাজটি করেছেন অত্যন্ত নির্মোহভাবে। নিজের সম্পাদনায় তিনি হয়তো চাইলেই নিজের ও বন্ধুস্থানীয়দের আরো বেশি সংখ্যক গণসঙ্গীত এই বইতে রাখতেই পারতেন, কিন্তু তিনি তা করেননি। তবে অনুপ কুমার দাস, শিশির সেন, দিলীপ সেনগুপ্ত, অনুপ মুখোপাধ্যায়, বিপুল চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার অবশ্যই করেছেন ভূমিকায়। গণসঙ্গীত সংগ্রহ বইটি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে একটু স্পষ্ট করে দেওয়া প্রয়োজন যে গণসঙ্গীত কিন্তু বিশেষ কোন পার্টির, বিশেষ কোন রাজনৈতিক দলের গান নয়, মেহনতি জনতার গান। হতেই পারে বিশেষ কোন গণসঙ্গীতকার বা গায়কের নির্দিষ্ট কোন রাজনৈতিক পরিচয় ছিল বা আছে, কিন্তু গণসঙ্গীতের মাধ্যমে সবসময় মেহনতি মানুষের কথাই প্রকাশ পায়। মোটামুটিভাবে ১৯৩৯ সালে দ্বিতীয় মহাযুদ্ধের সূচনাকালেই আমাদের দেশে গণসঙ্গীতের জোয়ার আসে। আসলে অত্যাচারিত, শোষিত মানুষকে সময়, সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতন করে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করাটাই তো গণসঙ্গীতের মূল উদ্দেশ্য। ভারতীয় গণনাট্য আন্দোলনের পরিচিতি ও দর্শনের শিকড়ই ছিল এটি। হিটলার, মুসোলিনির হাত ধরে ফ্যাসিবাদের বিকাশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার ফলে উদ্ভূত বিশ্ব পরিস্থিতি, ভারতের পূর্ব সীমান্তে জাপানি আক্রমণ, যুদ্ধোত্তর পর্বে সারা পৃথিবীতে নানান গণ অভ্যুত্থান, ভারতের স্বাধীনতা ও একই সঙ্গে দেশ

0: এইরকম আন্তর্জাতিক এবং দেশীয় নানা ঘটনার ঘূর্ণিপাকে আবর্তিত হয়েছিল তৎকালীন ভারতের সমাজ ও রাজনীতি। সেই সময়ের নিরিখে হেমাঙ্গ বিশ্বাস বলেছিলেন, স্বাধীনতার ধারা যেখানে সর্বহারার আন্তর্জাতিকতার সাগরে মিশেছে, সেই মোহনায় গণসঙ্গীতের জন্ম। আলোচ্য গ্রন্থের ভূমিকায় হেমাঙ্গ বিশ্বাসের এই উক্তি মুদ্রিত রয়েছে। আবার সলিল চৌধুরীর মতেও শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষা, সংগ্রামের সাংগীতিক ইতিহাসই হল গণসঙ্গীত। সুতরাং খুব স্বাভাবিকভাবেই গণসঙ্গীত সংগ্রহ বইয়ের সংকলক এই দৃষ্টিভঙ্গি থেকেই বইটিতে গানের নির্বাচন করেছেন। তাই এই বইয়ে আমাদের দেশের বিখ্যাত গীতিকারদের পাশাপাশি বাংলাদেশের আব্দুল গাফফর চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি যেমন রয়েছে, সাফদার হাসমির হার জোর জুলুম কে টক্কর মে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি ব্রেক্টের রচনায় উৎপল এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ করা গানও রয়েছে। আরও কয়েকটি উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় চেরবান্ডা রাজুর রচনায় সমর সেনের অনুবাদ, আফ্রিকান লোকগীতির বাণীতে সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদ, কর্নেল আলেকজান্দ্রিভ, লিউ উয়ান, পিট সিগারের কথায় হেমাঙ্গ বিশ্বাসের অনুদিত গণসঙ্গীতের মতোই এরকম আরও অনেক গানেরই, মাও সেতুং, রোজেনবার্গ, বেঞ্জামিন মোলায়েক, অতো রেনে কাস্তিয়ো, জর্জ রেবেলোর মতো অনেক বিদেশি লেখকের রচনাতে সুর দিয়ে তৈরি হওয়া অনেক দেশীয় সঙ্গীতই রয়েছে এই সংকলনে। আছে দেশি ও বিদেশিনী মহিলা গণসঙ্গীতকারদের রচনাও। নিত্য নতুন ভাবনা থেকে, আঙ্গিক থেকে আজও তৈরি হচ্ছে গণসঙ্গীত। কয়েকটি ভিন্ন ভিন্ন ধারার উদাহরণ দিলে স্পষ্ট হয় গণসঙ্গীতের ভাবনাতে কতটা অভিনবত্ব থাকতে পারে। আরে দে দে কানাইয়া লাল, একসময়কার ঢাকার খুব জনপ্রিয় এই ছাদ পিটানো গানের মর্ম অনুসরণ করে সেই গানেরই সুরে গণসঙ্গীতকার সাধন দাশগুপ্ত তৈরি করেছিলেন আরে দে দে স্ট্যালিন ভাই গানটি। এটিকে প্রথম রাজনৈতিক কৌতুক গীতি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গণসঙ্গীতে ফুটে ওঠে নানান বাস্তব ঘটনার নির্মম চিত্র। উদাহরণ হিসেবে তুলে ধরা যায় ১৯৪২-৪৩ সালে যখন নিদারুণ বস্ত্রাভাব দেখা দিয়েছিল এদেশে, তখন নিবারণ পণ্ডিত রচনা করেছেন বঙ্গ নারী হইল বিবর্ষণা গানটি। তারপরে যুদ্ধের বাজারে কন্ট্রোল ব্যবস্থার দৌলতে ফুলে ওঠা এক শ্রেণীর বাবু সম্প্রদায়কে কটাক্ষ করে রচিত বাবুদের নব্য বাবু আনা গো, বাবুদের নব্য বাবু আনা, এই গানের উল্লেখ করা যায় গণসঙ্গীতের বৈচিত্র্য বোঝাতে। আবার সাম্যের দাবিতে সারা পৃথিবীর মানুষের কাছে এক সর্বজনীন নেতৃত্ব ছিলেন লেনিন, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় ও সমরেশ বন্দ্যোপাধ্যায়ের সুরে তৈরি হয়েছে লেনিন, শুধু লেনিন বলে লোকে গণসঙ্গীতটি। ভূমিকার এক জায়গায় সুব্রত রুদ্র উল্লেখ করেছেন, এই গান খুব সহজভাবে বাঁধা সড়কের বাইরে পা ফেলতে পারে, চেনা সুরের নতুন প্রয়োগ দেখা যায়, আবার বিভিন্ন ধরনের সুরের ও গায়নরীতির মিশ্রণও ঘটে এই গানে। আসলে গণসঙ্গীতের চরিত্রে যেহেতু কোনো গোঁড়ামি নেই, তাই এই ধারার গান যেমন হতে পারে ক্লাসিক্যাল গানকে কেন্দ্র করে, তেমনি আধুনিক গান বা লোকসঙ্গীতের আঙ্গিকেও। লোকসঙ্গীতের ধারা অনুসরণ করে এমন অনেক গানই তৈরি করেছেন হেমাঙ্গ বিশ্বাস। আবার রবীন্দ্র ধারা অনুসারী সলিল সঙ্গীতও আমরা পাই গণসঙ্গীতের ভাণ্ডারে। হেমাঙ্গ বিশ্বাস ও সলিল চৌধুরীর প্রায় সব বিখ্যাত গানই রয়েছে বইটিতে। আন্তর্জাতিকতাকেই গণসঙ্গীতের প্রধান বৈশিষ্ট্য ধরলে বলা যায় চারণ কবি মুকুন্দ দাস গণসঙ্গীত তৈরি করেননি, তিনি জাতীয় জাগরণের গান করেছিলেন। কিন্তু মুকুন্দ দাসের গানের মধ্যে থাকা দেশাত্মবোধের কথা, জাগরণের কথা শ্রমিকদের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলেই গণসঙ্গীত হিসেবে এই বইতে জায়গা করে নিয়েছে তাঁর বেশিরভাগ গানই। লোকধারার গণসঙ্গীতকার ময়মনসিংহের নিবারণ পণ্ডিত ছাড়াও পূর্ববাংলার রমেশ শীল, মুর্শিদাবাদের শেখ গুমানি, মেটিয়াবুরুজের শ্রমিক কবি গুরুদাস পাল, লোকধারার এই বিখ্যাত চার গণসঙ্গীতকারের অনেক গানের হদিশি এই বইতে পাবেন আগ্রহী পাঠক। এছাড়াও মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বিনয় রায়, দীনেশ দাস, সরোজ দত্তর মতো আরও অনেকের রচিত গণসঙ্গীতই রয়েছে এই বইতে, কিন্তু সকলের নাম স্বল্প পরিসরে উল্লেখ করা সম্ভব নয়। তবে গীতিকার হিসেবে গান লেখেননি, কিন্তু তাঁদের কবিতায় সুর দিয়ে গান গাওয়া হয়েছে এমন সব বিখ্যাত কবিদের মধ্যে সুকান্ত ভট্টাচার্য, বিষ্ণু দে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, অরুণ মিত্র, শঙ্খ ঘোষ প্রমুখের নির্বাচিত কিছু কবিতাও বিখ্যাত গণসঙ্গীত রূপে এই বইয়ে জায়গা করে নিয়েছে। আর অবশ্যই রয়েছে কাজী নজরুল ইসলামের গান। গণসঙ্গীত সংগ্রহ বইটিতে কাজী নজরুল ইসলামের লেখা যে কয়েকটি রচনা স্থান পেয়েছে সেগুলি একটু বিশেষ ভাবে উল্লেখের দাবি রাখে। পরবর্তী পর্বে আমরা এই নিয়ে আলোচনা করব।
1: শুনলেন।

0: গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ, পরিচয় করালেন শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বা দে।
1: শেষ হল অনুষ্ঠান গ্রন্থ পরিচয়। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর সুপারি আমদানির এক ভুয়ো পাচারচক্রের 9 জনকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে আজ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে IMD। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলকে 1-0 হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। নরেন্দ্র মোদী সরকার সমাজের এই শ্রেণীর উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলওয়ারে শ্রী শাহ রাজ্যের 17টি জেলায় মোট 6,453টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে। 2014 থেকে 2026 পর্যন্ত মোদী সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেছে কৃষকদের জন্য এবং নিরন্তর খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে ডেয়ারি শিল্পের উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা বলেন। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি তার নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণেই বাজপেয়ী অজাত শত্রু অর্থাৎ শত্রুহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার একটি মূর্তি উন্মোচন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর আজ রাজস্থানের চিত্তরগড় জেলার নিমবাহেরায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শ্রী শাহ। শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী সর্বদা দেশ প্রথম নীতি অনুসরণ করতেন এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ প্রথম এই নীতি অনুসরণ করে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের তাদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। চেন্নাইয়ের কাছে কাট্টানকুলাথুরে SRM ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যাত্রায় দেশের যুব সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। COVID-19 অতিমারীর সময় ভারতের মোকাবিলার কথা উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন বলেন, ভারত 100টিরও বেশি দেশে প্রতিষেধক সরবরাহ করেছে, যা বিশ্বকল্যাণ ও মানবতার প্রতি দেশের দায়বদ্ধতাকে তুলে ধরে। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI দক্ষিণ পূর্ব এশিয়ার সুপারি আমদানির এক ভুয়ো পাচারচক্রের 9 জনকে গ্রেপ্তার করেছে। এই সুপারি বাংলাদেশের বলে ভারতে পাঠাতো তারা এবং এভাবে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাফটার আওতায় থাকা সমস্ত রকম সুবিধা তারা নিত। অর্থমন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত তদন্তে জানা গেছে এর ফলে সরকারের 2,500 কোটি টাকারও বেশি রাজস্বের ক্ষতি হয়েছে। সাধারণভাবে ভারতে সুপারি আমদানির ওপরে 100% শুল্ক আরোপ করা হয়, তবে সাফটা চুক্তির আওতায় এই শুল্ক পুরোপুরি ছাড় দেওয়া হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে সুপারি আমদানি করলেও তা ভারতে পাঠানোর সময় বাংলাদেশের বলে জানাত অভিযুক্তরা। কলকাতা ও বিশাখাপত্তনমে রাজস্ব গোয়েন্দা দপ্তর অভিযান চালিয়ে প্রায় 75 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করে। জম্মু কাশ্মীরে আজ বহু প্রতীক্ষিত সুড়ঙ্গ সুঙ্গল আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ এবং নওশেরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হল। ঝাড়খণ্ডের রাঁচিতে আজ রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং RJD নেতা তেজস্বী যাদবের কুশপুত

0: দাহ করা হয়। তারা রাজ্যের সরকারের বিরুদ্ধে স্লোগান এবং জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার বাতিলের দাবি জানাতে থাকেন। প্রতিবাদী ছাত্ররা আগামী 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও অভিযানে সামিল হবেন বলেও জানিয়েছেন। এদিকে রাজ্য সরকার এই সমস্যার সমাধানে আরও একবার ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। আগামীকাল দুপুর 2টায় বিক্ষোভকারী ছাত্রদের আলোচনার জন্য ডাকা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আজ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করে বলেন, এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে। এই প্রকল্পে কোমর ও হাঁটুর অপারেশনও করানো যাবে। যারা কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার আওতায় পড়ছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও আজ থেকেই চালু হয়েছে। দুটি প্রকল্পেই 1950টি রোগের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন, তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000। এর বাইরে 80,00,000 পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। পশ্চিমবঙ্গে 1,240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন।
0: পাশাপাশি রাজ্যে সরকারি হাসপাতালগুলিতেও সুলভ মূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিক্রয় কেন্দ্র অমৃত ফার্মেসি চালু করতে উদ্যোগী হয়েছে সরকার। এখানে 50-80% ছাড়ে ওষুধ পাওয়া যাবে। এর জন্য হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেডের সঙ্গে রাজ্যের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া 450-এরও বেশি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র স্থাপনের কথাও ঘোষণা করা হয়েছে। চোখের চিকিৎসার জন্য চালু হচ্ছে সুদৃষ্টি কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। রাজ্যে পূর্বতন সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আয়ুষ্মান প্রকল্প চালু করেনি বলে অভিযোগ করেন তিনি।
2: पश्चिम बंगाल की जनता को ढेर सारी बधाई और शुभकामनाएं देना चाहती हूँ। बीते 1.5 दशक में पश्चिम बंगाल की जनता को स्वास्थ्य की दृष्टि से कितनी चुनौतियों का सामना करना पड़ता रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने एक बार नहीं अनेक बार प्रयास किया। जब जन कल्याण सरकार की प्राथमिकता में नहीं होता है, तो आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना जैसी कल्याणकारी योजनाओं को 1.5 दशक का इंतजार करना पड़ता है।
0: যাত্রী সুবিধার্থে পূর্ব রেল শিয়ালদা বারাসাত এসি ইএমইউ লোকাল পরিষেবা বনগাঁ জংশন পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 আগস্ট থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। সোম থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে 6 দিন এই পরিষেবা পাওয়া যাবে, রবিবার তা বন্ধ থাকবে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা একথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 দিন অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উড়িষ্যার বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। এর মধ্যেই ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে আশঙ্কা তৈরি করেছে। সে রাজ্যের 49টি ব্লক এবং 5টি শহর থেকে প্রায় 2,37,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্লাবিত এলাকাগুলিতে বর্তমানে প্রায় 293টি ত্রাণ শিবির চালু রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আগামী 24 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, বেশি থাকবে 16 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো, 17 তারিখে বৃষ্টিপাত আরো বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা বাড়বে 17 থেকে 18 তারিখের মধ্যে।
0: দক্ষিণ লেবাননে ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ গোষ্ঠীর প্রবীণ এক কমান্ডার নিহত হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স EDF আজ এক বিবৃতিতে জানিয়েছে, দেইর জাহারানিতে গতকাল এক হামলায় আবু হাসান আল আরার মৃত্যু হয়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আজ মিসাইল ও ড্রোন হামলায় দুপক্ষের কমপক্ষে 11 জন

0: মৃত্যু হয়েছে। ইউক্রেনের কিভের বৃহত্তম বিমান ঘাঁটি থেকে চালানো ড্রোন হামলায় রাশিয়ার 6 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতি আক্রমণে ইউক্রেনে 5 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স উপকূলে গতকাল সকালে 7.7 মাত্রার জোরালো ভূমিকম্পের পর আজ ইস্টনুসা তেনগারা প্রদেশে 14 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই প্রদেশের গভর্নর মিল্কি লাকা লেনা এক বিবৃতি জারি করে বলেছেন, এ মাসের 28 তারিখ পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। সল্টলেকের জুহুভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলকে 1-0 হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে খেলার 38 মিনিটে একমাত্র গোলটি করেন পিভি বিষ্ণু। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসে দিল্লির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল 17/8/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58। ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন। কাল শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের আসরে নটভৈরব ও সিন্ধু ভৈরব রাগে সেতার পরিবেশনে শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 6:30 এই মহাজীবন, কাল শুনবেন মাস্টারদা সূর্যসেনের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী মৌসুমী বাগচির কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন ডক্টর অভিজিৎ ঘোষাল। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় স্পন্দন দাস, স্থান বাঁশওয়াড়া, রাজস্থান। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 অতিথি, কাল শুনবেন বিভাস চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শেখর সমাদ্দার, কাল তৃতীয় পর্ব। সকাল 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব রাগে শরৎ পরিবেশনে শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সরকার। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় মৌমিতা চক্রবর্তী। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন শিল্পী পাপিয়া ঘোষের কণ্ঠে, পরবর্তীতে বাঁশি পরিবেশনে শিল্পী অমল আচার্য। বেলা 11 সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। 11:15 নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষের কণ্ঠে। 11:30 রম্যগীতি। বেলা 12 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী। 12:30 লোকসঙ্গীতের অনুষ্ঠান। বেলা 1 বেতার নাটক নোয়ার নৌকা, রচনা রতন ভট্টাচার্য, বেতার নাট্যরূপ ও প্রযোজনা কল্লল দত্ত। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর চেনা পথের বাইরে, উপস্থাপনায় ব্রততী দাস। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ৫:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় নোনা অঞ্চলে ধান চাষ, ড ডক্টর ধীমান বর্মনের সাক্ষাৎকার গ্রহণ করেন।

মা করবেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য বিষয় অপরাধ প্রবণতা, এ বিষয়ে বলবেন ডাক্তার প্রথমা চৌধুরী। 7:00 বেতার নাটক নোয়ার নৌকা, রচনা রতন ভট্টাচার্য, বেতার নাট্যরূপ ও প্রযোজনা কল্লোল দত্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00

অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের খবর, নূতন প্রজাতি চিহ্নিতকরণ, এ বিষয়ে ডক্টর ভবানী শঙ্কর জোয়ারদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল পরিবেশনে শিল্পী অঞ্জনা কুমারী, তাকে তবলায় ও হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে রূপক মিত্র ও কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ যোগ রাগে খেয়াল পরিবেশন করলেন অঞ্জনা কুমারী, তাকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করলেন রূপক মিত্র ও কমলাক্ষ মুখোপাধ্যায়। এখন শুনবেন বাংলা সংবাদ, মাফ করবেন, উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে যুব সমাজ, দরিদ্র নারী ও কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।
1: জম্মু ও কাশ্মীরে বহু প্রতীক্ষিত জম্মু পুঞ্চ জাতীয় সড়কের সুঙ্গাল টানেল সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, কমবে যাতায়াতের দূরত্ব এবং সময়।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ প্রথম এই নীতি অনুসরণ করে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের তাদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
1: সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ 3 দিনের সফরে নেপালে রওনা হয়েছেন।
0: নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
1: দারুণের প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশ 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। টেস্ট র্যাঙ্কিং এ 4th স্থানে উঠে এলো বাংলাদেশ।
0: আসছি বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে যুবক, দরিদ্র, নারী ও কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি জানান, নরেন্দ্র মোদী সরকার এই অংশগুলির কল্যাণ ও উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলওয়ারে রাজ্যের 17টি জেলার জন্য 6,400 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ বলেন, কৃষকদের কল্যাণে সরকার 2014 থেকে 2026 সালের মধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষকদের কল্যাণে সরকার বেশ কয়েকটি বড় প্রকল্প চালু করেছে এবং ধারাবাহিকভাবে ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধি করেছে।
2: 14 থেকে 26 তক এক ভি সাল এসা নেই গয়া হে কিষানো কে লিয়ে কোই বড়ি যোজনা জাহির না কি হো। আজ মে কংগ্রেসিও কো কেনা চাহতা হু, MSP পর সবসে জ্যাদা अनाज क्विंटल में अगर किसी ने खरीदा है तो नरेंद्र मोदी जी ने खरीदा है।
0: গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে দুগ্ধ ক্ষেত্রের সম্ভাবনার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজস্থানের প্রতি ঘরে ঘরে উচ্চ উৎপাদনশীল জাতের গরু ও মহিষ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হবে বলে তিনি জানান। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
1: স্বাধীনতা দিবসে নতুন দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে জাতীয় গান বন্দে মাতরম গাওয়া নিয়ে রাজনৈতিক বিতর্কের জেরে কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কর্ণাটকের উরবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতারা। বন্দে মাতরম চলাকালীন প্রবীণ কংগ্রেস নেতারা নিজেদের মধ্যে কথা বলছিলেন বলে অভিযোগ তুলে বিজেপি একে জাতীয় গানের প্রতি চরম অবমাননা হিসেবে বর্ণনা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী দলীয় নেতাদের গান থামানোর নির্দেশ দিয়েছিলেন এবং এই কাজের জন্য দেশের মানুষ তাকে ক্ষমা করবে না।
2: কোই স্বপ্ন মে ভি কেসে সোচ সকতা হে কি বন্দে মাতরম उसका गान अधूरा छोड़ दिया जाए। कांग्रेसियों को शर्म आनी चाहिए और जरा भी शर्म बची है तो दो हाथ जोड़कर बंकिम बाबू की अमर आत्मा से और देश की जनता से माफी मांगनी चाहिए।
1: অন্যদিকে কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে বন্দে মাতরম বন্ধ।

0: করার কোনো চেষ্টা করা হয়নি, বরং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের জন্য একটি চেয়ারের ব্যবস্থা করতেই নির্দেশ দিচ্ছিলেন সোনিয়া গান্ধী। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। ইন্দিরা ভবনে গতকাল বন্দে মাতরম গান গাইতে কোনো বাধা দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।
1: कांग्रेस वर्किंग कमेटी की बैठक हुई अक्टूबर 1937 में, रविंद्रनाथ टैगोर ने सलाह दी पंडित जवाहरलाल नेहरू को और नेताजी सुभाष चंद्र बोस जी को कि पहले पंक्तियों का इस्तेमाल कीजिए, और तब से हर एक कांग्रेस अधिवेशन में वही पंक्तियां लोग गा रहे हैं, हमारे सेवा दल गाता है, हमारे कार्यकर्ताएं गाते हैं, इसमें कोई वाद विवाद का पूरा वर्षन गाया गया, क्योंकि संसद में इस पर चर्चा हुई, हमने अपनी राय रखी, मैंने खुद सारा इतिहास बताया जो प्रधानमंत्री और गृहमंत्री को जानकारी थी नहीं, सारे सांसदों को मैंने अवगत कराया कि किस संदर्भ में वो वंदे मातरम का निर्णय लिया गया है, पर आज यहाँ इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं उठा।
2: हर घर तिरंगा अभियान अंग हिसाब से आज हरियाणार कार्नाले एक तिरंगा यात्रार आयोजन करा है। চলতি মাসের 9-17 তারিখ পর্যন্ত দেশজুড়ে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল এই তিরঙ্গা যাত্রার সূচনা করেন। জাতীয় পতাকা হাতে বিপুল সংখ্যক মানুষ এই পদযাত্রায় অংশ নেন। অন্যদিকে আজ হরিয়ানার বল্লভগড়ে কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী কিষান পাল গুর্জর এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ও বিধায়ক পণ্ডিত মূলচাঁদ শর্মার নেতৃত্বে একটি বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা আয়োজিত হয়। এই শোভাযাত্রাটি সেক্টর 3 সেতু থেকে শুরু হয়ে তিগাঁও রোড ও বাসস্ট্যান্ড বাজার পরিক্রমা করে বল্লভগড় ব্লক স্তরের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
0: জম্মু ও কাশ্মীরে বহু প্রতীক্ষিত জম্মু পুঞ্চ জাতীয় সড়কের সুঙ্গাল টানেল সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি পুঞ্চ ও নওশেরার সাথে যোগাযোগ ব্যবস্থা এক বড় ধরনের অগ্রগতি ঘটল। সীমা সড়ক সংস্থা বিআরও কালিধার পর্বতমালা জুড়ে নির্মিত 2 কিলোমিটার 79 মিটার দীর্ঘ এই টানেলের জন্য বর্তমান পথের একটি দুর্গম অংশকে এড়িয়ে দূরত্ব প্রায় 13 কিলোমিটার কমবে, ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। প্রায় 600 কোটি টাকা ব্যয় নির্মিত এই টানেলটি আপাতত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কেবল হালকা যানবাহনের চলাচলের জন্য খোলা রাখা হয়েছে।
2: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ প্রথম এই নীতি অনুসরণ করে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের তাদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। চেন্নাইয়ের কাছে কাট্টান কুলাথুরে এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলায় যাত্রায় দেশের যুব সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোভিড-19 অতিমারীর সময় ভারতের মোকাবিলার কথা উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন বলেন, ভারত 100টিরও বেশি দেশে প্রতিষেধক সরবরাহ করেছে, যা বিশ্বকল্যাণ ও মানবতার প্রতি দেশের দায়বদ্ধতাকে তুলে ধরে।
0: ইউজিসি নেট পরীক্ষার ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই তিনটি বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু ত্রুটি থাকার অভিযোগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ এগুলির পুনঃপরীক্ষার কথা ঘোষণা করেছে। এনটিএ জানিয়েছে, ইংরেজি পরীক্ষাটি 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বাণিজ্য পরীক্ষা একই দিনে দ্বিতীয় শিফটে অর্থাৎ বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে। সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা 10ই সেপ্টেম্বর প্রথম শিফটে সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি নেওয়া হবে। এই ত্রুটিগুলির বিষয়ে তদন্ত পর্যালোচনার জন্য এনটিএ একটি কমিটি গঠন করেছিল। একটি সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষা আয়োজনের স্বার্থে এই তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া উচিত বলে কমিটি সুপারিশ করে।
2: এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার 84টি বিষয়ের জন্য প্রাথমিক উত্তরপত্র বা প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করেছে। এছাড়া এনটিএ উত্তরপত্র নিয়ে আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু করেছে, যা 18ই আগস্ট পর্যন্ত চালু থাকবে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ইউজিসি নেট পোর্টালের মাধ্যমে অনলাইনে এই উত্তরপত্রগুলিকে চ্যালেঞ্জ করতে পারবেন।
0: চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। কদিন আগে শুটিং চলাকালীন কোমরে আঘাত পান তিনি। পরবর্তীতে তা গুরুতর আঘাত নিলে পরিচালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। শেষ কটা দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শ্রী অভিনেতা পাপিয়া চক্রবর্তী সকালে আকাশবাণীকে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। পরিচালক রাজা সেনের মৃত্যু সংবাদে বাংলা সাংস্কৃতিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে সমকালীন চিত্র পরিচালকরা রাজা সেনের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত পরিচালকের মরদেহ দুপুরে নন্দনে সাজিয়ে রাখার পর বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
2: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম ও উত্তর ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরই সঙ্গে সক্রিয় মৌসুম

0: অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। বেশি থাকবে 16 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো। 17 তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 24 ঘন্টার পিরিয়ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত প্রথমত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা, কিছুটা বাড়বে 17 থেকে 18 তারিখের মধ্যে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ এ লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মা ফতো বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 28 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ 3 দিনের সফরে নেপাল রওনা হয়েছেন। এই সফরের লক্ষ্য হল ভারত ও নেপালের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং সেনাবাহিনী স্তরের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করা। জেনারেল শেঠ টুন্ডিখেলের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং নেপালি সেনা সদর দপ্তরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। এরপর তিনি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে সেদেশের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাঁকে নেপালি সেনাবাহিনীর জেনারেল পদের সম্মানসূচক উপাধিতে ভূষিত করবেন। মঙ্গলবার শিবপুরীর আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেবার কথা রয়েছে তাঁর। বুধবার জেনারেল ধীরাজ শেঠ পোখরায় আয়োজিত প্রাক্তন সেনা সদস্যদের সমাবেশে যোগ দিয়ে বীর নারী ও বীরত্বসূচক পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা জানাবেন। ওই দিনই তাঁর ভারতে ফিরে আসার কথা।
1: বালুচ মানবাধিকার সংস্থা পাঙ্ক 3 বালুচ ব্যক্তির 3 জন বালুচ ব্যক্তির বলপূর্বক অপহরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং পাকিস্তানের কর্তৃপক্ষের কাছে তাদের বর্তমান অবস্থা অবিলম্বে প্রকাশ করার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বালুচ শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ক্রমাগত বলপূর্বক অপহরণ মৌলিক মানবাধিকারের চরমতম লঙ্ঘন বলে সমাজ মাধ্যমে এক বার্তায় পাঙ্ক উল্লেখ করেছে।
0: নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারতে এই প্রতিযোগিতা হতে চলেছে। ভারতের হয়ে খেলবেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি এবং তৃষা জলীয় গায়ত্রী গোপীচাঁদ। পুরুষ ও মহিলা সিঙ্গলস এবং পুরুষ ও মহিলা ডাবলসে 2 জন করে ভারতীয় খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্যদিকে মিক্সড ডাবলস বিভাগে লড়বেন 3 জন ভারতীয় খেলোয়াড়।
1: ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশ 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এর ফলে টেস্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এলো বাংলাদেশ। চতুর্থ দিনে আজ জয়ের জন্য 57 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ 1 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথমবার টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। এর ফলে 2 টেস্টের সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে গেল।
0: ইস্টবেঙ্গল ও এসসি দিল্লি ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল 1-0 ভারতীয় সেনা ফুটবল দলকে হারিয়ে দেয়। 38 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করেন পিভি বিষ্ণু। অন্য ম্যাচে রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে আজ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে এসসি দিল্লি 5-1 এফসি রায়ানদাইকে হারিয়ে দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টায়। অন্য ম্যাচে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে শিলং লাজং এফসি নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়।
1: ফুটবল প্রেমী দিবসে আজ কলকাতা সহ বিভিন্ন জেলায় মোট 1,084 জন রক্তদান করেছেন। IFA ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্টবেঙ্গলের উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক শিবিরে 302 জন রক্ত দিয়েছেন। এবারে রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার তরুণদের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হয়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলী, জামশেদ নাসিরি, অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, দীপঙ্কর রায়, সন্তোষ ট্রফি জয়ী, বাংলা দলের কোচ সঞ্জয় সেন, IFA চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত প্রমুখ। 1980 সালের 16 অগস্ট ইডেনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচে এক মর্মান্তিক দুর্ঘটনায় 16 জন দর্শক

0: প্রাণ হারিয়েছিলেন সেই ঘটনা স্মরণে এই দিনটি রক্তদানের মধ্য দিয়ে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
1: নেদারল্যান্ডসের আমস্টেলভিনে আজ FIH মহিলা হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে চীনের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে ভারত তাদের অভিযান শুরু করেছে ভারতের পরের ম্যাচ 18 তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে যুব সমাজ, দরিদ্র নারী ও কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।
1: জম্মু ও কাশ্মীরে বহু প্রতীক্ষিত জম্মু পুঞ্চ জাতীয় সড়কের সুঙ্গল টানেল সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, কমবে যাতায়াতের দূরত্ব এবং সময়।
0: উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন দেশ প্রথমে এই নীতি অনুসরণ করে স্নাতক উত্তীর্ণ পরিবারদের তাদের জ্ঞান দক্ষতা উদ্ভাবনী শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
1: সেনাপ্রধান জেনারেল ধীরাজ সেঠ 3 দিনের সফরে নেপাল রওনা হয়েছে।
0: নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে BDWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
1: ডারউইনের প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশ 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। টেস্ট র্যাঙ্কিং এ চতুর্থ স্থানে উঠে এলো বাংলাদেশ।
0: আজকের উপমহাদেশের খবর এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

মানুষের জীবনে সঙ্গীত নানাভাবে এসেছে, তবে মানুষ একটি সমাজে বাস করে, তাই তাদের কণ্ঠ সচ্চারিত হয় একসঙ্গে, এক সুরে। সেই সমবেত সঙ্গীতের ইতিহাস থেকে বর্তমান সবেতেই একটাই ভূমিকা, ঐক্য। আজ সেই ঐক্যবদ্ধ কণ্ঠই সচ্চারিত হোক আমাদের হারানো দিনের গানে। আর রেডিও রেপারে যে কণ্ঠটি শুনছেন সে আপনাদের মৈত্রীবন্ধু সাক্যদীপা সরকার। তাহলে শুরু হোক এই যাত্রা ছড়ার গানে।

বেশ মজায় মজায় আমাদের অনুষ্ঠানটা তো শুরু হলো, কিন্তু একটু ইতিহাসটা জানবো না তা কি হয়? ইতিহাস বলছে প্রাচীন গ্রিসে ধর্মীয় উৎসব অনুষ্ঠানে অনেকে একসঙ্গে নৃত্য গীত পরিবেশন করত, ঠিক অনেকটা নাটকের মতো। গ্রিক ভাষায় যাকে নাকি বলা হতো খোর্স, সেই থেকেই কোরাস শব্দটি এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে আবার সেটি ইউরোপের গির্জা এবং ধর্মীয় অনুষ্ঠানে ছড়িয়ে পড়েছে প্রার্থনা সঙ্গীত রূপে। তবে শুধু কি ইউরোপে? একেবারেই নয়, দেশ কাল পেরিয়ে এই প্রার্থনা সঙ্গীত এখন পৃথিবীর প্রত্যেকটি বিদ্যালয়ের বিভিন্ন ভাষায় প্রত্যেক দিন গাওয়া হয়। কচি কচি কণ্ঠের সুর তাল নিখুঁত না হলেও এনার্জিটা কিন্তু এক। সেই সমবেত সঙ্গীতের সামনে অনেক রিহার্সাল করে আসা কোরাসও কিন্তু হার মেনে যায়। বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেরাই শুনে দেখুন।

কি বিশ্বাস হলো তো? রক্তে একটা বিপ্লব জেগে উঠল না? এবার আমাদের দেশে একটু আসি। বৈদিক যুগে সামগ্রা গান গাইতেন সমবেতভাবে। গানে গানেই আহ্বান করা হতো প্রকৃতি, সূর্য, শুধু তাই নয়, নানান শক্তিকে। বৃষ্টি, ফসল, সন্তান, পশু ইত্যাদির জন্য বহু বহু বার, বহু বহু যুগ ধরে গান গেয়েছে মানুষ। কিন্তু পরবর্তীকালে সেই লোকসঙ্গীত কখন কর্মসঙ্গীত হয়ে গেছে। মানে এই ধরুন ছাদ পেটা, ধান কাটা, ডাল তোলা ইত্যাদির সময় একসঙ্গে গান গাওয়া, সেটা যেন রীতি।

হয়ে গেছে। আপনারা যদি কখনো বাড়ি তৈরি দেখেন, তখন ছাদ পেটানো বা জল সেচা হয়, তাহলে দেখবেন যন্ত্রের আধুনিকতা হয়তো এসে গেছে, কিন্তু সেই একসঙ্গে অদ্ভুত সুরে গান গাওয়ার রীতিটা কিন্তু থেকে গেছে, সেটা কিন্তু এখনও বদলায়নি। বা ধরুন ধান কাটার গান, হেই চল রে মাঠে চল, ও ভাই ধান কাটি রে চল, মনের মুখে তৈল্লারে একখানি অঘ্রাণে ফসল। আসলে কোনো কঠিন কাজ যদি সবাই মিলে একসঙ্গে আনন্দ করে গান গাইতে গাইতে করি, তাহলে অনেকটা সহজ হয়ে যায়, তাই না?

এই গানটি শুনতে শুনতে বা আগেও যে গানটি শুনলাম আমরা সবাই রাজা, এই যে আর দেব না আর দেব না ধান মোদের প্রাণ হো, এই সমবেত সঙ্গীতের মধ্যে কিন্তু একটি ভাবাদর্শ রয়েছে যা পুরো সমাজকে ভাবায়, যেন একটা উত্তর খোঁজে। ভাঙো বাধা নিরাশার অন্ধকার, শোষণের বন্ধন কারাগার, এসো এই জীবনের মিছিলে, কোটি প্রাণ ঐক্যতান যায় মিলে। এই ঐক্যতান তা কি শুধু বিপ্লবের ময়দানে? একেবারেই নয়। হ্যাঁ, এটা ঠিক কথা, এই গান একটি লক্ষ্যে এগিয়ে চলার আহ্বান জোগায়, কিন্তু সে লক্ষ্য তো অনেক কিছুই হতে পারে। হতে পারে প্রকৃতির মুগ্ধতার সেই মুগ্ধতার গান, বা একজন অনেকজন মিলে নৌকো চালাচ্ছেন, একজন গাইছেন, সবাই তার সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন, বা হতে পারে উৎসবের গান। আসল কথা হলো, সকলের কণ্ঠ যখন একই সুরে জেগে ওঠে, তার উদ্দেশ্য তো সেই একটাই, ঐক্য।

0: এই অনুষ্ঠানে যারা অনুষ্ঠান শুনছেন অনেক বড়রাও রয়েছেন, আবার অনেক শিশুরাও শুনছেন হয়তো, তাদের জন্য বলছি, জানি না আপনাদের সঙ্গে আমার মত মিলবে কি না, এই রিয়ালিটি শো বা অন্য ধরনের অনুষ্ঠান যেটা অনেক দিন থেকেই হয়ে আসছে, শুরু থেকেই হয়ে আসছে, যেখানে ছোটরা একক গান পরিবেশন করে, ভালো লাগে শুনতে, কিন্তু ব্যক্তিগতভাবে ভেবে দেখুন না, কচি কচি কণ্ঠে সমবেত সঙ্গীত শুনতে আরও বেশি ভালো লাগে না? ছোটরা যখন একসঙ্গে গিয়ে ওঠে, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি, সত্যি রোদটাকে যেন আরও একটু বেশি মিষ্টি মনে হয়, আর মনটা সত্যি ছুটি চায়। তারপর ধরুন দার্জিলিং যাত্রার গানটি রাহুল দেব বর্মনের সঙ্গে ছোট ছোটরা গাইছেন, আমাদের মনটাও যেন সেই সঙ্গে টুক ঝুক ঝুক ঝুক ঝুক করে দার্জিলিংয়ে চলে যাচ্ছে, কি তাই না?
1: এই দোল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

আমার সঙ্গে সঙ্গে যাদের মনটা দার্জিলিং চলে গেছে তারা আবার মৈত্রী স্টেশনে ফিরে আসুন, কারণ এখনও তো অনেক কথা বলা বাকি। কি বলেছিলাম না, ছোটদের কণ্ঠে কোরাস শুনতে দারুণ লাগে। তেমনি ছোটদের যদি জিজ্ঞাসা করেন তাহলে তারাও বলবে যে আমাদেরও কোরাস গান শুনতে দারুণ লাগে। তার একটা কারণ হতে পারে যে সমবেত সঙ্গীতে বিভিন্ন কণ্ঠের তারতম্য থাকে, যেটা কোনোভাবেই একঘেয়েমি হতে দেয় না। যেমন মেয়েদের কণ্ঠ, পুরুষের কণ্ঠ যখন একসঙ্গে গাওয়া হচ্ছে, মেয়েদের কণ্ঠে একটু পিচটা হাই, পিচটা একটু ওপরের দিকে থাকে, আর পুরুষের কণ্ঠস্বরে একটু গাম্ভীর্য রয়েছে। তাই জন্যে সুরকাররা বিভিন্নভাবে সুরকে সাজিয়ে এক অপূর্ব হারমোনি তৈরি করে।

আজ সমবেত সঙ্গীতগুলি শুনতে শুনতে এখন সবারই ঘুমের সময়, কিন্তু আমি যেমন একটা আলাদা এনার্জি পাচ্ছি, মনে হয় আপনারাও পাচ্ছেন, তাই না? এই সমবেত সঙ্গীতের প্রভাব আরও একটি দিকে ভীষণভাবে রয়েছে, যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। কার সঙ্গে বলুন তো? লোকসঙ্গীতের সঙ্গে। ঝুমুর, টুসু, ভাদু ইত্যাদি উৎসব অনুষ্ঠানের লোকসঙ্গীতগুলি একসঙ্গেই তো গাওয়া হয়, তেমনি সাঁওতালদের লোকসঙ্গীত। বেরো বেরো মেসে গাতেন চোহ, চিরগাল চিরগাল চিরগান মেসে গাতেন চোহ, কয়ে জোকো সপার কানা গাড়ে হো, বাদলি কঞ্চপা গপচ কান, উঠো উঠো উঠো বন্ধু হে। অর্থাৎ চাই দেশ ঝগড়া বিবাদে পূর্ণ হল, চম্পা দেশ অনর্বর হল, এসো আমরা অন্য বাসভূমি খুঁজি। অর্থাৎ জীবনের লড়াইয়ের কথা। আবার রাজবংশী সম্প্রদায়ে মেয়েদের একটি অনুষ্ঠান রয়েছে, কুমদেও। তারা নাচতে নাচতে সমবেতভাবে গান গাইতে থাকেন বৃষ্টির প্রার্থনায়। আকাশেতে কর পূজা আকাশ কওয়ালি, পাতালেতে কর পূজা একক লাগালি, কালা মেঘে ধলা মেঘে ডাকি আনি বাড়ি। তাহলে হলো তো জীবনের গান।

মনে হচ্ছে যেন একটাই কণ্ঠ, অনেক কণ্ঠে যেন একই সুর, তাই না? আমরা আবার এই সমবেত সঙ্গীতের আড্ডায় ফিরব, কিন্তু এখন সময় বলছে আপনাদের জানিয়ে দিতে হবে আগামীকালের হারানো দিনের গানের প্রোমো। বর্ণপরিচয়ের গোপালের মতো সুবোধ নয়, বরং উল্টো, খাপ ছাড়া, বেয়াড়া, বেহিসেবি জীবনের পথে পা বাড়ানো কিছু চরিত্র, কিন্তু তারাই সিনেমায় বরাবর এনে দেয় নতুন মাত্রা। এদের ভবিষ্যতের কথা ভাবতে বললে বিরক্ত হয়, হাতে টাকা চাই, কিন্তু তা জোগাড়ের চেষ্টা থাকে না বিন্দুমাত্র। আপাত দৃষ্টিতে এরা পরিবারের বোঝা, দর্শকের মনে বেয়াড়া বেয়াড়া ছেলে, কিন্তু চিত্রনাট্যের মোচড়ে এরাই শেষে নায়ক হয়ে ওঠে। কখনো চিত্রনাট্যে যদি নাও হয়, দর্শকের মনে তো বটেই। এরকমই কিছু চরিত্র নিয়ে আগামীকাল হারানো দিনের গান, সঙ্গে থাকবেন অর্পিতা পোদ্দার। তাহলে শুনে দেখবেন কাউকে চিনতে পারছেন কিনা। অনেকক্ষণ ধরে ভারী ভারী তথ্যে আপনাদের ভারাক্রান্ত করছি, এবার আমাদের জীবনের কথা বলি। এরকম কেউ নেই, এমন হতেই পারে না, গান গাওয়ার খুব ইচ্ছে কিন্তু গলায় নেই সুর, তালের কোনো বোধই নেই, কিন্তু সব বন্ধুদের মতো তারও ইচ্ছে করছে পূজোর অনুষ্ঠানে গান গাওয়ার। উপায় কি? যে গান তোলাচ্ছেন হতে পারে পাড়ার কাকিমা, বৌদি, দিদি বা কাকু, তার সামনে একটু ঘ্যান ঘ্যান করা, ব্যাস, তারপরে কোরাস দলে টুক করে ঢুকে পড়া, আর বন্ধুদের সামনে একটু বুক ফুলিয়ে সারাটা পুজোয় বলে বেড়ানো, এই তো। এবার আমিও কিন্তু গানের অনুষ্ঠান করছি, এমনটা আপনাদের সঙ্গে হয়নি বা আপনাদের কোনো বন্ধুদের সঙ্গে হয়নি এটা মানবই না। ভাবতে থাকুন সেই ঘটনা, বরং আমরা একটি ছবি থেকে, ছবিটির নাম দাদার কীর্তি, সেখানে একটি পূজোর অনুষ্ঠানের গান শুনি, এবং আমি জানি সেটি শুনতে শুনতে আপনাদের ওই গানের সঙ্গে যে নাচটি হয়েছিল সেটিও মনে ভেসে উঠবে।

আচ্ছা, আপনাদের কে বলেছে যে গানে শুধুমাত্র মজাই হয় বা কাজই হয়, গানের সঙ্গে পড়াশোনাও কিন্তু হয়? বিশ্বাস হচ্ছে না? তাহলে জয় জয়ন্তী ছবি থেকে এই গানটি শুনুন, তাহলেই বুঝবেন।

কি বলেছিলাম না, পড়াশোনা হয়ে যাবে। ভাবুন, মাত্র 3 মিনিটের মধ্যে কতগুলি সাধারণ জ্ঞান আপনি জেনে নিলেন। গানটি শুনলাম সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সমবেত কণ্ঠে। এবার আরও একটি দিকে যাই। সমবেত সঙ্গীতের একটি বিস্তার এবং প্রভাব, একটু নয়, অনেকটা প্রভাব রয়েছে দেশাত্মবোধক গানে। বাংলার স্বদেশী চেতনায় এইসব গানগুলি রচিত হয়েছিল হয়তো স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু সত্যি কি স্বতঃস্ফূর্তভাবে? পুরোটা হয়তো নয়। আসলে এই গান রচনায় প্রেরণা জুগিয়েছিল দেশাত্মবোধের গভীর উপলব্ধি। ছন্দ ও সুরে দেশ ও মাতৃকার প্রশস্তি শুরু হয়েছিল কোথায়? জাতীয় মেলা থেকে। সেই জাতীয় মেলা প্রথম শুরু হয় আশুতোষ দেবের বেলগাছিয়া উদ্যানে। এই উপলক্ষে প্রথম দেশাত্মবোধক গান মিলে সবে ভারত সন্তান, এক তান মন প্রাণ, গাও ভারতের যশোগান, এই গানটি গাওয়া হয়। গানটি রচনা করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপর 1896 সালের পর থেকে বেশ কতগুলি বছর গীতিকার রাজানো স্বদেশী গানের বন্যা বইয়ে দিয়েছিলেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় এ প্রসঙ্গে লিখেছেন, তিনি লিখছেন, এ যুগে এত গান লেখার স্বাভাবিক কারণও রয়েছে। নিজ হৃদয়ের আবেগ প্রেরণা অপরের হৃদয়ে পৌঁছে দেবার সরল পথটি কি? সরল পথটি হল সঙ্গীত।

1905 সালের পর, মানে 1905 সালেই যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হল, তখন সারা বাংলা জুড়ে উত্তাল আন্দোলন। অন্যদিকে শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে এই আন্দোলন যেন আরও ব্যাপক রূপ নিল। এই প্রসঙ্গে শাহানা দেবী লিখছেন, একসময় জাতীয় আন্দোলনে অংশগ্রহণকারী আপা মোর জনসাধারণ কণ্ঠে তুলে নিল স্বদেশী গান। দিকে দিকে শোনা যাচ্ছে দেশ মাতৃকার বন্দনা সঙ্গীত নানা সম্মিলিত কণ্ঠে সুরে। এই সময় রবীন্দ্রনাথ রচনা করলেন তোমারই করে স্বপিন মা, বা একবার তোরা মা বলে ডাক ইত্যাদি গান। শুধু রবীন্দ্রনাথ কেন বলি, অনেক গীতিকার, মুকুন্দ দাস, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, মোহিত লাল মজুমদার, সত্যেন্দ্রনাথ, কাজী নজরুল, কার কথা ছেড়ে কার কথা বলবো বলুন তো। স্বদেশী গান, এদের রচিত স্বদেশী গান উদ্বুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষকে। তেমন একটি গান শুনি মুকুন্দ দাসের লেখা।

0: হয়তো আপনাদেরও মনে হচ্ছে, আমারও বলতে বলতে মনে হচ্ছিল এই কথা, একসঙ্গে গান গাওয়া মানে কি সবসময় প্রতিবাদ করা বা সবাই মিলে কাজ করা, তা কিন্তু নয়। মানুষের আনন্দ উচ্ছ্বাসের মূল কেন্দ্র কিন্তু এই সমবেত সঙ্গীত। যুগ যুগ ধরে মানুষের আনন্দের সময় নাচতে নাচতে তারা একসঙ্গে গান গেয়েছে, গান গাইতে গাইতে খাওয়া দাওয়া করেছে, হুল্লোড় করেছে, সে জলসা হোক বা হাল ফ্যাশনের পার্টি। গান ছাড়া কি উৎসব জমে, আপনারাই বলুন। বা ধরুন কোনো আসরে গায়কের কণ্ঠের সঙ্গে মিলে যাচ্ছে হাজারো কণ্ঠ, যেন মনে হচ্ছে একটাই সুর। আসলে শুধু একটা সুর নয়, একটাই ভাবনা। যেমন এই গানটি শুনবেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং সমবেত কণ্ঠে।
1: কেমন করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা চাষা প্রজা চৌদকে তিমাস বন।
2: কেমন করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা চাষা প্রজা, এখানে বামুন রাজা চাষা প্রজা চৌদিকে তার বাসে বন।

ভুল কথা হলেও সবার ভাবনা কিন্তু এক, তাই না? আচ্ছা, কোরাস গানের কথা বলছি, কিন্তু গণসঙ্গীতের কথা যদি না বলি তাহলে তো সম্পূর্ণ আলোচনাটাই অসম্পূর্ণ থাকে। স্বদেশ চেতনা যেখানে গণচেতনায় মিলিত হয়ে সাধারণের ভাবের সঙ্গে মিশল, সেই মোহনাতেই জন্ম নিল গণসঙ্গীত। এই 1939-40 সালে শ্রমিক আন্দোলনের কর্মী গুরুদাস পাল লিখলেন, জাগো নিপীড়িত, জাগো সর্বহারা, সময়ে থাকিতে হও সবে ভাই হুঁশিয়ার। এই সময়ে যে গণসঙ্গীতের জোয়ার এলো ভারতে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সময়, তখন অনেক শিল্পীরা পুরনো দিনের সমধর্মী কবিতা গান নিয়ে নতুনভাবে লিখছেন, যেখানে রয়েছে গণচেতনার প্রভাব। আবার দেশাত্মবোধক সঙ্গীতের অনুসরণেও নতুন সুরে গণসঙ্গীত রচিত হচ্ছে। সেই রচনায় যিনি সবাইকে ছাপিয়ে গেছেন তিনি হলেন সলিল চৌধুরী।

আসলে গণ আন্দোলনকে এই গান বিকশিত হয়তো করেনি, কিন্তু উদ্দীপিত তো করেছিল। গণনাট্য সংঘের উৎসাহে বহু মানুষ এই গান রচনা করেছেন, কিন্তু একক মানুষকে নিয়ে নয়, একটি সমবেত আদর্শ বোধ নিয়ে, যারা শ্রমজীবী মানুষ, তাদের ঐক্যের ভাষা নিয়ে, খেটে খাওয়া মানুষ, তাদের ভাষা নিয়ে। আসলে মানুষের কাজের সম্পর্কের পরিধি যত বেড়েছে, সমবেত সঙ্গীতের পরিধিটাও ততটাই বেড়েছে, ততটা ব্যাপক হয়েছে। তাই আমরা আমাদের কথা সবাই মিলে এই সমবেত গানেই প্রকাশ করতে পারি।

আশা করি এই সমবেত সঙ্গীতের আসরের মধ্যে আমরাও এই মেসেজটাই, এই বার্তাটাই বন্ধুদের জানাতে পেরেছি। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। আমাদের বন্ধু হয়ে এইভাবেই থাকুন, এই ঐক্য, এই ভ্রাতৃত্ব, এই বন্ধুত্ব আমাদের মধ্যেও থাকুক। আজকে এখানেই শেষ করছি, বিদায় নিলাম আপনাদের থেকে, মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে। শুভরাত্রি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 43 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:30 হয়ে 31 সেকেন্ড।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প

0: গভীর রাতে, বৃষ্টি ভেজা রাতে, মনে বৃষ্টি ভেজা রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহাব। টিউন করেছেন 107 FM রেইনবো। আর FM রেইনবো এই সময় টিউন করার একটাই উদ্দেশ্য, তা হলো গল্প স্বল্প শোনা। হ্যাঁ, গত রবিবার বিকেল 4:02 গল্প স্বল্পের যে গল্পটি সম্প্রচারিত হয়েছিল, আজ সে গল্পটিকে আরও একবার শোনার সুযোগ করে দিচ্ছে 107 FM রেইনবো। আর এই গল্পটি শুধু শুনলেই হবে না, এই গল্প সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত পাঠিয়ে দিতে হবে 9903659922 নাম্বারে। 9903659922 এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের সুচিন্তিত মতামত পাঠাবেন, একটা গঠনমূলক সমালোচনা পাঠাবেন, সেখানে জানিয়ে দেবেন এই গল্পটা আপনার কেমন লেগেছে, ভালো লাগলে কেন ভালো লেগেছে, মন্দ লাগলে কেনই বা মন্দ লাগলো। আর সামগ্রিকভাবে গল্প স্বল্প অনুষ্ঠানের যদি একটু সমালোচনা পাঠান তাহলেও কিন্তু আমার বেশ ভালো লাগবে। আর মাঝে মধ্যে একটু আমার সঙ্গেও তো গল্প করতে পারেন নাকি বন্ধু, মাঝে মধ্যে আমার অনুষ্ঠান করা কেমন লাগছে, আমার উপস্থাপনা কেমন লাগছে, আজকের গল্পটা কেমন লাগছে, টোটালি গল্প স্বল্প অনুষ্ঠানটাই বা কেমন লাগছে, সেই সম্পর্কে আপনার ভালোবাসা মাখা মতগুলো জানতে পারলে আমার কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, গল্প স্বল্পে আজ একটা কল্পবিজ্ঞানের গল্প শুনবো, আর সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান আমার খুব ভালো লাগে, পড়তেও খুব ভালো লাগে, এখন রেডিওয়ে শুনছি। গল্প স্বল্প শোনার যে দুটো পদ্ধতি আপনাদের জানা আছে সেটা হলো 107 FM রেইনবোয় রবিবার বিকেল 4:02, আর রবিবার যে গল্পটি সম্প্রচারিত হয় সেটাই পরে রবিবার বেরিয়ে সোমবার এরকম সময়ে আবারও সম্প্রচারিত হয় 107 FM রেইনবোয়। এছাড়া গল্প স্বল্প যে কোনো সময় শোনার একটা দারুণ সুযোগ রয়েছে, কোথায় বলুন তো, ইউটিউবে। আকাশবাণী কলকাতার যে চ্যানেলটি রয়েছে সেটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে নেন, সেখানে আপনি দেখতে পাবেন গল্প স্বল্পের একটার পর একটা গল্প, হ্যাঁ একটার পর একটা গল্প আপলোড করা হচ্ছে, সেখানে আপনি আপনার সুযোগ মতন, সময় মতন, সুবিধা মতন গল্পটি শুনে নিতেই পারেন। তাহলে গল্প স্বল্প শোনার তিনটে পদ্ধতি বলে নিলাম। আর একটা কথা বলে দিই, উত্তর পাঠানোর সময় বা আপনার মতামত পাঠানোর সময় নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার অবশ্যই জানিয়ে দেবেন, নিজের নাম, লোকেশন, ফোন নাম্বার অবশ্যই জানিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে গল্প স্বল্পে আজকের এই কল্পবিজ্ঞানের কাহিনীটি আমরা শুনে নিই। আর গল্প শেষ হওয়ার পর একটা ঘন্টা সময় আপনি পাবেন 9903659922 107 FM রেইনবোর অফিসিয়াল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের মতামত জানানোর জন্য। তাহলে আমি এবার চুপ করে গেলাম, শুরু হোক আজকের গল্প স্বল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পটি একটি কল্পবিজ্ঞান ভিত্তিক অডিও উপস্থাপনা। এই গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবো মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং বিজ্ঞানের ইতিবাচক অগ্রগতিকে সমানভাবে গুরুত্ব দেয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অয়ন রাহার দ্বিতীয় যাত্রী। অয়ন রাহার জন্ম কলকাতায়, কর্মসূত্রে তিনি দেশ বিদেশের বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত। বাংলা সাহিত্যে তার প্রবেশ কমিক্সের হাত ধরে, একটি নামকরা পাবলিকেশন হাউসের সহপ্রতিষ্ঠাতা তিনি। মুরু মায়াবৃক্ষর পাশাপাশি রচনা করেছেন জনপ্রিয় গ্রাফিক নভেল আমি কি সুন্দরী। গল্প থেকে ননফিকশন নানান বিষয়ে লেখালেখি করেছেন। প্রকাশিত হয়েছে প্যারানর্মাল হরর সিরিজ আকাল গলি, আশ্চর্য সাথ, বিলয় বিন্দু ইত্যাদি বই। আজকের গল্প অয়ন রাহার দ্বিতীয়।

0: যাত্রী, গল্পের কথক অর্পণ, অন্যান্য ভূমিকায় বিহু, আত্রেয়, অরিজিৎ, গোপা ও উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অয়ন রাহার দ্বিতীয় যাত্রী।
1: অনন্ত মহাশূন্যের মাঝে অতিকায় জানলাটার সামনে বসেছিল নীহারিকা। ডান দিকে দৃশ্যমান এক কুণ্ডলী পাকানো নীলাভ ছায়াপথ, ঠিক যেন সুদর্শন চক্র। আর চোখে ঘড়িটার দিকে তাকালো নীহারিকা, সেকেন্ডগুলো একটা একটা করে কমছে। 5, 4, 3, 2, 1। সুরেলা কণ্ঠ ভেসে এলো, স্বাগতম বর্ষ 2226। পৃথিবীতে এখন বর্ষবরণের হৈহুল্লোড় চলছে। আলো, শব্দ, মানুষ আর ও এই বিশাল মহাকাশ যানে সম্পূর্ণ একা, কথা বলারও কেউ নেই। ওর যা পরিস্থিতি, সাধারণ মানুষ হলে প্যানিক অ্যাটাক হতো বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত, কিন্তু নীহারিকা অন্য ধাতুতে গড়া। পৃথিবীর সবচেয়ে কঠিন মহাকাশ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়েছে তার স্নায়ু, তার মন, শরীর আর মানসিক শক্তি দুটোতেই সে গড়পড়তা মানুষের চেয়ে বহু এগিয়ে। তবু এই পরিস্থিতি আলাদা, এখানে না আছে তাৎক্ষণিক বিপদ, না আছে ফেরার আশা, শুধু দীর্ঘ অনন্ত অপেক্ষা। জানালার বাইরে তাকালো ও, অন্ধকার একঘেয়ে। প্রকাণ্ড ছায়াপথটার দিকে তাকিয়ে স্মৃতিমৃদুরতায় আচ্ছন্ন হয়ে পড়ছিল ও। মা, বাবা, কলকাতা, সমুদ্র সৈকত, দাদু দিদার সঙ্গে বালির দুর্গ বানানো। দাদুই ছিল ওর সবচেয়ে কাছের মানুষ। দাদু বলত,
2: বুঝলি দিদি ভাই, এই যে সমুদ্রটা দেখছিস, এটা একসময় অনেক দূরে ছিল, মাঝখানে লোকালয় ছিল, একটা ঘন অরণ্য ছিল যার নাম সুন্দরবন। ধীরে ধীরে সাগরের জল বাড়ল, সব তলিয়ে গেল,
1: সব কিছুর মতো হারিয়ে গেছে নীহারিকার আপনজনরাও। বহুদিন হলো তারা পৃথিবী ছেড়েছেন, আর নীহারিকাও এক অর্থে পৃথিবীর মায়া কাটিয়েছে, তবে সশরীরে। সেই দুর্ঘটনার পর এই মুহূর্তে এই দানবীয় মহাকাশ যানটায় সেই একমাত্র জীবিত প্রাণী। যানটা যেন একটা ভাসমান শহর, কৃত্রিম উপায়ে তৈরি, পৃথিবীর মতো আবহাওয়া, অভিকর্ষ, স্বচ্ছন্দে হাঁটা যায়, নিঃশ্বাস নেওয়া যায়, বিলাসের সব ব্যবস্থা, রাজকীয় আয়োজন। আচমকায় মনে হলো ওকে কেউ দেখছে। চকিতে ঘাড় ঘোরালো।
3: কে কে ওখানে? জিঙ্ক, তুমি?
1: অতিকা জানলাটার সামনে থেকে লাফিয়ে উঠে পড়ল নীহারিকা। তন্ন তন্ন করে খুঁজে দেখলো আশেপাশের সব ঘর, করিডর, কেউ নেই, থাকার কথাও নয়। তবু প্রশ্নটা মাথায় ধাক্কা মারল,
3: তবে কি আর কেউ বেঁচে আছে?
1: ভাবনাটা আসতেই দৌড় দিল অ্যাবিনেশন রুম বা সুপ্তি কক্ষের দিকে। এই কক্ষেই বৈজ্ঞানিক উপায়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সবাইকে। দরজা খুলতে নজরে এলো হালকা নীল আলোর নিচে সারি দিয়ে রাখা 16টা স্লিপিং ক্যাপসুল। এই ক্যাপসুলগুলোর মধ্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ওদের। এখন শুধু ওর জায়গাটাই খালি, বাকিগুলোয় নিশ্চল হয়ে শুয়ে 15 জন মহাকাশচারী। নীহারিকা জানে কেউ বেঁচে নেই, তবু এক এক করে পরীক্ষা করল সবকটা ক্যাপসুল। ভুলও তো হতে পারে, হয়তো কোথাও থেকে গেছে প্রাণের ক্ষীণ চিহ্ন। কিন্তু এবারেও আশাহত হলো, একজনের।

0: চোখের পাতা নড়েনি। বাকি জীবনে আর জীবন্ত মানুষ দেখা হবে না। গলার কাছে কিছু একটা দলা পাকে উঠল নীহারিকার।
1: ম্যাডাম, আমাকে ডাকলেন?
0: চমকে পিছনে তাকালো নীহারিকা। ভ্রমটা কেটে গেল। দাঁড়িয়ে আছে জিঙ্ক। জিঙ্ক মানুষ নয়, যদি একদম মানুষের মতোই দেখতে, কিন্তু রোবট। মহাকাশচারীদের সাহায্য করার জন্য এরকম বেশ কিছু রোবট এই স্বয়ংক্রিয় যানে আছে।
2: তোমাকে বলেছি না, আমাকে ম্যাডাম বলবে না।
1: ভুলে যাওয়ার জন্য দুঃখিত, মিস নীহারিকা।
2: তাও মানুষের কথা শুনতে পাচ্ছি, দুধের স্বাদ অন্তত ঘুলে মিটছে।
1: ঘোল কি আমি ঠিক বুঝলাম না, তবে এই মুহূর্তে আপনাকে একটু ডিপ্রেসড দেখাচ্ছে। একটা মেডিকেল চেক আপ দরকার, আপনি যদি চিকিৎসা কক্ষে আসেন।
2: চলো।
0: পরীক্ষা চলতে লাগলো।
2: আচ্ছা জিঙ্ক, তুমি কি আরেকবার বলবে কিভাবে আমি রানে বেঁচে গেলাম?
1: অবশ্যই মিস নীহারিকা, আপনি যতবার জিজ্ঞাসা করবেন ততবার বলবো। 265 ঘন্টা আগে চক্র গ্যালাক্সির শেষ প্রান্ত দিয়ে যখন আমাদের মহাকাশ যানটি যাচ্ছিল, একসঙ্গে 31 উল্কাপিণ্ড ছুটে আসে, আমাদের দিকে ধেয়ে আসে। একটির সঙ্গে হালকা সংঘর্ষ হয়, দুর্ভাগ্যবশত আঘাত লাগে আপনাদের যেখানে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সেই হাইবারনেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশে। সিস্টেম বিকল হয়ে যায়, ফলত সবাই মারা যান, একমাত্র আপনি ছাড়া।
2: এটাই তো আমার প্রশ্ন, আমি কি করে বেঁচে গেলাম?
1: এই বিষয়ে আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আমি আপনাকে সাহায্য করতে পারছি না বলে দুঃখিত, তবে আমি আপনাকে ক্যাপসিউল থেকে বাইরে বেরিয়ে আসতে সহায়তা করেছি।
0: নীহারিকা ওর প্রশ্নের উত্তর পেল না। জিঙ্ক তার পরীক্ষা শেষে বলল,
1: আপনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তবে মানসিক সক্ষমতা প্রায় 60% কমেছে। আপনার জন্য কিছু পছন্দের খাবার প্রস্তুত করব।
0: নীহারিকার চোখে ক্ষীণ হাসি।
2: তুমি বাঙালি পদ রান্না করতে পারবে?
0: কিছু মুহূর্ত নীরব থাকল জিঙ্ক, সম্ভবত তথ্য ভাণ্ডার খুঁজে দেখছে।
1: পারবো, তবে খেতে কেমন হবে সেটা আপনি বলবেন, আমি চেষ্টা করতে পারি।
0: নীহারিকা জানে এই মহাকাশযানে কিচেন আছে, অঢেল হিমায়িত খাবারও আছে, পানীয় আছে, আছে লাইব্রেরি, বিশ্বের সেরা সব সিনেমা ও গানের সম্ভার, বিলাসের সব উপকরণ। ও ঠিক করল যে কদিন বাঁচবে আয়েস করেই বাঁচবে। মহাকাশে কিবা দিন কিবা রাত, তবু পৃথিবীর সময় মেনে একটা রুটিন বানিয়ে নিয়েছে নীহারিকা। কলকাতায় এখন গভীর রাত, সেই হিসেবে এখন তার ঘুমের সময়। বিছানায় শুয়ে একটা বই নিল সে, কিন্তু দুপাতার বেশি এগোতে পারল না। চোখের সামনে ভেসে উঠল যাত্রা শুরুর দিনগুলোর কথা। লোকজন, মিডিয়া, সবকিছুর ফোকাসে ওরা, আর সে বহুল আলোচিত মহাকাশ মিশন ইনফিনিটিকা। এরই মধ্যে চাঁদ এবং মঙ্গলে কৃত্রিমভাবে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেখানে মানুষের কলোনি তৈরি হয়েছে, কিন্তু অন্য নক্ষত্রমণ্ডলীতে যাওয়ার প্রচেষ্টা এই প্রথমবার। যার লক্ষ্য পৃথিবী থেকে বেশ কিছু আলোক বর্ষ দূরে প্রক্সিমাস নক্ষত্রমণ্ডলীর আর্থ 2 গ্রহে পদার্পণ করা। গ্রহটা পৃথিবীর প্রায় হুবহু প্রতিরূপ। এই মিশনের দুঃসাহস দেখিয়েছিল ইনফিনিটিকা কোম্পানি। তাদের লক্ষ্য কেবল অন্য গ্রহে যাওয়া নয়, বরং মানব জাতিকে একটি বহুগ্রহীয় প্রজাতিতে রূপান্তর করা। কোটি কোটি আলোকবর্ষ দূরের পথ খুব অল্প সময়ে পার হওয়ার জন্য অদৃশ্য সুড়ঙ্গ পথে মহাকাশযান চালানোর পদ্ধতি বা ওয়ার্মহোল নেভিগেশন গবেষণার পথিকৃত তারাই। পৃথিবীর মহাবিত্তবানদের বিপুল বিনিয়োগ রয়েছে ইনফিনিটিকাতে। প্রশান্ত মহাসাগরের গভীরে এক কৃত্রিম দ্বীপে

তাদের সদর দপ্তর। পৃথিবীর কক্ষপথে তাদের নির্মিত বিশাল উৎপাদন কেন্দ্রে রোবটেরা বানায় মহাকাশ যানের কাঠামো। আর এই স্বপ্নের প্রকল্পের নেতৃত্ব যিনি দিয়েছেন সেই দূরদর্শী বিজ্ঞানী ম্যাডাম আকিশিনো নীহারিকার কাছে ভগবানের চেয়ে কম নন। প্রক্সিমাস মিশনের জন্য সারা বিশ্ব থেকে নির্বাচিত করা হয় 16 জন নভোচারীকে, যাদের মধ্যে

0: কোষের ক্ষয় প্রায় শূন্যে নেমে যাবে। আর সময়কে জয় করতে গভীর স্নায়ু সংকেত ব্যবহার করে মস্তিষ্ককে একটি অন্তহীন স্বপ্নহীন ঘুমে ডুবিয়ে রাখা হবে। সবশেষে যখন আপনারা জেগে উঠবেন, আপনাদের মনে হবে মাত্র কয়েক মিনিটের একটি গভীর ঘুম দিয়ে উঠলেন, যদিও বাইরে পেরিয়ে গেছে আস্ত একটি শতাব্দী।
1: সারা ঘরে তখন হাততালির ঝড় উঠেছিল। দিনটার কথা ভেবে মনটা বিষণ্ণ হয়ে গেল নীহারিকার।
2: এত বড় একটা মিশন, এত আয়োজন, আর একটা সামান্য যান্ত্রিক ত্রুটি, বাকিদের মতোই আমাকেও মৃত্যু কেন আপন করে নিল না কে জানে। মহাকাশযানে যা ব্যবস্থাপনা রয়েছে, সারা জীবন রাজকীয়ভাবে কেটে যাবে, সব পাবো আমি, শুধু পাবো না একটা কথা বলার মানুষ।
1: বর্তমান পরিস্থিতি জানিয়ে এমতাবস্থায় করণীয় কি সেটা জানতে চেয়ে ম্যাডাম আকেশিনের কাছে জরুরি বার্তা পাঠিয়েছেন নীহারিকা।
2: কিন্তু বার্তাটা কি আদৌ পৌঁছেছে? পৌঁছলো উত্তর আসতে কত সময় লাগবে কে জানে।
1: মহাকাশযান এখন এমন এক বিন্দুতে যেখান থেকে পৃথিবীতে ফেরা প্রায় অসম্ভব, গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত, দুই পথেরই শেষটা এক, বার্ধক্য, মৃত্যু। হাইবারনেশনে পড়ে থাকলে অবশ্য কৃত্রিমভাবে বয়স আটকে রাখা যেত, কিন্তু সেটাও তো বিকল। সুতরাং নীহারিকা আমৃত্যু মহাকাশের নিঃসঙ্গ কারাগারের বন্দিনী। এরই মাঝে আরো কিছুদিন কেটে গেল। মহাকাশযান এগিয়ে চলেছে অজানার দিকে। যানের করিডোরগুলো ছিল সাদা জ্যামিতিক নকশায় ঘেরা, যেখানে সিলিংয়ের নীলচে আলো দেয়াল বেয়ে ঝর্ণার মতো নেমে আসত। মাঝে মাঝে কাচের ওপারে চোখে পড়ত মহাকাশের আদিগন্ত শূন্যতা, আর যানের বিশাল ইঞ্জিনের মৃদু স্পন্দন পুরো কাঠামোটিকে এক জীবন্ত দানবের মতো সারাক্ষণ কাঁপিয়ে রাখত। একদিন ঘুম থেকে উঠে সবে জিঙ্কের বানানো প্রাতরাশ সারতে যাচ্ছিল নীহারিকা, আশঙ্কায় একটা ঘটনা সবকিছু ওলটপালট করে দিল। একটা ভাঁজ করা সাদা কাগজ দেখল টেবিলের উপরে।
2: আশ্চর্য, এটা কোথা থেকে এলো?
1: কাঁপা কাঁপা হাতে খুলে দেখল একটা চিঠি।
3: আমার প্রিয় হলুদ পাখি, আজ স্কুল থেকে ফেরার পথে তুমি আনমনে গান গাইছিলে, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। আজ সারা রাত তোমার গান আমার সঙ্গে থাকবে।
1: নীহারিকার আচমকাই মনে হল যেন বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেছে। এ তো অবিশ্বাস্য! চোখের নিমিষে বহু আলোক বর্ষ দূরের অতীত পৃথিবীতে মন পৌঁছে গেল নিমেষে। নীহারিকা তখন সদ্য কিশোরী, তাকে কেউ চিঠি লিখত হলুদ পাখি সম্বোধনে। ঠিক এরকমই বেশিরভাগই দু তিন লাইনের চিঠি, নামহীন চিঠি, কখনো কবিতা, কখনো ছবি। কোনো চিঠিতে নীহারিকার প্রতি শুধুই নিঃশব্দ মুগ্ধতা। এককালে সাধারণ মানুষ থেকে সাহিত্যিকরা তাদের মনের কথা জানিয়ে চিঠি লিখেছে, কিন্তু এই যুগে কাগজে কেউ চিঠি লিখছে ভাবনাটাই এক প্রকার অবিশ্বাস্য ছিল। তাই রহস্যটা তাকে টানত আরো বেশি। অদেখা মানুষটার প্রতি জন্মেছিল অদ্ভুত আকর্ষণ।
2: জিঙ্ক!
1: নীহারিকার চিৎকারে করিডোর কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যে হাজির জিঙ্ক।
2: এটা কি?
1: কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে জিঙ্ক বলল,
4: এটা একটা কাগজ, এর মধ্যে কিছু লেখা আছে।
2: কে লিখেছে? তুমি?
4: এটা কে লিখেছে আমি জানি না, আমি লিখিনি।
2: একদম মিথ্যে কথা বলবে না, এখানে আমরা ছাড়া আর কে আছে?
4: আমি কেবল তথ্য বিশ্লেষণ করি, মিথ্যা বলা আমার প্রোগ্রামে নেই।
2: হায় ভগবান, এটা কার পাল্লায় পড়লাম আমি? তাহলে চিঠিটা দিল কে, ভূতে?
1: জিঙ্ক খানিকক্ষণ চুপ করে থেকে গড়গড় করে বলতে লাগলো,
4: চিঠিটা ভূত দিয়েছে এই তত্ত্বটি গাণিতিকভাবে অসম্ভব, কারণ কোন নিরাকার সত্তার পক্ষে কলম ধরা অসম্ভব। আমার লজিক্যাল অ্যানালিসিস বলছে

0: এটি এমন কেউ পাঠিয়েছে যে নিজের পরিচয় লুকোতে চায়, যার খবর আমরা এখনো জানি না, অথবা ম্যাডাম আকিশিনোর মতো কেউ হয়তো এমন কোনো প্রযুক্তি ব্যবহার করছেন যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হচ্ছে। আমি কি আর অন্য কোনো তত্ত্ব দেব?
1: ও গড, কার পাল্লায় পড়লাম আমি! আমার ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে চুপ করিয়ে দিই।
2: আরো কিছু বলতে যাচ্ছিল জিঙ্ক, কিন্তু ওকে চলে যেতে বলে চিঠিটা নিয়ে আবার বসলো নীহারিকা।
1: যদি সত্যি জিঙ্ক না হয় তাহলে কি এর মানে? কি এই যাত্রাপথে আমি একা নই? কিন্তু যদি কেউ থেকেও থাকে, সে কে? আমার একান্ত গোপন কথা সে জানলো কি করে? তাহলে কি ছোটবেলার সেই অদেখা মানুষটিও আমার সঙ্গে এই অনন্ত সফরে রয়েছে? এটা সম্ভব? নাকি সিঙ্কের কথা মতো এটাও ম্যাডাম আকিসিনোর কোনো চমক? কিন্তু সেটাও বা হবে কি করে? শুধু ম্যাডাম কেন, কাউকেই তো চিঠির কথা বলিনি কোনোদিন।
2: মাথা কাজ করছিল না নীহারিকার। এই চিঠিগুলো যে লিখত সে কিন্তু কোনোদিন সামনে আসেনি। হাই স্কুল অব্দি টানা সে চিঠি পেয়ে গেছে। নানান উপায়ে চিঠি ঠিক চলে এসেছে তার কাছে। কত চেষ্টা করেছে জানতে প্রেরকের পরিচয়, কত রাত বিনিদ্র গেছে তার কল্পনায়, কিন্তু সে রয়ে গিয়েছিল অন্তরালেই। কেন সেই উত্তরও ওর জানা নেই। আজ এই অনন্ত একাকিত্বে সেই স্মৃতি ফিরে এলো মহাকাশ ঝড় হয়ে। পরের দিন আবার চিঠি পেল, একইভাবে টেবিলে রাখা। আবারও ডাক পড়ল জিঙ্কের। সে যথারীতি বলল কাউকে দেখেনি। ছটফটিয়ে উঠল নীহারিকা। নীহারিকা ছুটে বেড়ালো জানের এ প্রান্ত ও প্রান্ত। শেষে কাউকে দেখতে না পেয়ে চিৎকার করে উঠল,
1: কে কে তুমি চিঠি লিখছো? দয়া করে সামনে এসো। তোমায় একটিবার দেখার জন্য এতগুলো বছর আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমার সঙ্গে এভাবে আর লুকোচুরি খেলো না।
2: কিন্তু কেউ উত্তর দিল না। পরপর চার দিন চিঠি এলো। নীহারিকা তাকে ডাকলো, তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকে পেল না। অবশ্যই স্বয়ংক্রিয় যানটি এতটাই বিশাল যে কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজতে বছর ঘুরে যাবে। এত রহস্য সহ্য হচ্ছিল না। অনেক ভেবে ও সিদ্ধান্তে এলো এটা ম্যাডাম আকিশিনোর কাণ্ড। নীহারিকার জীবনে এই ভদ্রমহিলার অবদান বোধহয় তার নিজের মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। কলকাতায় সেবার বিধ্বংসী ভূমিকম্প হল। তখন সে কলেজে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছে। এই ভূমিকম্পে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল, বহু ক্ষয়ক্ষতি। এই বিপর্যয়ের মাঝেই শহরটার দখল নিল একদল মাফিয়া। ধ্বংসস্তূপের শহরে পরিবার হারানো এক কিশোরী তখন বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আশ্রয় খুঁজছে। তখনই ধরা পড়ল সেই মাফিয়াদের হাতে। ওকে অপহরণ করে নিয়ে রাখা হলো মাটির নিচের একটা বেসমেন্টে। সেখানে ছিল আরো কিছু অনাথ মেয়ে, হয়তো কোনো নরকে বিক্রি করে দিত। কিন্তু কিভাবে যেন ততদিনে ম্যাডাম আকিশনো শহরের নিপীড়িতদের মাসিহা হয়ে উঠলেন। তার কল্যাণেই মুক্তি পেল নীহারিকা। শুধু মুক্তি পাওয়াই নয়, নীহারিকার বিদ্যাবুদ্ধির পরিচয় পেয়ে তাকে নিজের খরচে পড়াশোনা শিখিয়ে এই ইনফিনিটিকার পথ সুগম করেছিলেন সেই ভদ্রমহিলা। সেই ভূমিকম্পের পর নীহারিকার জীবনের গতিপথ বদলে যায়। বিভিন্ন দেশ ঘুরে যখন সে শহরে ফেরে তখন শহরটা বদলে গেছে। বলাই বাহুল্য, নীহারিকার খোঁজ সেই চিঠির প্রেরকের পাওয়ার কথা নয়। নীহারিকাও ভেবেছিল হয়তো ভূমিকম্পের পর সে হয়তো বেঁচে নেই। ম্যাডাম আকিশিনোকে জীবনের সব কথা বললেও সেই চিঠির কথা বলেনি। তাহলে কি স্মৃতি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে? নীহারিকা খাবার টেবিলে বসে জিঙ্কে জিজ্ঞাসা করল,
1: আচ্ছা তুমি ম্যাডামের সম্পর্কে কি কি জানো যা সচরাচর কেউ জানে না? গোপন কিছু?
0: আগে আপনি বলুন আপনি কি কি জানেন, সেই বুঝে আমি বলবো।
1: জানি অনেক কিছুই, আবার হয়তো সেরকম কিছুই না।

0: আমি যেদিন প্রথম ওকে দেখেছিলাম, আমার মনে হয়েছিল তিনি বর্তমানের চেয়ে ভবিষ্যৎকে বেশি দেখতে পান। তার চোখ দুটো ছিল আশ্চর্য রূপালি, শান্ত কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা কেউ মানতে বাধ্য। তিনি বলতেন, কোনো দেশ নয়, তার আনুগত্য কেবল বিজ্ঞানের প্রতি। এছাড়াও ওর সম্পর্কে অনেক কানাঘুষো শুনেছিলাম।
1: কিরকম?
0: অনেকে বলতো আকিসিনো আসলে অন্য কোনো উচ্চতার সভ্যতা থেকে প্রাপ্ত সংকেত অনুবাদ করে এই বিশেষ অ্যালগোরিদম তৈরি করেছেন, যা শত বছর ধরে মানুষকে বাঁচিয়ে রাখতে সক্ষম। এটাও শুনেছিলাম তিনি নিজের শরীরে প্রথম হাইবারনেশন প্রযুক্তি এবং জেনেটিক মডিফিকেশন প্রয়োগ করেছিলেন।
1: আমি এসব শুনেছি। তার অতীত ইতিহাস রহস্যে ঘেরা। তার বয়স এখন কত তা কেউ নিশ্চিতভাবে জানে না। অনেকে বলেন তিনি নাকি গত 80 বছর ধরে একই বয়সে স্থির আছেন। এছাড়া তার নামেই বিশ্বের সেরা বিজ্ঞানীদের আকিসিনো পুরস্কার দেওয়া হয়। কিন্তু তার এক আশ্চর্য শখ আছে, তা হল বিলুপ্ত হয়ে যাওয়া দুর্লভ উদ্ভিদদের চারা সংগ্রহ করা এবং তাদের মহাকাশে বাঁচার উপযোগী করে তোলা।
0: আচ্ছা জিঙ্ক, তোমার কি মনে হয় আমার অজান্তে আমার স্মৃতি চুরি হওয়া সম্ভব?
1: বিশ্ব কাউন্সিলের নিয়ম অনুযায়ী মানুষের স্মৃতির অধিকার একমাত্র সেই মানুষেরই। স্মৃতি নিষ্কাশন করা নিষিদ্ধ, ঠিক মানুষের ক্লোন বানানোর মতোই। আপনি কি ম্যাডামকে সন্দেহ করছেন?
0: ছি ছি, কি যে বলো তুমি, ম্যাডামের মতো দেবতুল্য মানুষ সম্পর্কে এটা ভাবাও পাপ।
2: তবে নীহারিকা কোনো সমাধান সূত্রে আসতে পারল না। কিন্তু এটাও ঠিক, আলোকবর্ষের হিসেবে ওরা এখন এতটাই দূরে, এই মহাকাশযানের দুর্ঘটনার খবর গাণিতিক নিয়মে এখনো ম্যাডামের কাছে অজানা থাকার কথা। কিন্তু চিঠির রহস্য দিন দিন ঘনিয়ে উঠল। চিঠিতে এমন এমন কথা লেখা থাকতে শুরু করল যেগুলো নীহারিকা প্রায় ভুলেই গিয়েছিল। ছোটবেলার খুঁটিনাটি ঘটনা, সে অচেনা মানুষটি তাকে যে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করেছিল এবং সবকিছু মনে রেখেছে ভেবেই আশ্চর্য হয়ে গেল এবং তার জেদ আরও বেড়ে গেল। পরদিন নীহারিকা একটা ফোন দিয়ে আটল, ঠিক করল না ঘুমিয়ে সারা রাত্রি ঘাপটি মেরে পড়ে থাকবে। যেমন ভাবা তেমনি কাজ, চুপচাপ ঘুমের ভান করে শুয়ে রইল। তারপর কখন যে সে ঘুমিয়ে পড়ল তার নিজেরও মনে নেই। আর সকালে উঠে যথারীতি চিঠি পেল। পরদিন জিঙ্ককে জিজ্ঞেস করল,
0: এই যে জিঙ্ক বাবাজি, আজকে তুমি দরজার পাশে কোথাও লুকিয়ে থাকবে, আর লক্ষ্য রাখবে যদি কেউ চিঠি দিতে আসে তাকে পাকড়াও করবে। আর এত কিছু পরেও যদি চিঠি আসে আর তুমি তাকে ধরতে না পারো, তাহলে বুঝবো তুমিও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।
2: তবে পরদিন একটা মজার কাণ্ড হল। সকালে উঠে টেবিল আর চিঠি দেখতে পেল না, জিঙ্ককে ডাকল।
0: কেউ এসেছিল রাতে?
1: না, আমি কাউকে দেখিনি।
2: জিঙ্ক চলে যাওয়ার পর নীহারিকা দেখল ওর পিঠে একটা কাগজ সাঁটা, সেখানে লেখা,
3: দারোয়ান মশাই কিন্তু রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন।
2: ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল নীহারিকার। মানুষটা রসিক। একই সঙ্গে এটাও প্রমাণ হচ্ছে যে এই চিঠি ম্যাডাম লিখছেন না। পরক্ষণেই হাসিটা মিলিয়ে গেল অভিমানে। সেদিন সারা দিন কিচ্ছু খেল না নীহারিকা, গুঁজ হয়ে বসে রইল ঘরে, কিচ্ছু ভালো লাগছে না। অন্ধকার জানালার ওপারে তাকিয়ে রইল, নিজের জীবনের মতোই গভীর শূন্যতা সেখানে। রাত নামল, জিঙ্ককে বলে দিয়েছে রাতে ও খাবে না। শরীরের ভেতর অজানা অস্বস্তি হচ্ছে। নীহারিকা ঘরে পায়চারি করতে করতে নিজের মনে কথা বলছে,
0: সে যে আমাকে ভালোবাসে সেটা অনেকদিন আগেই চিঠিতে লিখেছে, কিন্তু সামনে আসে না কেন? সে দেখতে কেমন? নাকি বয়সে অনেক বড়, নাকি অন্য কোনো কারণ আছে যার জন্য আমার সামনে আসতে দ্বিধাবোধ করছে? কিন্তু সে যেমনই হোক, তার জন্য আমার হৃদয়ের দরজা যে খোলা, এটা আমি তাকে জানাবো কেমন করে?
2: নীহারিকা নিজেকে সামলাতে পারল না। চোখের কোণায়

0: টল টল করছে মুক্তদানা।
1: আমি তোমাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই, আর আমার সঙ্গে লুকোচুরি খেলো না প্লিজ, একটিবার দেখা দাও।
0: আচমকাই মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে, ঝাপসা চোখে ঠিক বোঝা যাচ্ছে না, এক দীর্ঘকায় যুবক সামনে দাঁড়িয়ে। চোখ মুছে দেখার চেষ্টা করল, গভীর কালো মায়া মাখানো মুখ, পাতলা দুটো ঠোঁটের কোনায় লেগে আছে মৃদু হাসি, রেশমের মতো চুল, এ যেন মানুষ নয়, স্বর্গ থেকে আসা দেবকুমার, যার রূপ যে কোনো রমণীকে পাগল করে দিতে বাধ্য। নীহারিকার মনে হলো স্বপ্ন দেখছে, অতি জীবন্ত এক স্বপ্ন।
1: তুমি কি সত্যি?
0: এক পা করে কাছে এগিয়ে গেল, আঙুলগুলো দিয়ে স্পর্শ করল সেই পুরুষটির শরীর, ছুঁল তার গাল। এই স্পর্শ, গন্ধ, সব সত্যি। উত্তেজনার মাত্রা বোধহয় অনেক বেড়ে গিয়েছিল, পা দুটো আচমকাই হালকা হয়ে এল। নিতিয়ে পড়ার আগ মুহূর্তে দুটো পেশিবহুল হাতের নিশ্চিন্ত আশ্রয় পেল নীহারিকার নরম দেহটা। চোখ খুলে নীহারিকা নিজেকে আবিষ্কার করল নিজের কেবিনের বিছানায়। ছেলেটি ঠায় নীহারিকার পাশে আছে। আজ শোয়া সেই ছেলেটির সঙ্গে নীহারিকার দৃষ্টি বিনিময় হল, চোখটা নামিয়ে নিল, আবার তাকাল। ছেলেটির ঠোঁটের কোণে আঠার মতো লেগে একটা দুষ্ট মিষ্টি হাসি, সে এক আশ্চর্য সম্মোহন।
1: আমি কি স্বপ্ন দেখছি? সে যাই হোক, আমার খুব ভালো লাগছে, এই স্বপ্নটা যেন না ভাঙে।
0: গাটা কেমন শিরশির করে উঠল নীহারিকার, মহাকাশচারীর সৈন্য সুলভ কাঠিন্য কোথায় যেন উড়ে গিয়ে অন্তরের নারীসত্তা জেগে উঠল। নীহারিকা আরো ঘন হয়ে এল, তীব্র আবেশে জড়িয়ে ধরল সেই ছেলেটিকে। ওর মনে হচ্ছিল শরীরটা যেন তুলো হয়ে গেছে, সম্মোহিতের এক গ্যালাক্সি থেকে অন্যটায় ভেসে চলল নীহারিকা।
1: তুমি কে গো?
0: বলে ছেলেটার নাকটা আলতো করে মুলে দিল।
1: তুমি কি রোজ আমার স্বপ্নে আসবে?
2: আসবো, তবে স্বপ্নে নয়, জ্যান্ত,
0: ঠিক করে হেসে উঠল ছেলেটা। নীহারিকা আচমকাই চিটকে সরে এলো, গাল দুটো লাল হয়ে উঠেছে নীহারিকার, চোখ তুলতেই পারছিল না, সামাল দিতে হয়তো একটা ঢং গিলে হড়বড় করে প্রশ্ন শুরু করলো।
1: তুমি কি? তুমি এখানে এলে কি করে? তুমি কি আমাকে চিঠি লিখেছো?
0: আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিল ছেলেটা, নীহারিকার দুই ঠোঁটের ওপর আলতোভাবে আঙুলগুলো ঠেকিয়ে চুপ করতে ইশারা করল।
2: এক এক করে হলুদ পাখি, আমি নিঞ্জ, আর এই চিঠিগুলো আমারই লেখা।
0: নীহারিকা আরো খানিকক্ষণ চুপ করে রইল, ওরা এখনো বিশ্বাস হচ্ছে না। ছেলেটিকে ভালো করে নিরীক্ষণ করছে, দেখতে অত্যন্ত সুপুরুষ সে নিয়ে সন্দেহই নেই, গভীর চোখ দুটো আর মুখটার মধ্যে মায়া মাখানো, কিন্তু এটা কি একটা হ্যালুসিনেশন? মহাকাশে থাকতে থাকতে তার মাথায় গড়বড় হয়েছে? এখনই পরীক্ষা করে দেখা যাক, চিৎকার করে উঠল নীহারিকা।
1: জিঙ্ক, জিঙ্ক, শিগগিরই দেখে এসো তো একবার।
0: কিছুক্ষণের মধ্যে চলে এলো জিঙ্ক, আর এসে নিঞ্জকে দেখে থমকে গেল, হাতটা তুলে ওর অস্ত্রটা বের করতে যাবে। নিঞ্জ বলে উঠল,
2: ডাউনটাউন 45 ইনফিনিটি 2x।
0: জিঙ্কের হাত নেমে গেল।
3: দুঃখিত, আমি বুঝতে পারিনি, কিন্তু আপনার তো এই জায়গায় আসা নিষিদ্ধ, আপনি কি করে এখানে এলেন? এখনই দয়া করে এখান থেকে চলে যান।
1: একে আমি আসার অনুমতি দিয়েছি, জিঙ্ক তুমি এখন যাও।
3: কিন্তু মিস নীহারিকা, এটা নিয়ম বিরুদ্ধ।
1: কোডবুক অনুযায়ী তুমি আমার কথা শুনতে বাধ্য, তাই তো সিঙ্ক?
3: হ্যাঁ, আপনি ঠিক বলেছেন।

0: আমি বলছি ও এখানে থাকবে, আমি এখন তোমাকে চলে যেতে আদেশ করছি। আমরা দুজন এখন গল্প করব, তুমি বিরক্ত করবে না।
1: জিঙ্ক চলে যেতেই হেসে ফেলল নিঞ্জা।
2: তুমি তো বেশ রাগি দেখছি।
0: সে অন্য প্রসঙ্গ, আমার অনেক প্রশ্ন করার আছে। আগে তুমি বলো, তুমি এখানে এলে কি করে?
2: তুমি যেভাবে আমিও সেভাবে ইনফিনিটিকার মহাকাশ মিশনের সদস্য হয়ে।
0: কিন্তু তোমাকে তো আমি ক্যাপসুলের মধ্যে কোনোদিন দেখিনি।
2: কারণ আমি তো সেখানে ছিলাম না, আমি ছিলাম টাউন টাউনে।
0: সেটা কি?
2: সে কি ম্যাডাম আকিশুনো তোমাকে জানাননি? এই মহাকাশযানের নিচের তলায় তো আরো একটা চেম্বার রয়েছে।
1: নীহারিকার চোখ দুটো আরো বড় হয়ে যাচ্ছিল।
0: আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম কোন চেম্বারের কথা তো আমি শুনিনি। এই মহাকাশযানের সমস্ত খুঁটিনাটি বিষয় আমি জানি, কিন্তু তুমি যেটা বলছো সেটা কি করে সম্ভব?
2: সেটা যে সম্ভব তার প্রমাণ তো আমি নিজেই। আমি নিজে দেখা না দিলে তুমি তো এগুলোর কিছু জানতেই পারতে না।
0: সেটাও ঠিক।
1: একটা দীর্ঘ শ্বাস ফেলল নীহারিকা। ওর একটা বিশ্বাস ছিল ম্যাডাম আকিশিনা ওকে সবকিছু জানিয়েছেন।
0: কিন্তু আমরা ছাড়া আরো মানুষ নিয়ে যাচ্ছে ইনফিনিটিকা, এত বড় খবরটা শুধু আমার কাছে নয় সারা পৃথিবীর কাছে চেপে যাওয়া হয়েছে, কিন্তু কেন?
1: একটু অন্য রকমের হাসি ফুটে উঠল নিঞ্জর ঠোঁটে।
2: তুমি না বড্ড সাদা সিধে নীহারিকা, নিশ্চয়ই কোনো কারণ আছে। সহজ উত্তর,
0: হ্যাঁ সে হবে হয়তো, ব্যাপারটা খুব অদ্ভুত। আচ্ছা তোমাদেরও কি হাইবারনেশন ক্যাপসুল আমাদের মতো খারাপ হয়ে গিয়েছিল আর তুমি একমাত্র যে বেঁচে গেছো? তোমার দলের বাকিরা
2: ধরে নাও অনেকটা সেরকম।
0: প্লিজ হেয়ালি করো না, দেখো এই মুহূর্তে আমার মাথা কাজ করছে না।
1: নিঞ্জ এসে ওর মাথা একটা হাত রেখে আলতো করে বুলিয়ে দিল।
2: আরে এত ভেবো না, সব প্রশ্নের উত্তর পাবে, তবে ধীরে ধীরে।
1: আচমকাই চোখে জলের বান ডাকলো নীহারিকার।
0: তুমি খুব বাজে নিঞ্জ, এতগুলো বছর আমাকে অপেক্ষা করালে, তুমি তুমি আমার সঙ্গে দেখা করনি কেন?
2: প্রথমে ভয়ে আর তারপরে সুযোগ হয়নি।
0: ভয়ে? কার ভয়ে?
2: তোমার।
0: কেন আমাকে আবার তুমি ভয় পেতে কেন?
2: এই ধরো যদি তুমি আমাকে পছন্দ না করতে, আমাকে বারণ করে দিতে যে চিঠি লিখতে, আমার সঙ্গে যদি কথা না বলতে, তাহলে তো আমি খুব কষ্ট পেতাম।
0: তোমার মতো আহাম্মক আমি আর দুটো দেখিনি। তোমাকে অপছন্দ করবে এমন মেয়ে পৃথিবীতে হয়?
2: অন্য কারোর কথা জানি না, আমি তো শুধু তোমার কথাই ভেবে এসেছি চিরজীবন। আমি তোমার বাড়ির খুব কাছেই থাকতাম, তুমি ছোটবেলায় আমাকে অনেকবার দেখেওছ, আমার পাশ দিয়ে হেঁটে গেছো, কিন্তু কেন দেখা করতাম না সেটা আমি নিজেও জানি না। তবে তুমি এখন যেরকম আমাকে দেখছো, ছোটবেলায় কিন্তু আমাকে দেখতে এরকম ছিল না। তোমার নিশ্চয়ই মনে থাকতো আমার মুখখানা। তাহলে
1: এবার বেশ চিন্তায় পড়ে গেল নীহারিকা। চোখ বুঝে ভাবতে চেষ্টা করল, স্মৃতি সাগরের তলদেশে ডুব দিয়ে যদি কিছু চিহ্ন তুলে আনা যায়। কিন্তু কিছুতেই মনে পড়ল না এই মুখখানা, ছোটবেলায় কেমন দেখতে ছিল নিঞ্জ।
0: আমি কি সত্যিই তোমাকে দেখেছি?
2: মনে পড়ছে না তো? সেটাই স্বাভাবিক, তুমি বহুবার আমার পাশ দিয়ে হেঁটে গেছো, আইসক্রিমের দোকানে আমার পাশে দাঁড়িয়ে আইসক্রিমও খেয়েছো, পার্কে আমার পাশে বসে তন্ময় হয়ে গান শুনেছো, বৃষ্টির সময় আনমনে বারান্দা দিয়ে তাকিয়ে ফুটপাতে দাঁড়ানো মানুষদের মধ্যে আমাকে বহুবার দেখেছো। আমি কখনো তোমার চোখে পড়িনি, তুমি আমার কিন্তু চিঠি পড়তে, কিন্তু আমি কখনো তোমার চোখে ধরা পড়িনি।
1: লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল নীহারিকার, যাকে এত ভালোবাসে তাকে সামনে থেকে দেখেও চিনতে পারেনি।
0: কিন্তু তুমিও তো নিজে এসে একবার আমাকে বলতে পারতে, জানতে চাইতে আমার মনের কথা।
2: তোমার মনের কথা? কোন কথা?
0: এই যে আমি তোমাকে।
1: কথাটা শেষ হওয়ার আগেই জিঙ্কের গলা শোনা গেল, দরজার সামনে দাঁড়িয়ে আছে সে।
3: মিস, আপনি আজ সারাদিন কিছুই খাননি, আপনি যদি দয়া করে কিছু খান এবং তারপর একবার চিকিৎসা কক্ষে আসেন।

0: সে কি? তুমি না খেয়ে আছো সারাদিন? যাও শিগগিরই গিয়ে খেয়ে নাও, আর আমাকে এখন যেতে হবে, ঠিক আছে? আমার কিছু কাজ করার আছে।
1: উঠে পড়ল নিঞ্জ, ওর হাতটা মুঠো করে শক্ত করে ধরল নীহারিকা।
2: তোমাকে ছাড়তে মন চাইছে না, তুমি কাজ হয়ে গেলে আবার আসবে তো? তোমাকে অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু জানানোর আছে।
0: ভয় নেই হলুদ পাখি, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না।
1: মনটা ঝলমলি উঠল নীহারিকার। এই নিঃসঙ্গ মহাকাশ যানটাই আচমকা ওর কাছে জীবনের সবচেয়ে সুন্দর স্থান হয়ে দাঁড়াবে কে জানত? পৃথিবীতে অনেক মানুষ উল্কাপাত দেখলে নিজের মনের ইচ্ছার কথা জানায়, আর অনন্ত নক্ষত্রের মাঝে উল্কার আঘাতে ঘটা একটা দুর্ঘটনার সুবাদে ও যে এইভাবে তার জীবনের প্রথম প্রেমকে খুঁজে পাবে, এ তো স্বপ্নেরও অতীত ছিল। নীহারিকা যেন আবার সে উচ্ছল কিশোরী হয়ে যাচ্ছে। অচিরেই ভালোবাসার সুবাসে ম ম করতে লাগলো সেই মহাকাশ যান। নিঞ্জকে অবশ্য সবসময়ের জন্য পায় না নীহারিকা, মাঝে মধ্যে সে কোথাও উধাও হয়ে যায়। জিজ্ঞাসা করলে বলে ডাউনটাউনে তার নাকি নানান কাজ আছে। দুজন দুজনকে গভীরভাবে চেনার চেষ্টা করে, বিশেষ করে নীহারিকা। নিজরা আসলে জাপানের, জাপান সমুদ্রে তলিয়ে যাওয়ার পর ওর পূর্বপুরুষরা নীহারিকাদের এখানে এসে থিতু হয়েছিল। একদিন ওদের গল্প হচ্ছিল।
2: তোমার শেষ চিঠি পেয়েছিলাম সেই ভূমিকম্পের আগে।
0: হ্যাঁ, ওই ভূমিকম্পে আমার জীবনটা একেবারে ওলট পালট হয়ে যায়। আমি তোমাকেও আর খুঁজে পাইনি।
2: আমার বাবা মা ভূমিকম্পে মারা যাওয়ার পর আমাকে ধরে নিয়ে যায়। ম্যাডাম আকিসিনো আমাকে উদ্ধার করেন, পড়াশুনো শেখান, তারপর ইনফিনিটিকা। কিন্তু তুমি কি করে এই সংস্থায় যোগ দিলে?
0: সে অনেক ঘটনা, অনেক টানা পড়েন। তবে আমার রাস্তাটা অনেকটা জটিল ছিল, ওসব তোমার না জানলেও হবে। আর কি বা হবে জেনে?
2: ঠিক আছে, তুমি যদি বলতে না চাও থাক। জানো নিঞ্জ, আমার মাঝে মধ্যে মনে হয়তো ভগবানের কোনো উদ্দেশ্য ছিল এইভাবে মাঝপথে আমাদের জাগিয়ে দেওয়া। আমাদের ইহজীবনের হয়তো আর কোনো দিন মাটিতে নামার সৌভাগ্য হবে না, কিন্তু অন্তত তার আগে মনের মানুষটাকে তো পেলাম।
0: মন খারাপ করো না, পৃথিবীতে থাকলে তো আমাদের কোনো না কোনো দিন মরতেই হতো, তার চেয়ে বরং মহাকাশী না হয় দুজন বাঁচার আনন্দে বাঁচলাম।
2: আমি কোনোদিন ভাবিনি বিয়ে করব, সংসার হবে, কিন্তু জানো এখন এই মহাকাশে একটা সংসার পাততে ইচ্ছা করছে।
1: নিঞ্জর কাঁধে মাথা রাখল নীহারিকা। নিঞ্জ কিন্তু চুপ করে রইল, যেন কোথায় হারিয়ে গেছে। নীহারিকা জানে ওর লাজুক মন এখন দোলাচলে ভুগছে। নিজের পরিচয় প্রকাশ করতে যার এত বছর লাগে, সেখানে একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়তো আরো সময় লাগবে, ওর কোনো তাড়া নেই। নিঞ্জ পুরোপুরি ধরা দেয়নি, নিজেকে বন্দি করে রেখেছে এক অদৃশ্য প্রাচীরের মধ্যে। কথাটা সরাসরি বলতে গিয়েও বলতে পারেনি নীহারিকা, পাছে সে আবার উধাও হয়ে যায়। স্বয়ংক্রিয় মহাকাশ যান এগিয়ে চলে গন্তব্যের দিকে। এটাই হয়ে গেছে নীহারিকার স্বপ্নের বাড়ি, এখানেই পেয়েছে তার স্বপ্নের রাজকুমারকে। সংসার না হয় হলো মহাকাশেই, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। এভাবেই কেটে গেল প্রায় ৬ মাস। সেদিন নীহারিকা ঘুম থেকে উঠে রোজকার মতো মেসেজ বক্স চেক করছিল। ঘুম ভাঙার পরে প্রথমবার দেখল পৃথিবী থেকে বার্তা এসেছে। ম্যাডাম আকিসিনো নিজেই ভয়েস মেসেজ পাঠিয়েছেন।
3: দুর্ঘটনার খবর পেয়ে আমরা মর্মাহত, তুমি নিরাপদে আছো জেনে আশ্বস্ত হয়েছি। আমরা এখানে বসে যতটা সম্ভব চেষ্টা করছি ত্রুটি কেন হলো সেটা খুঁজে দেখতে এবং সমাধানের পথ খুঁজতে। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে।
1: অন্তত পৃথিবী ওকে ভুলে যায়নি, সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়ে দিল নীহারিকা।
2: দারুণ খবর, ম্যাডাম অকেসিনো মেসেজ করেছেন, তিনি দেখছেন যদি ক্যাপসুলগুলো আবার মেরামত করা যায়। তুমি কোনো মেসেজ পেয়েছো?
1: নিঞ্জকে অবশ্য তেমন উচ্ছ্বসিত দেখালো না, বরং জিজ্ঞাসা করল,
0: না তাও মানে? আচ্ছা, তোমাকে যদি আবার ওই হাইবারনেশন পডে ঘুম পাড়িয়ে দেবে।

0: ব্যবস্থা করা হয় আর আমাদের কোনোদিন দেখা না হয়, তুমি কোনটা বাঁচবে, আমাকে নাকি তোমার মিশনকে?
1: ই আবার কিরকম প্রশ্ন?
2: থমকালো নীহারিকা। সত্যি বড় কঠিন প্রশ্ন। একদিকে ভালোবাসা, অন্যদিকে গুরুত্বপূর্ণ মিশন। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
1: তুমি এইভাবে ভাবছো কেন নিঞ্জো? এরপর থেকে যা হবে দুজনে একসঙ্গেই করব।
0: এটা তো আমার উত্তর হলো না। দুটোর মধ্যে থেকে যদি একটা অপশন বাঁচতে হয় তোমাকে, তাহলে কি করবে?
2: নিঞ্জোর গলাটা একটু ধরা ধরা শোনাচ্ছে কি? ও কি কান্না লুকোবার চেষ্টা করছে? বুঝতে চাইল নীহারিকা।
1: তোমার কি হয়েছে বলো তো? এই মিশন সত্যি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে ছাড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমার উপর ভরসা রাখো, যদি এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় আমি শুধু মস্তিষ্ক না, হৃদয়কেও প্রাধান্য দেব।
2: নিঞ্জো অন্যদিনের মতো বেশিক্ষণ থাকল না। ও চলে যাবার পর নীহারিকা সত্যি দোটানায় পড়ল। একদিকে কর্তব্য, অন্যদিকে ভালোবাসা। এই দোলাচলের মাঝে কেটে গেল আরও কিছুদিন, কিন্তু আকস্মিক এমন কিছু শুনল নীহারিকা যা ছিল তার দূর কল্পনারও অতীত। আর সেটা হলো ম্যাডাম আকিশিনোর পরের ভয়েস মেসেজটার মাধ্যমে।
3: আমি যা বলছি মন দিয়ে শোনো। আমরা সমস্ত তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে যেটা জানতে পেরেছি তা অতি ভয়ঙ্কর। একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। উল্কা বৃষ্টির ফলে জানে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি হয়নি, এটা ইচ্ছে করেই ঘটানো হয়েছে মিশন বানচাল করে দেবার জন্য।
2: নীহারিকা যেটা শুনল মনে হলো কানে যেন কেউ গরম তেল ঢেলে দিল। একটা গভীর শ্বাস নিয়ে ম্যাডামের পরের ভয়েস মেসেজটা শুনতে বসল।
3: তোমাকে কিছু কথা আগে জানানো হয়নি, সেটা এখন বলছি। আমরা মহাকাশ মিশনের পাশাপাশি একটা সুপার রোবট প্রজেক্ট নিয়েছিলাম। সেখানে আমরা প্রায় মানুষের মতন ফিচারযুক্ত কিছু উন্নত প্রজাতির রোবট তৈরি করেছিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করে জানের দেখাশোনা করার কথা ছিল এই রোবটগুলোর। কিন্তু এদের মধ্যে একটি ওমেগা 00 মডেলের রোবট নিজেকে কিভাবে যেন অত্যন্ত উন্নত করে ফেলে। এটি সম্ভবত নিজেকে মানুষের পর্যায়ে উন্নীত করে ফেলেছে। সে আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। ওই রোবটটাই ক্যাপসুলগুলোকে বিকল করে ঘুমন্ত মহাকাশচারীদের ঠান্ডা মাথায় খুন করেছে। এমনও হতে পারে ক্রাশারদেরও হাত থাকতে পারে এর পেছনে। এরা আমাদের মিশনকে সফল হতে দিতে চায় না। আমি দ্রুত চেষ্টা করছি সেই বিশ্বাসঘাতকের ছবি পাঠাতে।
2: নীহারিকার হাত পা ঠান্ডা হয়ে এলো। ক্রাশার নামে সেই ভয়ঙ্কর নিষিদ্ধ সংগঠনের কথা আগে শুনেছে ম্যাডামের কাছে। এরা বিজ্ঞানের অগ্রগতির বিরোধী, কিন্তু তারা কিভাবে এখানে? হঠাৎ নিঞ্জোর গলা শোনা গেল।
0: তোমার পছন্দের একটা খাবার বানিয়েছি, আজ খাবে চলো।
2: দ্রুত নিজেকে সামলে নিল নীহারিকা, গলাটা স্বাভাবিক করে বলল,
1: আসি দু মিনিট।
2: নিঞ্জোকে জানে এই ঘটনাটা সম্পর্কে? যদি জানতো তাহলে নিশ্চয়ই ওকে বলতো, কিন্তু ওকে কি এই ব্যাপারটা বলা উচিত? মনে হয় সব বলাই উচিত, ওকেও সাবধান করতে হবে। কিন্তু পরক্ষণে একটা বিষধর সাপের মতোই একটা ভাবনা ওর মাথায় ছোবল মারল। একটা মিশমিশে ভয়। নিঞ্জোই সে মানুষরূপী রোবটটা নয় তো? আবার নিঞ্জোর গলা পেয়ে তাড়াতাড়ি মেসেজটা অফ করে নিজেকে একটু গুছিয়ে নিল। নিঞ্জো ঘরে উঁকি মেরে বলল,
0: আরে এত দেরি করছো কেন, ঠান্ডা হয়ে যাবে তো।
1: হ্যাঁ তুমি যাও, আমি এখনই আসছি।
2: মনটা শক্ত করে নিল অচিরেই। যুক্তি দিয়ে বিচার করতে হবে সবকিছু। কিছুই হয়নি এমন ভাব করে নীহারিকা এগিয়ে গেল টেবিলের দিকে। বেশ সুন্দর করে টেবিলে খাবার সাজানো। নিঞ্জো সেই হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল,
0: তোমার জন্য একটা ওয়েস্টার ডিশ আমি নিজে হাতে করে বানিয়েছি।
2: নীহারিকা এক টুকরো খাবার নিজের মুখে ঢুকিয়ে নিল, হেসে বলল,
1: ভালো, বেশ ভালো।
2: যদিও এই মুহূর্তে খাবারের স্বাদ আহরণের বিন্দুমাত্র ইচ্ছা অবশিষ্ট ছিল না। খাবার টেবিলে বসে নীহারিকা এমন সাধারণ আচরণ করতে লাগলো যেন কিছুই হয়নি। খাবারটার তারিফ করল, তারপর চুপচাপ পর্যবেক্ষণ করে যাচ্ছিল নিঞ্জোকে। উচ্ছল

0: হাসি খুশি মানুষটাকে দেখে কে বলবে যে সে সেই রকম বিশ্বাসঘাতক?
1: হয়তো প্রতারকরা এরকমই হয়, কিন্তু কেন? যাকে সে ছোটবেলা থেকে এতগুলো বছর ধরে ভালোবেসে গেছে, আজ তার এরকম করার উদ্দেশ্য কি, ওর মোটিভ কি, জানতেই হবে। ধীরে সুস্থে খাওয়া শেষ করে জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো নীহারিকা। খুব কাছাকাছি একটা গ্রহ দেখা যাচ্ছে, যাকে পাক দিয়ে চলেছে বলয়, অনেকটা শনির মতো। কপালে উপধয় নীহারিকার এটাই লেখা আছে। নিঞ্জ ওর পাশে এসে দাঁড়ালো।
2: আচ্ছা নিঞ্জ, একটা কথা জিজ্ঞেস করব।
3: হ্যাঁ বলো।
2: আমি না হয় জানতাম না তোমার ব্যাপারে, কিন্তু তুমি তো জানতে আমার ব্যাপারে।
3: তা জানতাম, আর হয়তো সেই কারণেই তোমার সঙ্গে সফর করব বলেই আমার এই মিশনে আসা।
2: আমাদের মতো তোমাকেও সেইভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, তাই না?
3: এক্স্যাক্টলি ওরকম না হলেও অনেকটা তো তাই।
2: তারপর আচমকা যখন তোমার ঘুম ভাঙল, প্রথমে কি মনে হলো?
3: সত্যি বলবো, সত্যিটা হলো তোমার মুখটা। আমার সবচেয়ে ভয় ছিল যেন তো তোমাকে হারিয়ে ফেলার। একবার ভূমিকম্পের পর তোমাকে হারিয়ে ফেলেছিলাম, তারপর যখন তোমার খোঁজ পেলাম, তোমার কাছে পৌঁছবার আর তখন কোনো উপায় ছিল না। আর তাই দুর্ঘটনার পর আমি নিজে যখন বেঁচে যাই, তখন আমার প্রথম লক্ষ্য ছিল তোমার খোঁজ নেওয়া।
2: জিং বলছিল আমাদের এই চেম্বারে ঢোকার অনুমতি নেই তোমার, তুমি ঢুকলে কি করে?
3: সোজা কথা বলবো, নিয়ম ভঙ্গ করে আমি সিস্টেম হ্যাক করে এখানে ঢুকেছি। আমার কাছে তখন তোমার জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, শাস্তির ভয়টা অনেক বড় ছিল।
2: বুঝলাম, তারপর এসে কি দেখলে?
3: এক এক করে প্রত্যেকটা বাক্স পরীক্ষা করে দেখলাম, 16 জনের মধ্যে কেবলমাত্র তুমি বেঁচেছিলে।
2: কিন্তু আমি বেরিয়ে তোমাকে দেখতে পাইনি কেন?
3: আমি তো নিজেই দেখা দিতে চাইনি। আমি হঠাৎ করে আমার পরিচয় দিলে তুমি হয়তো বিশ্বাস করতে না। আগে নিশ্চিত হয়ে নিতে চাইছিলাম যে তোমার স্মৃতিতে এখনো পুরনো দিনের কথাগুলো আছে কিনা, আর তাই চিঠি দিয়ে ধাপে ধাপে মনে করানোর তোমায় চেষ্টা করেছিলাম।
2: স্মার্ট, ভেরি স্মার্ট। তা মশাই, আমি আপনার পরীক্ষায় পাশ করেছি তো?
3: পাশ মানে একেবারে 100-200। আর আমার অশেষ সৌভাগ্য যে আমার হলুদ পাখিকে আমি ফিরে পেয়েছি।
2: ফিরে তো পেলে, কিন্তু সবসময় কাছে তো থাকো না। আচ্ছা, তুমি যে রোজ চলে যাও, তোমার ডাউন টাউনে কি কাজ থাকে?
3: সে অনেক কাজ থাকে, কাজ নিয়ে বকবক করে তোমাকে বোর করতে চাই না।
2: সেখানে তুমি একা না আরো কেউ আছে?
3: আছে, আরো বেশ কিছু মানুষ আছে।
2: কারাও বেঁচে গিয়েছিল সেদিন, কিন্তু তারা আসে না কেন?
3: আর ধরে নাও ডাউন টাউনের মানুষেরা এই মিশনের নিচু তলার কর্মী, ঠিক যেমন শহরের বিত্তশালী ক্ষমতাবানদের অন্দরমহলে গরিবদের ঠোকার কোনো অধিকার থাকে না, সেরকমই। আমি না হয় এসেছি ভালোবাসার টানে ওই সমস্ত নিয়ম টিয়ম ভেঙে।
2: কিন্তু তুমি ঢুকছো কি করে?
3: বুদ্ধি।
2: তোমার মনে সমাজের উঁচু অংশের প্রতি ভীষণ রাগ, তাই না? কিন্তু অনেকে তো পরিশ্রমের দ্বারা সমাজে উঁচু জায়গায় পৌঁছয়, যেমন আমি।
3: তুমি বা তোমার মতো অনেক ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ ক্ষমতাবান প্রয়োজনের বহুগুণ বেশি সম্পদ দখল করে রাখে। আমার রাগ তাদের প্রতি, তারা বাকিদের ভুল বোঝায়। আচ্ছা ছাড়ো না এসব, আজকে তোমার কি হয়েছে বলো তো, এত প্রশ্ন করছো। এই শোনো না, আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবে?
2: শোনা।
0: নীহারিকার চোখে চোখ রেখে কবিতাটা আবৃত্তি করতে শুরু করলো নিঞ্জ। কবিতার শব্দগুলো কিন্তু তার গভীর চিন্তাজাল টপকে ভিতরে প্রবেশ করতে পারল না। সে ইস্পাত কঠিন সেনা তালিমে প্রশিক্ষণপ্রাপ্ত বিজ্ঞানী, কিন্তু সমাজ বিচ্ছিন্ন নয়। নিঞ্জর মনে যে একটা গভীর ক্ষোভ রয়েছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু কেন? নিঞ্জ কি সত্যি রোবট? যদি রোবট হতো তাহলে সেই ছোটবেলায় চিঠিগুলো কি করে লিখল? তখন তো দুজনের কেউই ইনফিনিটি কার সঙ্গে যুক্ত ছিল না। ওকে যতটা দেখেছে সে অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, নীহারিকার এত খেয়াল রাখে। একটা রোবট একাধারে এত ভালোবাসতে পারে, আবার সেই অন্যদিকে এরকম ধ্বংসাত্মক কাজ করতে পারে, এটা কি করে সম্ভব? তাছাড়া নিঞ্জ যে একজন রোবট সেটাও বোঝা যায় না। ম্যাডাম

0: কোথাও ভুল হচ্ছে না তো? তাহলে কি জিঙ্ক কি কালপ্রিট, নাকি এদের বাইরেও কোনো তৃতীয় পক্ষ আছে যে লুকিয়ে সবকিছু দেখছে? কি তার উদ্দেশ্য? শির দাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায় নীহারিকার। একটা গভীর চক্রান্ত চলেছে। এখানে কে মুখ আর কোনটা মুখোশ, সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে নীহারিকাকে। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না। দুদিন পরেই ম্যাডাম আকিশিনুর মেসেজ এলো।
1: আমার কাছে প্রমাণ এসে গেছে, সেই খুনি রোবটটার ছবি পাঠালাম।
0: বার্তাটা খুলতেই দেখল ওর মধ্যে বেশ কিছু ছবি। প্রথম ছবিটা হাইবারনেশন রুমের, সারিবদ্ধ হয়ে ওরা সবাই শুয়ে আছে। পরের ছবিতে দেখা যাচ্ছে একটি মানুষ সেখানে প্রবেশ করল। আরেকটিতে দেখা যাচ্ছে সে ক্যাপসুলগুলোর কানেকশন খুলে দিচ্ছে। ধরধর করে ঘামতে লাগলো নীহারিকা, হাতের তালু ঠান্ডা হয়ে আসছে। যে প্রশ্নটা মাথায় পাক খাচ্ছে, কি করে ও বাঁচলো এই রোবটটার হাত থেকে? সবচেয়ে বড় কথা, সেটা এখন কোথায়? দুরু দুরু বুকে পরের ছবিটা খুলল। বারবার ছবিটা দেখল, আর দেখা মাত্র মনে হলো কোনো একটা পেশায় যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওকে। এই ছবিতে যে মানুষ রূপে রোবটের মুখ দেখা যাচ্ছে, তার জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। না, কোনো ভুল নেই, এই মুখের মালিক আর কেউ না, নিনজো। আর কিছু ভাবতে পারছিল না নীহারিকা। এত বড় ধোঁকা, এরকম বিশ্বাসঘাতকতা! যে মানুষটিকে সে সবচেয়ে কাছের মানুষ ভেবে এসেছে, সেই কিনা এত বড় প্রতারক। শুধু প্রতারক না, খুনি। কিন্তু তার চেয়ে বড় কথা, সে একজন রোবট। শেষে কিনা একটা রোবটকে সে হৃদয়ের নিবেদন করে বসে আছে। কপালে রং দুটো চেপে বসে রইল কিছুক্ষণ, চোখ দুটো ছলছল করে উঠল, বুকের ভিতর যেন হাজারটা ড্রাম পিটছে। ভাগ্যের কি নিষ্ঠুর রসিকতা! কোন রকমে চোখটা মুছে পরের বার্তাটা পড়তে শুরু করল। আকিশিনু বলছেন,
1: আমি জানি না তুমি এখন কি পরিস্থিতিতে আছো, যেভাবেই থাকো না কেন তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে নীহারিকা। তুমি কি করবে আমি একটা প্ল্যান করে পাঠাচ্ছি। এই মহাকাশটি আপাতত ওই রোবটদের কবলে, তাদের নেতৃত্বে যে তার ছবি আগের বার্তায় পাঠিয়েছি, এরা প্রতিনিয়ত নিজেদের আপগ্রেড করছে। মহাকাশযানটিকে নিয়ে চলেছে এক অজানা গন্তব্যে, কি উদ্দেশ্যে জানা নেই। তোমার কাজ হবে ওদের খতম করে মহাকাশযানটিকে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা করানো। মাথা ঠান্ডা করে তোমাকে ওদের ডিঅ্যাক্টিভেট করতে হবে। সেটা কি করে আমি বিশদে জানাচ্ছি।
0: এরপর একটি নির্দেশিকায় বিশদে নীহারিকাকে কি করতে হবে বলে পাঠিয়েছেন ম্যাডাম আকিশিনু। কিছুক্ষণ পাথরের মূর্তির মতো বসে রইল নীহারিকা। ছোটবেলা থেকে আজ অব্দি সবকিছু ফ্ল্যাশব্যাকে ভেসে আসছে। নিঞ্জর চোখ দুটো, ওর কণ্ঠস্বর, সেই চিঠিগুলো বুকের ভিতর তীব্র এক মোচড় দিচ্ছে। হলুদ পাখিটা যেন তীরের আঘাতে এফোঁড় ওফোঁড় হয়ে যাচ্ছে।
2: কেন কেন তুমি এমন করলে নিঞ্জো? আমাদের প্রথম ভালোবাসাটাকে এভাবে নষ্ট করে দিলে।
0: গাল দুটো বেয়ে অশ্রুধারা ক্রমে যেন নদী হয়ে বয়ে যেতে লাগলো। আজ বোধহয় চোখের সব জল শেষ হয়ে যাবে। ধীরে ধীরে মুখের পেশিগুলো কঠিন হতে শুরু করলো নীহারিকার। মনটাকে প্রস্তুত করে নিল, যা করার আজকেই করবে। যত দেরি করবে তত মন নরম হয়ে যাবে। নিঞ্জো যদি সৎ হতো তাহলে ওর সব ব্যাপারে আগেই জানাতো। এখন আর অপেক্ষা করার সময় নেই। ঘড়িটার দিকে তাকালো। এই সময়টা নিঞ্জো ডাউনটাউনে থাকে, এটা ওদের রিচার্জ করে নেবার সময় দেয়। ম্যাডাম আকিশিনুর নির্দেশ মতো ও একটা গোপন চেম্বারে প্রবেশ করল। সেখানে একটা বিশেষ ধরনের

0: স্যুট পরে নিল। এটা এক বিশেষ ধরনের সুরক্ষা কবচ। দেওয়ালের গোপন আলমারি খুলে নিজেকে সাজিয়ে নিল কিছু মারণাস্ত্রে। এবার অপারেশন ডাউন ডাউন। ধীরে ধীরে ম্যাডামের পাঠানো মানচিত্র আর পাসওয়ার্ডের দৌলতে একের পর এক দরজা টপকে মহাকাশযানের সেই অচেনা প্রান্তে পৌঁছে গেল নীহারিকা। সামনে ডাউনটাউনের দরজা। একটা গভীর শ্বাস নিল নীহারিকা, হাতে শক্ত করে ধরল ঘাতক বন্দুকটা। দরজাটা খুলতে ওর সামনে উন্মুক্ত হলো এক বিশাল হল ঘর। মুহূর্তের জন্য পা দুটো আটকে গেল নীহারিকার। এ যেন অন্য এক জগৎ। ইনফিনিটিকার ওপর তলার ঝকঝকে নীল আলোর নিচে চাপা পড়ে থাকা ডাউনটাউনের স্যাঁতস্যাঁতে অন্ধকার, যার প্রতিটি কোণায় অনাদর আর অবহেলার চিহ্ন। তারই মাঝে একদল নারী পুরুষ কাজ করছে, সেসব সাইবর্গ যাদের শরীরের অর্ধেকটা যন্ত্র আর অর্ধেকটা ক্ষয়ে যাওয়া মাংস। ওকে এইভাবে ঢুকতে দেখে সবাই কাজ থামিয়ে দাঁড়িয়ে পড়ল। একটা চাপা গুঞ্জন। নিঞ্জুর কথা জিজ্ঞাসা করতেই ওকে ওরা একটা ঘর দেখিয়ে দিল। এগিয়ে গিয়ে আলতো ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। একটা ফাঁকা ঘরে পদ্মাসনে বসে আছে নিঞ্জু, চোখ বন্ধ, যেন ধ্যান করছে। গায়ের চামড়া ঠিক মানুষের মতোই, অভিজ্ঞ চোখ ছাড়া কেউ বুঝতে পারবে না বুকের একপাশে ছোট করে একটা কোড লেখা। বন্দুকটা সোজা তাক করল নিঞ্জোর কপালের মাঝ বরাবর। একটা ছোট্ট সবুজ আলোর বিন্দু টিপের মতো পড়ল কপালের মাঝে। ট্রিগারে একটা ছোট্ট চাপ দিলেই চিরদিনের মতো স্তব্ধ হয়ে যাবে নিঞ্জো।
1: কেন নিঞ্জো, কেন এরকম করলে আমার সঙ্গে?
0: এদিকে বাইরে গোলযোগ চলছে, অন্য রোবটরা ঠিক বুঝতে পারছে না কি করা উচিত।
2: তুমি একটু শান্ত হও নীহারিকা, ওটা চালাবার আগে আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শোনো, তারপর যেটা সিদ্ধান্ত নেবার নিও। প্রথমে আমি বাইরে বাকিদের কিছু বলতে চাই।
1: তোমার যা বলার ওদের বলো, আমি সবকিছু না শুনে তোমাকে এত সহজে ছাড়ব না।
0: বাইরে এলো নিঞ্জো, চিৎকার করে বলল,
3: আমার যা কিছু হয়ে যাক, তোমরা কেউ ওকে স্পর্শ করবে না, এটা আমার নির্দেশ।
0: নিঞ্জো ঘরে ফিরতে নীহারিকা বলল,
1: সব বলো, প্রথম থেকে সব কিছু, কিছু লুকিও না। আমি ম্যাডাম আকিসিনোর থেকে সব কিছু জেনে ফেলেছি, প্রমাণও আছে আমার কাছে।
0: নিঞ্জো চোখ বন্ধ করে এক মুহূর্ত নীরব রইল, তারপর মৃদু কণ্ঠে বলল,
2: তাহলে শুরু করি সেই ভূমিকম্পের দিন থেকে। সেই রাস্তাটা, গাড়ি মনে পড়ে?
0: নীহারিকা দেখল যেন তার সামনে সেই দিনটা আবার জীবন্ত হয়ে উঠল। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, রাস্তা ভিজে চকচক করছে, ড্রয়িং ক্লাস থেকে সাইকেলে বাড়ি ফিরছিল আঁকার ব্যাগ কাঁধে ঝুলিয়ে। হঠাৎ একটা লোক টলতে টলতে এসে সাইকেলে ধাক্কা মারল। নীহারিকা ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল, পিছনে একটা গাড়ির হর্ন বেজে উঠল। প্রায় চাপা পড়ছিল ঠিক তখনই একটা ছেলে ছুটে এলো, তার হাত নীহারিকার কবজি ধরে হ্যাচকা টান মারল, দুজনেই রাস্তার পাশে পড়ে গেল। গাড়ির চাকাটা ওকে কাটিয়ে চলে গেল। সেই ছেলেটাই নীহারিকার প্রাণ বাঁচিয়েছিল।
1: কি আশ্চর্য, তুমি এটা জানলে কি করে?
2: সেদিনের ওই ছেলেটা ছিলাম আমি, তুমি আমাকে সেদিনই প্রথমবার দেখেছিলে।
1: আমি তার মুখটা বলিনি, সেটা কিন্তু অন্য কেউ ছিল, তাকে দেখতে অন্য রকম ছিল।
2: হ্যাঁ, তার কারণ আমি তখন মানুষ ছিলাম, আমার রক্ত মাংসের শরীর ছিল, এখনকার মতো সিনথেটিক শরীর নয়। জোর করে আমার শরীরটা তখন ওরা বদলে দেয়নি।
1: আমি কিছু বুঝতে পারছি না।
2: তাহলে সংক্ষেপে বলি, আমার এক শিক্ষক ছিলেন ডক্টর প্যাভলভ, অসম্ভব প্রতিভাবান একজন গণিতজ্ঞ, ইনফিনিটিকার প্রাক্তন বিজ্ঞানী এবং গবেষক। তিনি ইনফিনিটিকার আসল উদ্দেশ্য জানতে পেরে তার মুখোশ উন্মোচন করবেন বলে প্রতিজ্ঞা করেন। এই কাজে তার বানানো সংগঠন ক্রাশারে আমি যুক্ত।

0: হয়ে আমার এক সাংবাদিক বন্ধুর কাছে কিছু তথ্য পেয়ে আমার ঘোর সন্দেহ হয় একই সেনুর ওপর। এমনকি এই ভূমিকম্পটাও ছিল কৃত্রিম, আর সেটাও আমার সন্দেহ ছিল। বন্ধুটি একদিন খুন হয়। আমি গোপনে তথ্য সংগ্রহ করতে থাকি। তখনই জানতে পারি যে তোমার এই দেবতুল্য ম্যাডাম মানুষ এবং রোবটের ফিউশন ঘটিয়ে একটা ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছে। তার উদ্দেশ্য আধা মানুষ আধা রোবটের সংকর প্রজাতি সাইবর্গ বানানো। আমাদের মতো একটা সাইবর্গ বানাতে অন্তত 3 জন জ্যান্ত মানুষের মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য সিস্টেমের দরকার ছিল। এই কাজের জন্য মানুষ অপহরণ করা হতো এবং তাদের জোর করে পরীক্ষার জন্য ব্যবহার করা হতো।
1: মিথ্যা কথা, আমি এটা বিশ্বাস করি না।
0: সেটা তোমার ব্যাপার। ক্রাশারকে ম্যাডাম প্রভাব খাটিয়ে নিষিদ্ধ ঘোষণা করেন, আর এমনই কপাল আমি তখনই আবার তোমার ব্যাপারে জানতে পারি। তুমি মিশনের জন্য দেশে ফিরে এলে, আর আমি তোমাকে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে গেলাম। আর তোমার প্রতি আমার ভালোবাসার কথাটাও অজানা থাকলো না ম্যাডামের কাছে।
2: একটু থামল নিঞ্জ। ওর মনের ভিতর কি ঝড় চলছে সেটা ওর মুখ দেখে বোঝার উপায় নেই।
1: তারপর
0: তিনি আমার উপর করলেন একটা নিষ্ঠুর রসিকতা। এই মহাকাশ মিশনের জন্য যে কৃত্রিম মানুষ বানানো হচ্ছিল তাদেরই একটা মগজ হিসাবে আমার মস্তিষ্কটাকে তিনি বেছে নিলেন। আমাকে হত্যা করা হলো, আর আমার মস্তিষ্ক দিয়ে বানানো হলো এই সাইবার্গ নিঞ্জকে, যাতে পরবর্তীকালে মহাকাশে আমি তোমায় একটু আমোদ দিতে পারি। আমার মানব মগজের সাথে এই টাইটানিয়াম বডির সংযোগ ঘটালো ওই শয়তানের তৈরি সিনাপটিক ব্রিজ, যা আমার মগজের ইলেকট্রিক্যাল সিগন্যালকে ডিজিটাল কোডে রূপান্তর করে। আর তিনি কিন্তু ইচ্ছে করেই আমার স্মৃতি এবং অনুভূতিগুলোকে তাজা রেখে দিলেন।
2: নীহারিকার মনে হচ্ছিল যেন কেউ ওর শ্রবণ যন্ত্রে ফোঁটা ফোঁটা করে গরম লাভা ঢালছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কি নিষ্ঠুর এই কথাগুলো, সহ্য করা যায় না।
0: এখানে যাদের দেখছো সবার সাথেই কোনো না কোনো জীবন্ত মানুষের চোখ রয়েছে, আর সেই থেকে আমার জীবন্ত মগজ আর এই কৃত্রিম শরীর নিয়ে এখনকার আমি। আমার ইমোশন অনেক নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে কৃত্রিম উপায়ে, কিন্তু একটা টেকনিক্যাল গ্লিচের কারণে আমার বুদ্ধিমত্তা হয়ে গেছে অত্যাধিক শক্তিশালী। আমি ম্যাডামের সিস্টেম হ্যাক করে অনেক কিছু জেনে ফেলেছি জানো তো। যেমন জেনেছি যে এই যাত্রার কোনো লক্ষ্য নেই, পৃথিবীতে মিথ্যে ছবি দেখিয়ে কোম্পানির শেয়ার তরতর করে উপরে উঠবে।
2: কোনো ক্রমে নিজেকে শক্ত রেখে নীহারিকা বলল,
1: তোমার কথা যদি সত্য হয় ম্যাডাম এক নৃশংস অপরাধী, কিন্তু তুমিও তো খুনি, আমার বন্ধুদের মারলে কেন?
0: না, আমি কাউকেই মারিনি, বরং বাঁচাবার চেষ্টা করেছিলাম। আর তোমার ম্যাডামের ভুলের কারণে উল্কাপাতেই তারা শেষ হয়ে গেছে।
1: বেঁচে বেঁচে আমি, মানে শুধু তোমার ভালোবাসার মানুষটাই বেঁচে রইল আর বাকিরা সবাই মরে গেল, এটা বিশ্বাসযোগ্য?
0: মহাকাশযানের হাইবারনেশন চেম্বারে তোমার ক্যাপসুলটা ছিল একদম কেন্দ্রে, যাকে বলা হয় সেফটি জোন। উল্কাটি জানে আঘাত করা মাত্র বাইরের দিকের ক্যাপসুলগুলো এক এক করে বিকল হতে শুরু করে, আর উল্কা যে আঘাত আনতে পারে সেটা আমি আমার উন্নত গণনা পদ্ধতিতে আগেই আঁচ করেছিলাম। হাতে সময় ছিল সামান্যই, আমি সেখানে পৌঁছানোর আগেই উল্কাটি আঘাত করে দিয়েছিল, আর তাই সবাইকে বাঁচানো আমার পক্ষে অসম্ভব ছিল। আমি তোমার ক্যাপসুলটাকে ম্যানুয়ালি মূল যন্ত্র থেকে বিচ্ছিন্ন করে সেফটি ডকে সরিয়ে দিই। বাকি 15 জন নভোচারীর মৃত্যু হয়েছিল মূলত যান্ত্রিক বিকলতা এবং অক্সিজেন লিক হওয়ার কারণে। আমি আমার নিজস্ব শক্তির ব্যাকআপ ব্যবহার করে তোমার লাইফ সাপোর্ট সিস্টেমটা চালু রেখেছিলাম, যেটা অন্য ক্যাপসুলগুলোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছিল।
1: আমাকে শুধু বাঁচালে ভালোবাসার টানে?
0: না, সেটাই শুধু কারণ নয়, আমার একমাত্র ভরসার জায়গা ছিল তুমি। এই স্পেস মিশনের নামে যেটা চলছে সেটা মানব কল্যাণ নয়, শুধুই ব্যবসা। সেদিনের সেই সন্দেহজনক ভূমিকম্পে তুমি তোমার পরিবারকে হারিয়েছ। এবার তুমি ঠিক করো যে কি করবে, আমাকে নিশ্চিহ্ন করবে নাকি তোমার পরিবার সহ অসংখ্য মানুষের নিধনকারী এই নিষ্ঠুর ম্যাডামকে শাস্তি দেবে?
2: নীহারিকার পা কাঁপছিল। নিঞ্জ 2 বার ওর প্রাণ বাঁচিয়েছে, সে একজন কৃত্রিম মানুষ। যদিও সে এককালে মানুষ ছিল, তার স্মৃতি আজও মানুষের। মানুষ আজও রোবটদের তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেদেরকে সেরা মনে করে, কিন্তু নিঞ্জর মধ্যে যে মানবিকতা।

0: আছে তা তো ম্যাডামের মতো ভণ্ড মানুষের মধ্যে নেই। হাঁটু গেড়ে বসে পড়ল নীহারিকা, নামিয়ে রাখল হাতের অস্ত্রটা।
1: আমি এখন কি করব? আমি তো ফিরে গিয়ে তাকে শাস্তি দিতে পারবো না।
0: নীহারিকার কাঁধে আলতো করে হাত রাখল নিঞ্জ।
2: সবকিছু কিন্তু শেষ হয়ে যায়নি। তুমি হয়তো ফিরে যেতে পারবে না, কিন্তু তোমার কথাগুলো আমরা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দেব। আমি আমার মেমোরিতে সমস্ত তথ্য প্রমাণ জমিয়ে রেখেছি। সারা বিশ্বে মানব পরীক্ষণ বহুদিন হলো কঠোরভাবে নিষিদ্ধ হয়ে গেছে। আমি সমস্ত তথ্য দেব তোমায়, তুমি রেকর্ড করে পাঠাবে সেগুলোকে। আর পৃথিবীতে আমার ক্র্যাশারের বন্ধুরা জাস্ট হুইসেল ব্লোয়ারের কাজটা করবে।
1: কিন্তু তুমিও তো সেটা এতদিন করতে পারতে
2: না। আসলে ক্র্যাশারকে পৃথিবীতে নিষিদ্ধ করে রাখা হয়েছে, ওদের প্রচারে আমরাই সাধারণ মানুষের কাছে ফেলেন। তাছাড়া এই মহাকাশযানে আমাদের সরকারিভাবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু তোমার মতো একজন মহাকাশ অভিযানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব যদি প্রমাণ সহকারে কথাগুলো বলে, তার প্রতিঘাত কিন্তু অনেক কার্যকর হবে।
1: কিন্তু তুমি সেটা করবে কি করে? ম্যাডামের সিস্টেম হ্যাক করা অসম্ভব।
2: সেটা মানুষের পক্ষে, কিন্তু আমার মতো সাইবার্গের পক্ষে এটা সম্ভব। আমি আমার মগজকে একটা জীবন্ত হার্ড ড্রাইভ হিসাবে ব্যবহার করে এই মহাকাশযানের বিশালাকার মেনফ্রেম কম্পিউটারের সঙ্গে যুক্ত করব। আমি যেহেতু সেই সময় এই সিস্টেমেরই অংশ ছিলাম, আমার কাছে কিছু ব্যাকডোর পাসওয়ার্ড আর পুরনো কিছু পদ্ধতি জানা আছে। এটা কোনো সাধারণ মানুষ বা কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। সেসব আমি বিশদে সব পরে তোমাকে বোঝাব। তুমি শুধু এখন আমাকে বলো যে এই লড়াইয়ে তোমাকে পাশে পাবো কিনা।
0: নীহারিকার চোয়াল শক্ত হল, অজান্তে হাতটা উঠে গেল স্যালুট দেবার ভঙ্গিতে। তাকে আর রোবট মনে হচ্ছে না, মনে হচ্ছে একান্ত আপন। আট মাস পর সেদিন আর অন্য কটা দিনের মতোই চলছিল দৈনন্দিন পৃথিবীর কাজকর্ম। আচমকাই অবিশ্ব সুনামির মতো নেমে এলো একটা ঘুম উড়িয়ে দেওয়া খবর। বিশ্বের সমস্ত নিউজ চ্যানেল থেকে সব খবর মুছে গিয়ে আচমকাই ভেসে উঠল এক অতি পরিচিত মহাকাশচারীর মুখ। সে বলছে,
1: আমি মহাকাশ থেকে নীহারিকা বলছি। মানব জাতির উদ্দেশ্যে করা এক ভয়ঙ্কর অপরাধমূলক ষড়যন্ত্রের জবনিকাপাত করব আমি।
0: তার এই ভিডিও মেসেজ দুরন্ত মহাজাগতিক ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়ল পৃথিবীর বুকে, যার অভিঘাতে টালমাটাল হলো অনেক কিছুই। এক এক করে ইনফিনিটিকার সমস্ত পাপের তালিকা প্রমাণসহ সবার সামনে পেশ করতে শুরু করল নীহারিকা। আর এই খবরগুলো সম্প্রসারিত করতে সমস্ত সহযোগিতা করল ক্রাশারের সদস্যগণ। স্তম্ভিত বিশ্ব, যে ইনফিনিটিকা ছিল মানব জাতির গর্ব, তাদের এই নিষ্ঠুর কার্যকলাপে নড়ে গেল বিশ্বাসের ভিত্তি। চারদিকে নিন্দার ঝড়, বিক্ষোভ, পথে নামল মানুষ। দেশে দেশে তদন্ত কমিশন বসল। কিছুদিনের মধ্যেই জনগণের চাপে গ্রেফতার হলেন ম্যাডাম আকিশিনো আর তার সাঙ্গপাঙ্গরা। যদিও তাদের হাত অনেক লম্বা, কিন্তু সাধারণ মানুষও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শাস্তি হবেই। নীহারিকা এবং তার অজানা রোবট বন্ধুই এখন সাধারণ মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা। কিন্তু এত কিছু করার পর মহাকাশ জানে সেই হলুদ পাখি আর তার ভালোবাসার মানুষটির কি হল? কথায় আছে, সব অর্জনের পেছনেই একটা মূল্য চোকাতে হয়, এটাই বিধাতার অলিখিত নিয়ম। বসুন্ধরা যখন তোল পাড়, বহু আলোক বর্ষ দূরের সেই অনামী ছায়াপথে ভেসে থাকা মহাকাশ যানটিতেও যেন কোনো রাক্ষসীর করাল অভিশাপের ছায়া পড়েছে। নিঞ্জর মগজ অত্যধিক চাপ নেওয়ার কারণে ধীরে ধীরে অনেকটাই বিকল হয়ে গেছে। তার মানব স্মৃতি প্রায় মুছে গেছে। সে মাঝে মাঝেই তার ভালোবাসার হলুদ পাখির দিকে শূন্য চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আকিশিনো তার সাম্রাজ্যের পতন হবার আগে শেষ কামড় দিতে ছাড়েননি। তিনি তার সাথের মহাকাশযানের ইঞ্জিন বিকল করে দেওয়ার আপৎকালীন একটি সংকেত চালু করে দিয়েছেন। ডাউনটাউনের বিদ্যুৎ সংযোগ বন্ধ, ইঞ্জিন ঘরে একের পর এক বিস্ফোরণ ঘটে চলেছে, যানের ইঞ্জিনের স্পন্দন দ্রুত কমে আসছে। আর কতদিন এটা চলবে কেউ জানে না। এই বিষণ্ন সময়ে একদিন মহাশূন্যের দিকে তাকিয়ে একটা জানালার কাছে বসেছিল নীহারিকা, পাশে নিঞ্জ, নিঞ্জর হাত নীহারিকার হাতে। অনন্ত শূন্যতায় ভেসে চলেছে

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অয়ন রাহার দ্বিতীয় যাত্রী, গল্পের কথক অর্পণ, নিহারিকা বিহু, জিঙ্ক আত্রেয়, নিঞ্জো অরিজিৎ, আকিশিনো গোপা ও নিহারিকার দাদু উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমিক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: তাহলে শুনলেন গল্প স্বল্প এতক্ষণ 107 FM রেইনবো, কেমন লাগলো আজকের এই সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞানের কাহিনিটা, কেমন লাগলো জানিয়ে নিন। 9903659292 এই নাম্বারে, 9903659292 এই নাম্বারে জানিয়ে দিন আপনার গঠনমূলক সমালোচনা। আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে, তাকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। হ্যাঁ, সরাসরি আপনি কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে খেলতে পারবেন। তাহলে আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু সামনের একটা ঘন্টা সময় আপনি 9903659292 নাম্বারে আপনার বক্তব্য জানাতে ভুলবেন না। কিন্তু গল্প স্বল্প অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ হলো। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজকে প্রথমে শুনব রাগে শ্রী রাগে খেয়াল শিল্পী শিল্পী দাসের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন রাগে শ্রীরাগে খেয়াল শিল্পী শিল্পী দাসের পরিবেশনায়। এখন শুনবেন শরদে রাগ কৌশিক কানাড়া শিল্পী পুষ্পেন্দের পরিবেশনায়।

গানেবাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আমাকে নিয়ে বন্ধুরা আজ 2007 সালের গান আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, প্রায় 20 বছর আগের গান। হ্যাঁ, এই দুই দশকে জীবনটা কত বদলে গেল আমাদের সকলের। অনেক নতুন কিছু যুক্ত হল জীবনে, অনেক পুরনো কিছু বাদ গেল, কিন্তু এখনও মনের মাঝে এমন গভীর রাতে স্মৃতির দরজায় কারানারে বিশেষ বিশেষ মুহূর্তগুলো। আজকের প্রথম দুটো গান শুনে নেব শান এবং শ্রেয়া ঘোষাল এবং রূপ কুমার রাঠোরের কণ্ঠে। আর এই বিশেষ মুহূর্তগুলো যখন করা নাড়ে, আরও একবার আমরা অতীতকে নেড়ে চেড়ে দেখি আর মনে করি সে মুহূর্তের মধুরতাকে কী করে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে তুলে আনা যায়। শোবিজ ছবি থেকে প্রথম গানটি এবং দ্বিতীয় গানটি যা রূপ কুমার রাঠোরের গানটি শুনব আগার ছবি থেকে। চলুন শুনে নি পরপর দুটি গান।

বন্ধুরা, দুটো গান শুনতে শুনতে আমি তো একদম স্মৃতিমেতুর হয়ে গেছিলাম। সেই মুহূর্তগুলো, সেই দিনগুলো, 2 দশক আগের সময়গুলো আমার কাছে, আমার মনে এমন গভীর রাতে যেন একটা ছোট্ট ছোট্ট আলোর রেখার মতন আস্তে আস্তে উজ্জ্বল আকার ধারণ করলো। মনটা চলে গেল 2 দশক আগের ফেলে আসা মুহূর্তগুলোয়, ফেলে আসা মানুষগুলোর কথায়। সত্যি আমাদের চোখের সামনেই সময় বদলে যায়, জীবন বদলে যায়, সমাজ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, আমরা নিজেরা বদলে যাই, তাই না? 2 দশক আগের মানুষটা আর আজকের মানুষটা কি আমরা এক? না, কখনোই তা নয়। কিন্তু পরিবেশ পরিস্থিতি বদলালেও আবেগ কোথায় বদলায় না। মনের মাঝে যে আবেগ ছিল, যা ওই মুহূর্তগুলোকে মধুর করেছে, চলুন না আরো একবার খুঁজে বেড়াই সে মধুর মুহূর্তগুলোকে। এবারে সাওয়ারিয়া ছবি থেকে সাহিল হাডার কণ্ঠে শুনে নেব পরের গান। 2007 সালে মুক্তি পাওয়া ছবি সাওয়ারিয়া, জুবিন গর্গ এবং আলিশা চিনয়ের কণ্ঠে শুনে নেব 2007 মুক্তি পাওয়া নমস্তে লন্ডন ছবির গান, এবং তারা বসবানি সুহেল কলের কণ্ঠে 2007 মুক্তি পাওয়া মেরা পহলা পহলা প্যার ছবির গান, এবং আপনি ছবি থেকে সোনু নিগম, জয়েশ গান্ধী এবং জসপিন্দর নডুলার কণ্ঠে আরও একটি গান। চল শুনে নি পরপর 4টে গান। এমন গভীর রাতে মনটাকে একটু স্মৃতিমেদুর করে তুলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: অনেকগুলো গানের এবারে চলে এসেছি আপকে লিয়ে অনুষ্ঠানে। হ্যাঁ, এবারও আবারও 2007 সালের পরপর তিনটি গান শুনব, অতীতকে স্পর্শ করে আসব। ক্যা লাভ স্টোরি হ্যায় ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে, তারপরে সোহমের কণ্ঠে লাইফ ইন আ মেট্রো ছবি থেকে সেই 2007 সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবিটি ইশক কা কলমা গানটা শুনে নেব নীরজ শ্রীধরের কণ্ঠে 2007 সালে মুক্তি পাওয়া গোল ছবি থেকে। চলুন পরপর তিনটি গান শুনে নিই।

শুনছেন আপকেল এই অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানের প্রথমার্ধে ছিলাম আমি সোহম। 107 FM রেনবোর এই অনুষ্ঠানটি কিন্তু আরও প্রায় একটা ঘন্টা সময় থাকবে। হ্যাঁ, আপনাদের সঙ্গে থাকবেন নার্জিতা ভারতী। যেতে যেতে কুনাল গঞ্জাওয়ালা এবং সুনিধি চৌহানের কণ্ঠে গানটি আপনাদের জন্য রেখে গেলাম 2007 সালের ভাগম ভাগ ছবি থেকে। মজার ছবি, চলুন শুনে নিই গানটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে তৃতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। প্রথম পর্বে সোহম ঠিক যেখানে শেষ করলো সেখান থেকে আমি শুরু করি। 2008-2009 এই সময়ের গান শুনবো। প্রথম গান শুনবো সালামে ইশক ছায়াছবি থেকে, কৈলাশ খেরের কণ্ঠে।

এরপরের গান শুনব রূপকুমার রাঠোরের কণ্ঠে, রব নে বানা দি জোড়ি ছায়াছবি থেকে। তারপরের গান কার্তিকের কণ্ঠে শুনব গজিনী ছায়াছবি থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: স্টুডিও ঘড়ি বলছে রাত 3টে বেজে 31 মিনিট হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় ঘন্টারও অর্ধেক সময় পেরিয়ে গেলাম আপকে লিয়ে। আপনারা শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এরপরের গান শুনবো বচনা এ হাসিন ও ছায়াছবি থেকে, কে কে এবং শিল্পা রাওয়ের কণ্ঠে। তারপরের গান শুনবো বিল্লু বর্বর ছায়াছবি থেকে, রাহাত ফতে আলী খানের কণ্ঠে।

এর পরের গান শুনবো তুম মিলে ছায়াছবি থেকে, জাভেদ আলী শাদাব এবং ইরফান আশরাফের কণ্ঠে। তারপরের গান শুনবো ওয়েক আপ সিড ছায়াছবি থেকে, শঙ্কর মহাদেবনের কণ্ঠে।

দ্বিতীয় ঘন্টার সময়ও প্রায় শেষের দিকে, তাই বিদায় নেব, দুটি গান পরপর শুনব। এই দুটি গানের সাথে সাথে আমি তপারতি আজকে আপকেলিয়ের দ্বিতীয় ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। প্রথম গানটি শুনব টশন ছায়াছবি থেকে, উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে। দ্বিতীয় গান অর্থাৎ শেষ গানটি শুনব কামিনে ছায়াছবি থেকে, মোহিত চৌহানের কণ্ঠে। আপনারা সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। শুনবেন রাগ ভাটিয়ার, তবলায় পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। দেবর্ষী ভট্টাচার্যের পরিবেশনায় খেয়াল, রাগ ভাটিয়ার।

এতক্ষণ শুনলেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য, শুনলেন রাগ ভাটিয়ার। প্রভাতিতে এরপরে শুনবেন সরোদ, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, শুনবেন রাগ ভৈরবী, তবলায় জ্যোতির্ময় রায়চৌধুরী। ভৈরবী রাগে সরোদ, পরিবেশনায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

0: আলোচনায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। এর সাথে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: একশো সাত মেগাহার্জ FM রেইনবো। একটু পরে শুনবেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি এই অনুষ্ঠানে।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। মূলত দুটি পর্যায়ের গান শুনব, স্বদেশ এবং প্রেম। আজকের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

এরপরে গান শুনব পরপর তিন শিল্পীর কণ্ঠে, প্রথমে শান্তনু রায় চৌধুরী, তারপরে সুচিত্রা মিত্র এবং তারপরে রেজওয়ানা চৌধুরী বন্যা।